সুপ্রভাত, আকাশবাণী শিলিগুড়ি। আজ শুক্রবার, 15ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 5ই জুন 2026 খ্রিস্টাব্দ, 21শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। ঘড়িতে সময় সকাল 5টা বেজে 59 মিনিট 5 সেকেন্ড। শুরু হল আমাদের আজকের অধিবেশন।

0: এতক্ষণ শুনলেন বন্দনা। আজ বন্দনার শিল্পী ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কৃষি পরামর্শ। প্রথমেই বেগুন। জমি থেকে আক্রান্ত গাছ এবং অবশিষ্টাংশ সংগ্রহ করে পুড়িয়ে ফেলা উচিত। জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা বজায় রাখুন। চা, পাতা তোলার একটি নির্দিষ্ট ও নিয়মিত সময়সূচি বজায় রাখুন, যাতে পাতা অতিরিক্ত বড় হয়ে না যায় এবং পোকার আক্রমণের ঝুঁকি কমানো যায়। জমির সমস্ত উপরিভাগ এবং কন্টুর ড্রেন পরিষ্কার ও উন্মুক্ত রাখুন, যাতে কোথাও জল জমে না থাকে। ব্লিস্টার, ব্লাইট এবং অন্যান্য রোগ শুরুর দিকেই শনাক্ত করার জন্য চা বাগানে নিয়মিত পরিদর্শন করুন। এবারে ভেন্ডি বা ঢ্যাঁড়শ। বপনের আগে মাটির আর্দ্রতা পরীক্ষা করুন। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকায় এখন নতুন বীজ বপন না করাই ভালো। যদি সম্প্রতি বপন করে থাকেন, তবে বৃষ্টির প্রভাব থেকে বাঁচাতে প্রাকৃতিক মালচিং দিয়ে ঢেকে দিন। এবারে দার্জিলিং ম্যান্ডারিন অর্থাৎ কমলা লেবু। ফাইটোপথোরা বা আঠা ঝরা এবং শিখর পচা রোগের প্রাদুর্ভাব রোধ করতে বাগানে জল জমে থাকা এড়িয়ে চলতে হবে। যদি ফাইটোপথোরা সংক্রমণ দেখা যায়, তবে আক্রান্ত অংশটি চেঁচে ফেলে পুড়িয়ে ফেলতে হবে এবং ক্ষতস্থানে কপার ছত্রাকনাশক বা বোধো মিশ্রণের প্রলেপ দিতে হবে। শুনলেন কৃষি পরামর্শ। এবারে আবহাওয়ার পূর্বাভাস। কালিম্পং জেলা আবহাওয়া কেন্দ্র থেকে পাওয়া আবহাওয়ার পূর্বাভাস। আজ দার্জিলিং জেলার দুই এক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিকভাবে পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 20-25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13-15 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে 82-89% এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 50-61% কাছাকাছি থাকবে। বাতাসের বেগ মূলত থাকবে উত্তর পূর্ব দিক থেকে ঘন্টায় 4-6 কিলোমিটার বেগে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এখন শুনবেন চাষবাসের টুকিটাকি।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন ধান চাষে ঝলসা রোগ ও খোলা পচা রোগ কিভাবে নিয়ন্ত্রণ করবে, বলছেন দীপ সিনহা, সহকৃষি অধিকর্তা, হলদিবাড়ি ব্লক।
2: ধানের যে সমস্ত রোগ রয়েছে, সব থেকে যেটা ক্ষতিকর এখনও দেখা যাচ্ছে জমিতে, ঝলসা রোগ। পাতায় লক্ষ্য করলে প্রথমে দেখা যাবে চোখের আকৃতি বিশিষ্ট ছোট ছোট বাদামি রঙের দাগ দেখতে পাওয়া যায়। পরবর্তীকালে এই দাগ যখন বড় হয়, অনেকটা মাকুর মতন আকার ধারণ করে বাদামি রঙের। এই দাগের মাঝামাঝি যে জায়গাগুলো অনেকটা ধূসর রঙের হয় আর হালকা একটা হলদে আভা দেখতে পাওয়া যায়। এই দাগগুলো পরবর্তীকালে জুড়ে যায় এবং গোটা গাছটাকে শুকিয়ে ফেলে। এই রোগের প্রাদুর্ভাব দিনের বেলা যখন তাপমাত্রা বেশি আর হঠাৎ করে রাত্রের তাপমাত্রা যখন কমে যায়, ওই সময়টাতে বেশি আক্রমণ হয়। এই ধানের ঝলসা রোগকে প্রতিহত করার জন্য আমাদের কার্বেন্ডাজিম বা প্লাস ম্যানকোজেব ট্যাঙ্কিতে 35-40 ml অথবা অ্যাজস্ট্রবিন প্লাস টেবুকোনাজল অথবা ট্রাইফ্লক্সিস্ট্রবিন প্লাস টেবুকোনাজল ট্যাঙ্কিতে 15 ml স্প্রে করলে এই রোগ অনেকটা নিয়ন্ত্রণে থাকবে।
1: খোলা পচা রোগ, এক্ষেত্রে আমাদের কৃষক ভাইরা কিভাবে নিয়ন্ত্রণ করবে?
2: ধান গাছ যখন পর্যবেক্ষণ করবেন চাষিরা, ধান গাছের আগাটা একটু সরিয়ে দেখবে, গাছের গোড়ায় অনেকটা সাদা কালো ছোপ ছোপ দাগ দেখতে পাওয়া যায়। প্রথমে এই দাগটা অনেকটা বাদামি রঙের হয় এবং নির্দিষ্ট কোনো আকার থাকে না। পরবর্তীকালে এই দাগ যখন বাড়তে থাকে, অনেকটা সাপের গায়ের মতন সাদা কালো দাগ দেখতে পাওয়া যায়। এই রোগ দেখলে ইউরিয়ার ব্যবহার একদম বন্ধ করে দিতে হবে আর চাষিদের বীজ শোধনটা অবশ্যই করতে হবে। বীজ যদি শোধন করা যায়, সেক্ষেত্রে আমাদের বাড়িতে যখন ছোট বাচ্চা আসে, আমরা যেরকম বাচ্চাদের টিকা দিই বিভিন্ন রোগ প্রতিহত করার জন্য, সেরকম বীজকেও এটা টিকা হিসাবে কাজ করবে। একটা নির্দিষ্ট বয়স, প্রায় 30-45 দিন অবধি কোনো ওষুধ হয়তো এই রোগের জন্য প্রয়োগ করতে হবে না। জেনারেলি যদি শুকনো বীজতলা চাষিরা করেন, তাহলে থাইরাম বা ক্যাপটান, এটা 3 গ্রাম প্রতি কেজি বীজ হিসাবে, অথবা যদি ভেজা বীজতলা করেন সেক্ষেত্রে ট্রাইসাইক্লাজোল অথবা যদি জৈব রোগনাশক দিয়ে ওরা বীজ শোধন করেন, ট্রাইকোডার্মা ভিরিডি 4 গ্রাম প্রতি কেজি হিসাবে শোধন করতে পারে। পরবর্তীকালে যদি এই রোগের প্রাদুর্ভাব দেখা যায় সেক্ষেত্রে হেক্সাকোনাজল প্লাস জিনেব, এটা ট্যাঙ্কিতে মোটামুটি 25-30 ml, অথবা প্রোপিকোনাজল প্লাস হেক্সাকোনাজল, এটা ট্যাঙ্কিতে 15-20 ml মিশিয়ে স্প্রে করলে এটা অনেকটা নিয়ন্ত্রণ করা যাবে।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন চাষবাসের টুকিটাকি। আকাশবাণী শিলিগুড়ি পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।
1: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
2: হিমাচুরিয়া বা প্রস্রাবে রক্তপাত, আজকের আরোগ্যের বিষয় বলছেন ডাক্তার তাপস কুমার ঘোষ।
3: হিমাচুরিয়া বা প্রস্রাবে রক্তপাত কোনো একটি রোগ নয়, বিভিন্ন ধরনের রোগের এক লক্ষণ। সাধারণ অবস্থায় মূত্রে রক্ত থাকে না। মূত্রে রক্ত থাকলে বুঝতে হবে মূত্র তৈরি হওয়ার জায়গা কিডনি থেকে শুরু করে মূত্রথলি বা ব্লাডার বা তার নিচে ইউরেট্রা বা মূত্রনালী কোথাও না কোথাও রোগের সৃষ্টি হয়েছে। মূত্রে রক্ত থাকলে প্রস্রাবের রং কী হবে তা নির্ভর করে কতখানি রক্ত মূত্রের সাথে মিশেছে তার ওপর। খুব সামান্য রক্ত মিশে থাকলে ঘোলাটে রঙের মূত্র হয়, তার চেয়ে বেশি রক্ত মিশলে মূত্রের রক্তের রক্তিমা সেই অনুপাতে হালকা বা ঘন রঙের হবে। বিভিন্ন কারণে দেহে জলের পরিমাণ কমে গেলে মূত্র ঘন হলুদ রঙের হয়। জন্ডিসে প্রস্রাব গাঢ় বাদামি হলুদ হয়। এইসব রং দেখে কারো ভুল ধারণা হতে পারে মূত্রে রক্ত বের হচ্ছে। ল্যাবরেটরিতে অনুবীক্ষণের নিচে মূত্র পরীক্ষা করে এই বিষয়ে নিশ্চিত হওয়া উচিত। প্রথম থেকে শেষ পর্যন্ত মূত্রের সাথে রক্ত বের হলে বুঝতে হবে মূত্রথলি বা ব্লাডার থেকে অথবা তার ওপরের অংশ যেমন ইউরেটার অথবা কিডনি থেকে মূত্রে রক্তক্ষরণ হচ্ছে। আবার প্রস্রাবের প্রথম অংশে বা শেষ অংশে রক্তপাত হলে বুঝতে হবে মূত্রথলির নিচের অংশ যেমন প্রস্টেট অথবা ইউরেট্রা থেকে রক্তক্ষরণ হচ্ছে। পেটের ওপরের অংশের পেছনের দিকে অবস্থিত দুটো কিডনি থেকে কয়েক লক্ষ সূক্ষ্ম ছাঁকনি বা গ্লোমেরুলিতে রক্তের অপ্রয়োজনীয় দূষিত অংশ জলের সাথে বেরিয়ে আসছে এবং ইউরেটার দিয়ে তলপেটে অবস্থিত মূত্রথলি বা ব্লাডারে জমা হচ্ছে। 150 মিলিলিটার জমা হলে প্রস্রাব করবার প্রথম অনুভূতি আসে এবং 400 মিলিলিটার জমা হলে মূত্রথলি পূর্ণ হওয়ার চাপ ও অনুভূতি আসে। কিডনি থেকে রক্তক্ষরণ বিভিন্ন জীবাণুর প্রদাহ বিশেষত টিউবারকুলোসিস থেকে হতে পারে, তেমনি পাথর বা রেনাল স্টোন, আঘাত বা ইঞ্জুরি, বিভিন্ন ধরনের টিউমার ও ক্যান্সার, কোনো অংশের রক্ত সরবরাহে স্বল্পতার জন্য ইনফ্যাকশন, এছাড়াও পলিসিস্টিক কিডনিতে হিমাচুরিয়া হতে পারে। ইউরেটারে পাথর বা ইউরেটেরিক স্টোন এবং টিউমার যেমন প্যাপিলোমার জন্য হিমাচুরিয়া হতে পারে। মূত্রথলি বা ব্লাডারে জীবাণুঘটিত সংক্রমণ বা সিস্টাইটিস, টিউবারকুলোসিস, আঘাত বা ইঞ্জুরি, পাথর বা ব্লাডার স্টোন, এছাড়াও ভেসিকল ভ্যারিক্স রাপচার বা বিলহার্জিডিয়াসিস প্রভৃতি রোগেও হিমাচুরিয়া হতে পারে। মূত্রথলির ঠিক নিচে পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ডে জীবাণুর সংক্রমণ হলে, টিউমার হলে বা ক্যান্সার হলে প্রস্রাবে রক্তপাত হতে পারে। মূত্রনালী বা ইউরেট্রাতে আঘাত বা ইঞ্জুরি, স্ট্রিকচার বা মূত্রনালীর সংকোচন, পাথর বা স্টোন এবং ক্যান্সারজনিত কারণে হিমাচুরিয়া হতে পারে। এছাড়াও মূত্রথলির সন্নিহিত অংশের রোগের কারণে যেমন অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, জরায়ুর নালীর সংক্রমণ বা সালফিঙ্গাইটিস এবং জরায়ু বা ইউটেরাস এবং রেক্টামের ক্যান্সারের জন্য হিমাচুরিয়া হতে পারে। বিভিন্ন ধরনের রক্তজনিত রোগ যথা পারপিউরা, হিমোফিলিয়া, লিউকিমিয়া, সাবঅ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, পলিআর্থ্রাইটিস নোডোসা প্রভৃতি কারণেও হিমাচুরিয়া হতে পারে। প্রস্রাবে রক্তপাত ও ব্যথা নিয়ে রোগী এলে মূত্রথলিতে প্রদাহ বা সিস্টাইটিস অথবা কোনো ধরনের স্টোনের কথা প্রথমে চিন্তা করতে হবে, আর ব্যথা নেই অথচ প্রস্রাবে রক্তপাত হলে টিউবারকুলোসিস ও ব্লাডার প্যাপিলোমার কথা মাথায় রাখতে হবে, কেননা এই সমস্ত রোগীর সংখ্যাই বেশি। মূত্রে রক্তপাত বা হিমাচুরিয়াকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়, নিকটস্থ চিকিৎসকের সাথে যোগাযোগ করা দরকার।
2: হিমাচুরিয়া বা প্রস্রাবে রক্তপাত, এই বিষয়ে আজকের আরোগ্যে শুনলেন কথিকা, বললেন ডাক্তার তাপস কুমার ঘোষ। আরোগ্য এখানেই শেষ হলো।
0: স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন গান্ধী কথা।
4: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে গান্ধী কথা।
5: আজ আত্মকথা থেকে পাঠ অনুষ্ঠানে কুলি লোকেশন বা অস্পৃশ্য বস্তি এই পর্যায় থেকে পড়ে শোনাচ্ছি। শ্রেষ্ঠ সমাজসেবা যাহারা করে সেই ম্যাথর ধাঙর প্রভৃতিকে আমরা হিন্দুরা অস্পৃশ্য বলিয়া গণ্য করিয়া থাকি ও তাহাদিগকে গ্রামের বাহিরে ভিন্ন করিয়া রাখি। গুজরাটে ওই রকম অস্পৃশ্যদের বাসস্থানকে ঢের বড় বলে এবং লোকে এইসব বস্তির নাম লইতেও ঘৃণাবোধ করে। খ্রিস্টান ইউরোপ এককালে ইহুদি দিগকে এমনি অস্পৃশ্য বলিয়া গ্রহণ করিত। তাহাদের জন্য যে অস্পৃশ্য বস্তি ছিল তাহাকে ঘেটো বলিত। ওই ঘেটো শব্দটাই তাহারা খারাপ বলিয়া মনে করিত।

তেমনি আজ আমরা ভারতবর্ষীয়রা দক্ষিণ আফ্রিকা অস্পৃশ্য হইয়া আছি। এন্ডারুজের আত্মত্যাগ ও শাস্ত্রীর জাদুবিদ্যা সোনার কাঠি দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দিগকে শুদ্ধ করিবে কিনা এবং পরিণামে আমরা অস্পৃশ্য না হইয়া সভ্য বলিয়া গণ্য হইব কিনা তাহা ভবিষ্যতে বোঝা যাইবে। ইহুদিরা নিজদিগকে ঈশ্বরের অনুগৃহীত এবং অপর কেহ অনুগৃহীত নয় এইরূপ মনে করিত এবং এই অপরাধের শাস্তি তাহারা বিচিত্র রীতিতে এমনকি অন্যায় রীতিতেই পাইয়াছে। প্রায় সেই রকমই ভারতবাসীরা নিজদিগকে সভ্য ও আর্য মনে করিয়া নিজেদের অপর এক অঙ্গকে প্রাকৃত অনার্য বা অস্পৃশ্য বলিয়া মনে করিয়া থাকে এবং সঙ্গে সঙ্গে সেই পাপের ফল বিচিত্র রীতিতে এবং অন্যায় রীতিতে দক্ষিণ আফ্রিকা প্রভৃতি দেশে ভোগ করে। তাহাদের মুসলমান ও পার্সি প্রতিবেশীগণ যে এই দণ্ড ভোগ করেন তাহার কারণ এরাও একই দেশের লোক এবং গায়ের রঙও তাহাদের একরূপ। অন্তত ইহাই আমার অভিমত। আমরা দক্ষিণ আফ্রিকায় কুলি নামে পরিচিত ছিলাম। হিন্দুস্থানে কুলি শব্দের অর্থ তো মজুর, কিন্তু দক্ষিণ আফ্রিকায় এই শব্দটি পঞ্চম অর্থাৎ ম্যাথর, ধাঙর ইত্যাদি তিরস্কার বাচক শব্দের ন্যায় ব্যবহৃত হয়। দক্ষিণ আফ্রিকাতে যে স্থানে কুলিদের থাকার জন্য আলাদা করিয়া ফেলিয়া রাখা হইয়াছে তাহাকে কুলি লোকেশন বলে। এই রকম জোহানেসবার্গেও ছিল। যে সকল স্থানে লোকেশন ছিল তাহাতে ভারতীয়দের মালিকী সত্ত্ব হইত না, এখনও নাই। জোহানেসবার্গের এই লোকেশনে জমির জন্য প্রতি বৎসরই নতুন পাট্টা লইতে হইত। এই স্থানে ভারতীয়দের বসতি অত্যন্ত ঘেঁষাঘেঁষিভাবে বসানো হইত। লোকের বসতি বাড়িলেও এই লোকেশনে স্থান বাড়ানো হইত না। এই লোকেশনের পায়খানা কোনো রকমে সাফ করা ছাড়া মিউনিসিপ্যালিটির তরফ হইতে কোনো প্রকারেরই দেখাশোনা করা হইত না। যেখানে এইরূপ ব্যবস্থা সেখানে রাস্তা ও রাস্তার বাতি বা কেন থাকিবে? আর যেখানে লোকে শৌচাদি সম্বন্ধেই দেখাশোনার কথা মিউনিসিপ্যালিটির দরকার বোধ করিত না, সেখানে সাফ করার কাজই বা কেমন করিয়া হইবে? যেসব ভারতবাসী এই বস্তিতে বাস করিত তাহারা স্বাস্থ্য রক্ষা ও পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে একেবারেই অজ্ঞ ছিল। সুতরাং মিউনিসিপ্যালিটির সাহায্য ও দেখাশোনার ব্যবস্থা তাহাদের পক্ষে একান্তভাবেই অপরিহার্য ছিল। জঙ্গলকে কল্যাণভূমি করিতে পারে, ধুলা হইতে ধান উৎপাদন করিতে পারে এমন কৃতিকর্মী ভারতবাসী যদি সেখানে গিয়া বাস করিত তবে ইতিহাস অন্যরূপ হইত। কিন্তু দুনিয়ায় এ ধরনের লোককে কখনো বিদেশে গিয়া ক্ষেত চষিতে দেখা যায় না। সাধারণ লোকই ধন এবং সুখের জন্য বিদেশে গিয়া চাষের কাজ করে। ভারতবর্ষ হইতেও প্রধানত নিরক্ষর গরিব দিন দুঃখী মজুরেরাই দক্ষিণ আফ্রিকায় গিয়াছিল। ইহাদিগকে পদে পদে রক্ষা করার আবশ্যকতা হয়। ইহাদের পশ্চাতে যে সকল ব্যবসায়ী বা অন্য শিক্ষিত ভারতবাসী সেখানে গিয়াছিলেন তাহাদের সংখ্যাও ছিল মুষ্টিমেয়। মিউনিসিপ্যালিটির সাফাই করার বিভাগে অমার্জনীয় অবহেলার জন্য ও ভারতীয়দের অজ্ঞতার জন্য লোকেশনের অবস্থা স্বাস্থ্যরক্ষার দিক দিয়া খুবই খারাপ ছিল। উহাকে পরিচ্ছন্ন করার অনুমাত্র চেষ্টাও স্বাস্থ্য বিভাগ হইতে করা হয় নাই। অথচ নিজের অবহেলা হইতে উৎপন্ন এই অপরিচ্ছন্নতাকে নিমিত্ত করিয়া লোকেশনটিকে উচ্ছেদ করার জন্য মিউনিসিপ্যালিটি কৃত সংকল্প হইলেন এবং জমিগুলি অধিকার করার জন্য গভর্নমেন্ট হইতে আইনও পাশ করাইয়া লইলেন। আমি যে সময় জোহানেসবার্গে গিয়া বসিয়াছিলাম ইহাই তখনকার ঘটনা। আজ আত্মকথা থেকে পাঠ এই পর্যন্তই। এবারে শুনব ভজন শিল্পী শিপ্রা বসু।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গান্ধী কথা, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী পুরবী মুখোপাধ্যায়।

0: শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত পূরবি মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন প্রত্যুষা।
1: সুপ্রভাত। আজকের দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন শুরু হয়েছিল। এই সম্মেলন হয়েছিল 1972 সালের 5 থেকে 16 জুন পর্যন্ত। এই সম্মেলনে ওই বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা। তখন থেকেই প্রতি বছর এই দিবস পালিত হয়ে আসছে। দিবসটি প্রথম পালিত হয় 1974 সালে। প্রতি বছর এই দিবসটি আলাদা আলাদা শহরে আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। প্রাকৃতিক ভারসাম্য ঠিকমতো বজায় রেখে মানুষ যাতে এই পৃথিবীর বুকে অন্যান্য সমস্ত জীবের সাথে একাত্ম হয়ে এক সুন্দর পরিবেশে বেঁচে থাকে, সেজন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই বিশ্ব পরিবেশ দিবসের উদ্দেশ্য। বিশ্ব পরিবেশ দিবস পরিবেশের জন্যে সবচেয়ে বড় আন্তর্জাতিক দিবস। বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্ব, পরিবেশ দূষণ মানুষের জীবন ও অন্যান্য জীবন্ত জিনিসের জন্য ক্ষতিকর। এই দিবসের মাধ্যমে দূষণ রোধ করার জন্য সচেতনতা বৃদ্ধি করা হয়। জলবায়ু পরিবর্তন একটি বড় সমস্যা যা পরিবেশের ভারসাম্যকে নষ্ট করে। এই দিবস জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করে। প্রাকৃতিক সম্পদ যেমন জল, বন, মাটি ইত্যাদি আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য। এই দিবসের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য সচেতনতা তৈরি।

আমাদের বিলুপ্ত হতে হবে সেই সত্য সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছে। যুদ্ধ, যা মানুষ যে কোনো সময় থামাতে পারে, এটি মানুষের ইচ্ছের উপর নির্ভরশীল, কিন্তু মানুষ কি চাইলেই এখন প্রাকৃতিক এই বিপর্যয়ের হাত থেকে বের হতে পারবে? কাজটি অতটা সহজ নয়, কারণ যে প্রকৃতি ধ্বংস করে যে তথাকথিত আধুনিক সভ্যতার দিকে এগিয়ে চলেছে, সেই মোহ থেকে এত সহজে বের হয়ে আসা যায় না। প্রক্রিয়াটি হবে ধীর গতির। তাছাড়া পৃথিবীর সব মানুষ মানসিকভাবে প্রকৃতির এই ধ্বংসলীলার জন্য সরাসরি নিজেদের দিকে আঙুল তোলে না। এর মধ্যে প্রাকৃতিক বিপর্যয়ের দিকে মানব সভ্যতা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, যার অনিবার্য পরিণতিতে মানব সভ্যতার বিনাশ অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। বৈশ্বিক উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি প্রভৃতি শব্দগুলো কয়েক দশক ধরেই আলোচিত বিষয়। বৈশ্বিক উষ্ণায়ন মূলত জলবায়ু পরিবর্তনের একটি অংশ, এটিকে মানবসৃষ্ট কারণ হিসেবেই দেখা হয়। মানুষের প্রতিনিয়ত করা কর্মকাণ্ডের প্রভাবে জলবায়ু এভাবে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এসব বিষয় নিয়ে বিজ্ঞানীরা সতর্কবাণী উচ্চারণ করলেও কার্যত মানুষ এ পরিস্থিতি থেকে বের হতে পারেনি। আমরা জেনেও কমাতে পারিনি কার্বনের ব্যবহার, কয়লা গ্যাস পুড়িয়ে পৃথিবীকে দ্রুতই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। এভাবে চলতে থাকলে, অর্থাৎ পৃথিবী যদি আরও উষ্ণ হয়ে ওঠে, তাহলে প্রকৃতির স্বাভাবিক সৌন্দর্য বিদায় নেবে এবং মানুষের জীবনও দুঃসহ হয়ে উঠবে। ইতিমধ্যেই অতিরিক্ত তাপপ্রবাহের ফলে ছড়িয়ে পড়েছে নানা ধরনের অসুখ বিসুখ, কারণ আমরা এখনও এতে অভ্যস্ত হতে পারিনি। কিন্তু যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই, তাহলে খারাপ পরিণতির জন্যে অপেক্ষা করতে হবে। আমরা সবাই পরিবেশের অংশ, তাই পরিবেশ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আসুন আমরা সবাই মিলে পরিবেশকে রক্ষা করি এবং একটি সুন্দর ও সবুজ পৃথিবী গড়ে তুলি।

এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ জুন মাসের বিষয়। মা বাবার ঋণ কি শোধ করা যায়? এ নিয়ে চিঠি লিখেছেন প্রথিক দাশগুপ্ত, ক্রান্তিহাট, জেলা জলপাইগুড়ি থেকে। শুভান্নধ্যায়ী প্রত্যুষা, এই সম্বোধনে আপনি লিখেছেন, মা বাবার অসীম ঋণ শোধ হয় না কোনোদিন। মা বাবা থাকতে বুঝি না আমরা অর্বাচীন। পিতামাতা জন্মদাতা, বিধাতা পরম ঈশ্বর, দুঃখ তাপে ঘর্মাক্ত জীবনে তাঁরাই ছত্রধর। দুঃখের দিনের নিঃস্বার্থ সাথী যে পিতামাতা, সুখের দিন তাদের কেন কেড়ে নেয় বিধাতা? হায় বিধাতা, কেমন তোমার নিষ্ঠুর খেলা, শূন্যে বুকে কাটছে মোদের বিষাদ মাখা বেলা। ঋণের বোঝা মাথায় নিয়ে আমরা চলি পথে, মা বাবাকে ফিরিয়ে আনো তোমার দিব্য রথে। নইলে মোদের শক্তি দাও সইতে বুকের জ্বালা, তা না হলে বন্ধ করো জীবন মরণ খেলা। টাকা হারালে সম্পদ পুড়লে ফিরে পাওয়া যায়, মা বাবা হারা দুঃখ ব্যথা কোন পরাণে সয়? মনের খাতায় স্মৃতির পাতায় চোখ পড়ে সদায়, অবহেলায় হারায়ে পরে আফসোস করতে হয়। ছোট্টবেলার সারল্য আর মা বাবার সেই কোল, যেথায় ছিল সহায় সম্বল ভালোবাসার দোল। আবার যদি পিতাম মা বাবার অকৃত্রিম মায়া, বটবৃক্ষের মতো যাঁদের ছিল শীতল ছায়া। তাদের অক্লান্ত পরিশ্রম, ঘাম, হাড় ভাঙা খাটুনি অমূল্য সম্পদ মা বাবার সহায় সঞ্জীবনী। অভাবের দিনগুলো সবার মনে পড়ে বারবার, নিজেরা না খেয়ে মা বাবাই সন্তানের মুখে দেন আহার। ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুমাই যখন রাতে, স্বপ্নে পিতামাতা আসে খুঁজে পাই না নিশি রাতে। অবিরত কেঁধে কত বালিশ ভেজাই একা, স্বপ্নে সে মা বলেন কাঁদিস নি আর খোকা। আঁচল দিয়ে চোখ মুছিয়ে বলেন এটাই বিধান, অকারণে কাঁদিস কেনে আমার বুকের হারাধন। লিখেছেন পথিক দাশগুপ্ত, ক্রান্তিহাট, জেলা জলপাইগুড়ি থেকে।

বাবার ছায়া থাকে মায়ের শীতল আঁচল পাতা, সেই ছায়াতল শীতল আঁচল সঞ্জীবনী সম, মা বাবাই সন্তানের বরাভয় অন্তরতম। হারিয়ে গেলে মা বাবার স্নেহমায়া বুদ্ধি বল, সন্তানের বুকে বহে ব্যথার নদী, চোখে আসে জল। দুর্দিনে যে মা বাবা থাকেন সন্তানের পাশে, বিধি কেন নিয়ে যান তাঁদের না ফেরারই দেশে? নিষ্ঠুর বিধাতা কেন এমন বিচার করে, মা বাবাকে কেড়ে নিয়ে কেন দুঃখ দেয় অন্তরে? অনেকেই শোনে না অসুস্থ মা বাবার ডাক, ধমক দিয়ে বলেন, বুড়া বুড়ি নিজের মতোই থাক। সন্তান যখন নিঃস্ব থাকে চারিপাশ আঁধার, কত বিপদ থেকে মা বাবা করেন উদ্ধার। আঁচল দিয়ে গা মুছিয়ে দিতে কে আসে কাছে, মা ছাড়া কে এমন আপন ত্রিভুবনে আছে? বাবার মতন শাসন করে কে বাড়াবে হাত, তাই তো মা বাবার স্মরণে কাটে কত অশ্রুস্নাত রাত। অন্যায় করে শেষে মা বাবার তরে চোখে আসে জল, সন্তানের বুকে ব্যথার নদী বহে অবিরল। প্রাণ মানে না বাঁধন সন্তানের, মন চলে যায় উড়ে, ছায়া সঙ্গী হয়ে থাকে মা বাবাকে ঘিরে। স্বপ্নে দেখে পিতামাতার মায়াভরা মুখ, জেগে খুঁজে পায় না তাঁদের কেঁদে ভাসায় বুক। ফিরে পেলে করত তাদের শতকোটি প্রণাম, আঁকড়ে ধরে থাকত তাদের পদব্রজ ধাম। সন্তান যদি পিতামাতার ঋণ স্বীকার করত, জগৎ সংসার সুখের হতো, শান্তি বজায় থাকত। পিতামাতাই সন্তানের আশ্বাস বিশ্বাস, প্রাণবায়ু সম অন্তরতম প্রশান্তির নিঃশ্বাস। লিখেছে শিশির দাস, দেবীঝোড়া হাইস্কুল, ক্রান্তিহাট, জলপাইগুড়ি থেকে।

সৌমিত্র মজুমদার পূর্বাচলপল্লীর অহরা উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, না বন্ধু প্রত্যুষা, হাজার জন্ম তপস্যা করলেও মাও বাবার ঋণ কোনো মতেই শোধ করা সম্ভব নয়। দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে যে গর্ভধারিণী মা প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে সন্তানের জন্ম দেন, তার ঋণ শোধ? এরপরে তো আছে সন্তানকে লালন পালন ও তার যত্ন আত্তি। একজন শিশুকে যথার্থ মানুষ হিসেবে গড়ে তুলতেও মায়ের পাশাপাশি জন্মদাতা বাবাকেও তো কম কাঠখড় পোড়াতে হয় না। মায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাবাও সেই যুদ্ধে সামিল হন বই কি। মা যেমন ঘরের অন্দরমহলের ঝক্কি ঝামেলা সামলান, তেমনি ঘরেরও ঘরের বাইরের যাবতীয় কাজকর্ম সামলে নেন বাবা নামক মানুষটি। সন্তান স্নেহ ভালোবাসা আদর বাৎসল্য এসবের মূল্য কি টাকার অঙ্কে মাপা কখনো সম্ভব? বিয়ের পর মেয়ে যখন বাপের ঘর ছেড়ে স্বামীর ঘরে যাত্রা করে, তখন কনকাঞ্জলি দেওয়ার মতো একটি মর্মান্তিক রীতি আজও চালু আছে। ভাবতে গেলে এই ঘটনাও সত্যি চোখে জল এনে দেয়। সামান্য কনকাঞ্জলি দিয়ে সারা জীবনের মাতৃঋণ কি আদৌ পরিশোধ করা সম্ভব? তাহলে কেন এই অমানবিক রীতি আজও একইভাবে চলেছে? উত্তর জানা নেই। আমার মতে মা বাবার ঋণ শোধ করার বৃথা চেষ্টা না করে বৃদ্ধ বয়সে তাঁদের প্রতি আমাদের বিশেষ নজর দেওয়া ভীষণ আবশ্যিক। তাঁদের যত্ন ও পরিষেবা দেওয়ার মধ্যেই বেঁচে থাক মানবিকতা, ভালোবাসা এবং মাতৃ পিতৃ প্রেম ও শ্রদ্ধাভক্তি। না, কোনো বৃদ্ধাশ্রম নয়, একই ছাদের নিচে সবাই মিলে বেঁচে থাকার নামই হোক সুস্থ সুন্দর ও স্বাভাবিক জীবন। লিখেছেন সৌমিত্র মজুমদার, পূর্বাচলপল্লী রহুড়া উত্তর চব্বিশ পরগনা থেকে। অঞ্জলি ভট্টাচার্য 29/2 কালীনাথ মুন্সিলেন বরানগর কলকাতা থেকে লিখছেন, বাবা মার ঋণ শোধ করার কথাটা বলার যত এত বড় স্পর্ধাও আমার নেই। তাদের ঋণ অপার্থিব, জগতে বাবা মায়ের মতো আপনার কেউ নেই। বাবা মা হলেন আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি, প্রথম শিক্ষক ও নিরাপদ আশ্রয়। তাঁদের নিঃশর্ত ভালোবাসা ও ত্যাগের কোনো তুলনা হয় না। মা দশ মাস ধরে আমাদের সৃজন করেন, আর বাবা অপেক্ষা করেন এক সাগর আকুলতা নিয়ে। বাবা মা না থাকলে আমাদের এই পৃথিবীতে আসাই হতো না। মায়ের মুখের কথা শুনেই প্রথম মা বলে ডাকা, মায়ের হাত ধরে হাঁটতে শিখেছি, সুখে দুঃখে মা বুকে ধরে স্নেহের পরশে শান্ত করেছেন। বাবাও তেমনি আপদে বিপদে ঢাল হয়ে রক্ষা করেছেন, তিনি ছত্রধারী হয়ে জীবনের পথ চলায় এগিয়ে যেতে সাহায্য করেছেন। বাবা এক ভরসার জায়গা, নির্ভরযোগ্য আশ্রয়স্থল, হাজারো আবদারের জায়গা। সেই বাবা মায়ের ঋণ কোনো পার্থিব বস্তু দিয়ে শোধ করা সম্ভব নয়। সবচেয়ে বড় কথা, তারা কোনো প্রতিদানের কথা ভেবে সন্তানকে লালন করেন না, তারা শুধু

নিজেদের সবটুকু শক্তি দিয়ে সন্তানকে সুখী রাখতে চান। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এবং বিশিষ্ট বিজ্ঞানী APJ আব্দুল কালাম বলেছিলেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হল আপনার বাবা মাকে হাসতে দেখা এবং এটা জানা যে আপনি সেই হাসির কারণ, অর্থাৎ আমাদের কাজের মাধ্যমে তাদের খুশি করা, আনন্দ দেওয়াটাই আমাদের দায়িত্ব। আবার বাবার আদর্শ এবং মায়ের ভালোবাসা আকাশের ধ্রুবতারার মতন আমাদের পথপ্রদর্শক হয়ে সত্যিকারের জীবন গঠনে সাহায্য করে। তারা নিজেরা রিক্ত হয়ে আমাদের পূর্ণ করেন। তাই পরিশেষে আবারও বলবো, বাবা মায়ের ঋণ কখনোই পরিশোধ করা যায় না, তাদের শুধু ভালোবাসা, শ্রদ্ধা, সাহচর্যে ভরিয়ে তোলা যায়। লিখেছেন অঞ্জলি ভট্টাচার্য, কালীনাথ মুন্সী লেন, বড়ানগর, কলকাতা থেকে।

সর্বেশ্বর পাল মাহে শুগলি থেকে লিখছেন, প্রাচীনকাল থেকেই আমাদের দেশে সন্তান বাবা মাকে দেবতার আসনে বসিয়ে তাঁদের দেবতা জ্ঞানে মানত। তাঁদের আদেশ সন্তানের কাছে অবশ্য পালনীয় ছিল। আমরা রামচন্দ্রকে পিতৃ আজ্ঞা পালন করার জন্যে রাজসিংহাসন ত্যাগ করে বনবাসী হতে দেখেছি। পরশুরামকে দেখেছি পিতার আদেশে কুঠারের আঘাতে ক্ষত্রিয় কুল ধ্বংসের কাজে হাত লাগাতে। কারণটা শুধু পিতৃ ঋণ শোধ করা। আধুনিককালেও দেখেছি বিদ্যাসাগর মহাশয় মায়ের আদেশ পালন করতে কতটা তৎপর ছিলেন। আবার শ্রীচৈতন্যের ছিল তাঁর মা শচীমাতার প্রতি অগাধ ভক্তি। অথচ আজকের দিনে বাবা মায়ের আশ্রয় হচ্ছে বৃদ্ধাশ্রমে বা একাকিত্ব নিয়ে নিজ বাসভবনে, স্ত্রী সন্তান নিয়ে পুত্রের অবস্থান বিদেশে। এমনও দেখা গেছে বাবা মায়ের মৃত্যুর খবর পেয়েও সন্তান শেষকৃত্য সম্পন্ন করতে আসে না। এসব ঘটনার কথা শুনে আদৌ কি মনে হয় এই প্রজন্ম পিতৃঋণ পরিশোধের কথা ভাবে? ব্যতিক্রম নিশ্চয়ই আছে। লিখেছেন সর্বেশ্বর পাল মাহেশ হুগলি থেকে। তপন বন্দ্যোপাধ্যায় পাঁচাল বাঁকুড়া থেকে লিখছেন, মা বাবার ঋণ পরিশোধ বিষয়কে সামনে রেখে উত্তর খোঁজার চেষ্টাকে সাধুবাদ জানাই। ছেলেমেয়েদের মনের মধ্যে যদি এই জিজ্ঞাস্য বিষয়টি বারে বারে ঘুরপাক খায়, তাহলেই সকল মা বাবার ঋণ অনেকটাই পরিশোধ হয়ে যাবে। প্রত্যুষের প্রভাত কথনে মিথ্যাচার অশোভন, তাই সত্যকে সামনে রেখে মিথ্যার বেসাতি করে স্বর্গীয় মা বাবাদের লজ্জিত করতে চাই না। দিনকাল অনেকাংশে বদল হয়েছে। আর্থসামাজিক অবস্থা, আত্মকেন্দ্রিক মনোভাব, সবার হাত ছেড়ে এগিয়ে যাওয়ার ইঁদুর দৌড়ে দাপাদাপি করতে করতে মা বাবার নাম ভুলে যাবার জোগাড়। সন্তান সন্ততিদের কোলে তুলেই মা বাবার স্বপ্ন দেখা শুরু হয়। না কোনো প্রত্যাশা থাকে, না কোনো স্বার্থ থাকে না সেই স্নেহ ভালোবাসায়। সন্তানের শারীরিক কষ্ট দেখলে বাচ্চাকে কাপড় চাপা দিয়ে মা ছোটে ডাক্তারের দুয়ারে। আগে ছেলে মেয়ে খাবে, তারপরে মা বাবা। নতুন কিছু ওদের জন্যে, আশঙ্কা ওদের যেন কষ্ট না হয়, খাবারে টান না পড়ে। কর্মক্লান্ত বাবা ঘরে এসে জিজ্ঞেস করে, ওরা কোথায়, খেয়েছে? সদুত্তর না পেলে মায়ের কপালে অপমান, তাই সইয়ে থাকে মা। পরে ছেলে মেয়েদের বলে, তোদের জন্য আমাকে অপমান সইতে হলো। মা বাবার ঋণ পরিশোধ না করে নানা অজুহাতে ঋণ খেলাপির খেলা চলছে ঘরে ঘরে। অবোধ সন্তান সন্ততিরা বোঝে না তারাও মা বাবা হবে। পরিশেষে স্বর্গীয়দের উদ্দেশ্যে উচ্চারণ করি, পিতৃদেব ভব মাতৃদেব ভব। লিখেছেন তপন বন্দ্যোপাধ্যায় পাঁচাল বাঁকুড়া থেকে।

এবারে জানিয়ে দিই, প্রত্যুষার গত মাসের শ্রেষ্ঠ পত্রলেখককে মনোনীত হয়েছেন তার নাম। প্রত্যুষার গত মাস অর্থাৎ মে মাসের চিঠির বিষয় ছিল রবি কিরণে। এ নিয়ে বহু শ্রোতা তাদের মতামত সমৃদ্ধ চিঠি পাঠিয়েছেন আমাদের দপ্তরে, আর সেই সব চিঠির মধ্যে শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হয়েছেন যাদবচন্দ্র রায়, গ্রাম গাদিহাট, ওয়ার্ড নম্বর 2, পোস্ট বেলবাড়ি, জেলা দক্ষিণ দিনাজপুর। যাদববাবু, আপনি আজ বেলা 12টার মধ্যে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রে উপস্থিত থাকছেন তো আলাপচারিতার জন্যে? প্রত্যুষার মে মাসের শ্রেষ্ঠ পত্রলেখক যাদবচন্দ্র রায়, গ্রাম গাদিহাট, ওয়ার্ড নম্বর 2, পোস্ট বেলবাড়ি, জেলা দক্ষিণ দিনাজপুর। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি। মা বাবার প্রতি শ্রদ্ধাবনত চিত্তে আমরা অনেকেই কম বেশি এই শ্লোক দুটি জানি। মা বাবা দুটি ছোট শব্দ, এই দুটি শব্দের মধ্যে লুকিয়ে আছে আদর, স্নেহ, ভালোবাসা, যা দুনিয়ার কোনো মাপযন্ত্র দিয়ে পরিমাপ করা অসাধ্য। তাদের জন্য এই পৃথিবীতে চোখ মেলা, তারাই আমাদের জীবনের ঈশ্বর। বাবার ছায়া আর মায়ের স্নেহের আঁচল আমাদের সবচেয়ে নির্ভরস্থল, পরম আশ্রয়। মা বাবা কত স্বার্থ ত্যাগ করেন আমাদের মুখে হাসি ফোটানোর জন্যে, তাদের আশীর্বাদই আমাদের জীবনের পাথেয়। সন্তান যত সম্পদশালী বিত্তশালী হোক না কেন, বাবা মায়ের ঋণ কি শোধ করা যায়? আপনার মননে চিন্তনে এই জিজ্ঞাসা কি করাঘাত করে? তাহলে সেই অনুভবকে লিখিত রূপে পাঠিয়ে দিন প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষার জুন মাসের বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়? লিখুন এই ঠিকানায় aiarpratyusha@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার চিঠি পাঠাতে পারেন। সহজ ভাষায় 200 শব্দের মধ্যে লিখুন প্রত্যুষার জুন মাসের বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়।

0: প্রত্যুষা আজ এ পর্যন্তই, প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।
1: এতক্ষণ শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় ছিলেন সোমনাথ দাস। আকাশবাণী শিলিগুড়ি। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। আজ সকাল 7:45 শুনবেন নজরুল গীতি ধীরেন্দ্র চন্দ্র মিত্রের কণ্ঠে। হ্যালো আকাশবাণী লাইফোনের অনুষ্ঠানটি শুনবেন সকাল 8:30। সকাল 9:00 রয়েছে আধুনিক গান রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 9:30 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। সকাল 10:00 শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান, উত্তরবঙ্গের পরিবেশ ইতিহাস থেকে বর্তমান, এ বিষয়ে একটি আলোচনা, অংশগ্রহণে ডক্টর কৃষ্ণা বর্মন এবং মনোময় পাল। এনসিইআরটি বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান উমাং শুনবেন সকাল 10:30। বেলা 11:00 শুনবেন কিছু কথায় কিছু গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান শুনবেন বেলা 11:30। আজ এই অনুষ্ঠানে ভৌতবিজ্ঞান বিষয়ে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের পাঠদান করবেন শিক্ষিকা মৌমিতা দাস। কথায় সুরে অনুষ্ঠানটি শুনবেন দুপুর 12:00। দুপুর 1:00 শুনবেন মহিলা মজলিশ, এই অনুষ্ঠানে আজ রয়েছে নারীমন। এছাড়াও শুনবেন পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের দায়িত্ব ও ভূমিকা, আজ শুনবেন এর প্রথম ভাগ। আলোচনায় অংশগ্রহণে রয়েছেন ডক্টর নীতা মিত্র এবং কৃষ্ণা কর্তে। দুপুর 1:50 এবং সন্ধ্যে 6:40 শুনবেন লোকগীতি কানাই মোহন বর্মনের কণ্ঠে। নেপালি অনুষ্ঠান শুনবেন কার্শিয়াং কেন্দ্র থেকে দুপুর 2:30। বিকেল 5:00 রয়েছে জওয়ান ভাইদের জন্য হিন্দি গানের অনুষ্ঠান। 5:30 শুনবেন আনন্দধারা লাইভ ফোন ইন অনুষ্ঠান। সন্ধ্যে 6:05 শুনবেন উচ্চ মাধ্যমিক 2026-এ চতুর্থ স্থানাধিকারী চন্দ্রচূড় সেন, কোচবিহার রামভোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র, সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি গ্রহণে রয়েছেন সৌমিতা আঠ্য। হিন্দি ছায়াছবির গান শুনবেন সন্ধ্যে 7:05। রাত 8:00 শুনবেন নাটক খেলাঘর, রচনা ও নির্দেশনা অমিতাভ কাঞ্জিলাল। গজল শুনবেন সুরেশ ওয়াদকারের কণ্ঠে রাত 9:15। রাত 9:30 রয়েছে একটি বিশেষ অনুষ্ঠান, উচ্চ মাধ্যমিক 2026-এ অষ্টম স্থানাধিকারী শ্রেয়সী শীল ও তার পিতা জীবন কুমার শীলের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন সাহানা বন্দ্যোপাধ্যায়। পূরবি মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাত 10:10। রাত 10:30 শুনবেন মনের জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠান। শুনলেন আজ সারাদিনের বিভিন্ন অনুষ্ঠানগুলি সম্পর্কে। এখন আপনাদের জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতীর আজকের অনুষ্ঞানগুলি সম্পর্কে। আজ সকাল 7:30 শুনবেন হাম হেরাহি প্যারকে। সকাল 8:15 এবং দুপুর 2:00 রয়েছে বন্দে মাতরম। সকাল 8:30 এবং রাত 8:15 শুনবেন চিত্রালোক। সকাল 9:00 রয়েছে ইন্দ্রধনু। সকাল 10:00 শুনবেন হ্যালো ফেরমাইশ। বেলা 11:00 চয়নিকা। দুপুর 12:05 শুনবেন ইয়াদকি মেহফিল। দুপুর 1:00 শুনবেন সুরিলা সাফার। দুপুর 2:30 শুনবেন সদাবাহার নাগমে। হ্যালো সাহেলি অনুষ্ঠানটি শুনবেন দুপুর 3:00। গীতভারী কাহানি শুনবেন বিকেল 4:00। বিকেল 5:00 শুনবেন ছায়া গীত। 5:30 তারানে নাই পুরানে। সন্ধ্যে 6:05 শুনবেন গানের ভেলা। সন্ধ্যে 7:00 রয়েছে জয়মালা গুলদস্তা অনুষ্ঠানটি শুনবেন সন্ধ্যে 7:45। রাত 8:00 রয়েছে হাওয়া মহল। রাত 9:00 আপকে লিয়ে। 9:30 আজকে ফানকার। ছায়াগীত অনুষ্ঠানটি রয়েছে রাত 10:00 এবং ঢালতি যায় রাত শুনবেন রাত 10:30। শুনলেন অনুষ্ঠান পরিচিতি। এখন আপনাদের জানিয়ে দিই শিলিগুড়ি আজকের ট্রাফিক বুলেটিন। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলছে যে সমস্ত এলাকায় সেগুলি হল দার্জিলিং মোড় ক্রসিং, NH10, NH10 সালুগাড়া, সাউডাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা ফুলবাড়ি হাট ফুলবাড়ি দুপুর 2:00 থেকে সন্ধ্যে 6:00 পর্যন্ত যানজট ও ট্রাফিক বিলম্বের সম্ভাবনা রয়েছে। আমবাড়ি হাট আমবাড়ি রোড দুপুর 2:00 থেকে রাত 8:00 পর্যন্ত যান চলাচল ধীরগতির হতে পারে। গুরুত্বপূর্ণ রুট পরামর্শ ও নির্দেশনা। বাগডোগরা বিমানবন্দর ও এনজেপি স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন কাওয়াখালী ও খাপরাইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। এনজেপি স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলুন, কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। শুনলেন শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন, আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং তারপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ গুজরাট ও দমন সফর করবেন। প্রধানমন্ত্রী বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অ্যাথলিটদের আয়ুষ মন্ত্রকের যোগা 365 প্রচারাভিযানে আন্তর্জাতিক দূত হতে আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল আজ দুদিনের সফরে ভারতে আসছেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করতে চলেছে। নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও দমন সফর করবেন। সুরাটে তিনি সড়ক, বিদ্যুৎ এবং শিল্পক্ষেত্রের অন্তর্ভুক্ত 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শ্রী মোদী সুরাটে 200 শয্যা বিশিষ্ট একটি ESIC হাসপাতালেরও উদ্বোধন করবেন, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আধুনিক মানের স্বাস্থ্যসেবা প্রদান করবে। এছাড়া প্রধানমন্ত্রী গুজরাট সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগেরও উদ্বোধন করবেন, যার মধ্যে রয়েছে আধুনিক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন এবং দাহেজ পেট্রোলিয়াম এলাকায় বর্জ্য নিষ্কাশন ও পরিশোধন সংক্রান্ত উন্নত পরিকাঠামো। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী দমন সফর করবেন এবং প্রায় 2,970 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, অসামরিক বিমান চলাচল, পর্যটন, পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং জনকল্যাণ সহ বিভিন্ন ক্ষেত্র। প্রধানমন্ত্রী প্রায় 1,340 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও উৎসর্গ করবেন। এর মধ্যে রয়েছে নমো বিমানবন্দর, এর নতুন টার্মিনাল ভবন এবং নমো হাসপাতাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অ্যাথলেটদের নিজেদের দেশে ফিরে গিয়ে আয়ুষ মন্ত্রকের যোগা 365 প্রচারাভিযানে আন্তর্জাতিক দূত হতে আহ্বান জানিয়েছেন। আহমেদাবাদে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল শ্রী মোদী বলেন, সমস্ত গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে আরও স্বাস্থ্যকর জীবনযাপনকে এবং যোগার সঙ্গে সারা বছর যুক্ত থাকাকে উৎসাহিত করতে আয়ুষ মন্ত্রক যোগা 365 অভিযানের সূচনা করেছে। প্রতিযোগিতার বাইরে যোগার সঙ্গে সচেতনতা ছড়িয়ে দিতে সারা বিশ্বের অ্যাথলিটদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে যোগব্যায়াম বা যোগ হল মানবজাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। আহমেদাবাদের একা অ্যারেনায় আয়োজিত প্রথম ওয়ার্ল্ড যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, যোগ মানুষের মন, শরীর ও আত্মাকে একসূত্রে বেঁধে সুস্থ ও আরও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে অনুপ্রাণিত করে। তিনি আশা প্রকাশ করেন যে প্রথমবার আয়োজিত এই বিশ্ব যোগ চ্যাম্পিয়নশিপ যোগাসনকে একটি আন্তর্জাতিক ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেবে। এটি তরুণ প্রজন্মের জন্য সুযোগের এক নতুন দিগন্ত খুলে দেবে।
1: जैसे जैसे योगासना स्पोर्ट्स का विस्तार होगा, वैसे वैसे इससे जुड़ी नई संभावनाएं भी बढ़ेगी। ये खिलाड़ियों के लिए नई कैरियर अपॉर्चुनिटीज लेकर आएगा। यह ट्रेनर्स, स्पोर्ट्स साइंटिस्ट, रिसर्चर्स और इवेंट मैनेजर्स के लिए भी नए अवसर बनाएगा।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন গতকাল। বৈঠকে দুই নেতা ভারত ও ভেনেজুয়েলার দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক খতিয়ে দেখেন। জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য পরিষেবা এবং গাড়ি শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিদেশ মন্ত্রকের সচিব পূর্ব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানান, বিশ্বের অন্যতম বৃহত্তম খনিজ তেলের ভাণ্ডার রয়েছে ভেনেজুয়েলাতে। বর্তমানে দেশটির জ্বালানি ক্ষেত্রে বড়সড় বদল আসছে, তাই আলোচনায় দুদেশের মধ্যে মজবুত জ্বালানি চুক্তির ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। ট্যান্ডন আরও জানিয়েছেন, শুধু জ্বালানি ক্ষেত্রটিই নয়, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে পশুপালন, পরিবহন, কৃষিকাজের যন্ত্রপাতি, খনিশিল্প, গাড়ি উৎপাদন এবং ওষুধ শিল্পের মতো ক্ষেত্রগুলো নিয়েও বিস্তারিত কথা হয়েছে।
2: Venezuela possesses one of the largest oil reserves in the world. The Indian economy is a large and growing consumer of oil. Thus, in the energy sector, we see a perfect complementarity In fact, in our spot purchases, Venezuela has already emerged as the third largest supplier this month. So quite naturally, today's discussions focused on forging an energy partnership.
0: বৈঠক চলাকালীন দুই নেতাই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করেন। জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 অধীনে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে শিক্ষামন্ত্রক ব্রিটেনের লিভারপুল বিশ্ববিদ্যালয়কে কর্ণাটকের বেঙ্গালুরুতে তাদের শাখা ক্যাম্পাস স্থাপনের জন্য অনুমোদনপত্র হস্তান্তর করেছে। বিদেশমন্ত্রী এবং ব্রিটেনের বিদেশমন্ত্রীর উপস্থিতিতে এই অনুমোদনপত্র হস্তান্তর করা হয়। সামাজিক মাধ্যমের এক পোস্টে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এটিকে জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়ন এবং শিক্ষা উদ্ভাবন ও গবেষণার একটি আন্তর্জাতিক কেন্দ্র হয়ে ওঠার পথে ভারতের যাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। শ্রী প্রধান বলেন, ভারতের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলির উপস্থিতি তরুণদের জন্য সুযোগ সম্প্রসারিত করবে, প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করবে এবং ভারত ব্রিটেন ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে। এর আগে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, ভারত ও ব্রিটেন একটি নতুন ভবিষ্যৎমুখী এবং পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্ব গড়ে তোলার জন্য উপযুক্ত জায়গায় রয়েছে। গত সন্ধ্যায় নতুন দিল্লিতে ব্রিটিশ বিদেশমন্ত্রী ইভেট কুপারের সঙ্গে বৈঠকে পর বক্তব্যে ডক্টর জয়শঙ্কর বলেন, এই বৈঠকটি বিকাশ, প্রযুক্তি ও উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু এবং পরিচ্ছন্ন শক্তি ও শিক্ষা এই পাঁচটি ক্ষেত্রের অধীনে ভারত ব্রিটেন ভিশন 2035 নিয়ে আলোচনা করার একটি সুযোগ হিসেবে কাজ করবে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লির সংসদ ভবনে গতকাল সংসদ বিষয়ক মন্ত্রক আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ বিষয়ক মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পশ্চিমবঙ্গ বিধানসভার

0: এই অন্তর্ভুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা করেন। তিনি বলেন, এর ফলে দেশের সব রাজ্যের বিধানসভা এবং সংসদ এখন একটি একক প্ল্যাটফর্মে চলে এলো। শ্রী রিজিজু জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক দেশ এক অ্যাপ্লিকেশন ভাবনাকে বাস্তবায়িত করতেই এই বিশেষ অ্যাপটি চালু করা হয়েছে।
1: वेस्ट बंगाल असेंबली के स्पीकर और उसके टीम को मैं आश्वासन करना चाहता हूं कि आपको भविष्य में भी वेस्ट बंगाल असेंबली को एक चुरुस्त दुरुस्त रोबस्ट असेंबली बनाने में हम पूरा सहयोग करेंगे। प्राइम मिनिस्टर मोदी जी का सपना है डिजिटल इंडिया, पूरा देश डिजिटली कनेक्टेड हो रहा है और वन नेशन वन एप्लीकेशन नेशनल ई विधान, उसी सपना को पूरा करने के लिए तो वेस्ट बंगाल असेंबली भी टोटली डिजिटल असेंबली हो जाएगा।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। ক্রমাগত বাড়তে থাকা মুদ্রাস্ফীতি, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, টাকার মূল্য কমে যাওয়া এবং সম্ভাব্য দুর্বল বর্ষার মতো প্রতিকূল বিষয়গুলিকে মোকাবিলায় সুদের হার অপরিবর্তিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে এসবিআই এর রিপোর্টে। ভারতের অর্থনীতির মূল ভিতগুলি এখনও তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানেই রয়েছে। ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে মূলত দেশের বাইরের বিশেষ করে পশ্চিম এশিয়ায় উত্তেজনা ও অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণে দেশের মুদ্রাস্ফীতি প্রভাবিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসেবে তরুণ কাপুরের মেয়াদ এক বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার নিয়োগ কমিটি। কর্মী ও প্রশিক্ষণ বিভাগ জানিয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তরে 1987 ব্যাচের অবসরপ্রাপ্ত আধিকারিক তরুণ কাপুরের বর্ধিত মেয়াদের কার্যকাল চলতি মাসের 10 তারিখ থেকে শুরু হবে। মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি নীলকান্ত মিশ্রের মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তরে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিয়োগ অনুমোদন করেছে। তার কার্যকালের মেয়াদ হবে 3 বছরের। লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল তথা সংবিধান বিশেষজ্ঞ সুভাষ সি কাশ্যপ গতকাল নতুন দিল্লিতে দীর্ঘ রোগভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 97 বছর। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত এক দেশ এক নির্বাচন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটির সদস্য ছিলেন ডক্টর কাশ্যপ। 100টিরও বেশি গ্রন্থের রচয়িতা শ্রী কাশ্যপ 1983 থেকে 1990 সাল পর্যন্ত লোকসভার সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং লোকসভার অধ্যক্ষ গভীর শোক প্রকাশ করেছেন। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল আজ দুদিনের সফরে ভারতে আসছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে তার এই সফর। এই সফরকালে তিনি ডক্টর জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। আজ বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতিবছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটি উপলক্ষে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং নতুন দিল্লির ময়দানগড়িতে অবস্থিত নমো অক্সিজেন পার্কে এক পেড় মা কে নাম অভিযানের অংশ হিসেবে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। অনূর্ধ্ব 18 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। জাপানের কাকামিগাহারা হকি স্টেডিয়ামে এই খেলা হবে। পুল এ তে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে শেষ করে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ গুজরাট ও দমন সফর করবেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করতে চলেছে। নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ভিত্তিতে অযোগ্য রেশন গ্রাহকদের চিহ্নিত করে নাম বাদ দেওয়ার নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। তাজপুরে গভীর সমুদ্রবন্দর প্রকল্প থেকে সরে এসেছে রাজ্য। পরিবর্তে পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবাড়ি নতুন সমুদ্রবন্দর গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশে একটি রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তোলাবাজি সহ একাধিক অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ রক্ষার বার্তা প্রসারে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে 2 জেলায় বজ্রপাতে 6 জনের মৃত্যু। আসছে বিস্তারিত সংবাদে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ভিত্তিতে অযোগ্য রেশন গ্রাহকদের চিহ্নিত করে নাম বাদ দেওয়ার নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের এক নির্দেশিকায় বলা হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এসআইয়ের প্রক্রিয়ায় যাদের নাম অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত হয়েছে তাদের রেশন কার্ডের তথ্য যাচাই করা হবে। যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা নাগরিকত্ব সংশোধনী আইন সিএ এর অধীনে আবেদন জমা দিয়েছেন তাদের রেশন কার্ড আপাতত সক্রিয় রাখা হবে বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্রবন্দর নির্মাণের প্রকল্প থেকে রাজ্য সরকার পাকাপাকিভাবে সরে আসার কথা ঘোষণা করেছে। এর পরিবর্তে পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবাড়ি নতুন সমুদ্রবন্দর তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
3: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুমোদনে সাগরমালা 2 আমাদের অনুমোদিত হয়েছে দেশে, সেখানে আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 22,700 কোটি টাকার প্রপোজাল আমাদের 5 বছরের জন্য আমরা রেডি করব।
2: কলকাতা দেশের অষ্টাদশ শহর হিসেবে ওয়াটার মেট্রো পরিষেবার সঙ্গে যুক্ত হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন, দেশের সপ্তদশ শহর হিসেবে কেরালামের কোচিতে ওয়াটার মেট্রো চালু হয়েছিল। এবার তা কলকাতায় শুরু করার ব্যাপারে কেন্দ্রের নীতিগত সম্মতি মিলেছে।
3: কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হয়েছে। আমাদের আজকের মিটিং এ মাননীয় মন্ত্রী এটা কনসেন্ট দিয়ে দিয়েছেন এবং আমরা এই শহর হিসেবে আমরা 18তম শহর হিসেবে যুক্ত হচ্ছি ওয়াটার মেট্রো। শিপিং ডিপার্টমেন্টের একটি ইনিশিয়েটিভ এবং গুড প্রজেক্ট।
2: তিনি বলেন, হুগলি নদীকে কেন্দ্র করে আধুনিক জলপথ পরিবহন ব্যবস্থার উন্নয়নই প্রকল্পের মূল লক্ষ্য। গঙ্গাসাগরকে আন্তর্জাতিক মানে ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। গতকাল কেন্দ্রীয় বন্দর জাহাজ জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই মর্মে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করার পরিকল্পনা শুরু হয়েছে। একই সঙ্গে সাগর দ্বীপের সামগ্রিক উন্নয়ন, উপকূল সংরক্ষণ এবং পর্যটন পরিকাঠামো শক্তিশালী করতেও একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি খুনের ঘটনা প্রসঙ্গে মন্তব্য করায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। শিলিগুড়ির আইনজীবী রিঙ্কু সিং চ্যাটার্জি এই অভিযোগটি দায়ের করেছেন। এদিকে অখিল ভারতীয় হিন্দু মহাসভাও লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তাদের দাবি, কলকাতার ওয়াই চ্যানেলে ধর্ণা চলাকালীন দেশের স্বরাষ্ট্র মন্ত্রককে জড়িয়ে সেই মন্তব্যকে কেন্দ্র করেই এই অভিযোগ। রাজ্যে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্প পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী তথা তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, নবান্ন সভাঘরে শ্রী বৈষ্ণব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও সেই বৈঠকে উপস্থিত থাকবেন। এ রাজ্যে রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে সেখানে আলোচনা হওয়ার কথা। রাজ্যের বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনার আওতায় 3,000 টাকা পেয়ে খুশি সুবিধাপ্রাপকরা। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা অনেক উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি পৌঁছেছে টাকা। এরকমই একজন গীতিকা দাস জানালেন, এই প্রকল্পের সুবিধা পেয়ে তিনি খুশি।
4: আর এটা আমাদের মোদীজি স্বপ্নের প্রকল্প উনি এনেছেন মহিলাদের জন্য, যেটা আমাদের মুখ্যমন্ত্রী বাস্তবায়িত করছেন, আমরা খুব খুশি। কালকে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা আমাদের অ্যাকাউন্টে, খুব ভালো লাগছে। আর সব থেকে ভালো লাগছে এই সরকার মহিলাদের জন্য যে সমস্ত পদক্ষেপ গুলো নিচ্ছেন, তার মধ্যে অন্নপূর্ণা যোজনা একটা, সেই জন্য আমাদের ভীষণ ভালো লাগছে। আমরা চাইবো এই সরকার দীর্ঘদিন আমাদের এখানে সরকারে থাকুক। মহিলা সমাজের একটা আসল মেরুদণ্ড, তাদের সশক্তিকরণেই সমাজ উন্নত হয়। যে সমাজের নারীরা উন্নত, সে সমাজ অটোমেটিক্যালি উন্নত হয়।
2: কলকাতার পার্ক সার্কাস এলাকায় অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের সহায়তা নাম করে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ে 100 টাকা করে নেওয়ার অভিযোগে মহসিন আলী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে তদন্তে প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার জীবনতলার বাড়িতে গতকাল দীর্ঘক্ষণ তল্লাশি চালায় এনআইএ র আধিকারিকরা। তার ছেলে ইমরান মোল্লাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা, তবে শওকত মোল্লার হদিশ মেলেনি। তোলাবাজির অভিযোগে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা এক মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতে গতরাতে তাকে বাড়ি থেকে পাকড়াও করা হয়। সৌরভ বিশ্বাসকে আলিপুর থানায় নিয়ে যাওয়ার খবর পেয়ে থানার সামনে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় মানুষ। শুরু

0: তুমুল বিক্ষোভ। জমায়েত হঠাতে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো হয়। এরপর নিউ আলিপুর থানা থেকে স্বরূপকে নিয়ে যাওয়া হয় লালবাজারে। আজ তাকে আদালতে তোলা হবে। এদিকে কলাকুশলী ও পরিচালকদের সংগঠনগুলির মধ্যে গঠনতন্ত্র পরিচালনার ক্ষেত্রে নানা অসঙ্গতির অভিযোগে গতকাল আবার উত্তাল হয়ে ওঠে টেকনিশিয়ান স্টুডিও। আজ বিশ্ব পরিবেশ দিবস। এবারের মূল ভাবনা প্রকৃতির প্রেরণায় জলবায়ু ও আমাদের ভবিষ্যতের জন্য। সারা দেশের সঙ্গে রাজ্যে গতকাল থেকে শুরু হয়েছে নানা অনুষ্ঠান। সকালে বিধাননগর বাইপাসের নলবনে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের শিরোনাম একটি গাছ মায়ের নাম 2026। সকালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড বিজনেস সামিট বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে পরিবেশ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্র পাল, স্বপন দাশগুপ্ত প্রমুখ। গতকাল মৃত্তিকা ভবনে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে রাজ্যের প্রতিটি পঞ্চায়েত এলাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা দ্রুত গড়ে তোলা হবে বলে জানিয়েছেন।
1: সমস্ত পঞ্চায়েতকে আগে ফান্ড দেওয়া হয়েছে, কোথাও বাড়ি তৈরি হয়েছে, সেট তৈরি হয়েছে, মেশিন গাড়িও কেনা হয়েছে, কিন্তু কোনো পঞ্চায়েতে আজ পর্যন্ত এর কাজ শুরু হয়নি। তো সেই জন্য আমরা দেখে নিচ্ছি সমস্যাটা কোথায়, ফান্ড বেশি দরকার আছে কিনা, কোথায় আটকে গেছে, যাতে প্রত্যেকটি পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কাজ শুরু হয়, সেগ্রিগেশন হয়, যাতে বর্জ্য পদার্থ ওখানে ব্যবস্থা করে কাজে লাগানো যায়, তার চেষ্টা আমরা করব।
0: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল ইউনিসেফ ICCR এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হবিবুর রহমান বিশ্বাস অনুষ্ঠানে বলেন,
2: আর্লিয়ার আওয়ার ওয়েদার প্রেডিকশন অর অবজারভেশন সিস্টেম ওয়াজ দ্যাট দিস ইজ হ্যাপেনিং এন্ড দ্যাট মে হ্যাপেন, দ্যাট ইজ দা ইন আপ টু ইনফরমেশন, বাট দ্যাট ইজ নট দা সাফিসিয়েন্ট। দিস টেম্পারেচার দা মনিটরিং প্যারামিটার অর ওয়েদার প্যারামিটার টেম্পারেচার প্রেশার রেইনফল হিউমিডিটি এটসেট্রা ইট ইজ অলসো টু মাচ ভেরিয়েবল, সো দ্যাট ওয়ে ইন হোয়াট স্কেল উই আর নাও মনিটরিং দ্যাট স্কেল অফ মনিটরিং হ্যাজ টু বি ইনক্রিজড।
0: আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হবিবুর রহমান বিশ্বাস।
3: আগামী 7 দিনেই আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে।
0: এদিকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চারের প্রেক্ষিতে কলকাতা ও সংলগ্ন এলাকায় ভোরে বৃষ্টির খবর মিলেছে। সকাল 6:30 পর্যন্ত 22.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে বৃষ্টির দাপটে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে অনেকটাই। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 23.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম। উত্তরবঙ্গে 2 জেলায় গতকাল বজ্রপাতে 6 জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারিতে বাজ পড়ে একই পরিবারের 3 জন প্রাণ হারিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ভিত্তিতে অযোগ্য রেশন গ্রাহকদের চিহ্নিত করে নাম বাদ দেওয়ার নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। বাংলাদেশে একটি রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
4: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী ধীরেন্দ্র চন্দ্র মিত্র।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি ধীরেন্দ্র চন্দ্র মিত্রের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

0: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে? অবাক কাণ্ড।
1: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আকাশবাণী শিলিগুড়ি, একটি ঘোষণা। আগামী 7 জুন 2026 রবিবার রাত 8টায় শুনতে পাবেন স্বাস্থ্য বিষয়ক লাইভ ফোনের অনুষ্ঠান সুস্বাস্থ্য। বিষয় ব্রেন টিউমার। বিশেষজ্ঞ হিসেবে থাকবেন ডক্টর সপ্তর্ষি ঘোষ। সরাসরি কথা বলতে ফোন করুন এই নম্বরে 9434076705। ফোন নম্বরটি আবারও বলছি 9434076705। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন লাইভ ফোনের অনুষ্ঠান হ্যালো আকাশবাণী।

দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর। হে নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পুণ্য ছায়ারাশি। গ্লানিহীন দিনগুলি সেই সন্ধ্যা স্নান, সেই গোচারণ, সেই শান্ত সামগান। নিবারধান্যের মুষ্টি বলকল বসুন মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন। মহাতত্ত্বগুলি পাষাণপিঞ্জরে তব নাহি চাহি নিরাপদে রাজ ভোগ নব, চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার, বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার। পরাণে স্পর্শিতে চাই ছিঁড়িয়া বন্ধন, অনন্ত এ জগতের হৃদয়ে স্পন্দন। কবিগুরুর অমোঘ উচ্চারণ। শুরু করছি আজকের পরিবেশ ভাবনায় হ্যালো আকাশবাণী অনুষ্ঠান। আমি রয়েছি তনুকা আপনাদের সাথে। আমাদের লাইভ ফোনের অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, ফোন নম্বরটি শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, 9434076705। এ নম্বরে শ্রোতা বন্ধুরা ফোন করুন। পরিবেশ ভাবনা প্রকৃতির প্রতি ভালোবাসা ধরা দিয়েছে বারবার আমাদের বিভিন্ন লেখক কবিদের লেখনীতে, যা আমাদের ভালো থাকার, সুস্থভাবে বেঁচে থাকার অন্যতম পথ। আজ বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছর আজকের দিনটি অর্থাৎ 5ই জুন আমরা বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করি। পরিবেশের গুরুত্ব সম্পর্কে জনচেতনা বা জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে কিন্তু আজকের এই দিনটি প্রতি বছর পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস হিসেবে। 1972 সালে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী 1974 সাল থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে এবং তা আজও প্রতি বছর ওই একই দিনে অর্থাৎ 5ই জুন পালিত হয়। বর্তমানে বিশ্বের 150টিরও বেশি দেশে এই দিবস কিন্তু উদযাপিত হচ্ছে। আজকের এই দিনটি সম্পর্কে আমরা অনেক কিছুই আলোচনা করব, কথা বলব, শুনব আপনাদের মতামত। অনুষ্ঠানের শুরুতেই এক বন্ধুকে আমরা পেয়ে গেছি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ পরিতোষবাবু, হ্যাঁ আপনি ফোন করেছেন আমাদের অনুষ্ঠানে, গান তো শোনাতেই হবে তাই না? এবার আজকের বিষয় সম্বন্ধে কিছু কি বলবেন? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজকের কথা তো আমরা বলবই, তার সাথে আমরা শুনবো গানও। আজকে আমরা অনুষ্ঠানের প্রথম গানটি তাহলে এখন শুনে নিই। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম গান লাভ ছবি থেকে আনন্দ মিলিন্দের সুরে। গানটি গেয়েছেন এসপি বালাসুব্রমণিয়াম এবং কে এস চিত্রা।

0: আমরা পেয়ে গেছি আরেক শ্রোতা বন্ধুর ফোন। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল, কোথা থেকে বলছেন, কে বলছেন?
1: আমি ঘুম থেকে বলছি, তাইজাস।
0: আপনার নাম?
1: নিতাইজাস।
0: নিতাইবাবু, নিতাইবাবু বলুন, কেমন আছেন বলুন?
1: হ্যাঁ ভালো আছি,
0: ভালো আছেন? আচ্ছা, হ্যাঁ আজ, হ্যাঁ বলুন বলুন।
1: হ্যাঁ বলছি, বৃষ্টি হয়েছে প্রচন্ড, আবার ভালো আছে। পরিবেশ দিবস? হ্যাঁ
0: হ্যাঁ, আজ বিশ্ব পরিবেশ দিবস, আজকে আমাদের কিন্তু আলোচনার বিষয়টাই এই। তো এই বিষয়ে আপনি কি বলবেন?
1: হ্যাঁ, এটা আমি বলবো, বলবো যে আমাদের আমরা যদি মুক্ত গাড়ি বাঁধি তাহলে দূষিত হবে না, এবং প্রচুর গাছ লাগাতে হবে। গাছ লাগাতে এখন তবে কিন্তু সবুজ হয়ে আছে, তাহলে কিন্তু পৃথিবী আবার সেই সুন্দর সুষ্ঠুভাবে পরিবেশ একদম ভালো থাকবে। আর আমরাও খুব সুন্দরভাবে বাঁচতে পারবো, ভবিষ্যৎ শিশুরাও কিন্তু খুব সুন্দরভাবে বাঁচতে পারবে। তো আমাদের এটাই কি করে গাছ লাগাতে হবে, এটাই আমাদের বক্তব্য।
0: একদম, গাছ তো লাগাতে হবেই। এই গাছ লাগানো ছাড়াও কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে আমাদের কিছু খারাপ অভ্যেস রয়েছে, কিন্তু হ্যাঁ, এই অভ্যেসগুলো আমাদেরকে একটু পাল্টাতে হবে। আমাদের
1: প্লাস্টিক,
0: প্লাস্টিক, একদম ঠিক, প্লাস্টিকের ব্যবহার কিন্তু কমাতে হবে। আমরা জানি প্লাস্টিক ব্যবহার করলে হয়তো জল লাগে না বা সেটা বহুদিন চলে, হ্যাঁ, কিন্তু প্লাস্টিকের ব্যবহারটা কিন্তু বন্ধ করতেই হবে, না হলে পৃথিবীকে বাঁচানো কিন্তু মুশকিল।
1: মুশকিল। আর এখন দেখুন,
0: আপনার আপনার কথা আমরা একটু অস্পষ্ট শোনাচ্ছে, একটু নেটওয়ার্কের হয়তো কিছু সমস্যা রয়েছে, আরেকবার বলুন। হ্যালো, হ্যাঁ, কথাগুলো কেটে কেটে যাচ্ছে, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের নিতাইবাবু যেটা বলতে চাইছেন একদম সঠিক কথা, প্রচুর গাছ লাগাতে হবে, আর কিছু অভ্যেস আমাদেরকে কিন্তু পরিবর্তন করতে হবে আমাদের নিজেদেরকে বুঝে। সেটা হচ্ছে প্লাস্টিকের ব্যবহার কিন্তু একেবারেই কমিয়ে ফেলতে হবে। পরিবেশ দূষণের একটা অন্যতম কারণ কিন্তু এই প্লাস্টিকের ব্যবহার। আমাদের আজকের দিনটি কিন্তু আমরা এই জন্যই পালন করি যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়ানো। আমাদের জানতে হবে যে কোন কোন পদক্ষেপ আমাদের পরিবেশের ক্ষতি সাধন করছে, পরিবেশকে বিপদের মুখে নিয়ে যাচ্ছে। হ্যালো, কে আছেন?
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, সুপ্রভাত, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: বীরেন্দ্র রায় খগানার থেকে বলছিলাম।
0: হ্যাঁ বলুন, কেমন আছেন?
2: ভালো আছি, আপনি ভালো?
0: আমরাও খুব ভালো আছি, আপনাদের সাথে কথা বললে আমরা এমনিই ভালো হয়ে যাই। আর আজ তো বিশ্ব পরিবেশ দিবস, হ্যাঁ, এই দিনটিতে আপনার বিশেষ কি বলার রয়েছে আমাদের শ্রোতা বন্ধুদের?
2: এই বিষয়ে আমার বলার রয়েছে যে আজকের যে বিশ্ব পরিবেশ দিবস, এটা এটা তো আমরা সবাই জানি, এবং আপনারা যে অনুষ্ঠানের যে ইয়েগুলো মানে স্মৃতিগুলো করেন সেটার সময় উপযোগী। এবং আজকে বিশ্ব পরিবেশ দিবস, আমি আশা রাখবো যে প্রতিটি শ্রোতায় আমার মতো করে যোগাযোগ করুক, এবং বিশ্ব পরিবেশ দিবস আমরা সবাই মিলে রক্ষা করতে হবে আমাদের
0: পরিবেশকে, বাঁচাতে হবে, তাই তো?
2: গাছগাছালা না থাকায়, গাছগাছালা না থাকায় এই যে একটা হাসপাস গরম যাচ্ছে,
0: ঠিক ঠিক,
2: হ্যাঁ, আমাদের সেই জন্য আমি বলবো যে আমরা যেন সবাই যেন সেটা যেন আমরা করতে পারি,
0: পরিবেশকে সবাই মিলে বাঁচাতে হবে
2: সবাই রে। তো যাই হোক, আপনাদের অনুষ্ঠান খুব ভালো, আমি শুনি মাঝে মধ্যে এবং করি ফোন, অনেক সময় লাইন পাই না। তো যাই হোক,
0: একদম একদম, অনেক ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান কথা আমরা শুনলাম। আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকুন, শুনতে থাকুন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এই পরিবেশ দিবসে কিন্তু আমরা পরিবেশ সম্পর্কে সচেতন হব। আর আমাদের চারপাশে এখন বায়ু দূষণ, জল দূষণ, তারপর অতিরিক্ত গাছ কেটে ফেলার পরে দিনে দিনে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, এইগুলোকে কিন্তু রুখতে হবে। আর সেটা কিন্তু আমরাই একমাত্র পারব। এই এইসবের ফলে কিন্তু আমাদের এই একটা নির্দিষ্ট চক্রে আমাদের যে ঋতু পরিবর্তন হয় তাতেও কিন্তু প্রভাব পড়ে। সময়ের আগে বর্ষা শুরু কিংবা সময়ের চেয়ে অধিক পরিমাণে বেশি দিন ধরে গরমের স্থায়িত্ব কিংবা তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাওয়া বা কোথাও অতিরিক্ত ঠান্ডা হওয়া, এসবই কিন্তু এই চক্রের হেরফেরে হচ্ছে, এবং সেটা একমাত্র পরিবেশ দূষণের কারণে। পরিবেশের সম্পদগুলোকে, যেগুলো ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না, আমরা খাদ্যের উপর তো পরিবেশের উপর নির্ভরশীল, খাদ্যের জন্য তা তো রয়েছে, এছাড়াও প্রতিটি প্রাণীকুল, আমাদের পৃথিবীতে যত প্রাণ রয়েছে, প্রাণীরা রয়েছে, সকলেই কিন্তু খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রত্যেকটা জিনিসের জন্যই কিন্তু এই সুন্দর পৃথিবীর পরিবেশের উপর নির্ভরশীল ভীষণভাবে। তাই পরিবেশ যদি একটু ক্ষতিগ্রস্ত হয়, এখন তো হচ্ছে, এই কলকারখানার ধোঁয়ায় ভরে যাচ্ছে বাতাস, অতিরিক্ত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে যানবাহনের ধোঁয়া থেকে, কিংবা এসি প্রচুর পরিমাণে ব্যবহার বেড়ে গেছে, কিন্তু সে সমস্ত দিকগুলো তো রয়েছে, এগুলো কিন্তু আমাদের সচেতন হতে হবে এবং এই প্রকৃতিকে বাঁচাতে হবে। প্রকৃতি বাঁচলে তবেই কিন্তু আমরাও বাঁচব, না হলে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা কিন্তু ভীষণ কঠিন। আর এজন্য কিছু বৈজ্ঞানিক পদ্ধতি কিন্তু আমাদের অবলম্বন করতে হবে, আমরা সবই শুনবো, এই বিষয়টা নিয়েও একটু কথা বলবো, কিন্তু তার আগে চলে যাই আরও একটি গানে। আমাদের পরের গানটি আমরা শুনবো খাকি ছবি থেকে রাম সম্পতের সুরে, গানটি গিয়েছেন সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল।

0: আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা শ্রোতা বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম পরিবেশ নিয়ে। ইতিমধ্যে আরেকজন শ্রোতা বন্ধুকে আমরা পেয়ে গেছি। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি প্রত্যন্ত গ্রামের একজন রাজেন বর্মন বলছি।
0: আচ্ছা, আপনার
1: আজকে পরিবেশ দিবস,
0: আপনার জায়গার নামটা একবার বলুন, কোথা থেকে বলছেন?
1: রাজেন বর্মন।
0: কোথা থেকে বলছেন?
1: গ্রামের থেকে।
0: নাম বলুন গ্রামের।
1: রাজেন বর্মন, রাজেন বর্মন।
0: আপনার গ্রামের নাম বলুন।
1: আমার নাম রাজেন বর্মন।
0: আচ্ছা বলুন।
1: আজকে বিশ্ব পরিবেশ দিবস, দেড়শো দেশে কিন্তু এটা পালন হচ্ছে, বিশ্ব পরিবেশ দিবস সারা পৃথিবীতে, দেড়শো দেশ। সবাই একটা করে গাছ লাগাচ্ছে, অফিসেও গাছ দিচ্ছে। হ্যাঁ, আমিও লাগাচ্ছি গাছ। আমি একজন রিটায়ার্ড টিচার, প্রাথমিক স্কুলের। আমি প্রচুর লাগিয়েছি আমার স্কুলে, এখনো ফল খাচ্ছে লোক, ছায়া গ্রহণ করছে।
0: আচ্ছা, আপনি কোথায় থাকেন?
1: আপনি বলছেন প্লাস্টিক কমান, প্লাস্টিক তো দিন দিন বেড়ে যাচ্ছে।
0: হ্যাঁ, এটা তো কমাতেই হবে, সে কারণেই তো দূষণ।
1: বাজারে গেলে আপনাকে প্লাস্টিকের জিনিস দিচ্ছে
0: না, একদম না, নিজেকে বলতে হবে, আমরা নিজেরাই যাতে ঠিক করি যে না, প্লাস্টিক দিলে আমরা প্লাস্টিক নেব না,
1: কাগজের বা কাপড়ের।
0: হ্যাঁ, একদম একদম, আমরা বাড়ির থেকে বেরোনোর সময় যদি একটা কাপড়ের থলে নিয়ে বেরোই, তাহলে মনে হয় না বাজার থেকে জোর করে। এটা একটু নিজেকেও সচেতন হতে হবে এবং
1: কোম্পানিগুলোকে বন্ধ করুন।
0: হ্যাঁ, সে তো অবশ্যই, সে তো একদম একদম, সে তো চেষ্টা করাই হচ্ছে। আমাদের এই পাহাড়ি এলাকায় কিন্তু প্লাস্টিক ব্যবহার হয় না। হ্যাঁ, সে সমস্ত হচ্ছে, আমি শুধু বলছি নিজেদের সচেতনতাটা বাড়াতে। কেউ যদি প্লাস্টিক আমাকে দেয়, হ্যাঁ, আমি গ্রহণ করব না। যখন আপনি নেবেন না, তখন আস্তে আস্তে দেখবেন, প্রত্যেকেই যদি না নিতে চায়, তখন আস্তে আস্তে দেখবেন তারাও কিন্তু, বিক্রেতারাও কিন্তু, হ্যাঁ হ্যাঁ, এই ব্যবহারটা কমাতে হবে। এবং আমাদের
1: আগে কিন্তু ওষুধ দোকানে কাপড়ের ইয়ে দিয়েছিল,
0: আসলে
1: এখন কিন্তু ওগুলা দিচ্ছে
0: না। ঠিকই, এবার নিজেদেরকে তো একটু সচেতন হতেই হবে। অনেক ধন্যবাদ।
1: আমরা অনেক সচেতন হয়েছি, কিন্তু ওরা কোম্পানিকে বন্ধ করতে না পারলে হবে না।
0: হ্যাঁ, সে এই যে বললাম, চাহিদা কমে গেলে নিজের থেকেই বন্ধ হয়ে যাবে। ঠিক, ভালো থাকবেন, ধন্যবাদ রাজেন বর্মন শ্রোতা বন্ধুকে। আমাদের ওই যে বললাম, সচেতনতা কিন্তু সর্বস্তরে দরকার। সর্বস্তরে যখন এই সচেতনতা বাড়বে, তখনই কিন্তু আমাদের পৃথিবী সুন্দর হয়ে উঠবে, পরিবেশ সুন্দর হয়ে উঠবে। আমরা যে এই অভ্যেসের কথা বলছিলাম না, এর মধ্যে আরও দু একটা অভ্যেস কিন্তু পড়ে। সেটা হচ্ছে, আমি লক্ষ্য করেছি, আপনারাও হয়তো দেখবেন, পানীয় জলের কল খুলে রেখে জল পড়ে যাচ্ছে, কেউ বন্ধ করার নেই। প্রয়োজনে আমরা নিচ্ছি ঠিকই, কিন্তু যখন প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে, আমরা কলটা বন্ধ করতে কিন্তু ভুলে যাচ্ছি। জলের পর জল পড়ছেই পড়ছেই, এবং কত কত পরিমাণ পানীয় জল যে নষ্ট হচ্ছে তার ঠিকানা নেই। তাছাড়াও আরেকটি অভ্যেস রয়েছে, সেটা হচ্ছে লাইটের সুইচ, বিদ্যুৎ ব্যবহার। আমরা ঘরে প্রবেশ করছি, জ্বালাচ্ছি, আলো জ্বালাচ্ছি, ফ্যান চালাচ্ছি, কিন্তু বেরোনোর সময় সেটা বন্ধ করতে ভুলে যাচ্ছি। এই বিষয়গুলোও মাথায় রাখতে হবে, কেননা জল বিদ্যুৎ এগুলো তো আমরা প্রকৃতি থেকে পাই, তাই না? যত বেশি ব্যবহার আমরা করব, প্রকৃতি কিন্তু তত বেশি ধ্বংসপ্রাপ্ত হবে। তাই আমরা যদি ব্যবহারটা সীমিত করতে পারি, প্রয়োজন ছাড়া আমরা যদি মনে মনে ঠিক করে নিই, প্রয়োজন ছাড়া আমরা ব্যবহার করব না, তাহলে কিন্তু পরিবেশের উপরেও চাপ কম পড়বে এবং পরিবেশের সম্পদগুলো রক্ষা পাবে। এই বিষয়টাই কিন্তু এই আজকের এই দিনটার তাৎপর্য, কিন্তু সেটাই যে নিজেদেরকে সচেতন হওয়া এবং চিন্তা ভাবনা করা পরিবেশকে নিয়ে। পরিবেশ যদি না থাকে সুস্থ, আমরাও কিন্তু সুস্থভাবে বাঁচতে পারবো না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। শ্রোতা বন্ধুরা ফোন করছেন আমাদের অনুষ্ঠানে, তাদের মতামত জানাচ্ছেন, এবং সাথে আমরা কিন্তু গানও শুনে নিচ্ছি। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী গানে। পরের গানটি আমরা শুনব, বাজিগার ছবি থেকে অনু মালিকের সুরে। গানটি গেয়েছেন আশা ভোসলে এবং বিনোদ রাঠোর।

আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা এসে গেছি, হাতে আর একদম সময় নেই, শেষ করব আজকের অনুষ্ঠান এই অঙ্গীকারের মধ্যে দিয়ে যে আসুন আমরা সকলে সচেতন হই, পরিবেশ রক্ষা করি, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী কিন্তু আমরা সবাই মিলে গড়ে তুলতে পারি আমাদের আগামী প্রজন্মের জন্য। শুধু চাই একটু সচেতনতা, একটু দায়িত্বশীল বোধ এবং ইচ্ছা, এই সব মিলেই কিন্তু আমরা তৈরি করতে পারব এক সুন্দর প্রাণময় এক সুস্থ পৃথিবী। ধন্যবাদ আপনাদের সকলকে। আজ শেষ করছি হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান। আমি এতক্ষণ সঙ্গে ছিলাম তনুকা আপনাদের সাথে।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন আধুনিক গান শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান। আকাশবাণী শিলিগুড়ি, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর শুনবেন সমীক্ষা।

0: আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও দমন সফরে যাবেন। 21,800 কোটি টাকার নানা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। প্রধানমন্ত্রী বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অ্যাথলিটদের যোগা 365 প্রচারাভিযানের আন্তর্জাতিক দূত হতে আহ্বান জানিয়েছেন। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করতে চলেছে। ভোটার তালিকার বিশেষ শিবির সংশোধনের ভিত্তিতে অযোগ্য রেশন গ্রাহকদের চিহ্নিত করে নাম বাদ দেওয়ার নির্দেশ জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। আজ বিশ্ব পরিবেশ দিবস। এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, সরকারের প্রচেষ্টায় দেশে বনভূমির পরিমাণ বেড়েছে। পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও দমন সফর করবেন। সুরাটে তিনি সড়ক, বিদ্যুৎ এবং শিল্পক্ষেত্রে অন্তর্ভুক্ত 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শ্রী মোদী সুরাটে 200 শয্যা বিশিষ্ট একটি ইএসআইসি হাসপাতালের উদ্বোধন করবেন, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আধুনিক মানের স্বাস্থ্যসেবা প্রদান করবে। এছাড়া প্রধানমন্ত্রী গুজরাট সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগেরও উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে আধুনিক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন এবং দাহেজ পেট্রোলিয়াম এলাকায় বর্জ্য নিষ্কাশন ও পরিশোধন সংক্রান্ত উন্নত পরিকাঠামো। প্রধানমন্ত্রী মোদী আজ সন্ধ্যায় দমন সফর করবেন এবং প্রায় 2,970 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী প্রায় 1,340 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন উৎসর্গ করবেন। এর মধ্যে রয়েছে নমো বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন এবং নমো হাসপাতাল। প্রধানমন্ত্রী বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অ্যাথলিটদের নিজেদের দেশে ফিরে গিয়ে আয়ুষ মন্ত্রকের যোগা 365 প্রচারাভিযানে আন্তর্জাতিক দূত হতে আহ্বান জানিয়েছেন। আহমেদাবাদে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল শ্রী মোদী বলেন, সমস্ত গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে আরও স্বাস্থ্যকর জীবনযাপন এবং যোগের সঙ্গে সারা বছর যুক্ত থাকাকে উৎসাহিত করতে আয়ুষ মন্ত্রক যোগা 365 অভিযানের সূচনা করেছে।
1: मैं इस वर्ल्ड योगासना चैंपियनशिप में भाग लेने वाले सभी खिलाड़ियों से भी आग्रह करूंगा, जब आप अपने अपने देशों में लौटे तो योग के इस संदेश को भी अपने साथ लेकर जाएं। आप सभी अपने अपने देशों में योगा 365 के एम्बेसडर्स बन सकते हैं। आपका अनुभव और योग के प्रति आपका विश्वास पूरे विश्व को इस संदेश से जोड़ सकता है।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ডেনমার্কের বিদেশমন্ত্রী লাস্ক লুকে রাসমুসেন এবং সেদেশের জনগণকে তাদের সংবিধান দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেছেন, ডেনমার্কের সঙ্গে সুস্থায়ী কৌশলগত অংশীদারিত্ব এবং বহুপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া আরবিআই আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা এদিন মুদ্রানীতি বিষয়ক কমিটির সিদ্ধান্ত ঘোষণা করবেন। ভারতীয় স্টেট ব্যাংকের সাম্প্রতিক রিপোর্টে মুদ্রাস্ফীতি, অশোধিত তেলের দাম বৃদ্ধি, টাকার মূল্য কমে যাওয়া

0: এবং সম্ভাব্য দুর্বল মৌসুমি বায়ুর মতো প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় সুদের হার অপরিবর্তিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসেবে তরুণ কাপুরের মেয়াদ আরও 1 বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার নিয়োগ কমিটি। কর্মী ও প্রশিক্ষণ বিভাগ ডিওপিটি জানিয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তরে 1987 ব্যাচের অবসরপ্রাপ্ত আধিকারিক তরুণ কাপুরের বর্ধিত মেয়াদের কার্যকাল চলতি মাসের 10 তারিখ থেকে শুরু হবে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী এবং কেন্দ্রীয় সড়ক ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কারি গতকাল নতুন দিল্লিতে ভারতের প্রথম ফ্লেক্স ফুয়েল চালিত যাত্রীবাহী গাড়ির শুভ সূচনা করেছেন। মারুতির সুযোগে তৈরি ওই বিশেষ গাড়িগুলি E20 থেকে শুরু করে E100 ধরনের ইথানল ও পেট্রোলের মিশ্রণে অনায়াসে চলতে পারে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, যাত্রীবাহী গাড়ির বাজারে এই ফ্লেক্স ফুয়েল প্রযুক্তির আগমন দেশের জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা। শ্রী পুরী জোর দিয়ে বলেন, আরও বড় আকারে এই ফ্লেক্স ফুয়েল প্রযুক্তির ব্যবহার শুরু হলে ইথানল ভিত্তিক যানবাহনের কার্যকারিতা বহুগুণ বেড়ে যাবে। শ্রী গডকরি এই পদক্ষেপকে অসাধারণ এবং দূরদর্শী সাফল্য হিসেবে বর্ণনা করেছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS-এর দ্বিতীয় সরসংঘ চালক মাধব সদাশিবরাও গোলওয়ালকারের প্রয়াণ দিবসে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক সোশ্যাল মিডিয়া পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রী গোলওয়ালকার সাংস্কৃতিক জাতীয়তাবাদকে একটি শক্তিশালী আদর্শগত ভিত্তি দিয়েছিলেন। তিনি দেশ গঠনে সবচেয়ে বড় শক্তি হিসেবে সেবাকে প্রতিষ্ঠা করেন। তার দূরদর্শী নেতৃত্বে সংঘ জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষকে জাগ্রত করেছিল। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভোটার তালিকার বিশেষ শিবির সংশোধনের ভিত্তিতে অযোগ্য রেশন গ্রাহকদের চিহ্নিত করে নাম বাদ দেওয়ার নির্দেশ জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের এক নির্দেশিকায় বলা হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এসআইয়ের প্রক্রিয়ায় যাদের নাম অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত হয়েছে তাদের রেশন কার্ডের তথ্য যাচাই করা হবে। যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা নাগরিকত্ব সংশোধিত আইনের অধীনে আবেদন জমা দিয়েছেন তাদের রেশন কার্ড আপাতত সক্রিয় থাকবে। পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্রবন্দর নির্মাণের প্রকল্প থেকে পশ্চিমবঙ্গ সরকার পাকাপাকিভাবে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। এর পরিবর্তে পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবাড়ে নতুন সমুদ্রবন্দর তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে গতকাল কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, তাজপুর প্রকল্পের বাস্তবায়নের জন্য পরিকাঠামো প্রস্তুত ছিল না।
1: আমরা দেখেছি ওটা ভায়াবিলিটি ছিল না, কারণ গভর্নমেন্টের হাতে কোনো ল্যান্ড ছিল না। তাজপুর থেকে 10 কিলোমিটার দূরে দাদন পাত্রবাড়, যেখানে সল্টের পুরনো ফ্যাক্টরি ছিল, সেখানে 1700 একর ল্যান্ড রাজ্য সরকারের হাতে রয়েছে। আমরা এখন ওইটা নিয়ে এগোব।
0: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, এই দিনটি পরিবেশ রক্ষা এবং সুস্থায়ী উন্নয়নের প্রতি আমাদের অঙ্গীকারকে আরো দৃঢ় করবে।
2: हमारी पृथ्वी भारत में जिसे माँ का रूप माना गया है, उसकी रक्षा, उसका संरक्षण, उसका संवर्धन हर पीढ़ी का दायित्व होता है।
3: ये एक शब्द है लाइफ, LIFE, यानी लाइफ स्टाइल फॉर एनवायरमेंट। आज जरूरत है कि हम सभी लोग एक साथ आकर कलेक्टिव पार्टिसिपेशन के साथ लाइफ स्टाइल फॉर एनवायरमेंट यानी लाइफ को एक अभियान की तरह आगे बढ़ाएं।
0: এ উপলক্ষে আজ দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান সহ কেন্দ্রীয় মন্ত্রীরা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল আজ 2 দিনের সফরে ভারতে আসছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে তাঁর এই সফর। সফরকালে তিনি ডক্টর জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। নেপালের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হবে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। নতুন দিল্লির সঙ্গে মস্কোর কৌশলগত অংশীদারিত্বের প্রশংসা করে তিনি আরও বলেন, দুদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করতে রাশিয়া বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার যে কঠোর পরিশ্রম করে চলেছে দেশের অর্থনৈতিক বৃদ্ধি তারই প্রতিফলন বলে পুতিন জানিয়েছেন।

0: আদিত্য, আবহাওয়া দপ্তর আইএমডি আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান এবং উত্তরপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল কেরালা ও মাহে, উত্তর কর্ণাটক এবং তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকলের কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ত্রিপুরা ও অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অংশেও আজ বৃষ্টিও হতে পারে। অন্যদিকে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা এবং তামিলনাড়ুতে আজ গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। অনূর্ধ্ব 18 পুরুষ এশিয়া কাপ হকির প্রতিযোগিতার সেমিফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। জাপানের কাকামিগাহারা হকি স্টেডিয়ামে এই খেলা হবে। পুল এতে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। অন্যদিকে অনূর্ধ্ব 18 মহিলা এশিয়া কাপের গ্রুপ পর্বে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছে গেছে ভারতের মেয়েরা। আজ তারা ফাইনালে ওঠার লড়াইয়ে চীনের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও দমন সফরে যাবেন। 21,800 কোটি টাকার নানা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করতে চলেছে। আজ বিশ্ব পরিবেশ দিবস। এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, সরকারের প্রচেষ্টায় দেশে বনভূমির পরিমাণ বেড়েছে। খবর এখনকার মতো শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা, সমীক্ষা। শিরোনাম, স্লোগান নয়, অঙ্গীকার দিবস হোক। লিখেছেন জয়ন্ত বসু। এসে পড়ল আরেকটি বিশ্ব পরিবেশ দিবস। এবারের পরিবেশ দিবসের স্লোগান হল, প্রকৃতির অনুপ্রেরণায় জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। সম্ভবত জলবায়ু পরিবর্তনকে বাদ দিয়ে এবারের পরিবেশ দিবসের জন্য অন্য কোনো থিম বাছাই করা সম্ভবই ছিল না। জলবায়ু পরিবর্তনের জন্য পৃথিবী দ্রুত এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। আবহাওয়ায় উষ্ণায়ন সৃষ্টিকারী কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাসের পরিমাণ রেকর্ড মাত্রায় পৌঁছেছে। সমুদ্রের জলস্তর লাফিয়ে লাফিয়ে বাড়ছে, বাড়ছে তীব্র ঘূর্ণিঝড়। বিশ্ব আবহাওয়া সংস্থা সম্প্রতি জানিয়েছে, আগামী 5 বছর সবচেয়ে কঠিন সময় আসতে চলেছে পৃথিবীর জন্য। 11 বছর আগে প্যারিসে প্রায় 200টি দেশ সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছিল যে প্রাক শিল্পায়ন যুগের তুলনায় পৃথিবীর গড় তাপমাত্রাকে কোনো মতেই 2 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি বাড়তে দেওয়া যাবে না, প্রয়োজন তাকে 1.5 ডিগ্রির মধ্যে আটকে রাখা। কেননা এই লক্ষণরেখা পেরিয়ে গেলে পৃথিবীর সমূহ বিপদ। কিন্তু বিশ্ব আবহাওয়া সংস্থা সম্প্রতি জানিয়েছে, আগামী 5 বছর বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি 1.9 ডিগ্রিতে পৌঁছনোর প্রভূত সম্ভাবনা। এমনকি 2027 সাল হতে চলেছে পৃথিবীর ইতিহাসে উষ্ণতম বছর। সম্প্রতি দেশের আবহাওয়া সংস্থা আইএমডি সাবধান করেছে, আসন্ন এল নিনোর কারণে গরম সাংঘাতিকভাবে বাড়ার পাশাপাশি এবারের বর্ষায় বৃষ্টিপাত 10% কমতে পারে। আর কে না জানে দেশের আসল অর্থমন্ত্রী হল বর্ষা। কেননা আমরা এখন প্রবলভাবে নির্ভর বর্ষাকালীন কৃষির ওপর। আমাদের রাজ্য জলবায়ু বিপন্নতায় একেবারে সামনের সারিতে। উত্তরে হিমালয় আর দক্ষিণে বঙ্গোপসাগরে ঘেরা এই রাজ্য বিশেষজ্ঞদের হিসেব অনুযায়ী 2050 সালে পৃথিবীর 2600টির মতো জলবায়ু বিপন্ন অঞ্চলের মধ্যে 62তম স্থান পেতে পারে, যদি না দ্রুত কার্বন নিঃসরণের মাত্রা কমে। অর্থাৎ পৃথিবীর 2% সর্বোচ্চ বিপন্ন অঞ্চলগুলির মধ্যে একটি। প্রশ্ন হল, আমরা কি এই সংকট সমস্যার কথা জেনে অনিবার্য ভবিষ্যতের অপেক্ষায় বসে থাকব, নাকি সমাধানের রাস্তা খুঁজে সেই ভবিষ্যৎকে পাল্টানোর চেষ্টা করব? এখানেই আসছে অর্থনীতির কথা, রাজনীতির কথা। যদিও আন্তর্জাতিক সাহায্য, আর্থিক দরকষাকষি ইত্যাদি গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও অনেক বেশি প্রয়োজন নিজেরা যেন জলবায়ু স্বনির্ভর হয়ে উঠতে পারি সেটা সুনিশ্চিত করা। রাজ্যে নতুন সরকার এসেছে এবং সেই সরকারের প্রয়োজন জলবায়ু পরিবর্তনকে যে কোনো পরিকল্পনার মাঝখানে রাখা। কেননা মনে রাখতে হবে, জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব না দিলে কোনো সার্বিক বা দীর্ঘমেয়াদী পরিকাঠামোগত এবং মানবিক উন্নয়ন সম্ভব নয়। যুদ্ধকালীন পরিস্থিতির মতো গুরুত্ব দিতে হবে সুন্দরবনের 50 লক্ষ মানুষ এবং অন্যান্য জীব বৈচিত্র্যকে রক্ষা করা এবং উত্তরবঙ্গে বরফ জমা হ্রদ ফেটে বা হঠাৎ প্রবল বর্ষণে নদীর স্রোতে মানুষের ভেসে যাওয়াকে গুরুত্ব দিতে হবে জঙ্গলমহলে এবং দক্ষিণবঙ্গে প্রবল গরম থেকে মানুষজনকে বাঁচানোর ব্যাপারে। প্রয়োগ করতে হবে রাজ্যের এবং কলকাতার মতো শহরের জন্য সুসংহত জলবায়ু পরিকল্পনা, যেগুলি শুধু ফাইলে বন্দী থাকলেই হবে না, সেগুলিকে নিয়ে রাস্তায় নামতে হবে। বাণিজ্যের প্রয়োজন বা স্বল্প মেয়াদি লাভের দিকে তাকিয়ে এমন কোনো পরিকল্পনা নেওয়া উচিত নয় যা আমাদের শহর বা রাজ্যের জন্য আত্মঘাতী প্রমাণিত হয়। বাঁচাতে হবে আদি গঙ্গাকে, ফেরাতে হবে ট্রাম্পকে। এমনিতেই রাজ্যে বিশেষ করে শহরাঞ্চলে সবুজ অত্যন্ত কম, তা যেন আর না কমে সেটা দেখতে হবে। এবারের 5ই জুন শুধুমাত্র আরেকটি স্লোগান দিবস না হয়ে অঙ্গীকার দিবসে রূপান্তরিত হোক, সেটাই সময়ের দাবি। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন জয়ন্ত বসু।
2: আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। একটি ঘোষণা, আগামী 7ই জুন 2026 রবিবার রাত 8টায় শুনতে পাবেন স্বাস্থ্য বিষয়ক লাইভ ফোন ইন অনুষ্ঠান সুস্বাস্থ্য। বিষয় ব্রেন টিউমার, বিশেষজ্ঞ হিসেবে থাকবেন ডক্টর সপ্তর্ষি ঘোষ। সরাসরি কথা বলতে ফোন করুন এই নম্বরে 9434076705। ফোন নম্বরটি আবারও বলছি 9434076705। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী পণ্ডিত অজয় পোহাঙ্কার। প্রথমে শুনবেন রাগ বিলাসখানি তোড়ি, তারপর রয়েছে ঠুমরি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন বিলাস খানি তরি। এবারে রয়েছে ঠুমরি সিন্ধ ভৈরবী, শিল্পী পণ্ডিত অজয় পোহঙ্কর।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল। শিল্পী পণ্ডিত অজয় পোহাঙ্কার। প্রথমে শুনলেন রাগ বিলাস খানি তরি, তারপর শুনলেন ঠুমরি সিন্ধ ভৈরবী। আকাশবাণী শিলিগুড়ি, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।
1: নমস্কার, আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমাদের আজকের অনুষ্ঠানের মূল ভাবনা আমাদের পরিবেশ, আমাদের ভবিষ্যৎ। শ্রোতা বন্ধুরা, উত্তরবঙ্গ শুধু একটি ভৌগোলিক পরিসর নয়, এটি পূর্ব হিমালয়ের জীববৈচিত্র্যের অন্যতম হটস্পট। একদিকে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ, অন্যদিকে ডুয়ার্সের তরাই বনভূমি। তিস্তা, তোর্ষা, জলঢাকা, মহানন্দা, এই নদী অববাহিকাগুলো শুধু জল নয়, গোটা উত্তর পূর্ব ভারতের কৃষি অর্থনীতি ও বাস্তুতন্ত্রকে ধারণ করেছে। এখানেই রয়েছে জলদাপাড়া গরুমারার এক শৃঙ্গ গন্ডার, বক্সা চাপড়ামারির বাঘ ও হাতি, নেওড়া ভ্যালির রেড পান্ডা। দার্জিলিংয়ের চা বিশ্ববাজারে জিআই ট্যাগ পেয়েছে, এই মাটি, জল, আবহাওয়ার জন্যই। কিন্তু উন্নয়ন ও সংরক্ষণের ভারসাম্য আজ প্রশ্নের মুখে। অপরিকল্পিত নগরায়নে দার্জিলিং কালিম্পং পাহাড়ে ভূমিধস এখন বার্ষিক বিপর্যয়। তিস্তায় একের পর এক জলবিদ্যুৎ প্রকল্প

0: আমাদের নাগরিক দায়িত্ব কি, কারণ ভূমি শুধু উত্তরাধিকার নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে রাখা আমাদের আমানত। আমাদের সাথে আজকের আলোচনায় অংশগ্রহণ করছেন উত্তরবঙ্গের বিশিষ্ট ভূ ইতিহাসবিদ, নকশালবাড়ি কলেজের অধ্যাপিকা ডক্টর কৃষ্ণা বর্মন। কৃষ্ণাদি, আপনাকে আমাদের আজকের বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাই।
1: নমস্কার
0: দিদি। আপনার যে সদ্য প্রকাশিত যে বই উত্তরবঙ্গের ভূপ্রকৃতির ইতিহাসের উপর, এনভায়রনমেন্টাল হিস্ট্রি অফ নর্থ বেঙ্গল, এই বইয়ের প্রথম অধ্যায়ই দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার এই তিন জেলার ভূ ঐতিহাসিক পটভূমি আপনি আলাদা করে বলেছেন। তিনটি জেলার ভূপ্রকৃতি গঠনের মূল পার্থক্য কোথায়?
1: কোনো অঞ্চলকে জানার জন্য তার ভৌগোলিক যে পরিবেশ বা ভৌগোলিক যে অবস্থান সেটা জানা ভীষণ জরুরি। পার্থক্য বলতে দার্জিলিং জেলাটাকে কিন্তু আমরা দুভাগে ভাগ করছি, একটা হিল, একটা প্লেন। ঠিক জলপাইগুড়িটাও কিন্তু প্লেনের মধ্যেই পড়ছে, কোচবিহারটাও প্লেনের মধ্যেই পড়ছে, কিন্তু এখানকার সমতল ভূমিগুলোকে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের অন্যান্য সমতল ভূমির সঙ্গে মিলিয়ে ফেললে হবে না। সমতল ভূমির গঠনটা সাধারণ পলি মাটি দিয়ে কিন্তু তৈরি নয়, এখানকার প্লেনটা মূলত তৈরি পাহাড় থেকে নেমে আসা ছোট ছোট নুড়ি, কাঁকড়, বালি, পাথর দিয়ে কিন্তু স্তর স্তর করে পর্যায়ক্রমে কিন্তু এখানকার যে ভূমিরূপটা তৈরি হয়েছে। ঠিক একইভাবে ডুয়ার্সটাও তাই, আর কোচবিহার জেলাটা তুলনামূলকভাবে একদম লো ল্যান্ড, জলাভূমি প্রচুর পরিমাণে, খাল বিল নদ নদীতে পূর্ণ, এবং প্রচুর পরিমাণে খাল বিল এগুলোকে ধরে নেওয়া হয় যে এত পরিমাণে যে নদীগুলো নিজেদের নদী খাত পরিবর্তন করে যেটাকে বলা হচ্ছে তার কোর্স পরিবর্তন করেছে, কোর্স পরিবর্তন করার ফলেই সম্ভবত এতগুলো ধরে নেওয়া হয় যে খাল বিল এগুলো তৈরি হয়েছে। আর পাহাড়ের গঠনটা যদি দেখি, এখানকার পাহাড় মূলত হিল, যেটা গ্রানাইট, নিস, তারপরে হলো স্যান্ডস্টোন, যেটা বেলে পাথর, সেটা দিয়ে তৈরি, সেই জন্য জলধারণ ক্ষমতাটাও কম এবং সহজে কিন্তু ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তো সেই ভূমিরূপটাকে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে।
0: দিদি, তুমি এই যে আলোচনাটা করতে গিয়ে নদীর প্রসঙ্গ বলছিলে, এই নদ নদী নিয়ে যদি কিছু কয়েকটা কথা বলো।
1: অবশ্যই, আমাদের এখানে মূলত দু ধরনের নদী, একটা হলো ওই গ্লেশিয়ার যে জল, বরফ জলে পুষ্ট, হ্যাঁ হিমবাহ জলে, বরফ গলা জলে পুষ্ট, আর কিছু জল নদী রয়েছে যেটা বললে ঠিকই ভৌম জলে পুষ্ট। কিন্তু ব্যাপারগুলো হচ্ছে যে কোনো ক্ষেত্রে গ্লোবালাইজেশনেরই প্রভাব হোক বা বর্তমানে ডিফরেস্টেশনের প্রচুর পরিমাণে চাপ, পপুলেশন বৃদ্ধি, সব মিলেমিশে আমরা দেখব যে নন গ্লেশিয়াল বা হিমবাহ পুষ্ট যে নদীগুলো ছিল না, যেগুলো সেই নদীগুলোতে কিন্তু জল প্রায় শুকিয়ে যাচ্ছে গ্রীষ্মকালে। কেননা হলো এখানকার যে গড় বৃষ্টিপাত, আমরা যদি 100 বা 200 বছরের যদি ইতিহাসটা দেখি, ব্রিটিশরা আসার ফল পরেই মূলত এখানকার অঞ্চলে বৃষ্টিপাত সমস্ত কিছু ডকুমেন্টেশন হয়েছিল। সেই ডকুমেন্টসগুলো যদি আমরা ঘেঁটে দেখি, সেখানে দেখব যে গড় বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কমেনি, ইনটেনসিটি অফ রেনফল যেটাকে বলবো, ঠিক আছে, কিন্তু সেটা হলো সময়টা কিন্তু কমে গেছে, খুব বার্ষিক এক হলেও কিন্তু খুব কম সময়ে সেটা হচ্ছে, হ্যাঁ, তাহলে বৃষ্টি রেনি ডেজের সংখ্যা কিন্তু কমে গেছে। দার্জিলিং ডিস্ট্রিক্টেও আমরা দেখবো যে 86 থেকে প্রায় 90 বা 95টা দিন হলো বৃষ্টিপাতযুক্ত দিন, আর বাদবাকিগুলো শুকনো দিন হিসাবে হচ্ছে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও দেখবো প্রায় 20 থেকে 25টি মোট কথা রেনি ডেজ যেটাকে বলবো বৃষ্টিপাত যুক্ত দিন কিন্তু কমে গেছে। তাহলে কি হয় যে অক্টোবর মাস থেকে, যেটা হলো নন মনসুনাল সিজন যেটাকে আমরা বলি, যে সময় বৃষ্টিপাত হয় না, সেই সময়কালে কিন্তু আগে বৃষ্টিপাত হতো, সেই বৃষ্টিপাতগুলো এখন হচ্ছে না। তাহলে যে পাহাড়ি অঞ্চল যেটা, সেই সময় ঘাসে ঢাকা থাক বা ছোটো ছোটো গাছপালা, গুল্ম জাতীয় বড় গাছই হতে হবে তা নেই, সেগুলোতে হলো অনেকটা ব্ল্যাঙ্কেটের মতন রোল প্লে করতো এবং জলগুলো সেখানে হলো পড়তো এবং একটা নন মনসুনাল টাইমে জলগুলো আটকে থাকতো, এবং পরবর্তীকালে যে গ্রীষ্মকালে নদীগুলোতে এই জলেই কিন্তু পুষ্ট হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের পরিমাণটা শুধু বর্ষাকালের মধ্যেই আবদ্ধ থেকে যাচ্ছে, সীমাবদ্ধ থেকে যাচ্ছে, এবং পরবর্তীকালে বৃষ্টি

0: তাপমাত্রা যেহেতু কমে যাচ্ছে, তাহলে জল ধারণ আর ডিফরেস্টেশনের ফলে তো জল ধারণ ক্ষমতাটাও আমরা দেখেছি যে অনেকটাই কমে যাচ্ছে। সেখানে যে এই যে নন গ্লেশিয়ার ভূমজলে পুষ্ট নয় যে নদীগুলো, সেটা কিন্তু গ্রীষ্মকালে পুরোপুরি শুকিয়ে যাচ্ছে।
1: আপনি আলোচনায় বলছিলেন যে উত্তরবঙ্গের যে এই সমস্ত বিভিন্ন নদ নদী, সেই নদীগুলো তার দিক পরিবর্তন করছে বা তার গঠন বা রূপের পরিবর্তন হচ্ছে। তো এই যে পরিবর্তন হচ্ছে, এটা এর পরিবর্তনটা কিভাবে হচ্ছে আর এর ফলে তার ফলাফলটাই বা কি হচ্ছে?
0: হ্যাঁ, ভীষণ ভালো প্রশ্ন। সবচেয়ে এটা কিন্তু একটা ভীষণ চিন্তার বিষয়। আমি কাজ করতে গিয়ে দেখেছি এবং বিভিন্ন সরকারি তথ্য ঘেঁটেও এটা দেখেছি যে এবং ফিল্ড সার্ভে করেও সেটাকে দেখা হয়েছে যে এই অঞ্চলে নদীগুলোর ভূমিরূপ মানে বাহ্যিক রূপে ভীষণ পরিবর্তন হয়েছে, প্রচণ্ড পরিমাণে। নদীগুলোর নদীখাত প্রায় পূর্ণ এবং প্রচুর পরিমাণে চওড়া হয়ে গিয়েছে নদীগুলো। এবং যেটা প্রশ্ন হচ্ছে যে এই ধরনের পরিবর্তনের কারণটা কী? পরিবর্তনের মূল কারণটা হলো সেডিমেন্ট লোড, যেটাকে বলা হচ্ছে ভূগোলের ভাষায়, যে প্রচুর পরিমাণে হলো পলি নদীখাতগুলো পলিতে পূর্ণ। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। কেউ যদি শিলিগুড়ি থেকে সাধারণ বাসে করে কোচবিহারের জন্য রওনা দেয়, রাস্তায় যতগুলো সে নদী পড়বে সে সুন্দরভাবে পর্যবেক্ষণ করবে, যেতে করতে করতে যাবে। এবং ঠিক একইভাবে সেবক হয়ে আলিপুরদুয়ার হয়েও যদি কেউ কোচবিহারে যায়, তখনও যদি যায় বা আসে, তখন যদি দেখবে তে সে কিন্তু তার কিন্তু খালি চোখেই সেই পরিবর্তনগুলো চোখে পড়বে। এবং তারপরে যদি এক বছর পরেও আবার যায়, আরও বেশি পরিবর্তন লক্ষ্য করবে। আমি কয়েক বছরে বারবার করে ফিল্ড সার্ভে করেও কিন্তু আমি খালি চোখেই এই পরিবর্তনগুলো দেখেছি। এবং যেটা আমি বলছি সেডিমেন্ট লোড, মানে আমি একটা তথ্য এখানে বলছি যে এর প্রধান কারণ হলো ভূমিধসের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে গেছে পাহাড়ে, এবং ইন্টেন্সিটি যে তীব্রতা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। কেননা আমাদের এই অঞ্চলটা ভূমিকম্প প্রবণ এলাকাগুলোকে টোটাল পাঁচ ভাগে ভাগ করা হয়, 1 থেকে 5 পর্যন্ত। এবং আমাদের যে এই যে আউটার হিমালয়ার যে যেখানে দার্জিলিং হিল যে অঞ্চল অবস্থিত শিবালিক রেঞ্জের মধ্যে, সেটা কিন্তু এক তো নবীন ভঙ্গিল পর্বত হিমালয়ের, এবং এটা হলো সিসমিক জোন 4 অবস্থিত। এটার প্রচণ্ড পরিমাণে ভূমিকম্প প্রবণ। তারপরে বলবো যে প্রচুর পরিমাণে ডিফরেস্টেশনটা মানে একইভাবে চলছে। তারপরে বলবো পপুলেশন বৃদ্ধি, সমস্ত কিছু কারণ মিলেমিশে আমরা দেখবো যানবাহনের বৃদ্ধি, তারপরে হলো রাস্তাঘাট নির্মাণ, রেলপথের নির্মাণ, সব মিলেমিশে আমরা দেখবো যে এই অঞ্চলে ভূমিধসের পরিমাণ মারাত্মক পরিমাণে বেড়ে গেছে। এবং এর ফল কি হচ্ছে, যতবারই পাহাড়ে বৃষ্টি হচ্ছে, অল্প বৃষ্টিতে আমরা দেখছি ভূমিধস, বিশেষ করে রাস্তা গুলোকে মানে যেগুলো ন্যাশনাল হাইওয়ে বা হাইওয়ে, এই অঞ্চলগুলো আরও ভূমিধস প্রবণ। এবং সেখান থেকে দেখছি যে নদীগুলো বর্ষাকালে প্রচুর পরিমাণে ম্যাটেরিয়াল, যেটাকে বলা হচ্ছে পলি, সেটাকে নুড়ি কাঁকড় বালি এগুলো কিন্তু বহন করে আনছে। প্লেনে কিন্তু নদীর সেই বহন করার ক্ষমতাটা থাকছে না, তখন কি হচ্ছে সেগুলো পুরোপুরি নদী খাতকে কিন্তু পূর্ণ করে দিচ্ছে, যেটাকে আমরা বলছি ক্রস সেকশনাল এরিয়া, নদীর আনুভূমিক ক্ষেত্রফল যেটা, সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসছে। তাহলে বর্ষাকালে কি হচ্ছে, বর্ষাকালে যখন অল্প বৃষ্টিতেই বা 2-3 দিনের বৃষ্টিতেই যদি প্রচুর পরিমাণে জল আসছে, সেই জলটা বহন করার ক্ষমতাটা কিন্তু নদী কিন্তু হারিয়ে ফেলছে। যেমন আমরা যদি একটা ভর্তি গ্লাস যদি পাথর দিয়ে রাখি, সেই গ্লাসের মধ্যে যদি আমরা আবার জল ভরি, তখন কি হবে, যেই জলটা আমরা গ্লাসের মধ্যে ফেললাম জলটা কীভাবে হবে, উপচে বাইরে পড়ে যাবে। ঠিক আমরা দেখছি যে যখন বর্ষাকালে জল চলে আসছে হঠাৎ করে, তখন নদী খাতগুলো কিন্তু সেই জলটা নিতে পারছে না, তখন কি হচ্ছে নদীর যে রিভার ব্যাঙ্ক ইরোশন হচ্ছে, এবং প্রচুর পরিমাণে নদী খাত মানে নদীগুলো পাড়গুলো ভেঙে কি হচ্ছে নদীগুলো জলটাকে তো বেরোতে হবে এদিক ওদিক করে, এবং তারা হলো তাদের কোর্সটাকে নদী পথতে কিন্তু খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। এবং আরও একটা জিনিস, মারাত্মক পরিমাণে নদীগুলো বর্ষাকাল বাদ দিয়ে ভয়াবহ আকার বর্ষাকালে ধারণ করছে, আবার গ্রীষ্মকালে আমরা যেটা বললাম নদীগুলোতে প্রায় জল থাকে না। এবং এই যে নদীগুলো যখন বর্ষাকালে প্রচুর জল চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, নদীগুলো দেখা যাচ্ছে অস্বাভাবিক চওড়া হয়ে যাচ্ছে। একটা জিনিস যে এই যে এইভাবে নদী খাতগুলো ভরে যাচ্ছে, নদীগুলো প্রচণ্ডভাবে চওড়া হয়ে যাচ্ছে, এবং হঠাৎ করে যেটাকে বলা হচ্ছে

0: নদীতে জল আসছে এবং আকস্মিক ফ্লাড, যেটাকে বলা হচ্ছে ফ্ল্যাশ ফ্লাড, এবং তাতে কি হচ্ছে, ঘর বাড়ি ভীষণ বিষয় সম্পত্তি প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। আর আরেকটা জিনিস বলছি, এটা তো থেকেই গেল, এবার তো বর্ষাতে বন্যা হয়ে গেল, এরপরে আমরা যখন যাব নদীগুলো প্রায় শুকনো, মাঝখানে দেখব যে মাঝখানে ভূগোলের ভাষায় যেটাকে বলা হচ্ছে শেল বাঁধ তৈরি হচ্ছে, আমরা বাংলায় সাধারণভাবে বলছি যে একটা ছোট্ট দ্বীপের মতন তৈরি হয়ে গেছে, যেটা আমরা দেখব লিসে দেখব, ঘিস নদীতে দেখব, বিশেষ করে তোর্ষাতে দেখব, রায়ডাকে দেখব, ইভেন তিস্তাতেও আমরা কিন্তু দেখব যে বড় বড় চর পড়ে গেছে সেখানটায়, হয়তো কেউ যদি চায় সেখানে থাকতেও পারবে, হ্যাঁ এরকম একটা অবস্থা। তো সেইগুলো এইভাবে কিন্তু নদীখাতগুলো পুরো পূর্ণ হয়ে যাচ্ছে। তো এই বিশাল পরিবর্তন, আমি একটা জাস্ট সেডিমেন্ট লোডের আমি একটা তথ্য তুলে ধরছি যে প্রচুর পরিমাণে কিভাবে আসছে। এখানে বলছে যে তিস্তাতে প্রায় 3.16 মিলিয়ন কিউবিক মিটার জমা হচ্ছে, জমা হয়েছে, তোর্ষাতেও 1.52 মিলিয়ন কিউবিক মিটার, সেইভাবে সংকোশ রিভারে 2.58 মিলিয়ন কিউবিক মিটার, এবং বলা যাচ্ছে যে প্রত্যেক বছর, লিস নদীর কথা বলি, যে প্রত্যেক বছর 50 সেন্টিমিটার করে তার নদী খাতটা বেড়ে যাচ্ছে, রিভার বেডটা সেটা উঁচু হয়ে যাচ্ছে, এবং খালি চোখেও যে ব্রিজগুলোকে লক্ষ্য করলেই কিন্তু আমরা খুব ভালোভাবে দেখতে পারবো। আমি জাস্ট কিছুদিন আগে আবার লিসের ওই জায়গাটা ঘুরে এলাম, দেখে এলাম, ব্রিজ ছুঁতে আর হয়তো কয়েক বছরই বাকি থাকবে, ব্রিজটাকেও হয়তো ঢেকে ফেলবে। এবং এটা আমি আর একটা জিনিস বলছি, তিস্তার কথা বলছি, তিস্তা তো এখানকার সবচেয়ে হ্যাঁ উল্লেখযোগ্য বা বড় নদী বলা বলা বলা যেতে পারে। এখানে বলছে যে তিস্তার যে ক্যাচমেন্ট, অববাহিকে যে অঞ্চল, সেখান থেকে প্রচুর পরিমাণে যে বলবো যে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ভূমিধস হচ্ছে, সেটা যে প্রত্যেক বছর তিস্তাতে মানে কোন রেটে 9.8 মিলিমিটার পার ইয়ার জমা হচ্ছে। বলছে যে সাধারণ বর্ষার সময়, যে বর্ষাকালে সেটার পরিমাণ হয়তো 0.5 থেকে 5 মিলিমিটারে দাঁড়ায়, কিন্তু আমরা দেখব 1968 সালে যখন বন্যাগুলো প্রায় 30 বছরের গ্যাপে গ্যাপে দেখছি যে বড় বড় বন্যা হয়, সেখানেও প্রশান্তচন্দ্র মহলানবিশ তার রেইনফল অ্যান্ড ফ্লাডস ইন নর্থ বেঙ্গল বলে যার যে একটা তথ্যবহুল একটা ডকুমেন্টস রয়েছে সেখানে তিনি মেনশন করেছেন, এবং দেখা যাচ্ছে যে বন্যাগুলো 1968 সালে যেখানে বন্যা সেখানে প্রায় 20 কিউবিক মিলিমিটার আমরা দেখব যে পলি জমা হয়েছিল। জয়ন্তী রিভারটা তো ঠিক তাই, 1993 সালের বন্যায় আমরা দেখব একটা দীর্ঘ কিছু একর এরিয়া বা কিছু মাইল অঞ্চল কিন্তু পুরো পরিমাণে কিন্তু পলি মাটিতে পূর্ণ হয়ে গিয়েছিল, এই নুড়ি কাকর বালিতে পূর্ণ হয়েছিল। লিসেও তাই, আমি যে কিছুক্ষণ আগে বললাম যে লিস হলো প্রত্যেক বছর 50 সেন্টিমিটার পার ইয়ার এইভাবে কিন্তু বাড়ছে, তাহলে এইভাবে কিন্তু নদী খাতগুলো পূর্ণ হচ্ছে।
1: আচ্ছা দিদি, 1900 সালের ডুয়ার্সের মানচিত্র আর আজকের যে স্যাটেলাইট ইমেজ পাশাপাশি রাখলে সব থেকে বড় কোন তিনটে পরিবর্তন আমরা এখন দেখতে পাই?
0: হ্যাঁ, যে ল্যান্ডস্কেপ, ফিজিক্যাল ল্যান্ডস্কেপ যদি বলা যায়, তার একটা ভীষণ রকম পরিবর্তন অবশ্যই প্রচুর মানে হয়েছে। এই অঞ্চলটা বিশেষ করে দার্জিলিং এবং জলপাইগুড়ি, আমি বলছি যে 1835 সালে দার্জিলিং হলো ইংরেজরা স্বাস্থ্যনিবাস হিসাবে পেয়েছিল সিকিমের রাজার কাছ থেকে, এবং 1850 সালে এই তরাই অঞ্চলটা তারা দখল করে নেয়, এবং 1864 সালে ইঙ্গভুটান যুদ্ধের মধ্য দিয়ে আমরা দেখব যে ডুয়ার্স অঞ্চলটা ইংরেজরা লাভ করেছিল, এবং 1865 সালে পারমানেন্টলি চিরস্থায়ী বন্দোবস্ত যুক্ত যে বর্তমানে যে জলপাইগুড়ি শহর সেই অঞ্চলটা আর ডুয়ার্সকে যোগ করে আমরা দেখব জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট গঠিত হচ্ছে, আর এখান থেকে 1864 সালে ইঙ্গভুটান যুদ্ধের মধ্য দিয়ে যেই ডালিংকোট সেই সময় আর এখন কালিম্পং সেটাকে দার্জিলিং জেলার সঙ্গে যুক্ত করে দার্জিলিং গঠন হচ্ছে। তো 1835 সালে দার্জিলিং শহর মানে দার্জিলিং তা পাওয়ার আগে, স্বাস্থ্যনিবাস পাওয়ার আগে 1830 সালে একজন প্রথম দিকের পর্যটক তিনি উল্লেখ করেছেন 1905-এ যে ওম্যালে যে ডিস্ট্রিক্ট গেজেটিয়ার সেখানে তিনি উল্লেখ করেছেন সেই আর্লিয়েস্ট ট্রাভেলারের যে বক্তব্য সেটা তারা উল্লেখ করেছেন। এখানে বলা হচ্ছে পাহাড়ের কথা উল্লেখ করেছেন, হিল দার্জিলিং ডিস্ট্রিক্ট একদম টপ থেকে বটম মানে উপর থেকে নিচ পুরোপুরিভাবে জঙ্গলে ঢাকা ছিল, ঠিক আছে, এবং সেখানে বলা হচ্ছে যে 1905 সালে গিয়ে দেখা দেখা যাচ্ছে যে সেখানে প্রচুর চা বাগিচা তৈরি হয়েছে, প্রচুর বাড়িঘর তৈরি হয়েছে। ঠিক একইভাবে জলপাইগুড়ি জেলাতেও, যেটা পশ্চিম ডুয়ার্স, ওয়েস্টার্ন ডুয়ার্স আমরা বলছি, সেই ডুয়ার্স অঞ্চলটাতেও আমরা দেখব যে গুরিং হান্টার হান্টার 1879 বলছে যে পুরোপুরি জঙ্গলে ঢাকা এই অঞ্চল, কিছু আদিম জনজাতি সেখানে বাস করছে। কিন্তু জেএফ গুরিং যখন বিংশ শতকের প্রথম দিকে তিনি যখন তার ডিস্ট্রিক্ট গেজেটিয়ার্সে উল্লেখ করছে, সেখানে বলছে যে জঙ্গলটাকে ভেদ করে মাঝে মাঝে বড় বড় চা বাগান গড়ে উঠেছে, বড় বড় বাসস্থান গড়ে উঠেছে
2: সেই জায়গায়, চা বাগান দেখা দিচ্ছে।
0: হ্যাঁ, কেন কমার্শিয়ালি আমরা বলবো যে আঠেরোশো চল্লিশের মধ্যেই আমরা দেখবো এখানে এক্সপেরিমেন্টাল টি প্রোডাকশন কিন্তু তৈরি হয়ে শুরু হয়ে গেছিলো দার্জিলিং ডিস্ট্রিক্টে। এবং 1856 আমরা দেখবো কমার্শিয়ালি চা বাগানের প্রতিষ্ঠা হয়ে গেছে। এই জন্য সেই সময় প্রচুর পরিমাণে যে ওয়েস্টল্যান্ড এবং সেই সময় জঙ্গলাকীর্ণ, জঙ্গলে ঢাকা, বন্যপ্রাণ যুক্ত যেই অঞ্চলগুলোকে, সেগুলোকে ইংরেজরা ওয়েস্টল্যান্ড হিসাবে ধরে নিচ্ছে। এবং ওয়েস্টল্যান্ড রুলসে এগুলোকে নন রেগুলেটেড এরিয়া, এখানে ভারতবর্ষ অন্যান্য জায়গায় যে রেগুলেশন, যে আইন চলছে এখানে সেটা চলছে না, এটা ইংরেজদের নিজেদের সম্পত্তি হিসাবে ধরে নেওয়া হচ্ছে সেই জায়গাগুলোকে। এবং সেই ওয়েস্টল্যান্ড রুলস, ফ্রি সিম্পলস রুল এবং প্রচুর এরকম রুলস আছে, সেই রুলসে আমরা দেখব জঙ্গলাকীর্ণ অঞ্চলগুলোকে কি করা হচ্ছে, বন্দোবস্তের আওতায় আনা হচ্ছে। যেমন আমি একটা উদাহরণ বলি, 1850 এই যে তরাই অঞ্চলটা যেখানে বসে আজকে আমরা আলোচনা করছি, এই মেচি নদী থেকে একদম মহানন্দার পাহাড় পর্যন্ত যেই যে তরাই অঞ্চলটা, সেই অঞ্চলে যারা বসবাস করতো আদিম জনজাতি মেজ, ধিমাল, থারু, এদের কিন্তু গ্রাম সম্পর্কে, গ্রাম বলে কোনো শব্দ তাদের সঙ্গে তারা কোনো ধারণাই ছিল না। এবং লাঙ্গল শব্দটার সঙ্গেও তাদের কোনো, লাঙ্গল যে পদ্ধতিতে কি চাষবাস সেটাও ধারণা ছিল না, কোনো ভূমি বন্দোবস্ত সম্পর্কে তারা ধারণাই জানতো না। কিন্তু ইংরেজরা আসার পরেই আমরা দেখছি 1850 এই তরাই অঞ্চলটা দখল করার সঙ্গে সঙ্গে এই অঞ্চলে কিন্তু 3 বছরের জন্য ভূমি বন্দোবস্ত স্টার্ট করছে। এই সময় 1850 আমরা দেখবো জোরদারদের সংখ্যা 544 হবে এরকম টাইপের, প্রচুর পরিমাণে জমি। এবং সেগুলোকে, এবং আর একটা জিনিস, একটা খুব বিষয় লক্ষ্য করার মতো, পালপাট্টা বলে একটা শব্দ প্রচলিত ছিল। পালপাট্টাতে বলা হচ্ছে প্রতি পালপাট্টায় প্রায় 200 বিঘা করে জমি লিজে বন্দোবস্ত করা হচ্ছে, সেটা হচ্ছে নিষ্কর। ইংরেজদের শর্ত কি, এখানে ব্রিটিশদের শর্ত হচ্ছে যে এই সময়কালের মধ্যে জঙ্গল পরিষ্কার করে সেগুলোকে চাষের উপযোগী করে তোলা হবে এবং 5 বছরের জন্য সেটা নিষ্কর হিসেবে দেওয়া হচ্ছে। এবং আমরা দেখব যে কয়েক বছরের মধ্যে এই পালপাট্টার পরিমাণ প্রায় 200 পালপাট্টা, মানে নিষ্কর জমি বন্দোবস্ত করা হয়েছিল। আবার 5 বছর পর যখন হয়ে গেল, যেখানে কৃষিকাজ হচ্ছে সেখানে কিন্তু আবার নতুন করে কিন্তু সেগুলোকে বন্দোবস্তের আওতায়, সেগুলো আবার নিষ্কর হচ্ছে না। তাহলে কি হচ্ছে, প্রত্যেকটাই কিন্তু বনভূমি উজাড় করে, বনভূমি পরিষ্কার করে কিন্তু এই কৃষিকার্যের বিস্তার হচ্ছে এই অঞ্চলে। আবার চা বাগানও তাই, চা বাগান কিন্তু 30 বছরের লিজে দেওয়া হচ্ছে, প্রথম দিকে 30 বছর করে লিজে দেওয়া হচ্ছে। এবং আমরা দেখব যে এক্সপেরিমেন্টাল তো 1840 হচ্ছে, কিন্তু 1901-2011 যদি আমরা দেখি, একটা আমরা সমীক্ষা যদি দেখি, তাহলে আমরা দেখব প্রচুর পরিমাণে একর জমি, প্রায় কয়েক লক্ষ একর জমি কিন্তু চা বাগানের আওতায় চলে আসছে। এগুলো কিন্তু বনভূমিকে ধ্বংস করে বা বনভূমি কেটেই কিন্তু এগুলো তৈরি হচ্ছে। তো এইভাবে কিন্তু একইভাবে তরাই অঞ্চলে, পাহাড়ে এবং ডুয়ার্সে কিন্তু একইভাবে কিন্তু ভূমি বৈচিত্র্যে বা ভূমিরূপের পরিবর্তন হয়েছে। বিশেষ করে 3000 উচ্চতা থেকে তার নিচে, এবং 6000 থেকে 3000 উচ্চতার মধ্যে কিন্তু আমরা দেখব সবচেয়ে বেশি পরিমাণে পাহাড়ে হয়েছে। এবং সমতলেও আমরা দেখব প্রচুর পরিমাণে কিন্তু এভাবে বনভূমি ধ্বংস হয়েছে।
1: আমাদের আলোচনায় এতক্ষণ উত্তরবঙ্গের বন সংরক্ষণ, কিভাবে উত্তরবঙ্গের অরণ্য নিধন কার্য শুরু হলো, সেসব বিষয়ে আলোচনা হচ্ছিল। তো ইংরেজরা 1864 নূতন বন যে সংরক্ষণ আইন, সে আইনের প্রচলন করলেন, তো তার ফলে কি উত্তরবঙ্গের সামগ্রিক যে বন সংরক্ষণ, তার কি কোনো উন্নতি হয়েছিল?
0: 1864 সালে যখন ইংরেজরা তৈরি করছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বনগুলোকে সংরক্ষণের আওতায় আনা হচ্ছে, মানে পরিবেশের কথা ভেবে, কিন্তু পরোক্ষভাবে যদি খুব ডিটেলসে দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে তাদের মেইন উদ্দেশ্য ছিল হলো বাণিজ্যিক বন। বনগুলোকে একটা হলো এনক্লেভ, মানে অনেকটা বনগুলো অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটা ছিটমহলের মতন, যেখানে সাধারণ মানুষ নিজেদের কমিউনিটি রাইটটা হারিয়ে ফেলেছিল এখানকার যারা সেই বনাঞ্চলের উপর নির্ভরশীল। কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমরা বলবো ইংরেজ ফরেস্ট অ্যাডমিনিস্ট্রেশনের আওতার মধ্যে ফরেস্টগুলোকে এনে প্রচুর পরিমাণে ডিফরেস্টেশনের প্রসেসটা, কিন্তু বন ধ্বংস করার যে সরকারি প্রয়াসটা সেই সময় থেকেই শুরু হয়েছিল। এবং আমি যে প্রথমেই বললাম যে একদম এই অঞ্চলগুলো পুরোপুরিভাবেই জঙ্গলে ঢাকা, এবং আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, একদম শঙ্কস থেকে মেচি পর্যন্ত কিন্তু বন্যপ্রাণদের কিন্তু একটা অবাধ চলাচল ছিল, পুরোটাই কিন্তু এটা করিডোর বন্যপ্রাণদের, ঠিক আছে, এবং পুরোপুরি পুরো জঙ্গলে ঢাকা, জঙ্গলে মোড়া। জঙ্গল বলতে আমরা কিন্তু বড় বড় গাছ দেখব না, এখানে হলো নলখাগড়ার প্রচুর জঙ্গল, প্রচুর ধরনের গ্রাস। এবং জেফ গুরিং যখন জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের কথা বলছে, তখন এখানে বলছে প্রায় 70 রকমের বৃক্ষ গুল্ম জাতীয় যে তার বইয়ে উল্লেখ করেছে, নাম উল্লেখ করেছে, 35 রকমের ফল গাছ, ফলের গাছ, এবং 10 রকমের ঘাস। এবার দেখছি যে ইংরেজরা আসার পর আমরা দেখছি মোট যে জঙ্গলের পরিমাণ প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল। যদি আমি ধরলাম যদি 99% যদি জঙ্গল থাকে, তাহলে আমরা দেখব প্রায় 50 বছর বা 150 বছরের মধ্যে সেটা গিয়ে দাঁড়িয়ে 100 বছরের মধ্যে সেটা গিয়ে প্রায় 50%ই আমরা দেখব বনভূমি কিন্তু ইংরেজদের আমলে ধ্বংস হয়ে গিয়েছে, ঠিক আছে। এবং বেশিরভাগই হয়েছিল হলো 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হচ্ছে, সেখানে কমিউনিকেশন সিস্টেমটাকে আরও জোরদার করতে হবে এবং সারা ভারত জুড়ে রেলপথের বিস্তার, তার জন্য স্লিপার তৈরির জন্য প্রচুর কাঠের প্রয়োজন। এবং সেখানে আমরা দেখব যে প্রচুর পরিমাণে রেলওয়ে স্লিপার তৈরি করার একটা কারখানায় যেন পরিণত হয়েছিল। আমি একটাই এখানে বলছি যে বক্সা থেকে যদি বলা যায়, অনেকগুলোই তথ্য আছে, এতগুলো দেওয়া সম্ভব নয়, আমরা দেখব যে 1879 থেকে 1882 এই 3-4 বছরের মধ্যে দেখব প্রায়, এটা একটা ছোট্ট উদাহরণ, 92,599টি স্লিপার কিন্তু বক্সা ফরেস্ট থেকে, বক্সা ডিভিশন থেকে পাঠানো হয়েছিল। তো এরকম মানে উত্তরবঙ্গ জুড়ে যতগুলো ফরেস্ট হয়েছিল প্রচুর এরকম প্রচুর তথ্য কিন্তু আমরা দেখব আর্কাইভস থেকে আমরা বা ফরেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্ট থেকে পাচ্ছি। এবার আমরা যদি আসি পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে, পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে যদি আমরা দেখব সেটার অবস্থা তো আরও ভয়াবহ। 1941 থেকে যদি শুরু করা যায়, 1941 থেকে 1981 এই সালের মধ্যে আমরা দেখব 1941 সালে যেখানটায় পার্সেন্টেজ হলো 45.81 মোট বনভূমির পরিমাণ দার্জিলিং জেলায়, সেটা আমরা 1981 সালে গিয়ে দেখছি 36.01, এবং 1981 সালের পরে দেখছি সেটা কিছুটা বাড়লো, 1992 সাল থেকে সেটা 38.23। তো আপাত তারপর থেকে কিন্তু 2011 পর্যন্ত কিন্তু 38.23। তাহলে কি মনে হবে যে 1981 বা 1991 পর থেকে তাহলে কি এই অঞ্চলে কোনো ডিফরেস্টেশন কি হয়নি বা বনভূমি ধ্বংস হয়নি? এটাও আমাদের ভুল ধারণা। আপেক্ষিক দৃষ্টিতে মনে হচ্ছে যে যে না, সেখানটায় আমরা বনভূমির পরিমাণ জানতে গিয়ে আমরা কিসের উপর নির্ভরশীল হচ্ছি? স্যাটেলাইট ইমেজের উপর নির্ভরশীল হচ্ছি। এবং স্যাটেলাইট ইমেজে কি দেখা যাচ্ছে, যেখানে বলছি ওয়াটার বডিসগুলোকে স্যাটেলাইট থেকে যেটা যাচ্ছে গ্রিনারি, যেগুলো মানে সবুজ অঞ্চল, সেগুলোকেও বনের আওতায় এনে নেওয়া হচ্ছে। তাহলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বনভূমি বা এনক্রোচমেন্টটাও আইন করে, এনক্রোচমেন্ট ফরেস্ট ল্যান্ডকে এনক্রোচ করা যাবে না, সেটাও আইন করে বন্ধ করা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে আপাত দৃষ্টিতে ডিফরেস্টেশন এই অঞ্চলে হয়নি, কিন্তু বাস্তবিক চিত্র কিন্তু তা নয়। বাস্তবিক ফিল্ড সার্ভে করেও দেখা গেছে এবং সেখানকার মানুষের সঙ্গে আলোচনা করেও দেখা গেছে, এবং এবং সর্বোপরি সরকারি রিপোর্টে 1992 যে ফরেস্টের কিছু সার্ভে রিপোর্ট আছে দার্জিলিং জলপাইগুড়ি জেলার, সেই তথ্যগুলো যদি দেখা যায় সেখানে দেখা যাচ্ছে যে যেমন একটা মানুষের মাথাভর্তি চুল থাকলে কি হয়, একটা সময় পরে চুল কমতে থাকে, তার মাথাভর্তি চুল আছে কিন্তু ভেতরে চুলের ঘনত্বটা কমে এসেছে, ঠিক একইভাবেই দার্জিলিং জলপাইগুড়ি জেলার ফরেস্টগুলো একই অবস্থা। বনভূমির আয়তন সীমানা সব ঠিকই আছে, কিন্তু সেখানে কিন্তু গাছের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে কমে গেছে। একইভাবে প্রাইভেট ফরেস্ট 1981 সালের পর থেকে প্রাইভেট ফরেস্ট যা তার আগে যেগুলো ছিল সেগুলো পুরোপুরি ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। যা দার্জিলিং ডিস্ট্রিক্টে চা বাগানের অধীনে যে সমস্ত ফরেস্ট ছিল এখন একটা ফরেস্টও নেই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। চা বাগানগুলোর অধীনে শুধু চা বাগান থাকবে না, একটা রুলস ছিল ইংরেজদের সময় কিছু এরিয়া কিন্তু ফরেস্টও রাখতে হবে, যেখান থেকে জ্বালানি সংগ্রহ করা হবে নিত্যদিনের কাজকর্ম করার জন্য। সেখানে দেখা যাচ্ছে যে এই ফরেস্টের পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে কমে গেছে এবং চা বাগিচার সংখ্যা মানে বাগিচা এলাকা কিন্তু বেড়ে গেছে। আর একটা বিষয় লক্ষ্য করার বিষয়, সরকারি তথ্য থেকেই এটা তুলে ওঠানো হয়েছে যে এখনও দার্জিলিং জেলার মোট জনসংখ্যার প্রায় 50% লোক এবং গ্রামীণ জনসংখ্যার প্রায় 70% লোক এখনও কিন্তু জ্বালানি হিসাবে কাঠের উপরই নির্ভরশীল, অরণ্যের উপরে কাঠের উপর নির্ভরশীল। সেক্ষেত্রে বলা যাচ্ছে যে ডিফরেস্টেশন তো চলছেই।
1: আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। একজন ভূ ইতিহাসবিদ হিসেবে কৃষ্ণাদি, আপনি উত্তরবঙ্গের মানুষকে কোন বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করতে বলবেন বা কিভাবে আপনি উত্তরবঙ্গ মানুষকে পরিবেশ সচেতন হওয়ার পরামর্শ দেবেন?
0: একদম শেষ আমি এই কথাটা আমাকে বলতেই হয়, তখন বলা হয়নি যে আমি একটু আগে বললাম যে নদীগুলোর যে পরিবর্তন হচ্ছে, নদীগুলোর যে ল্যাটারাল গ্যাপ মানে এই অঞ্চলে নদীগুলোর মধ্যে, বিশেষ করে জলপাইগুড়ি থেকে কুচবিহার 2 থেকে 2 কিলোমিটার লোয়েস্ট আর হায়েস্ট হচ্ছে 30 কিলোমিটারের মধ্যে, এই যে নদীগুলোর যে পরিবর্তন হচ্ছে সেগুলো যদি এই এখনই আমাদের যদি পরিবেশকে আমরা বাঁচাতে না পারি, পরিবেশে যে যে অনিয়ন্ত্রিত যে ডেভেলপমেন্টটা হচ্ছে সেটাকে যদি আমরা কোনো জায়গায় বন্ধ রাখতে না পারি, তাহলে এই ল্যাটারাল গ্যাপটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে এবং 2050-এর মধ্যে এটা দেখা যাচ্ছে যে গবেষণায় উঠে আসছে যে এটাখানে একটা একটা শিট অফ ওয়াটার মানে একটা বিস্তীর্ণ অংশ হয়তো নদীগর্ভে তলিয়ে যাবে এবং ভূমিধস্ত তার সঙ্গে রয়েছেই। এবং সব মিলেমিশে আমরা বলবো যে আমাদের সাস্টেনেবিলিটি, ঠিক আছে, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এইটা ভাবার, আমরা মুখে বলছি কিন্তু এটা চিরস্থায়িত্ব এইটা ভাবার সময় কিন্তু চলে এসেছে। মানে আমরা ভোগ করব শুধু নয়, আমরা পরবর্তী প্রজন্মের জন্যও রেখে যেতে হবে এবং ডেভেলপমেন্টটা এমন হবে যেটা হলো পরিবেশকে ধ্বংস করে নয়, পরিবেশের কথা মাথায় রেখে, এই অঞ্চলে ভূবৈচিত্র্যের কথা মাথায় রেখে, কোন এই অঞ্চলে ভূমিকম্প প্রবণ এলাকা প্রতিটি জিনিসকে মাথায় রেখেই আমাদের উন্নয়নটা করতে হবে, কিন্তু সর্বোপরি আমাদের মাথায় রাখতে হবে পরিবেশের কথা।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা শুনছিলাম একটি বিশেষ আলোচনা, উত্তরবঙ্গের পরিবেশ, উত্তরবঙ্গের প্রকৃতি, তার ইতিহাস, তার বর্তমান এবং তার ভবিষ্যতের সমস্ত দিক নিয়ে। আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছিলেন ডক্টর কৃষ্ণা বর্মন। আমরা কৃষ্ণা দেবীকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
3: এতক্ষণ শুনলেন একটি বিশেষ অনুষ্ঠান, উত্তরবঙ্গের পরিবেশ, ইতিহাস থেকে বর্তমান। আলোচনায় ছিলেন ডক্টর কৃষ্ণা বর্মন এবং মনুময় পাল। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন NCERT বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান উমঙ্গ।

0: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, টিকটিক করে ঘড়ি জানান দিচ্ছে এখন সময় হয়ে গিয়েছে লাইভ ফোনিন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। আজকে আমি রয়েছি মিষ্টু এবং আমার সাথে রয়েছে
1: আমি তনুকা।
0: তনুকা, আজকে তো একটা বিশেষ দিন, তাই না? বিশ্ব পরিবেশ দিবস। আসলে এই দিনটি আমরা পালন করি আমাদের নিজেদের জন্যই, তাই নয় কি? কারণ এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি ও পরিবেশ রক্ষা করা শুধু আমাদের কর্তব্য নয়, আমাদের অস্তিত্বের জন্যও অপরিহার্য, তাই নয় কি?
1: একেবারেই, তুমি ঠিকই বলেছ। আসলে আমরা সম্পূর্ণভাবেই তো আমাদের পরিবেশের উপর নির্ভরশীল, যে কোনো বিষয়ে, ধরো সে খাবার জোগাড় থেকে শুরু করে বাসস্থান বলো কিংবা বস্ত্র বলো, যাই বলো, সব কিছুর জন্যই আমরা পরিবেশের উপর কিন্তু নির্ভরশীল সেই আদিকাল থেকে।
0: পরিবেশ বাঁচলে তবেই বাঁচবে পৃথিবী, বাঁচবে আমাদের,
1: আমরাও বাঁচবো।
0: একদম তাই। আমাদের একজন শ্রোতা বন্ধু রয়েছেন, একটু দেখে নিই কে রয়েছেন। হ্যালো।
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
2: নমস্কার, আমি প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি থেকে বলছি।
1: হ্যাঁ বলুন।
0: হ্যাঁ প্রফুল্ল বাবু, আজকে তো বিশ্ব পরিবেশ দিবস।
2: হ্যাঁ, আজকে বিশ্ব পরিবেশ দিবস, খুব।
0: হ্যাঁ, আমাদের কি কর্তব্য হওয়া উচিত আমাদের নিজেদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য, এই পরিবেশের প্রতি আমাদের কি দায়িত্ব হওয়া উচিত?
2: হ্যাঁ, আমার মতো যদি দায়িত্ববান যদি সবাই হয় তাহলে ভালো। কারণ যে যেখানে এখন আমি এই আপনার সঙ্গে কথা বলছি, হ্যাঁ, আমি এক গাছতলায় বসে আছি, তো আমি তো জমি জায়গার কাজ করি, চাষাবাদ, তো আমি মাঝে মাঝে কিন্তু ওই বৃক্ষ রোপণ করে রাখছি। কারণ এই বিপর বেলায় শুধু আমরা মানে হয়রানি হচ্ছি না, আমরা মানে ঘেমে যাচ্ছি না, আমরা ক্লান্ত হচ্ছি না, আমাদের যে পশু পাখি গাছ এই যে গরু বাছুর গুলো তাদেরও জন্য আমি ব্যবস্থা করে রাখছি, মানে মাঝে মাঝে গাছ লাগাই দিয়েছি। হ্যাঁ, তো ওই গাছের ছায়া কেন তারা থাকে। আর আমাদের গ্রামের কিছু লোক ওই ওই গাছতলায় আমার গাছের তলায় রাখে, আমি বিশেষ বিশেষ গাছ রাখছি, মানে ফুলগামারি, তারপরে কদম্ব। হ্যাঁ, এই গাছগুলোতে মানে মোটা পাতা, তো এই গাছগুলো লাগাই রাখছি, এগুলো থেকে যাবে, আজীবন থেকে যাবে, কারণ কাটা হবে না, এগুলো ওই থেকে যাবে ওই মাঠে একদম। হ্যাঁ, এরকম চিন্তা ভাবনা করার দরকার
0: আপনাকে অনেক সাধুবাদ জানাই, কারণ আপনার মতো শুভ চিন্তার মানুষ আমাদের এই সমাজে এই মুহূর্তে ভীষণ ভাবে প্রয়োজন।
2: হ্যাঁ, কারণ মানে একমাত্র কৃষকরাই এই নিয়ে চিন্তা ভাবনা করে, তাছাড়া যে যে হারে আমাদের জমি বেচা কিনা হয়, তাদেরকেও বলা আমি বলবো যে আপনারা যে জমিগুলো কিনছেন

0: রাস্তা করে দিলাম, খুব সুন্দর দেখতে, হ্যাঁ লাইট তৈরি করে দিলাম, না সেখানে পাশে পাশে মাঝে মাঝে গাছ লাগাতে হবে, এটাই একটা বার্তা, বৃক্ষ, হ্যাঁ বিশ্ব পরিবেশ একটা অঙ্গীকার হোক, হ্যাঁ
1: খুব ভালো
0: এটাই
1: বললেন,
0: আমাদের অঙ্গীকার হতে হবে যে গাছ লাগাতে হবে।
1: ভীষণ
0: আর
1: ভালো বললেন।
0: হ্যাঁ আর কিছু আমাদের জলাশয় জমিগুলো যে ভরাট করে দিচ্ছে, সেগুলো ভরাট না, সেগুলো একটু খনন করে তাদের জলের ব্যবস্থা করুন, কারণ ওই জল থেকে কিন্তু আকাশে বাষ্প হয়ে আমাদের বৃষ্টি আনবে।
2: বা এটা একটা ভালো
0: এই
2: দিক,
0: যে
2: খুব
0: মাঝে
2: ভালো দিক, এই দিকটাও কিন্তু
0: এই যে
2: ভীষণ
0: মাঝে মাঝে
2: উল্লেখযোগ্য।
0: শুনতেছি দিদি, হ্যাঁ মাঝে মাঝে শুনতেছি দক্ষিণবঙ্গে নাজেহাল, আমরা উত্তরবঙ্গে স্বস্তিতে আছি, কারণ আমাদের এলাকাটা তরাইটা, বিশেষ করে তরাই দুয়ারটা, আমাদের বৃক্ষরাজ, যে আমাদের গাছ গোছালি বনভূমিগুলো আছে, হ্যাঁ এগুলোর জন্য কেন আমরা বেঁচে আছি, আরামে আছি।
1: যথার্থ বলেছেন প্রফুল্লবাবু,
0: হ্যাঁ
1: অসংখ্য ধন্যবাদ, আপনার অত্যন্ত
0: ঠিক আছে,
1: মূল্যবান
0: ঠিক আছে,
1: মন্তব্য আমাদের সত্যি অনেক
0: হ্যাঁ
1: সমৃদ্ধ করলো। সাথে থাকুন
0: হ্যাঁ
1: প্রফুল্লবাবু।
0: ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ।
1: সত্যি উনি যে কথাগুলো তুলে ধরলেন, আমাদের কিন্তু ভাববার বিষয় সেগুলো, জলাশয় খনন করা এবং
2: আসলে গাছের কথা তো সবাই বলেন, উনি একটা অন্যরকম বিষয় বললেন, সেটা হচ্ছে জলাশয়, একদমই সেটা পরিবেশের মানে পরিবেশ বিষয়ক, এবং
1: একদম
2: আমরা জানি পরিবেশের কিডনিও বলা হয় কিন্তু এই
1: একদম
2: জলাশয়কে,
1: একদম।
2: তার
1: আচ্ছা
2: অনেক ভূমিকা। হ্যাঁ আরেকজন মনে হয় শ্রোতা বন্ধু ফোন করছেন।
1: দেখিনি কি রয়েছে।
3: হ্যালো,
1: হ্যালো,
2: হ্যাঁ কে
3: হ্যাঁ
2: বলছেন?
3: নমস্কার দিদি।
2: নমস্কার,
3: হ্যাঁ আমি আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ।
1: হ্যাঁ বলুন
2: বলুন অমিতাভ, আজকে বিশ্ব
3: হ্যাঁ
1: পরিবেশ
3: দেখুন,
1: দিবসে বলুন
3: হ্যাঁ
1: আপনার মন্তব্য। হ্যাঁ
3: হ্যাঁ দেখুন, এই বিশ্ব পরিবেশ দিবস, শুধু এই দিনটা 5ই জুন, এটাকে যদি আমরা বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ধরি, তাহলে সেটা সেটা শুধু একটা দিবস হিসেবে রয়ে যাবে, আর আমাদের সারা বছরই কিন্তু পরিবেশকে রক্ষা করে যেতে হবে।
2: ঠিক
3: তো দেখুন, এক টুকরো সবুজে খুঁজে যখন আমরা বিভিন্ন জায়গায় ছুটি, তখন আমার বাড়ির পাশেই যে সবুজটা আছে, হ্যাঁ সেটার যত্ন আগে নেওয়া জরুরি। হ্যাঁ ধরুন আমি একটা গাছকে লাগালাম, হ্যাঁ গাছ লাগালাম, তাকে বড় করে তোলার দায়িত্ব আমার, কিন্তু সে বড় হয়ে আমাকে যেটা দেবে তার প্রতিদান কিন্তু অমূল্য, এবং সেই প্রতিদান কখনো জীবনে ভোলার নয়। আর মহাকবি, এই মহামূর্খ কালিদাস কিন্তু মহাজ্ঞানী হয়েছিলেন দিদি, এই গাছের সাহায্যেই, তাই তো?
2: আসলে কি
3: তো
2: মানে,
3: এই গাছ আসলে, হ্যাঁ হ্যাঁ এই গাছ, যে ধরুন এই যে আমরা এখন শুনছি বিষ্ণায়ন,
2: বিশ্ব উষ্ণায়ন, হ্যাঁ
3: শব্দগুলো আমরা
2: হ্যাঁ
3: আগে জানতাম না, হ্যাঁ কিন্তু এখন যখন শুনছি, হ্যাঁ তখন বুঝতে পারছি যে কি পরিমাণে বৃক্ষ ছেদন হচ্ছে, এবং সেই শূন্য স্থানটা কিন্তু আমরা পূরণ করতে
2: পারছি না,
3: ঠিক
2: পারছি
3: মতো এগিয়ে আসছি না, হ্যাঁ পারছি না। আর দিদি এই প্রসঙ্গে আমাকে একটা গান, আমার একটা গানের অনুরোধ করব।
1: বলুন, নিশ্চয়ই আমরা
3: হ্যাঁ
1: চেষ্টা
3: তরুণ
1: করবো যদি
3: বন্দ্যোপাধ্যায়,
1: পারি। হ্যাঁ
3: হ্যাঁ তো তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

0: দাও বাহু দো, এই গানটা দিবি। ভালো
1: বাহ,
0: থাকবেন,
1: চেষ্টা করব।
0: নমস্কার।
1: হ্যাঁ,
0: নেগান,
1: আপনিও
0: নমস্কার,
1: ভালো
0: ভালো থাকবেন।
1: থাকবেন, নমস্কার।
2: আচ্ছা তনুকা, আমরা আরো কথায় থাকবো, তবে এই মুহূর্তে একটা গান, আমাদের
1: শুনে নিই
2: নির্বাচিত
1: আজকে।
2: গান থেকে একটি গান শোনানো হোক।
1: হ্যাঁ হ্যাঁ, আমাদের আজকের প্রথম গানটি কার কণ্ঠে শুনবো আমরা? আমাদের আজকের প্রথম শিল্পী অঞ্জন দত্ত।
2: বেশ।

0: তনুকা, একজন শ্রোতা বন্ধু রয়েছে না আমাদের সাথে, দেখে নেবো কে রয়েছেন। হ্যালো,
1: হ্যাঁ, হ্যালো, নমস্কার দুই দিদি ভাই কি?
0: নমস্কার
1: নমস্কার,
0: নমস্কার,
1: হ্যাঁ, শুভ সকাল।
2: শুভ সকাল। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: আচ্ছা, কেমন আছেন আপনি?
1: হ্যাঁ, ভালো আছি দিদি ভাই।
0: আজকে তো বিশ্ব পরিবেশ দিবস।
1: হ্যাঁ, বিশ্ব পরিবেশ দিবস। হ্যাঁ, দেখুন, শুধু একটি দিনে আমরা পালন করব না, প্রত্যেকটা দিনই হোক আমাদের এই বিশ্বকে, মানে পরিবেশকে সুন্দর করে রাখার অঙ্গীকার। কারণ আমরা, আমি আমি যদি না সচেতন হই, আমি থেকেই কিন্তু আমরা তৈরি হব। হ্যাঁ, আমি যদি একজন দেশের নাগরিক হয়ে কিছু কিছু সচেতনমূলক কাজগুলো যদি করি, সাবধান হই, বা সবাইকে যদি সেই দিকে নিয়ে যাই। হ্যাঁ, শিশু যারা ছোট ছোট বাচ্চা রয়েছে তাদেরকেও যদি বলি যে এই যে প্লাস্টিক যেখানে সেখানে আমরা ফেলে দিচ্ছি, তারপর প্লাস্টিক গুলো আমরা দেখবেন অনেক জায়গায় আগুন লাগিয়ে সেগুলোকে পুড়াচ্ছি, তার ফলে যে পরিবেশটা দূষিত হচ্ছে, তারপর পরিবেশ বান্ধব জিনিস আমরা যদি ব্যবহার করি, তাহলেও কিন্তু আমরা আমাদের এই পরিবেশকে সুন্দর রাখতে পারবো, এবং সুস্থ আমাদের পরবর্তী প্রজন্ম তারা কিন্তু সুন্দরভাবে বসবাস করতে পারবে। তাই তাদের কথা, তাদের ভবিষ্যৎ ভেবে আমরা নিজেরাই সচেতন হব এবং সবাইকে সচেতন করার চেষ্টা করব, তাহলেই আমাদের পরিবেশে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারবো।
0: ভীষণ ভালো বললেন আপনি, খুব
1: হ্যাঁ,
0: ভালো
1: ভালো
0: লাগলো, এত
1: থাকবে।
0: সুন্দর মন্তব্য
1: হ্যাঁ,
0: আমরা পেলাম।
1: আর মান্না মান্না দের কণ্ঠে একটি গান থাকলে শুনিয়ে দেবেন।
2: একদম,
0: আচ্ছা,
2: আমরা
1: আমরা
2: চেষ্টা
1: চেষ্টা
2: করবো
1: করব।
2: অবশ্যই। আসলে
1: ঠিক
2: কি,
1: আছে,
2: এই একটা দিন উপলক্ষ মাত্র, আমাদের
0: একদমই তাই।
2: সচেতন তো সারা বছরই থাকতে হবে। আসলে বিশেষ একটা দিনে আমরা এই আলোচনাগুলো করি, আমরা
0: হ্যাঁ,
2: সচেতন
0: বিশেষ
2: হই।
0: দিনে আমরা অঙ্গীকারবদ্ধ হতে পারি
2: হ্যাঁ
0: যে
2: হ্যাঁ,
0: না, আমরা সারা বছর এই আমাদের
2: এইভাবেই
0: বিশ্বকে,
2: আমাদের
0: পৃথিবীকে ভালো রাখবো,
2: রাখবো,
0: সুস্থ রাখবো, এবং আমরা নিজেরাও সুস্থ
2: সুস্থ থাকবো।
0: থাকবো।
2: ঠিক।
0: আরো একজন শ্রোতা
2: হুম
0: বন্ধু রয়েছেন আমাদের সাথে,
2: হুম
0: দেখে নেব কে রয়েছেন। হ্যালো,
1: হ্যালো দিদি, হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার।
2: নমস্কার।
1: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: হ্যাঁ প্রবীর বাবু,
1: হ্যাঁ
0: ভালো আছেন তো?
1: হ্যাঁ দিদি ভাই, খুব ভালো আছি। আপনারা ভালো আছেন দিদি ভাই?
0: একদম ভালো
1: হ্যাঁ
0: আছি, এবং ভালো
1: হ্যাঁ,
0: থাকতে চাই, তাই পরিবেশকে আমাদের ভালো রাখতে হবে, তাই
1: একশোবার
0: তো?
1: একদম বিশুদ্ধ বাতাস আমাদেরকে দরকার, কিন্তু বিশুদ্ধ বাতাস তো এখন আমরা পাই না। কারণ দিদি ভাই, সব জায়গায় চারিদিকে নোংরা আর আবর্জনায় সব ভর্তি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে দেখুন দিদি ভাই, আজকে গাছ, আমরা বড় বড় লেকচার দিই যে গাছ লাগাবো, গাছ লাগাচ্ছি, কিন্তু কেউ কোনো ওই যে খালি মুখে বলে বড় বড় বাদ, কিন্তু কাজে কিছু নেই। তো সেই জায়গা থেকে কিন্তু আমার ঘরে আপনাকে আমি নিমন্ত্রণ করছি, আমার বাড়িতে এসে দেখতে পাবেন যে কত রকমের গাছ আমার লাগানো আছে। এবং আমি সব সময় সকালে উঠে, আপনারা জানেন হয়তো, যে পরিচর্যা করি, এবং হ্যাঁ, আমার ছাদ ছাদে বাগান করা আছে। তো সেই ছাদের বাগান নিচে 22টা নারকোল গাছ আছে, জাম গাছ আছে, জামরুল গাছ আছে, লিচু গাছ আছে,
0: বাহ,
1: তারপরে কাঁঠাল গাছ আছে। এখন জাম বড় বড় ফলন তো জাম ধরছে দিদি ভাই। তো
0: বাহ,
1: সেই জাম বাচ্চা ছেলেরা এসে খাচ্ছে। তো সেই জায়গা থেকে অনেক কিছু আমরা পাই, এবং সেই জায়গাটা কিন্তু হ্যাঁ আমাদের সব সময় আর কি আছে আর কি। আপনার দিদি ভাইও পরিচর্যা করে আর আমিও করি। হ্যাঁ, এবং আমরা ডাব ডাব থাকতে থাকতেই আর কি ডাবগুলো বিক্রি করে দেওয়া হয়। তো 30 টাকা করে দাম পাওয়া যায় ডাবের। তো সেই জায়গায় আর তারা বিক্রি করছে 60 টাকা 70 টাকা ডাব। তো তখন খুব আফসোস হয় যে ডাবগুলো আমরা নিজেরা পারতেও পারবো না আর চারতেও পারবো না। তো সেই দুঃখটা রয়ে যায় দিদি ভাই। তো
0: হুম হুম
1: এই, হ্যাঁ, এইটুকু বললাম। ভালো থাকবেন দিদি
0: খুব
1: ভাই,
0: ভালো।
1: সুস্থ থাকবেন।
0: হ্যাঁ, সাথে থাকুন।
2: আসলে আমাদের সমাজ তো এগোচ্ছে উন্নতির পথে, সভ্যতা এগোচ্ছে, তার জন্য উন্নয়ন তো অবশ্যই দরকার, রাস্তাঘাট তৈরিও করতে হবে, কলকারখানাও প্রয়োজন, কিন্তু এর সাথে মাথায় রাখতে হবে যাতে আমরা এই উন্নয়নটা সুস্থায়ী উন্নয়ন করতে পারি। অর্থাৎ একটা বিশেষ শব্দ আমরা ব্যবহার করি আজকাল, বিজ্ঞানীরা, পরিবেশ বিজ্ঞানীরা ব্যবহার করছেন সুস্থায়ী উন্নয়ন, অর্থাৎ মানে আমাদের বর্তমানে যা চাহিদা সেটা তো আমরা পূরণ করবই, এর সাথে সাথে আগামী প্রজন্ম যেন সুন্দর একটা পৃথিবী উপহার পায়। মানে পরিবেশের সম্পদ আমাদের ব্যবহার করতেই হবে, উপায় নেই, আমরা একেবারেই নির্ভরশীল, কিন্তু এমনভাবে ব্যবহার করব, বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যবহার করব যাতে এর কোনো ক্ষতি না হয়।
0: একদমই ঠিক বলেছো। আরো একজন শ্রোতা বন্ধু রয়েছেন, তিনি এই বিষয়ে কি বলেন সেটা এবার শুনে নেব।
3: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
3: আপনারা কেমন আছেন?
0: খুব ভালো আছি। আপনি তো পরিবেশের মধ্যেই থাকেন, সবুজের মধ্যেই থাকেন, কেমন লাগে আপনার এই গাছের মধ্যে, গাছের আশেপাশে জমিতে থাকতে কেমন লাগে?
3: গাছ তো আমাদের প্রচুর আছে।
2: আচ্ছা শ্রোতা বন্ধুর নামটা আগে শুনি। খুবই পরিচিত,
0: নিয়মিত শ্রোতা বন্ধু পরিতোষ বাবু, এইভাবেই থাকুন। আপনি, আমরা যতদূর জানি আপনি সবুজের মধ্যে ঘিরে থাকেন এবং সেটাই আমরা চাইবো, আপনি এভাবেই থাকুন এবং আমাদের আকাশবাণী শিলিগুড়ির সাথেও জুড়ে থাকুন।
3: আমার কথা আছে, পরে বলবো আমি।
2: আচ্ছা, একেবারে ঠিক আছে, আমাদের সঙ্গে তো আপনি আছেনই, পরে শুনবো আপনার কথা, ধন্যবাদ।
0: তনুকা, যেটা বোঝা যাচ্ছে শ্রোতা বন্ধুরাও কিন্তু এই পরিবেশ দিবস নিয়ে তারাও কিন্তু বেশ
2: ভাবনা
0: চিন্তা করছেন এবং সবুজায়ন যেটা চারপাশে সবুজ হয়ে উঠুক আমাদের মন শরীর সব কিছু, সেটা কিন্তু তারাও চান, আমরাও যেমন চাই, প্রত্যেকটা মানুষের এই চাহিদাটা একই জায়গায় আছে সেটা আমরা কিন্তু বেশ বুঝতে পারছি। আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন। হ্যালো,
4: হ্যালো, নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
4: আমি লাপাকড়ি থেকে মিলন কুমার রায় বলছি।
0: হ্যাঁ মিলন বাবু, বলুন।
4: অনেক দিন থেকে ফোনে কথা হয় না, আমি অসুস্থ ছিলাম, তো আজকে তো 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। তো শুধু আজকের দিনটা স্মরণ করব কেন, আমরা 365 দিন স্মরণ করব, গাছ লাগাবো, শুধু গাছ লাগাবো কেন, গাছকে যত্ন করব, কারণ গাছ যদি না থাকতো তাহলে আজকে তো আমাদের পৃথিবী একদম মরুভূমি হয়ে যাচ্ছে বা যাবে।
2: আসলে
0: ভালো কথা বলেছে,
2: পরিবেশে তো শুধু গাছ নয়, গাছের সাথে কিন্তু আমাদের বাকি পরিবেশের যে সম্পদগুলো রয়েছে, যেমন ধরুন জল,
4: আমি তো এগুলাই বলি যে ডাস্টবিনে সব জন রাখে, ডাস্টবিনের মধ্যে রাখানো হয়,
2: ঠিক ঠিক,
4: তাহলে আমাদের পরিবেশটা ভালো থাকবে, মন ভালো থাকবে। হ্যাঁ, অনেক দিক থেকে আমরা
2: আবর্জনা ফেলে রাখেন, সেখানে একটা দৃশ্য দূষণের ব্যাপার চলে আসে, ঠিক
4: একদম, কারণ সেখানে আমি তো প্রায় দেখি থুতু, যেখানে হসপিটালের এখানে থুতু ফেলাচ্ছে ওইখানে ফেলাচ্ছে, এইসব আমি কিন্তু দেখতেছি।
2: এগুলো আমাদের ঠিক করতে হবে, নিজেরাই ঠিক হতে হবে,
0: নিজেদেরকে সচেতন হতে হবে, যথার্থ বলেছেন নীলম বাবু।
4: হাসপাতালে, শুধু হাসপাতালে, গাড়িতে ধূমপান করছেন সেটাও তো একটা, হ্যাঁ, আমাদের যানবাহনের মধ্যে বাচ্চাদের বা আমাদের বয়স্কদের ভীষণ ক্ষতি হচ্ছে,
2: শ্বাসবায়ু দূষিত হচ্ছে,
4: হ্যাঁ, এইসব যেন না হয় সেই আমরা চাই, তবেই বিশ্ব আমাদের একদম সবুজ রান্না হয়ে যাবে।
0: সাথে থাকুন মিলন বাবু।
4: হ্যাঁ, ভালো থাকবেন আপনারাও,
0: অসংখ্য ধন্যবাদ।
2: আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ।
0: তনুকা, এবার কিন্তু একটু গানের দিকে আমাদের
2: শুনতেই হবে,
0: শ্রোতা বন্ধুরা কিন্তু গান শুনতেও ভীষণ ভালোবাসেন, কি গান শোনাবো আমরা?
2: এবারে আমরা যে গানটি শুনবো সেই গানের শিল্পী কিশোর কুমার।
0: বেশ।

0: তনুকা, ঘড়ি কিন্তু আমাদের জানান দিচ্ছে এবার সময় হয়ে গেছে বিদায় নেবার আজকের মতো। আগামীকাল আবারও কথা নিশ্চয়ই হবে, তবে যাবার আগে আমরা কি বলবো শ্রোতা বন্ধুদের, যে পরিবেশ দিবসে শুধু সচেতনতার কথা আমরা বলবো তা নয়, প্রকৃতি রক্ষায় বাস্তব পদক্ষেপ কিন্তু আমাদের নিতে হবে, এই আমাদের অঙ্গীকার হওয়া উচিত।
1: হ্যাঁ, আমরা যা বলবো তা যেন বাস্তবে করতে পারি।
0: একদমই তাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানটি এখানে শেষ করছি। নমস্কার।
1: নমস্কার।

0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে শিক্ষামূলক অনুষ্ঠান বিদ্যার্থীদের জন্য। আজ নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ে পাঠদান করবেন নকশালবাড়ি নন্দপ্রসাদ পালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মৌমিতা দাস। পাঠগ্রহণে ওই বিদ্যালয়েরই দুই শিক্ষার্থী মেঘা রায় ও পুনম রজক।
1: প্রিয় ছাত্রছাত্রীরা, আমি ডক্টর মৌমিতা দাস, নকশালবাড়ি নন্দপ্রসাদ গার্লস হাই স্কুলের ভৌতবিজ্ঞানের শিক্ষিকা। আজ আমি তোমাদের ক্লাস নাইনের দ্রবণ চ্যাপ্টারটা সম্পর্কে একটু আলোচনা করব। এই আলোচনায় তোমাদের সাহায্য করবে ক্লাস নাইনেরই দুই ছাত্রী পুনম রজক এবং মেঘা রায়। আচ্ছা পুনম এবং মেঘা, তোমরা কি জানো দ্রবণ কি জিনিস? দেখো, বাড়িতে তোমরা তো চিনির শরবত খেয়েছ।
2: হ্যাঁ।
1: আচ্ছা, চিনির শরবত তোমরা বানাও কিভাবে বলো দেখি?
2: জলের মধ্যে নুন, চিনি, লেবু,
1: লেবু মিশিয়ে চিনির জল তৈরি করো, চিনির দ্রবণ, তাই না? তো চিনির যে এই যে শরবত তৈরি করো, এটাকেই বলা হয় দ্রবণ। কেমন মানে, তুমি যখন চিনির দ্রবণ তৈরি করছো তখন কি করছো, একটা গ্লাসের মধ্যে কিছুটা পরিমাণ জল নিচ্ছ। হ্যাঁ। এবং তার মধ্যে আমি যদি শুধু চিনির দ্রবণের কথা বলি, তাহলে হচ্ছে গ্লাসের মধ্যে জল নিয়ে তুমি তার মধ্যে কিছুটা চিনি মিক্স করছো, দিয়ে একটা চামচ দিয়ে ওটাকে ঘাটলে কিছুক্ষণ পরে একটা সমসত্ব মিশ্রণ তৈরি হয়। সমসত্ব মিশ্রণ মানেটা কি, যে তুমি যখন সেই মিশ্রণটা তৈরি করছো, যে শরবতটা, সেই শরবতের তুমি দেখবে যে কোনো জায়গায় কিন্তু শরবতের টেস্টটা সেম, তাই না? কেন হয় টেস্টটা সেম, কেন কি না, ঘনত্বটা সেম হয়, ঠিক আছে? তুমি যদি সেই সলিউশনটাকে অনেকক্ষণ ধরে একটা জায়গায় রেখে দাও, তাহলে তুমি দেখবে ওই শরবতের কিন্তু টেস্টের কোনো চেঞ্জ হচ্ছে না। তুমি ওপর থেকে যদি এক চামচ শরবত টেস্ট করো, তাহলেও যা স্বাদ হবে, তুমি যদি নিচের থেকেও সেই সলিউশনের একটা এক চামচ তুমি টেস্ট করো, তাহলে কিন্তু তোমার টেস্টটা সেম হবে। তার মানে কি, ঘনত্বটা সেম, ঠিক আছে? তো এটা হচ্ছে কি, জলের সাথে চিনি মিক্স করে তুমি একটা প্রকৃত দ্রবণ তৈরি করছো। এবং এখানেই আসছে প্রকৃত দ্রবণের কনসেপ্ট। কেমন, তো প্রকৃত দ্রবণ অ্যাকচুয়ালি কি, প্রকৃত দ্রবণ হচ্ছে এই যে তুমি চিনিটাকে জলের মধ্যে মিক্স করছো, মানে কি, এখানে দুটো কনসেপ্ট আসছে, একটা হচ্ছে দ্রাবক এবং দ্রাবক। এই দ্রাবটা কি, যেটা ওই দ্রবণের মধ্যে খুব অল্প পরিমাণে থাকে সেটা হচ্ছে দ্রাবক, এবং যেটার বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে দ্রাবক। তাহলে বলো তো, এখানে জল এবং চিনির মধ্যে কোনটা দ্রাবক আর কোনটা দ্রাবক?
2: জল হলো দ্রাবক।
1: মেঘা বলো।
2: চিনি হচ্ছে দ্রাব।
1: দ্রাব, ঠিক। আচ্ছা, তাহলে প্রকৃত দ্রবণের সংজ্ঞা যখন তোমরা বলবে, তখন তুমি কি বলবে, যে যখন কোনো দ্রাবকে দ্রাবের কণাগুলো সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে যায়, ঠিক আছে, এবং দ্রাবের কণাগুলির যে ব্যাস সেটা 10^-8 সেন্টিমিটারের ছোট কণায় পরিণত হয়ে দ্রাবকের সঙ্গে মিশে স্বচ্ছ সমসত্ব স্থায়ী মিশ্রণ উৎপন্ন করে, তখন সেই মিশ্রণকে বলা হয় প্রকৃত দ্রবণ। কেমন, এবার দেখো, এখানে আমি কিছু কিছু টার্ম উচ্চারণ করলাম, একটা কি স্বচ্ছ, সমসত্ব এবং একটা স্থায়ী, ঠিক আছে? আচ্ছা, স্বচ্ছ মানে বোঝো যে একদম ট্রান্সপারেন্ট, এপার থেকে ওপার দেখা যায়। কেমন, সমসত্ব মানেটা বললাম একটু আগে, মনে পড়ে?
2: ঘনত্ব প্রায় সেম,
1: প্রায় সেম না, যে কোনো জায়গায় দ্রবণটার ঘনত্ব একদম সেম হবে। কেমন, এবং স্থায়ী মিশ্রণ মানে সেটাকে যদি তুমি রেখে দাও সেটার কোনো চেঞ্জ হবে না। কেমন, আচ্ছা, এখানে আর একটা টার্ম এসেছে, সেটা হচ্ছে 10^-8 সেন্টিমিটার। এটা সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমাদের, 10^-8 সেন্টিমিটার বলতে কি বোঝো? বলতো,
2: এর মানে 1/10^8।
1: আচ্ছা, 1/10^8। আচ্ছা, 10^8 মানে কি, একের পাশে
2: 8টা 0?
1: 8টা 0, ভেরি গুড। আচ্ছা, তাহলে এইরকম যে দ্রবণটা, সেই দ্রবণকে বলা হয় প্রকৃত দ্রবণ। কেমন, আচ্ছা, এইবার এই সংজ্ঞা থেকেই তোমরা প্রকৃত দ্রবণের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো তোমরা বের করতে পারবে। যেমন কি, প্রকৃত দ্রবণে যে কণাগুলো থাকে, দ্রাবের কণা, ঠিক আছে, সেই দ্রাবের কণার যে ব্যাস সেটা হচ্ছে 10^-8 সেন্টিমিটার হয়, ঠিক আছে, বা তার থেকে ছোট হয়। হ্যাঁ, কণাগুলো ফিল্টার পেপার, পার্চমেন্ট পেপার এগুলোর মধ্য দিয়ে খুব সহজেই চলে যেতে পারে, ঠিক আছে, স্বচ্ছ হয়, সমসত্ব হয়। কেমন, কণাগুলো উচ্চ শক্তি সম্পন্ন মাইক্রোস্কোপেও দেখা যায় না, ঠিক আছে, এবং এই কণাগুলির ব্রাউনীয় গতি ও টিন্ডাল ধর্মও কিছু দেখা যায় না। এইরূপ দ্রবণকে অনেকদিন যদি রেখে দেওয়া যায়, তাহলেও কিন্তু দ্রাবের কণাগুলো থিতিয়ে পড়ে না। যেটা বললাম না একটু আগে, যে চিনির যে শরবত তুমি তৈরি করেছো, তুমি যদি অনেকক্ষণ ধরে বা অনেকদিন ধরে রেখে দাও, তবুও কিন্তু শরবতের টেস্টটা ওই একই রকম থাকবে, ঠিক আছে? তো নেক্সট আর এক রকমের দ্রবণ হয়, মানে এটা গেল প্রকৃত দ্রবণ, ঠিক আছে। দ্রবণ তিন রকম হয়, এটা প্রকৃত দ্রবণের কথা বললাম। নেক্সট হচ্ছে কোলোইডীয় দ্রবণ, ঠিক আছে। কোলোইডীয় দ্রবণটার প্রকৃত দ্রবণের ক্ষেত্রে যেরকম বলেছিলাম যে ব্যাসের কণাগুলো 10^-8 সেন্টিমিটারের ছোট হয়ে থাকে, হ্যাঁ, কোলয়েডীয় দ্রবণে দ্রাবের কণাগুলোর ব্যাস হয়ে থাকে 10^-5 সেন্টিমিটার থেকে 10^-7 সেন্টিমিটারের মধ্যে, ঠিক আছে? মানে কি দ্রাবের কণাগুলো আর একটু বড় হলো, ঠিক আছে? এবং কোনো দ্রাবকের মধ্যে এইরকম ব্যাসের যদি কোনো দ্রাবের কণা ইতস্তভাবে ঘুরে বেড়ায় এবং একটি দ্বিদশা সম্পন্ন অস্বচ্ছ ও অসমসত্ত্ব স্থায়ী মিশ্রণ তৈরি করে, তাহলে সেই টাইপের দ্রবণকে বলা হয় কোলয়েডীয় দ্রবণ। তাহলে এখানে যে টার্মগুলো আসছে, দেখো এখানে বলছে অস্বচ্ছ অসমসত্ত্ব, তাহলে সমসত্ত্ব মানে তোমরা যেমন আমাকে দিলে, হ্যাঁ, ঘনত্বটা সেম, তাই তো? অসমসত্ত্ব মানেটা কি তাহলে? তাহলে ঘনত্বটা সব জায়গায় সেম হবে না, তাই না? আর অস্বচ্ছ মানে কি? এপার ওপার একদম ক্লিয়ারলি দেখা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তো এইরকম যে দ্রবণগুলো, যে মানে কোলয়েডীয় দ্রবণ, উদাহরণ যদি বলা যায় তাহলে আমরা তাহলে বলবে কুয়াশা, মেঘ, রক্ত, দুধ, ভাতের ফ্যান, এগুলো হচ্ছে কোলয়েডীয় দ্রবণের উদাহরণ, কেমন? এবার এখান থেকেই যদি জিজ্ঞেস করি তোমাদের যে বৈশিষ্ট্য, তোমরা কি বৈশিষ্ট্য বলতে পারবে? ব্যাস, ব্যাসের কথা বলো কি হবে?
2: 10^-7 থেকে 10^-5
1: দ্রাবের কণাগুলোর ব্যাস, তাই না? আচ্ছা, এই যে দ্রবণটা, হ্যাঁ, এদের হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন মাইক্রোস্কোপে কি দেখা যায়?
2: না,
1: দেখা যাবে, ঠিক আছে? এক্ষেত্রে দেখা যাবে, প্রকৃত দ্রবণের ক্ষেত্রে দেখা যাচ্ছিল না, কোলয়েডীয় দ্রবণকে কণাগুলোকে উচ্চ শক্তি সম্পন্ন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়, ঠিক আছে? কোলয়েডীয় কণাগুলির ব্রাউনীয় গতি দেখা যায়, তো এই টাইপের বৈশিষ্ট্যগুলো দেখা যায়, কেমন? এরপরে আর একটা দ্রবণ আছে, সেটা হচ্ছে প্রলম্বন। প্রলম্বনের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে কি, যে দ্রাবের যে কণাগুলো সেগুলো আর একটু বড়, ঠিক আছে? মানে দ্রাবের যে কণাগুলো সেগুলো হচ্ছে 10^-5 সেন্টিমিটারের অধিক ব্যাস বিশিষ্ট, ঠিক আছে? কোনো দ্রাবের, হ্যাঁ, 10^-5 সেন্টিমিটারের বড় ব্যাস বিশিষ্ট, সেটা কিন্তু মানে 10^-5 এর বড় ব্যাস বিশিষ্ট হচ্ছে, কিন্তু সেটা কিন্তু মানে এমনিতেও খুবই ছোট, তাই না? ঠিক, তো দেখো এইরকম যদি কণাগুলো ঘুরে বেড়ায় এবং সেক্ষেত্রে কি অস্বচ্ছ অসমসত্ত্ব অস্থায়ী মিশ্রণ উৎপন্ন করে, তাহলে সেই কণাগুলোকে, সেই দ্রবণটাকে বলা হচ্ছে প্রলম্বন। এবং এর ক্ষেত্রে কি, এর ক্ষেত্রে দ্রাবের কণাগুলো ফিল্টার কাগজ বা পার্চমেন্ট কাগজ কোনো কিছুর মধ্যে কিন্তু মানে পাস করতে পারে না, আটকে যায়, কেমন? আচ্ছা, এখানে যে টার্মগুলো আবার আসলো কি, অস্বচ্ছ অসমসত্ত্ব অস্থায়ী। তাহলে অস্বচ্ছ মানে তোমরা জানো, অসমসত্ত্ব মানে জানো,
2: হ্যাঁ ম্যাম,
1: এবং অস্থায়ী, অস্থায়ী মানেটা কি,
2: মানে ওগুলো একসাথে থাকতে পারে না, থিতিয়ে পড়ে যায়,
1: থিতিয়ে পড়ে যাবে, কিছুক্ষণ তুমি যদি রেখে দাও তাহলে ওটা কিন্তু থিতিয়ে পড়ে যাবে দ্রাবের কণাগুলো, ঠিক আছে? আচ্ছা, এবার গাঢ়ত্ব অনুসারে দ্রবণকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, একটা সম্পৃক্ত দ্রবণ এবং একটা অতিপৃক্ত দ্রবণ। এবার তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই, ঠিক আছে? মনে করো তোমাদের খিদে পেয়েছে, হ্যাঁ, তোমাদের সামনে ভাতের থালা রাখা হলো, হ্যাঁ, সুন্দর সুন্দর খাবার রাখা হলো সাজিয়ে, তাহলে তোমাদেরকে খেতে বললাম, তোমরা খাবে,
2: হ্যাঁ ম্যাম,
1: আবার কিছুটা তোমাদের তখনও খিদে আছে পেটে, তোমাদেরকে বললাম যে আরেকটু দিই, তোমরা বললে হ্যাঁ খাবো,
2: হ্যাঁ ম্যাম,
1: হ্যাঁ কিছুটা খেতে পারবে, আবার আমি দিলাম, তখনও তোমাদের খিদে আছে, তোমরা খেতে পারবে,
2: হ্যাঁ ম্যাম,
1: এইরকম করে করে একসময় তোমাদের খিদে তো মিটে যাবে, তাই না? তখন তোমরা কি, তোমাদেরকে নেক্সট আবার যদি খাবার দিই, তোমরা কি খাবে?
2: না,
1: খেতে পারবে?
2: না,
1: খেতে পারবে না। আচ্ছা, তখন যদি বলি যে না জোর করে খেতেই হবে, তাহলে কি করবে? জোর করে যদি খেতে বলি তাহলে বলবে খাবো, তাই না? ম্যাডাম বলছে তাহলে খেতেই হবে, তাহলে খেয়ে নিলে, হ্যাঁ, তারপরেও যদি জোর করি তখন কি হবে?
2: তখন তো খেতে পারবে,
1: তখন তুমি খেতে পারবে না, বরং উল্টে মানে বেরিয়ে আসবে, তাই না? পেট থেকে বেরিয়ে আসবে। তাহলে এক্ষেত্রে যে উদাহরণটা দিলাম, এখান থেকে তোমাদেরকে আমরা বলি সম্পৃক্ত অসম্পৃক্ত এবং অতিপৃক্ত দ্রবণের ধারণাটা, কেমন? দেখো, যতক্ষণ তুমি খেতে পারছিলে ততক্ষণ তুমি ভাবো যে ওই যে তোমার, তুমি হচ্ছে একটা ফাঁকা জলের গ্লাস, ঠিক আছে? সেই জলের গ্লাসে আমি অল্প অল্প করে চিনি দিচ্ছি, ঠিক আছে? এইবার যতক্ষণ সেই চিনিটা জলের মধ্যে দ্রবীভূত হতে পারছে ততক্ষণ সেই দ্রবণটাকে বলা হবে অসম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে? মানে যতক্ষণ তুমি খেতে পারছিলে, সেই পাত্রটার বা সেই জলটার খিদে ছিল ততক্ষণ সেই চিনিটাকে খেতে পারছিল ততক্ষণ সেই দ্রবণটাকে বলা হবে অসম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে? কিন্তু যখন তার হচ্ছে খিদে মিটে যাবে তখন কি করবে, সেই চিনিটা কিন্তু তখন হচ্ছে আর মিশবে না, তখন সেটা কি হবে মানে নিচে পড়ে থাকবে, তাই না? তাহলে তখন যে দ্রবণটা তৈরি হলো সেই দ্রবণটাকে যদি আমরা ফিল্টার কাগজের মধ্য দিয়ে ওটাকে পরিশ্রুত করে নিই, তাহলে যে পরিশ্রুত যে সলিউশনটা পাওয়া গেল সেটাকে বলা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, এইবার আর যেটা বললাম যে কোনো একটা বিশেষ কন্ডিশনে, বিশেষ একটা ক্রাইটেরিয়াতে যদি হচ্ছে তোমাকে বেশি করে আমি খেতে বলি যে না তোকে খেতেই হবে, হ্যাঁ, তাহলে তুমি কি করবে? তখন তো তুমি খেতে বাধ্য।
2: হ্যাঁ,
1: অতিরিক্ত দ্রবণের কনসেপ্ট হচ্ছে এখানে আসে, যখন কোনো একটা বিশেষ কন্ডিশনে কোনো একটা দ্রবণের মধ্যে যে পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হয়ে থাকার কথা তার থেকে বেশি পরিমাণ দ্রাব্য দ্রবীভূত থাকে তখন সেটাকে বলা হচ্ছে অতিরিক্ত দ্রবণ। কেমন?
2: হ্যাঁ ম্যাম।
1: এবার দেখো, সম্পৃক্ত দ্রবণ, এই যে তিনটে দ্রবণের কথা বললাম, এই প্রত্যেকটা সংজ্ঞাতে কিন্তু একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা। ঠিক আছে, কেনই নির্দিষ্ট তাপমাত্রাটা উচ্চারণ করতে হয়, উল্লেখ করতে হয়, তার একটা নির্দিষ্ট কারণ আছে, সেটা আমি পরে বলছি। তো সম্পৃক্ত দ্রবণের সংজ্ঞা তুমি যদি বলো তাহলে সেক্ষেত্রে কি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে, ঠিক আছে, সর্বাধিক পরিমাণ দ্রাবক দ্রবীভূত হয়ে যে দ্রবণ উৎপন্ন করে তাকে ওই তাপমাত্রায় ওই দ্রাবের সম্পৃক্ত দ্রবণ বলে। তাহলে নির্দিষ্ট তাপমাত্রা কেন উচ্চারণ করলাম? কেন যে দেখো, তুমি যদি হচ্ছে গিয়ে একটা পাত্রে তিন চিনি গোলা জল তৈরি করো, তাহলে একটা যে সলিউশন তৈরি হবে, এইবার মনে করো সেই পাত্রটাকে তুমি উনানে বসালে, হ্যাঁ, গ্যাস ওভেনে বসালে, তাহলে কি হবে, টেম্পারেচারটা বাড়ছে।
2: হ্যাঁ,
1: তুমি দেখবে

করে সেটাকে সম্পৃক্ত দ্রবণ করতে হবে, তারপরে কি তাকে ঠান্ডা করতে হবে। হ্যাঁ, ঠান্ডা করার এই প্রসেসে ধীরে ধীরে দেখা যাবে কি সুন্দরভাবে কেলাস, এবং সেই কেলাসগুলো কি কোনো সময় যেরকম চিনির যে দানাটা বললাম সেই দানার শেপের হয়, কোনো সময় সূচের শেপের হয়, ঠিক আছে, সুন্দর একটা এরকম দারুণ দারুণ মানে সুন্দর স্ট্রাকচারে সেই কেলাসটা জমা হয়, কেমন দেখতে খুব ভালো লাগে, ঠিক আছে। এইবার দেখো অনেক সময় কি হয় বলতো, যে সম্পৃক্ত দ্রবণকে উষ্ণ করে রেখে দিলেও না অনেক সময় হচ্ছে মানে কোনো রকমের কেলাস তৈরি হয় না, ঠিক আছে। তার কারণটা হচ্ছে যে সেই দ্রবণটা অ্যাকচুয়ালি অতিপৃক্ত দ্রবণে পরিণত হয়, কেমন, এবং এই অতিপৃক্ত দ্রবণে যখন তৈরি হয় তাহলে সেখান থেকে আমি কেলাস তৈরি করব কি করে, তার উপায় হচ্ছে ওই ছোট্ট একটা ড্রাবের কণা যদি ওখানে পিওর, হ্যাঁ পিওর একটা ড্রাবের কণা যদি ওখানে যোগ করা হয় তাহলে সেই সঙ্গে সঙ্গে আবার ওই আগের পদ্ধতিতে ওই ড্রাবের কণাটাকে ঘিরে সুন্দর কেলাস তৈরি হয়, ঠিক আছে। তো নতুন যে কণাটাকে আমরা বাইরে থেকে যোগ করলাম সেটাকে বলা হচ্ছে বীজ কেলাস, কেমন। তোমাদের যদি প্রশ্ন আসে বীজ কেলাস কি, তাহলে কিন্তু এই কথাগুলোকে লিখতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের একটু আগে যেটা বলেছিলাম যে কোলয়েডীয় দ্রবণ, কেমন। এবার দেখো কোলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে একটা হচ্ছে বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা, দুটো দশা থাকবে, ঠিক আছে। এবার বিস্তার মাধ্যম কি, প্রকৃত দ্রবণের ক্ষেত্রে যেরকম বলেছিলাম যে একটা হচ্ছে দ্রাব এবং একটা দ্রাবক, যেটা বেশি পরিমাণে থাকে তাকে বলা হয় দ্রাবক এবং যেটা কম পরিমাণে থাকে সেটা হচ্ছে দ্রাব, কেমন। কোলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে যেটা বেশি পরিমাণে থাকবে সেটাকে হচ্ছে বিস্তার মাধ্যম বলা হয় এবং যেটা কম পরিমাণে থাকবে সেটা হচ্ছে বিস্তৃত দশা, ঠিক আছে। এইবার যেমন দেখো যে কোলয়েডীয় এই যে দ্রবণগুলো আছে এগুলোকে না মোটামুটি আটটা শ্রেণীতে ভাগ করা যায়, ঠিক আছে। যেমন দেখো একটা উদাহরণ দিয়ে বোঝাই যে ইমালশন, ইমালশনটা কি, ইমালশন হচ্ছে ইমালশনের ক্ষেত্রে বিস্তৃত দশাও যেমন তরল তেমন বিস্তার মাধ্যমটাও হচ্ছে তরল, ঠিক আছে। যেমন একটা উদাহরণ হচ্ছে দুধ, হ্যাঁ দুধের ক্ষেত্রে কি হয়, দুধে হচ্ছে তরল যে বিস্তার মাধ্যমটা বললাম সেটা হচ্ছে জল এবং বিস্তৃত দশা

0: সেটা হচ্ছে চর্বি জাতীয় পদার্থ, ঠিক আছে? দুটোই হচ্ছে তরল, এবং এই টাইপের যে কোলোইডীয় যে মাধ্যমটা, কোলোইডের যে দ্রবণটা, সেটাকে বলা হচ্ছে ইমালসন। মনে থাকবে এরকম অনেক রকমের কোলোয়েড হয়ে থাকে, একটা হচ্ছে কঠিন সল, একটা সল, কঠিন এরোসল, জেল, তরল এরোসল, কঠিন ফোম, ফোম, এগুলো টোটাল আটটা শ্রেণীতে ভাগ করা যায়, ঠিক আছে? তো এখানে যেমন কঠিন সল, কঠিন সলের বিস্তৃত দশা বিস্তার মাধ্যমে এগুলো কি, দুটোই হচ্ছে কঠিন, কঠিন সলের ক্ষেত্রে, ঠিক আছে? এগুলো তোমরা তোমাদের যে পাঠ্যপুস্তক আছে সেই পাঠ্যপুস্তকে দেখবে চার্ট করে খুব সুন্দরভাবে দেয়া আছে, ওটা একটু খেয়াল করবে। নেক্সট যে কোলোইডিয়ার নাম সেটা হচ্ছে সল, সেটা কি, বিস্তৃত দশাটা কঠিন এবং বিস্তার মাধ্যম হচ্ছে তরল। কঠিন এরোসলের ক্ষেত্রে বিস্তৃত দশা কঠিন, বিস্তার মাধ্যম গ্যাসীয়। জেলের ক্ষেত্রে বিস্তৃত দশা তরল, বিস্তার মাধ্যম কঠিন। তরল এরোসলের ক্ষেত্রে বিস্তৃত দশা তরল, বিস্তার মাধ্যম গ্যাসীয়। কঠিন ফোমের ক্ষেত্রে বিস্তৃত দশা গ্যাসীয়, বিস্তার মাধ্যম কঠিন। ফোমের ক্ষেত্রে বিস্তৃত দশা গ্যাসীয়, বিস্তার মাধ্যম তরল, এরকম বিভিন্ন রকমের হয়ে থাকে, কেমন? আচ্ছা, আমি নেক্সট আবার পড়াবো, তার আগে তোমাদের কয়েকটা কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করি, দেখি তোমরা কেমন বুঝেছো, ঠিক আছে? আচ্ছা বলো তো, যে তোমাদের যদি জিজ্ঞেস করি যে দ্রবণের কোন প্রকার ভেদে দ্রাবয়ের কণাগুলি সহজেই থিতিয়ে পড়ে?
1: প্রলম্বন।
0: বাহ, ভালো করে মন দিয়ে শুনেছো তাহলে, তাই না?
1: হ্যাঁ।
0: আচ্ছা আচ্ছা বলো তো, সমসত দ্রবণ তো পারবে, একটু আগে অনেকবারই জিজ্ঞেস করেছি, পারবে। আচ্ছা একটা কোয়েশ্চেন, যে ও অনেক সময় সম্পৃক্ত উষ্ণ দ্রবণকে ঠান্ডা করলেও কেলাস পাওয়া যায় না, কেন মেঘা, তুমি বলো।
1: কারণ দ্রবণটি অতিপৃক্ত দ্রবণে পরিণত হয়।
0: অতিপৃক্ত, ভেরি গুড। আচ্ছা তখন কিভাবে কেলাস তৈরি করবে বলো?
1: ওর সাথে বীজ কেলাস অ্যাড করে।
0: আচ্ছা বীজ কেলাস ব্যাপারটা কি, পুনাম বলতে পারবে?
1: না ম্যাম।
0: আচ্ছা মেঘা তুমি বলতে পারবে বীজ কেলাসটা কি?
1: না।
0: আচ্ছা একটু আগেই বললাম, বীজ কেলাস হলো যে যখন অতিপৃক্ত দ্রবণটা থেকে ওই কেলাসন প্রক্রিয়াটা হচ্ছে না, তখন ছোট্ট একটা দ্রাবের কণা যদি ওখানে যোগ করা যায়, তাহলে কি হয়, ওই দ্রাবের কণাকে ঘিরে ওই দ্রবণটা থেকে কেলাসটা বেরিয়ে আসে। হ্যাঁ, নতুন করে যে ছোট্ট দানাটা আমি অ্যাড করছি সেটাকে বলছে বীজ কেলাস, কেমন?
1: হ্যাঁ ম্যাম।
0: আচ্ছা এবার বলতো, সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণের সংজ্ঞায় কেন নির্দিষ্ট উষ্ণতার কথাটি উল্লেখ থাকে, পুনাম তুমি বলো।
1: কারণ বেশি উষ্ণতায় আরও বেশি দ্রাব্য দ্রবীভূত হয়ে যে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারে, তাই।
0: আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা এবার তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তরলে কঠিনের দ্রাব্যতা, ঠিক আছে? এই যে তোমাদেরকে পড়ালাম যে কঠিন কোনো পদার্থকে তরলে দ্রবীভূত আমরা করছি, হ্যাঁ, সেক্ষেত্রে সেটা একটা নির্দিষ্ট পরিমাণ কঠিন পদার্থই তরলে দ্রবীভূত করবো, একটা নির্দিষ্ট পরিমাণ তরলে, তাই না? তাহলে সেই সেক্ষেত্রে সংজ্ঞাটা কীরকম হবে? হ্যাঁ, যে নির্দিষ্ট উষ্ণতায়, আবার দেখো এখানে কিন্তু আবার সেই নির্দিষ্ট উষ্ণতা কথাটা আসছে, তাহলে নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম তরলে, মানে কি সেই তরলটা কি দ্রাব্য নাকি দ্রাবক বলো?
1: দ্রাবক,
0: দ্রাবক, তাই তো? দ্রাবকে সর্বাধিক যত গ্রাম কঠিন পদার্থ, কঠিন পদার্থ মানে এক্ষেত্রে দ্রাবক, তাই তো, দ্রবীভূত হয়ে একটি স্থায়ী সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, সেই গ্রাম সংখ্যাকে ওই নির্দিষ্ট উষ্ণতায় ওই তরল দ্রাবকে দ্রবীভূত কঠিন পদার্থের দ্রাব্যতা বলে, ঠিক আছে? এখানেও দেখো আবার সেই নির্দিষ্ট উষ্ণতা, কেন কি না, 100 গ্রাম তরলে যে কোনো উষ্ণতায়, মনে করো ঘরের সাধারণ উষ্ণতা, সাধারণ টেম্পারেচারে যে পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারবে, যখনই আমি টেম্পারেচারটাকে বাড়িয়ে দিচ্ছি তখন তো আবার হচ্ছে বেশি পরিমাণে দ্রবীভূত হতে পারবে, তাই না, দ্রাব্য? তাহলে সেক্ষেত্রে ওর যে অ্যামাউন্টটা, সেই গ্রাম সংখ্যাটা বেড়ে যাবে, তাই না? তো সেই নির্দিষ্ট উষ্ণতায় ওই তরল দ্রাবকে দ্রবীভূত যে পরিমাণটা সেটা হচ্ছে তার দ্রাব্যতা, ঠিক আছে?
1: হ্যাঁ ম্যাম।
0: আচ্ছা এখানে তো গাণিতিক রূপটা তোমাদেরকে মুখে মুখে বলে দিচ্ছি, যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের দ্রাব্যতা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের দ্রাবের ভর ডিভাইডেড বাই সম্পৃক্ত দ্রবণের দ্রাবকের ভর ইনটু 100, ঠিক আছে? এটা আপাতত মুখে মুখেই তোমাদেরকে বলে দিচ্ছি।
1: হ্যাঁ ম্যাম।
0: আচ্ছা এখানে আর একটা বিষয়ে বলি, যে তরলে গ্যাসের দ্রাব্যতা, ঠিক আছে? তোমরা দেখো জলের মধ্যে যে দ্রবীভূত অক্সিজেন থাকে, হ্যাঁ, জলের মধ্যে প্রাণীরা বেঁচে থাকে তো, তাই না? তারা কিভাবে বেঁচে থাকে? তারা হচ্ছে জলে দ্রবীভূত, যে অক্সিজেন আছে সেইটাকে গ্রহণ করে বেঁচে থাকে। তাহলে তরলের মধ্যে গ্যাসও দ্রবীভূত হয়ে থাকতে পারে, তাই না? আচ্ছা, এবার দেখো তরল দ্রাবকে গ্যাসের দ্রাব্যতার উপর উষ্ণতার প্রভাব কিরকম ভাবে, উষ্ণতা যদি বাড়াই তাহলে তরলে গ্যাসের যে দ্রবীভূত হয়ে আছে সেটা কিভাবে প্রভাব পড়বে, তোমাদের কোনো আইডিয়া আছে?
1: না ম্যাম।
0: আচ্ছা দেখো, যখন হচ্ছে কোনো একটা জলকে যদি একটা বিকারে বা কোনো পাত্রে তুমি যখন, মনে করো তোমরা বাড়িতে চা বানাচ্ছো, হ্যাঁ, তখন তুমি দেখবে তুমি যখন হচ্ছে হিট করছো একটা সার্টেন টেম্পারেচারের পরে কিন্তু সেখানে জলটা ফুটছে, এবং সেক্ষেত্রে কি হয়, বুদবুদ দেখেছো?
1: হ্যাঁ
0: হ্যাঁ। সেই বুদবুদটা কি? সেটা হচ্ছে জলে দ্রবীভূত যে অক্সিজেনটা থাকে সেটা হচ্ছে বেরিয়ে যায়। তার মানে কি, একটা নির্দিষ্ট টেম্পারেচারে জলে কিছুটা পরিমাণে গ্যাস দ্রবীভূত হয়েছিল, যখন আমি টেম্পারেচারটাকে বাড়াচ্ছি তখন কিন্তু সেই টেম্পারেচারটা পেয়ে সেই জলে দ্রবীভূত যে গ্যাসীয় পদার্থগুলো আছে সেগুলো বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে যখনই টেম্পারেচার বাড়ানো হচ্ছে তখন কিন্তু দ্রাব্যতা কম হচ্ছে, ঠিক আছে? আর চাপের প্রভাবটা কি হবে বলতো? চাপ বৃদ্ধি করলে তরলে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পায় এবং চাপ হ্রাস করলে দ্রাব্যতা হ্রাস পায়। উদাহরণ পারবে বলতে?
1: না ম্যাম।
0: কোকাকোলা, পেপসি, হ্যাঁ, সেগুলো কি হয়, বোতলে যখন তুমি হচ্ছে অনেকটা চাপ দিয়ে ওই জলের মধ্যে বিভিন্ন গ্যাসগুলোকে কালার ফালার দিয়ে, হ্যাঁ, ওটা ওদের প্রসেসিং এর ব্যাপার, সেগুলো কি করা হয়, ওই গ্যাসগুলোকে ডিজলভ করা হয়, হ্যাঁ, অত্যধিক চাপে। এবার যখনই তুমি সেই ছিপিটা খুললে হুস করে সেই গ্যাসটা চাপ মুক্ত হলো, চাপ মুক্ত হলে কি হয়, সেটা বেরিয়ে আসে না গ্যাসটা, এটাই হচ্ছে। তার মানে কি, যখন আমি চাপ বেশি হচ্ছে তখন জলের মধ্যে বা তরলে কোনো একটা গ্যাসের দ্রাব্যতা বাড়ে, মানে অনেক বেশি থাকে, যখনই চাপ মুক্ত হচ্ছে তখন কিন্তু দ্রাব্যতাটা হ্রাস পায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার একটা প্রশ্ন করি, বলো, না পারলে আমি উত্তর দিয়ে দেবো, কোনো ব্যাপার না, তোমরা বলো যে যদি তরলের মধ্যে বেশি প্রেশারে গ্যাস বেশি দ্রবীভূত হবে নাকি কম দ্রবীভূত হবে, একটু ভেবে বলো।
1: বেশি, কম,
2: কম,
1: কম।
0: চাপ আমি বেশি দিচ্ছি, তাহলে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতাটা বাড়বে নাকি কমবে?
1: বাড়বে।
0: বাড়বে, ঠিক। আর যদি চাপ মানে হ্রাস করা হয় তাহলে দ্রাব্যতা কমবে, তাই না? বা আচ্ছা, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে জলের মধ্যে বৃহৎ অণুর দ্রবীভবন। হ্যাঁ, বৃহৎ অণু মানে কি, যে বিভিন্ন প্রকারের যে প্রোটিন, ডিএনএ, স্টার্চ, অ্যালবুমিন, এগুলোর যে অণুগুলোর ব্যাস সেগুলো অনেকটাই বড় হয়, যেমন 10^-7 থেকে 10^-5 সেন্টিমিটারের মতো হয়, ঠিক আছে? তো এই যে বড় বড় অণুগুলো, এগুলো কিন্তু জলের যে অণুগুলোর ফাঁকে প্রবেশ করতে পারে না, হ্যাঁ, যখন এদেরকে মিক্স করার হচ্ছে চেষ্টা করা হয় তখন হচ্ছে এরা কোলোয়েডে, তীব্র জলাকর্ষী কোলোয়েডে পরিণত হয়, ঠিক আছে? এবং এরা জলের সাথে মিশে স্থায়ী কোলোয়েড দ্রবণ উৎপন্ন করে, এবং এই যে কোলোয়েড তার একটা বিশেষ নাম আছে, সেটাকে বলা হয় বৃহদানবিক কোলোয়েড, এবং এটা খুব স্থায়ী কোলোয়েড হয়। বৃহদানবিক কোলোয়েড মানেটা কি, দেখো এটাকে তুমি যদি সন্ধি বিচ্ছেদ করো, বৃহৎ আণবিক মানে বৃহদানবিক, একটা বড় অণু, বৃহৎ আণবিক, বৃহদানবিক কোলোয়েড, কেমন?
1: হ্যাঁ ম্যাম।
0: তাহলে ছাত্রছাত্রীরা, আমি আশা করছি আমাদের এই যে ক্লাস থেকে তোমরা বেশ কিছু আজকে ইনফরমেশন পেয়েছো, আমি তোমাদের অনেক কিছু পড়াতে পারলাম না, নেক্সট ক্লাসে আবার সেগুলোকে শিখিয়ে দেব, পড়িয়ে দেব, এবং আমি তোমাদের সবার সুস্থতা কামনা করছি, তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো, তোমাদের জীবন খুব সাফল্যমণ্ডিত হোক।
1: ধন্যবাদ ম্যাম।
2: ধন্যবাদ ম্যাম। এতক্ষণ শুনলেন বিদ্যার্থীদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান, আজ নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ে পাঠদান করলেন নকশালবাড়ী নন্দপ্রসাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মৌমিতা দাস। পাঠ গ্রহণে ওই বিদ্যালয়েরই দুই শিক্ষার্থী মেঘা।

রায় ও পুনম রজক। আকাশবাণী শিলিগুড়ি। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জে, এবং একই সাথে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

0: ভালো করে হাত ধুতে 20 সেকেন্ড লাগবে। দুই হাতে সাবানটাকে ভালো করে মাখবে, আঙুলগুলো ঘষা চাই দু হাতের তালুতে, জলের ধারায় পরিষ্কার নখের ময়লা সরাতে। হাত ধোয়া জরুরি ভাই করোনাকে হারাতে।
1: যত্রতত্র মলত্যাগে অসুখ বিসুখ বাড়ে, সুস্থ থাকা সহজ হয় শৌচালয় ব্যবহারে।
0: আমাদের পরিবেশ রাখব ঠিকঠাক, সব বাড়িতে তাই শৌচাগার থাক।
1: খোলাস্থানে মলত্যাগ ভারী অন্যায় কাজ, শৌচালয় ব্যবহারে ঢাকে লজ্জা লাজ। ভালো করে হাত ধুতে 20 সেকেন্ড লাগবে, দুই হাতে সাবানটাকে ভালো করে মাখবে, আঙুলগুলো ঘষা চাই দু হাতের তালুতে, জলের ধারায় পরিষ্কার নখের ময়লা সরাতে। হাত ধোয়া জরুরি ভাই করোনাকে হারাতে।
0: যত্রতত্র মলত্যাগে অসুখ বিসুখ বাড়ে, সুস্থ থাকা সহজ হয় শৌচালয়ে ব্যবহারে।
1: আমাদের পরিবেশ রাখব ঠিকঠাক, সব বাড়িতে তাই শৌচালয় থাক।
0: খোলা স্থানে মলত্যাগ ভারী অন্যায় কাজ, শৌচালয় ব্যবহারে ঢাকে লজ্জা লাজ।

শ্রোতা বন্ধুরা, কথাইশুরে অনুষ্ঠানের প্রথম গানটি শুনলেন বৌরানী ছায়াছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর, সুর করেছেন আরটি বর্মন। আমরা সকলেই জানি প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। বর্তমানে পরিবেশ দূষণ বিশ্বব্যাপী একটা বড় সমস্যা, তবে এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি ও পরিবেশ রক্ষা করা শুধু আমাদের কর্তব্য নয়, আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য। বায়ু, জল, মাটি এবং শব্দ সব ক্ষেত্রেই দূষণের মাত্রা বেড়ে চলেছে। শিল্প কারখানার ধোঁয়া, প্লাস্টিক বর্জ্য, যানবাহনের কালো ধোঁয়া, নির্বিচারে বৃক্ষ নিধন,

পরিবেশ বাঁচলে তবেই তো বাঁচবে পৃথিবী, বাঁচবে আগামী প্রজন্ম। তাই এটুকু দায়িত্ব তো আমাদের নিতে হবেই। তাই পরিবেশ দিবসে শুধু সচেতনতার কথাই বলবো তা নয়, প্রকৃতি রক্ষায় বাস্তব পদক্ষেপ নেওয়াই হোক আমাদের আজকের দিনের অঙ্গীকার। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কথাই সুরে অনুষ্ঠানটি, এবং পরবর্তী গানটি আপনাদের শোনাবো তুফান ছায়াছবি থেকে। সুর করেছেন স্বপন চক্রবর্তী, শিল্পী অমিত কুমার এবং শক্তি ঠাকুর।

শ্রোতা বন্ধুরা, আজ বিশ্ব পরিবেশ দিবসে আমরা বারংবার গাছ নিয়ে কথা বলছি, আর এই মুহূর্তে তো রয়েছি আমরা কথাই সুরে অনুষ্ঠানে এবং শোনাচ্ছি আপনাদের বেশ কিছু ভালো লাগার গান। তাই গাছ ও গানের সম্পর্ক নিয়ে দু একটি কথা হয়ে যাক। গাছ ও গানের সম্পর্ক যেন প্রকৃতি আর অনুভূতির এক অপূর্ব মিলন। গাছ যেমন নীরবে দাঁড়িয়ে থেকে ছায়া দেয়, ফুল ফোটায়, ফল দেয়, তেমনি গানও নীরবে মানুষের মনকে আশ্রয় দেয়, আনন্দ দেয়, দুঃখের সঙ্গী হয়। গাছের পাতায় যখন বাতাস খেলে যায়, তখন যে মৃদু সুরের জন্ম হয়, তা যেন প্রকৃতির নিজস্ব সঙ্গীত। সেই সুর থেকেই যুগে যুগে কবি, সাহিত্যিক ও সুরকাররা অনুপ্রেরণা পেয়েছেন। রবীন্দ্রনাথ থেকে নজরুল, লোকগীতি থেকে আধুনিক গান, বাংলা গানের ভাণ্ডারে গাছ, ফুল, পাতা, বন আর প্রকৃতি বারবার ফিরে এসেছে। কারণ গাছ শুধু পরিবেশের অংশ নয়, মানুষের আবেগ, স্মৃতি ও ভালোবাসারও প্রতীক। একটি গাছ যেমন সময়ের সঙ্গে সঙ্গে বড় হয়ে ওঠে, তেমনি একটি গানও মানুষের হৃদয়ে ধীরে ধীরে শিকড় গেড়ে বসে। গাছ পৃথিবীকে বাঁচিয়ে রাখে, আর গান বাঁচিয়ে রাখে মানুষের মনকে। তাই বলা যায়, গাছ পৃথিবীর প্রাণ, আর গান মানুষের প্রাণের ভাষা। আসুন সেই গানই শোনাব এখন আপনাদের সুরের আকাশে ছায়াছবি থেকে। আশা ভোসলের কণ্ঠে, সুর করেছেন স্বপন চক্রবর্তী।

প্রিয় শ্রোতারা, জীবনের পথে কত মানুষই তো আমাদের কাছে অচেনা থেকে যায়, তাই না? অথচ কখনো একটি গান, একটি সুর বা কয়েকটি কথা সেই অচেনাকেই আপন করে তোলে। মানুষের পরিচয় সবসময় নামের মধ্যে সীমাবদ্ধ থাকে না। কখনো পরিচয় হয়ে ওঠে একটি হাসি, একটি স্মৃতি, আবার কখনো একটি গান। সেরকমই আমরা এই গানটি শুনলাম আশা ভোসলের কণ্ঠে। এর পরের গানটি আপনাদের শোনাব ত্রয়ী ছায়াছবি থেকে, কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, একটু ভেবে দেখতে গেলেই বর্তমান সময়ে বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ এবং প্লাস্টিক দূষণ আমাদের স্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। দূষিত বাতাস শ্বাসকষ্ট, হাঁপানি ও হৃদরোগে ঝুঁকি বাড়ায়। দূষিত জল বিভিন্ন সংক্রামক রোগের কারণ হতে পারে। অতিরিক্ত শব্দ দূষণ মানসিক চাপ, অনিদ্রা ও শ্রবণ শক্তির ক্ষতি ঘটায়। অন্যদিকে সবুজ গাছপালা, পরিচ্ছন্ন পরিবেশ এবং নির্মল বাতাস আমাদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। গাছ শুধু অক্সিজেন দেয় না, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং মনকে শান্ত করে। তাই বলবো, পরিবেশকে ভালোবাসুন, কারণ সুস্থ পরিবেশেই সুস্থ জীবনের প্রথম শর্ত। সুস্থতা নিয়ে যখন কথা বলছি, শ্রোতা বন্ধুদের জন্য একটি বিশেষ ঘোষণা। আগামী 7 জুন 2026 রবিবার রাত 8টায় শুনতে পাবেন স্বাস্থ্য বিষয়ক লাইভ ফোনিন অনুষ্ঠান সুস্বাস্থ্য। বিষয় ব্রেন টিউমার। বিশেষজ্ঞ থাকবেন আমাদের সাথে ডক্টর সপ্তর্ষি ঘোষ। আপনারা এই অনুষ্ঠানে সরাসরি কথা বলতে পারেন। অবশ্যই কথা বলতে গেলে যে ফোন নাম্বারে আপনাদের ফোন করতে হবে সেটি হলো 9434076705। এই নাম্বারে ফোন করতে পারেন। ফোন নাম্বারটি আবারও বলছি, 9434076705। আপনাদের যে কোনো সমস্যা নিয়ে ব্রেন টিউমার সংক্রান্ত এই অনুষ্ঠানে আপনারা ফোন করুন সরাসরি কথা বলতে। ঘোষণাটি শেষ হলো এবং আমরা চলে যাব পরবর্তী গানে। পরের গানটি আপনাদের শোনাবো অজস্র ধন্যবাদ ছায়াছবি থেকে, আশা ভোসলে এবং শৈলেন্দ্র সিংয়ের কণ্ঠে। সুর করেছেন শ্যামল মিত্র।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কথাই সুরে। এই অনুষ্ঠানটি আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রতিদিনের মতো এই অনুষ্ঠানের প্রথম পর্যায়ে আপনাদের শোনাই আমরা বাংলা ছায়াছবি থেকে কিছু নির্বাচিত গান, এবং দ্বিতীয় পর্যায়ে আমরা শোনাই হিন্দি ছায়াছবি থেকে নির্বাচিত কিছু গান। সেই হিন্দি ছায়াছবির নির্বাচিত গান আপনাদেরকে নিশ্চয়ই শোনাব, তবে ছোট্ট একটি বিরতির পর সঙ্গে থাকুন।
1: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
2: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
1: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
2: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
1: डायल कीजिए 8700014242।
2: नंबर एक बार फिर नोट करें 8700014242।
3: পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। ২৩শে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকেই সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি, এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া। আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন। স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন। একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন, এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব, প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন। ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়। ইবুক এবং পিডিএফ ভিউয়ার, প্ল্যাটফর্মে সরাসরি ইবুক, ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন। ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান। ওএনডিসি শপিং ইন্টিগ্রেশন, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসির মাধ্যমে নির্বিঘ্নে বিভিন্ন পণ্যের কেনাকাটা করুন অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ONDC-র একটি প্ল্যাটফর্ম প্রদান করে, কোনো লেনদেন পণ্যের গুণমান বা পরিষেবার দায়িত্ব নেয় না। মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট টিভি সহ একাধিক ডিভাইস জুড়ে লাইভ এবং অন ডিম্যান্ড পছন্দের বিষয়গুলি দেখতে পারেন। বিরামহীন প্লেব্যাক, বাফারিং সমস্যা ছাড়াই নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিন। সমস্ত ব্যবহারকারীর জন্য মসৃণ প্লেব্যাক নিশ্চিত করুন। সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান, নমনীয় মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক বাজেট বান্ধব সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, আমাদের গ্রাহক সহায়তা টিম সমস্ত ব্যবহারকারীদের জন্য ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করে এবং 24/7 সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। আপনি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে OTT প্ল্যাটফর্ম উপলব্ধ করতে পারেন। ওয়েবস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কথাই সুরে অনুষ্ঠানটি আকাশবাণীর শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন আপনাদের শোনাব কথাই সুরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে হিন্দি ছায়াছবি থেকে কিছু নির্বাচিত গান। প্রথম গানটি শোনাব কুমার শানুর কণ্ঠে হাম হ্যায় রাহে প্যার কি ছায়াছবি থেকে।
4: Now listen girls, please understand, first things first, I only want a shirt.

শ্রোতা বন্ধুদের এখন জানিয়ে দেব আবহাওয়া সংক্রান্ত খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার প্রভৃতি জেলার বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই শ্রোতা বন্ধুরা যখনই বাড়ি থেকে বের হবেন অবশ্যই নিজের সাথে ছাতা অথবা বর্ষাতি নিতে ভুলবেন না। আসুন আমরা পরবর্তী গানের দিকে এগিয়ে যাই। পরের গানটি আপনাদের শোনাব বেতাবি ছায়াছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর।

শ্রোতা বন্ধুদের এখন জানিয়ে দেব ট্রাফিক সংক্রান্ত খবর। আজ শুক্রবার শহরে গুরুত্বপূর্ণ সড়ক এবং মোড়গুলিতে যান চলাচলে কিছুটা ব্যাহত হতে পারে। সকল পথচারী ও যানবাহন চালকদের ধৈর্য ধরে চলার, নিরাপদে গাড়ি চালানোর এবং ট্রাফিক পুলিশের নির্দেশ মেনেই চলার অনুরোধ করা হচ্ছে। ধীরগতি যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকাগুলিকে জানিয়ে দিচ্ছি। দার্জিলিং মোড় ক্রসিং, মোড়ে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এটি অত্যন্ত পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH-10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় পর্যন্ত সড়ক মেরামত ও উন্নয়নমূলক কাজ চলছে। ধীরে গাড়ি চালান এবং সামনে থাকা গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। NH-10 সালুকারা সড়কের এই অংশে নির্মাণ কাজ চলছে, গতি নিয়ন্ত্রণে রাখুন এবং অন্যান্য যানবাহনের সঙ্গে দূরত্ব বজায় রাখুন। শাহডাঙ্গি থেকে আমবাড়ি সংযোগ সেতু, তিস্তা ক্যানেল, ক্যানেল মোড়, নতুন সেতু নির্মাণের কারণে সেতুটি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। বেলাকোবা বা শিলিগুড়ি বা আমবাড়ি বা শাহডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নোয়াপাড়া মোড় হয়ে বিকল্প পথ ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতাই জানানো হচ্ছে। ফুলবাড়ি হাট থেকে ফুলবাড়ি পর্যন্ত দুপুর দুটো থেকে সন্ধে ছটা পর্যন্ত যানজট ও ট্রাফিক বিলম্বের সম্ভাবনা রয়েছে। আমবাড়ি হাট থেকে আমবাড়ি রোড দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত যান চলাচল ধীর গতির হতে পারে। গুরুত্বপূর্ণ রুট পরামর্শে জানানো হচ্ছে, বাগডোগরা বিমানবন্দর ও NGP স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়ং ও মিরিককামী যানবাহন কাওয়াখালী ও খাপড়াইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। NGP স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলুন। কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন খাপড়াইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন অনুগ্রহ করে দার্জিলিং মোড় এড়িয়ে চলুন। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যানবাহন দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপড়াইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। NGP স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়ং ও মিরিককামী যানবাহন নৌকাঘাট, কাওয়াখালী, খাপড়াইল রোড রুট ব্যবহার করতে হবে। সিকিম ও কালিম্পং থেকে NGP স্টেশন ও বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন ভক্তিনগর চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাস ব্যবহার করতে হবে। শহরে থেকে পণ্যবাহী যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বাগডোগরার দিক বা পরিবহন নগর থেকে আগত পণ্যবাহী যানবাহন দার্জিলিং মোড় ব্যবহার না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করা যেতে পারে। সিকিম ও কালিম্পংয়ের দিক থেকে আগত পণ্যবাহী যানবাহন চম্পাশাড়ি ও দার্জিলিং মোড়ের পরিবর্তে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। শিলিগুড়ি ট্রাফিক পুলিশ আপনাদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াতের নিশ্চিন্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ, তাই আপনারাও নিশ্চিন্তে যাতায়াত করুন। আপনাদের যাত্রা শুভ হোক এই কামনা করি। চলে যাব পরবর্তী গানে। পরের গানটি আপনাদের শোনাব চল মেরে ভাই ছায়াছবি থেকে, শিল্পী সনু নিগম, বিনোদ রাথোড, পূর্ণিমা এবং অন্যান্য শিল্পীরা।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে আজকের মতো শেষ হলো কথাই সুরে অনুষ্ঠানটি। প্রতিদিন ঠিক দুপুর 12টার সময় আপনারা শুনতে পান এই অনুষ্ঠানটি। আগামীকাল আবারও শুনবেন কথাই সুরে অনুষ্ঠানটি। আজকের মতো এখানেই শেষ হলো। নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে মহিলা মজলিশ।

নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মজলিশ। প্রথমেই শুনে নেব বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন।

নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রতিবারের মতো আবার আমি জুলি আপনাদের প্রিয় নারীমন অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আজকের এই দুপুরে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের এই অনুষ্ঠান প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে বিকাশ দর্শনের সৌজন্যে সম্প্রচারিত হয়ে থাকে। এই অনুষ্ঠান একান্তভাবে মহিলাদের জন্য, তাই আপনি ও আপনার মতামত জানিয়ে এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেই পারেন। তাই অবশ্যই ফোন করুন, আমাদের ফোন নাম্বার হল 9800881525। আবার বলি 9800881525। এছাড়াও আরেকটি ফোন নাম্বার 8373837996, 8373837996।

অভাবেরও একটা শব্দ আছে, সেটা পেটের ক্ষুধার শব্দ না, সেটা হলো রাতের অন্ধকারে চাপা কান্নার শব্দ। শালবাড়ি গ্রামের একটা ভাঙা টিনের ঘরে প্রতিদিন সেই কান্না শোনা যায়। সেখানে থাকে মায়া, তার মা কমলা, আর অসুস্থ বাবা হরিপদ, এই গ্রামেরই এক দরিদ্র পরিবারের মেয়ে। মায়া বয়স মাত্র 18, কিন্তু জীবনের বোঝা তার কাঁধে যেন বহু বছরের। অভাব অনেক সময় মানুষের স্বপ্ন কেড়ে নেয়, আর কখনো কখনো মানুষকেও কেড়ে নেয়। আসুন আজ মায়ার জীবনের লড়াই কাহিনী শুনে নেওয়া যাক।

0: মায়া, আজও শুধু লবণ দিয়ে ভাত খেতে হবে রে মা, ঘরে আর কিছু নেই। কতদিন হলো তোর জন্য একটা নতুন কাপড়ও কিনতে পারলাম না।
1: আমার নতুন কাপড় লাগবে না মা, তুমি আর বাবা পেট ভরে খেলে সেটাই আমার আনন্দ।
2: না মা, এমন কথা বলিস না মা। তোর বয়সে মেয়েরা কত স্বপ্ন দেখে, আর তুই শুধু সংসারের চিন্তা করিস।
1: স্বপ্ন? গরিব মানুষের স্বপ্ন দেখতে নেই বাবা, স্বপ্ন দেখলেই যে বেশি কষ্ট হয়। আমি শুধু চাই তুমি আর মা একটু শান্তিতে বাঁচো।
0: ঈশ্বর, গরিব মানুষকে এত পরীক্ষা কেন নেয় বলতো? আমার মেয়েটা কি কোনোদিন ভালো করে হাসতেও পারলো না?

0: কি গো কমলা বৌদি, শুনলাম নাকি সংসারে খুব কষ্ট?
1: কি আর বলবো, কখনো কখনো মনে হয় অভাবের থেকেও মৃত্যু সহজ।
0: তা তোমার মেয়ে তো বেশ ভালো, আমি শহরে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি। ভালো বাড়ি, ভালো টাকা, মাসে মাসে টাকাও পাঠাবে।
2: কি বলছো, শহরে? না না, মেয়েটা কখনো একা কোথাও যায়নি।
0: এই জন্যই তো গরিবরা গরিবই থাকে, সুযোগ এলে ভয় পায়।
3: বাবা, আমি যাব। প্রতিদিন তোমাকে ওষুধ ছাড়া কষ্ট পেতে দেখতে পারি না, মাকে মানুষের কাছে হাত পাততে দেখতে পারি না। বাবা, আমি যাব।
0: এই তো তোমার মেয়ে বুঝেছে, কত ভালো মেয়ে তোমার, বাবা মায়ের কথা

0: পরশু মেয়েকে তৈরি রেখো, আমি আমার সাথে করে শহরে পৌঁছে দেব।
1: বাড়ির লোকেরা মলিনা দেবীর ওপরে বিশ্বাস করে। দারিদ্রতার কাছে হার মেনে একটু সুখের আশায় তাদের একমাত্র মেয়েকে শহরে পাঠায়। সেদিন কেউ জানত না এত বড় সর্বনাশ হবে। তাদের মেয়ে মায়া টাকা নিয়ে নয়, ভাঙা জীবন নিয়ে ফিরবে। তারপর
2: আরে আমি এখানে কেন? আমাকে আপনারা কোথায় নিয়ে এসেছেন? এটা কোন জায়গা? এখানে আমাকে কেন আনা হয়েছে? আমি তো কাজ করতে এসেছি, আমার কাজ করতে এসেছি এখানে। আমার সাথে কেন এমন করছেন? কেন? ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, ছেড়ে দিন। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব।
3: চুপ, একদম চুপ। এখানে কান্না করলে কেউ শুনবে না। এখানে যে একবার আসে সে কখনো আর বাড়ি ফিরতে পারে না।
2: এখন আমি কি করি? না না না, এ হতে পারে না, এ হতে পারে না। বাঁচাও, বাঁচাও, কে আছেন, কে আছেন, বাঁচাও।
1: তারপর দিন, তারপর রাত, তারপর অসংখ্য নির্যাতন। মায়া প্রতিদিন একটু একটু করে ভেঙে যেতে থাকে, কিন্তু একটা জিনিস মরেনি, তার বাড়ি ফেরার ইচ্ছে। তারপর
2: মা, আজ খুব তোমার কোলে মাথা রেখে শুতে ইচ্ছা করছে। বাবা, তুমি বলেছিলে শহর নিষ্ঠুর, তুমি ঠিকই বলেছিলে বাবা। আমি আর পারছি না, আমি আর পারছি না।
4: ভয় পেও না, ভয় পেও না, আমরা তোমাদের উদ্ধার করতে এসেছি।
2: আমাকে সত্যি বাড়ি নিয়ে যাবেন? আমি কি আবার আকাশ দেখতে পারবো? আবার মাকে মা বলে ডাকতে পারবো?
4: হ্যাঁ, তুমি নতুন করে বাঁচবে। তোমাকে আমরা তোমার বাড়িতে নিয়ে যাব, তুমি আবার নতুন করে তোমার জীবন শুরু করবে।
2: কিন্তু সমাজ, মানুষ তো আমাকেই নোংরা বলবে। আমি তো ইচ্ছা করে এখানে আসিনি, তবুও সবাই আমাকেই দোষ দেবে।
4: শোনো, তোমার শরীরের উপর অত্যাচার হয়েছে, কিন্তু তোমার আত্মা এখনো বেঁচে আছে। তুমি অপরাধী নয়, তুমি একজন যোদ্ধা।
2: আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমাদের জন্য গিয়েছিলাম, কিন্তু ফিরতে এত দেরি হয়ে গেল।
3: না মা, না, ক্ষমা তো আমাদের চাওয়া উচিত। আমরা অভাবের কাছে হেরে গেছিলাম, অভাবের কাছে হেরে গেছিলাম।
0: এই মেয়েকে আবার ঘরে তুলবে? গ্রামের মান সম্মান বলে কি কিছু নেই?
2: সম্মান? আমার সম্মান যখন প্রতিদিন ছিঁড়ে ফেলা হচ্ছিল, তখন সমাজ কোথায় ছিল? আমি যখন রাত ভর কাঁদতাম, তখন কে শুনেছিল? আজ আমি বেঁচে ফিরেছি, আর তাই বলে সবাই বিচার করছে? আমি কি নিজের ইচ্ছায় গিয়েছিলাম?

0: আমি তো শুধু আমার বাবা মাকে বাঁচাতে চেয়েছিলাম। একটা মেয়ে যখন ক্ষুধার কাছে হার মানে, তখন সমাজ তাকে কাজ দেয় না, কিন্তু বিচার করার জন্য সবাই প্রস্তুত থাকে।
1: আমার মেয়ে কোনো পাপ করেনি, পাপ করেছে তারা যারা গরিবের অসহায়ত্ব বিক্রি করে।
2: আজ যদি আপনারা এই মেয়েকে ফিরিয়ে দেন, তাহলে মনে রাখবেন আপনারা শুধু একজন মানুষকে না, একটা ভাঙা জীবনকে আবার মৃত্যুর দিকে ঠেলে দেবেন।
3: আমি গরিব, কিন্তু আজ থেকে আমার মেয়ে মাথা নিচু করে বাঁচবে না। যে এত অন্ধকার পেরিয়ে ফিরেছে, সে হারেনি, সে হারেনি।
0: আমি আর লুকিয়ে বাঁচতে চাই না, আমি চাই গ্রামের মেয়েরাও সাবধান হোক, কেউ যেন মিথ্যা চাকরির স্বপ্নে হারিয়ে না যায়। আর যদি কোনো মেয়ে ফিরে আসে, তাহলে তাকে ঘৃণা নয়, একটু হাত বাড়িয়ে দেবেন। কারণ যে মানুষ নরক থেকে ফিরে আসে, সে শুধু বাঁচতে চায় একটু ভালোবাসা নিয়ে।
4: মানব পাচারের শিকার যারা, তারা অপরাধী নয়, তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ভালোবাসা, নিরাপত্তা আর সমাজের গ্রহণযোগ্যতা। মনে রাখবেন, একটা মেয়ের যখন ভেঙে পড়ে, তখন শুধু একটা জীবন নয়, একটা পরিবার, একটা ভবিষ্যৎ, একটা সমাজ ভেঙে যায়। তাই আসুন আমরা সবাই সহানুভূতির সাথে হাত বাড়িয়ে দিই সেই সমস্ত নিপীড়িত অসহায় মেয়েদের দিকে, যারা আজও জীবনের লড়াই চালিয়ে যাচ্ছে একটু সম্মানের সাথে বেঁচে থাকার জন্য। আর হ্যাঁ, সবাইকে সচেতন করতে ভুলবেন না, যেন কেউ আর মানব পাচারকারীদের ফাঁদে ধরা না পড়ে, আর মানব পাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার অনেক কথা হবে আগামী দিনে ঠিক একই সময়ে। আমাদের ফোন করতে ভুলবেন না যেন। আমাদের ফোন নাম্বার হলো 9800881525। আবার বলি, 9800881525। এছাড়াও আরেকটি ফোন নাম্বার 8373837996। 8373837996। সমগ্র অনুষ্ঠানটি শুনলেন বিকাশ দর্শনের সৌজন্যে। আমি জুলি বিদায় নিই, নমস্কার।

0: এতক্ষণ আপনারা শুনলেন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আজকের নির্ধারিত অনুষ্ঠান, পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের দায়িত্ব ও ভূমিকা শীর্ষক আলোচনা। রাষ্ট্রসংঘ আজকের দিনটি অর্থাৎ 5ই জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে চিহ্নিত করেছেন। এই গুরুত্বপূর্ণ দিনটি নিয়ে বিশেষ আলোচনার জন্য আজ আমরা মহিলা মজলিসের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শিলিগুড়ি বিএড কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর নীতা মিত্রকে। নমস্কার ম্যাডাম, মহিলা মজলিসের স্টুডিওতে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: প্রথমেই আপনার কাছে জানতে চাইব, পরিবেশ বলতে আমরা কি বুঝি এবং আন্তর্জাতিক পরিবেশ দিবস পালনের প্রাসঙ্গিকতা কতখানি?
1: প্রথমে বলি, পরিবেশ বলতে আমরা আমাদের পারিপার্শ্বিক অবস্থাকে বুঝি, অর্থাৎ উদ্ভিদ প্রাণী মানুষের সুস্থ এবং স্বাভাবিক জীবন ধারণের জন্য যে অবস্থার প্রয়োজন হয়। তবে জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী পরিবেশ বলতে পারস্পরিক ক্রিয়াশীল সকল প্রাকৃতিক এবং জীবমণ্ডলীকে বোঝা যায়, যার মধ্যে মানুষ এবং অন্যান্য সজীব উপাদানগুলি বেঁচে থাকে, বসবাস করে।
0: আচ্ছা,
1: এবার আসি আন্তর্জাতিক পরিবেশ দিবস পালনের প্রাসঙ্গিকতা কী।
0: প্রতিবছর
1: 5ই জুন বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক পরিবেশ দিবস। পরিবেশ সংরক্ষণ এবং বিশ্বব্যাপী মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্যই কিন্তু এই প্রয়াস। সারা বিশ্বের 150টিরও বেশি দেশ এই দিনে বিশেষ কর্মকাণ্ড পালন করে। একদিকে যেমন বিজ্ঞানের অগ্রগতি, নগরায়ন, শিল্পায়ন, অন্যদিকে তেমনি জনসংখ্যা বৃদ্ধি, বিশ্বযুদ্ধ এবং পরমাণু শক্তির ভয়াবহ ব্যবস্থা সব মিলিয়ে আমাদের পরিবেশের ভারসাম্য বিঘ্নিত। কাজেই জীবকুল ও উদ্ভিদকুলকে সঠিকভাবে রক্ষা করার জন্য আমাদের পরিবেশের দিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা দরকার, এই জন্যই এর প্রাসঙ্গিকতা।
0: আচ্ছা, তাহলে পরিবেশকে সুস্থ রাখতে, সবল রাখতে এবং আমাদের বসবাসের যোগ্য রাখবার জন্য যুগে যুগে আমাদের পরিবেশকে ভালো রাখবার প্রচেষ্টা করতে হবে, তাই এই প্রাসঙ্গিকতা কিন্তু থাকবেই।
1: অবশ্যই, এই জন্যই প্রতিবছরই আমরা আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন করি।
0: একদমই তাই। প্রতি বছর পরিবেশ দিবস পালনের একটি করে থিম বা প্রতিপাদ্য থাকে, এই থিম কারা তৈরি করেন?
1: জাতিসংঘের পরিবেশ কর্মসূচির উদ্যোগে, যেটাকে আমরা বলি UNEP, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এরা প্রতি বছর পরিবেশ দিবস পালন করেন। 1972 সালের জুন মাসে সুইডেনে স্টকহোমে মানব পরিবেশের উপর যে সম্মেলন হয়েছিল, তার পরের বছর থেকে কিন্তু এই দিনটি পালিত হয়ে আসছে। কাজেই দেখা যাচ্ছে প্রতি বছর এই যে পরিবেশ দিবস পালিত হচ্ছে, এটা UNEP প্রচেষ্টায়।
0: আচ্ছা, ওনারাই থিম নির্বাচন করেন, তাই তো? বেশ, এবছরের থিম বা প্রতিপাদ্য কি এবং এর তাৎপর্য কি? এবছর পরিবেশ দিবস পালনের মূল উৎসব কোথায় হচ্ছে?
1: প্রথমে বলি, এবছরের থিম হলো ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট অ্যান্ড ফর আওয়ার ফিউচার, অর্থাৎ ভবিষ্যতের স্থিতিশীল উন্নয়ন, জলবায়ু সংক্রান্ত সমস্যার ব্যাপারে আমরা অবশ্যই প্রকৃতির দ্বারা অনুপ্রাণিত হব। আর এর তাৎপর্য যদি যাই, তাহলে এই মুহূর্তে জলবায়ু নিয়ে ভীষণ সমস্যার মধ্যে আমরা পড়ে গেছি। কিছু প্রাকৃতিক সংকেত যেমন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ভয়াবহ দাবানল, প্রচণ্ড দাবদাহ বা তাপপ্রবাহ, হিমবাহের গলন, এগুলো থেকে বোঝা যাচ্ছে যে আমরা একটি সংকটজনক অবস্থায় রয়েছি। এমনকি যে বিশ্বের হিমবাহগুলো রয়েছে, তার 70% স্বাদু জল এই হিমবাহর গলিত স্বাদু জলের মাধ্যমেই কিন্তু আমাদের জীববৈচিত্র্য, জলাভূমি এবং বাস্তুতন্ত্র টিকে আছে। কাজে একটা কথা অবশ্যই বলা দরকার, প্রকৃতি কিন্তু মানুষের প্রতিদ্বন্দ্বী নয়। প্রকৃতিকে মানুষ যতটা বুঝতে পেরেছে, ততটাই সে প্রকৃতির প্রসাদ পেয়েছে, আর না বুঝে যখনই ব্যবহার করতে গেছে তখনই অসুবিধায় পড়েছে। এবার আপনার তৃতীয় কোশ্চেন, যেটা মূল অনুষ্ঠান কোথায় হচ্ছে। এবছর আজারবাইজানের বাকু শহরে আমাদের মূল অনুষ্ঠানটি হয়েছে। এটি মূলত কাস্পিয়ান সাগরের পশ্চিম তীরে ইউরোপ এবং এশিয়ার সংযোগ স্থলে অবস্থিত, যেটি আমাদের সিল্ক রুট নামে পরিচিত। আর এখানকার প্রধান সম্পদই হচ্ছে খনিজ তেল এবং পর্যটন শিল্প। আর এখানকার মানুষ ভীষণভাবে পরিবেশ সম্পর্কে সচেতন, এরা জীব বৈচিত্র্যের ধারক বাহক, এই কারণে এটাকে উদ্যোগ নেওয়া হয়েছে এখানে আমাদের আন্তর্জাতিক পরিবেশ দিবস 2026 পালনের জন্য।
0: বেশ, আন্তর্জাতিক প্রেক্ষাপটে সমুদ্র জল ও আবহাওয়া যা মূলত বায়ুর সঙ্গে যুক্ত থাকে তা পরিবেশের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণকারী, এগুলোর মূল বৈশিষ্ট্য কি বা কিভাবে এরা পরিবেশকে নিয়ন্ত্রণ করে?
1: প্রথমে বলি, জল, স্থল বা অন্তরীক্ষ শক্তির এক ভারসাম্যমূলক আদান প্রদান আছে এখানে। আর আমরা জানি সূর্য আমাদের সমস্ত শক্তির উৎস। সূর্য শক্তির এই যে তাপ বিকিরণের মাধ্যমে উদ্ভিদ এবং প্রাণীজগতের কিন্তু ভারসাম্যতা রয়েছে, এটা আমাদের বাস্তুতান্ত্রিক ভারসাম্য বা ইকোলজিক্যাল ব্যালেন্স বলি। এরপরে আমরা যদি বায়ুমণ্ডলের কথা ভাবি, বায়ুমণ্ডল আমাদের পৃথিবীর চারিদিকে একটা আস্তরণ হিসেবে রয়েছে। এর উপরের যে গ্যাস, সেটা মহাজাগতিক রশ্মির বিপদ থেকে জীবজগৎকে রক্ষা করছে, কিন্তু পরিবেশ দূষণের প্রভাবে বায়ুমণ্ডলের পরিবর্তন ঘটছে। এর সাথেও রয়েছে বর্তমান একবিংশ শতাব্দীতে পৃথিবীর জনসংখ্যার বৃদ্ধি, প্রায় 600 কোটি অতিক্রম করে গেছে জনসংখ্যা। এই প্রবল জনসংখ্যার জন্য খাদ্য যোগান, বসবাসের জন্য অরণ্য ধ্বংস, জলাভূমি বুঝিয়ে গৃহ নির্মাণ সব মিলিয়ে একদিকে যেমন আমাদের এর প্রভাব পড়ছে ঋতুচক্রে, তেমনি গ্রিন হাউস গ্যাসের মাধ্যমে আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়েই চলেছে। বিজ্ঞানীরা একে বিশ্ব উষ্ণায়ন আখ্যা দিয়েছেন। এছাড়া যোগাযোগ ব্যবস্থা বা জীবাশ্ম জ্বালানি দহনের ফলেও মিথেন গ্যাস, এগুলোর প্রভাব বাড়ছে। এখানেই আন্তর্জাতিক প্রাসঙ্গিকতা উঠে আসছে।
0: যে সমুদ্র জল আর আবহাওয়া আমাদের বায়ুর সঙ্গে মিশে আমাদের পরিবেশকে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করে, তাই না?
1: হ্যাঁ, মূলত এরাই নিয়ন্ত্রণ করছে, এই দুটো মূল শক্তি।
0: বেশ, আমরা যে অঞ্চলে বসবাস করি তার সঙ্গে এবছরের যে থিম নির্বাচন করা হয়েছে তার কি কোনো সম্পর্ক আছে?
1: অবশ্যই। দেখুন, উত্তরবঙ্গের প্রধান অর্থনৈতিক ভিত্তি হল চা শিল্প, কাষ্ঠশিল্প এবং এর সঙ্গে পর্যটন শিল্প। এছাড়া তো স্বাভাবিক কৃষিকাজ রয়েছে। এই অঞ্চলের বিশাল জীব বৈচিত্র্য বহু গবেষকের কাছে আকর্ষণীয়। এদের বিশেষভাবে সাহায্য করছে কিন্তু উত্তরবঙ্গের জলবায়ু। এটা সত্যি, বিশ্বের জলবায়ুর উপর আমাদের হাত নেই, কিন্তু স্থানীয় পরিবেশের যথেচ্ছ ব্যবহার স্থানীয় জলবায়ুকে কিন্তু বিঘ্নিত করছে। যেমন আমরা দেখেছি গত বছর অক্টোবর মাসে আমরা একটা বিধ্বংসী বন্যার সম্মুখীন হয়েছি উত্তরবঙ্গে, হরকা বান দেখেছি, যেগুলো হবার সম্ভাবনা কিন্তু আমরা আগের থেকে বুঝে উঠতে পারিনি। এছাড়া ভূমিধ্বস বা ল্যান্ডস্লাইড, এটা তো পাহাড়ি এলাকায় প্রায় একটা রুটিন মাফিক হয়ে দাঁড়িয়েছে। কাজে বিশেষজ্ঞদের মতে পর্যটনের উন্নয়ন এবং নগরায়নের নামে নির্বিচারে গাছ কাটা পরিবেশ বান্ধব থেকে সরে আসা জলবায়ুর পরিবর্তনের অন্যতম কারণ। তাই যারা পৃথিবীর সমস্যার কথা মনে রাখার সঙ্গে সঙ্গে নিজের এলাকার সম্পর্কেও সচেতন হওয়া দরকার, পরিবেশ দিবসের পালন ও প্রাসঙ্গিকতা তো এখানেই।
0: একদমই তাই, এবং উত্তরবঙ্গের সঙ্গে এবছরের যে থিম বা প্রতিপাদ্য রাখা হয়েছে সেই উত্তরবঙ্গের জলবায়ুর সঙ্গে বলতে পারি আমরা একেবারে অঙ্গাঙ্গীভাবে জড়িত রয়েছে। আমরা যদি পরিবেশকে ভালোভাবে রাখতে পারি তাহলে কিন্তু আমরা এই সমস্ত বিধ্বংসী বন্যা, খরা এসব থেকে বা
1: যেটা সম্মুখীন হয়েছিলাম আমরা কেবল,
0: এবং ছোট ছোট করে কিন্তু হয়েই চলেছে সেটা কিন্তু।
1: এবং বলে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আমরা কিন্তু আমাদের জায়গা থেকে এটা শুরু করতে পারি, সচেতন হতে পারি, কারণ পাহাড়ের উপরের এই নদীগুলোই তো আস্তে সমভূমিতে যাচ্ছে।
0: একদম। এবারে আপনার কাছে জানতে চাইব, আজকের আন্তর্জাতিক পরিবেশ দিবসে পরিবেশের ভারসাম্য রক্ষায় কোন কোন বিষয়ের উপর আমাদের নজর দেওয়া অত্যন্ত জরুরি?
1: অবশ্যই আমাদের পরিবেশের উপর নজর দেওয়া খুবই দরকার, কারণ আমরা দেখছি নগরায়ন বা শিল্পায়ন এর নামে একটা বিস্তৃত অঞ্চলের অরণ্য উচ্ছেদ হচ্ছে, অরণ্যের ধ্বংস হচ্ছে, এবং এর ফলে কিন্তু এর পরোক্ষ প্রভাব পড়ছে জলবায়ুর উপর। তারপরে ধরুন, বাস্তুতন্ত্র বজায় রাখার জন্য আমাদের বন সৃজন করা বা যে গাছগুলো আমাদের কাটা হচ্ছে প্রয়োজনে সেখানে আমরা পুনঃ বন সৃজন করতে পারি, এই ধরনের প্রকল্পগুলোকে যদি আমরা চালু করতে পারি বা এটা সবাই মনে রেখে এগিয়ে চলতে পারি তাহলে অনেকটা আমাদের নজরের মধ্যে থাকবে। এছাড়া বিশ্ব উষ্ণায়নের দিকে লক্ষ্য রেখে যেগুলো জীবাশ্ম জ্বালানি বলতে যেগুলো কয়লা, পেট্রোলিয়াম, ডিজেল এই ধরনের শক্তিগুলোকে আমরা যতটা সম্ভব কম করতে পারি, আর যেগুলো অচিরাচরিত শক্তি সেগুলোর উৎপাদনে আমরা যদি একটু বেশি নজর দিই, যেমন আমরা জোয়ারভাটা শক্তিকে ব্যবহার করতে পারি, সৌরশক্তিকে ব্যবহার করতে পারি, এগুলোর উপর আমাদের কিন্তু একটু মনোনিবেশ করা। এছাড়া এছাড়া আরও যে জায়গাগুলো আছে, ব্যক্তিগত যোগাযোগ ব্যবস্থা বা ব্যক্তিগত যানবাহন যেগুলো আমরা ব্যবহার করছি, মোটরসাইকেল বলুন বা নিজস্ব গাড়ি না ব্যবহার করে যদি গণপরিবহনের কিছু অংশ কিছু সময় ব্যবহার করা যায়, তাহলে অনেকটা জ্বালানি কিন্তু কম খরচ হয়, সেটা কিন্তু আমাদের একটু ভাবতে হবে। এছাড়া এই যে ভৌম জলস্তর যেটা রয়েছে তার সংরক্ষণ করা, ভৌম জলস্তর যদি আস্তে আস্তে নেমে যাচ্ছে ফলে আমাদের কি হচ্ছে, প্রয়োজনীয় সময় সেই জল আসতে পারছে না, বিভিন্ন অংশ খরা এবং সেগুলো পরোক্ষভাবে আমাদের বন জঙ্গল এগুলোর উপর কিন্তু প্রভাব ফেলে। এছাড়া
0: আমাদের কৃষিকাজের উপরেও প্রভাব ফেলে,
1: অবশ্যই কৃষিকাজে এই জলটা কতটা লাগবে,
0: ভৌম জলটা আমরা যতটা সংরক্ষণ করতে পারবো সেটার উপরে আমাদের খুবই নজর দেওয়া উচিত।
1: একদম, সেটা আমরা অনেক সময় বলি রেন হারভেস্ট করা, সেইভাবে জলটাকে সংরক্ষণ করতে পারি বা অন্যান্য জায়গায় যখন যেটা দরকার সেই জলটাকে আমরা যদি সংরক্ষণ করে রাখি। এছাড়া প্লাস্টিক দূষণের কথা বলি, গত বছর আন্তর্জাতিক দিবসের এটা থিম ছিল তাই না, বিট প্লাস্টিক পলিউশন। তো প্লাস্টিকের যে দূষণ সেটা সম্পর্কে আমরা জেনেও কিন্তু প্লাস্টিক ব্যবহার করছি, এটা কিন্তু আমি স্থানীয় জায়গা থেকেই বলছি, সেই সম্পর্কে কিন্তু আমাদের বিশেষভাবে ওয়াকিবহাল হতে হবে। এটা যেমন বোথ সাইডেড হচ্ছে, দুদিকে দুতরফায় আমরা যারা ক্রেতা তারাও নিচ্ছি আর যারা বিক্রেতা তারাও দিচ্ছে। তো এই প্লাস্টিক যে কতটা ক্ষতি করছে সেটা সম্পর্কে কিন্তু আমরা সবাই সচেতন নই।
0: ভূগর্ভস্থ জলটাকে সংরক্ষণ করতে প্রধান অন্তরায় আমার মনে হয় এই প্লাস্টিক।
1: প্লাস্টিক এরা তো একটা চাদরের মতো হচ্ছে, এদের ভেদ করে তার জল নিচে যাচ্ছে না।
0: না, তাহলে প্লাস্টিকটা আমরা কি করছি, আমরা কিন্তু বুঝতে পারছি বা কেউ কেউ বুঝতে পারছেন না, কিন্তু আমরা যথেচ্ছ ব্যবহার কিন্তু ছাড়ছি না। আমরা আমাদের প্রয়োজনে সবসময় কিন্তু প্লাস্টিকটা ব্যবহার করছি, যেটা আমাদের পরিবেশের
1: ক্ষতিকর হয়ে যাচ্ছে,
0: প্রচন্ড ভাবে ক্ষতিকর হচ্ছে
1: এবং জলবায়ুকেও এটা পরোক্ষভাবে আরো বেশি দূষিত করছে, বায়ু দূষণ, জল দূষণ সবকিছুই। আর পরিবেশ সম্পর্কিত যে সমস্ত আইন বা নীতি রয়েছে সেই আইন বা নীতিগুলোকে কিন্তু মেনে চলা উচিত, সেটা সবার একটু জানা উচিত, কি কি আইন আছে, কোনটা কি ব্যবহার করতে হবে, এই জায়গাগুলো সম্পর্কে আমার মনে হয় একটু সচেতনতা দরকার।
0: পরিবেশ শিক্ষা এই বিষয়টির সঙ্গে আমরা অনেকেই পরিচিত, আজকের এই সময়ে পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্যগুলো কি কি যদি আপনার কাছ থেকে জানতে পারি।
1: আজকের এই সময়ে পরিবেশ নানাভাবে মানুষের কার্যাবলী দ্বারা আক্রান্ত, যার ফলে আমরা গভীর সমস্যার সম্মুখীন হচ্ছি। বিশ্বজুড়ে পরিবেশ নিয়ে আইন সৃষ্টি হয়েছে, মানুষের যে লাগামহীন চাহিদা সেটা নিবারণের জন্য পরিবেশ সংকটপন্ন হয়েছে, তাই পরিবেশের স্থিতিশীল উন্নয়নের কথার জন্য আমরা ভাবি, এর জন্যই কিন্তু এসেছে আমাদের পরিবেশ শিক্ষা। এবং এই পরিবেশ শিক্ষা যেগুলোর উপর গুরুত্ব দেওয়া উচিত, পরিবেশের যে দূষণের কারণগুলো কী, আর এই দূষণের ফলে পরিবেশের কি উপর কি প্রভাব পড়ে সেই সম্পর্কে কিন্তু একটা স্পষ্ট ধারণা ছোটদের দিতে হবে, বা আমাদের বড়রাও সেগুলো সম্পর্কে একটু সচেতন থাকবো। শিল্প কারখানায় উৎপাদনশীলতা বজায় রেখে বর্জ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এছাড়া আর একটা শব্দ আমরা খুব ব্যবহার করি, পরিবেশ বান্ধব বা ইকো ফ্রেন্ডলি। এই ইকো ক্লাব, ইকো কালচার, গ্রিন রেভলিউশন মানে পরিবেশের দিক থেকে গাছপালা রোপণ করা ইত্যাদি, এগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। জীব বৈচিত্র্য যেটা, সেটাকে যথাসম্ভব প্রাকৃতিক অবস্থায় সংরক্ষণ করা
0: বেশ,
1: আর প্রয়োজনে আমরা গবেষণা বা প্রশিক্ষণের সুযোগ আরও বেশি বৃদ্ধি করব। তার সাথে দেখতে হবে স্থানীয় চেতনা এবং সহযোগিতা কতটা আসছে। এছাড়া ধরুন জাতীয় বা আন্তর্জাতিক স্তরে কি ধরনের প্রভাব পড়ছে, তাদের ওখানে কি ধরনের তারা ব্যবস্থা নিচ্ছেন, সেই সম্পর্কেও কিন্তু আমরা একটু ওয়াকিবহল করব।
0: বেশ, তাহলে আমাদেরকে স্কুল স্তর থেকে বা বিদ্যালয় স্তর থেকে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে, সঙ্গে সঙ্গে আমাদেরকে সচেতন করতে হবে নাগরিকদের যে পরিবেশ যাতে সংরক্ষিত থাকে এবং কিভাবে পরিবেশকে আরো সুস্থ এবং ভালো রাখা যায়।
1: এই জন্য আমরা বিভিন্ন ধরনের কনফারেন্স করছি, সেমিনার করছি, কোনো কর্মসূচিগুলো করছি,
0: একদম
1: এগুলোর মাধ্যমে।
0: কথায় কথায় আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে।
1: ধন্যবাদ আকাশবাণী শিলিগুড়িকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন তাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে।

এতক্ষণ শুনলেন মহিলা মজলিশ, প্রথম পর্যায়ে বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত নারী মন শুনলেন, অবহিত পরে পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের দায়িত্ব ও ভূমিকা এই বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেছিলেন শিলিগুড়ি বিএড কলেজের সহ অধ্যাপিকা ডক্টর নীতা মিত্রর সাথে কৃষ্ণা কর্তে, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, অব্যবহিত পরে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলতি অর্থবর্ষে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার অপরিবর্তিত রেখেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 23 জুন 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মান প্রদান করবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পরিবেশ মন্ত্রী সহ অন্যান্যরা দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ গুজরাট ও দমন সফর করবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে। পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি প্রতিযোগিতা সেমিফাইনালে ভারত পাকিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলতি অর্থবর্ষে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণার সময় আজ আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে রেপো রেট 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
1: After a detailed assessment of the evolving macroeconomic and financial developments and the outlook, the MPC voted unanimously to keep the policy repo rate under the LAF unchanged at 5.25%.
0: RBI

0: বর্তমান অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করেছে। সিপিআই মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রাও 4.6% থেকে বাড়িয়ে 5.1% করেছে আরবিআই। ভারতীয় মুদ্রার বিনিময় হারের বিষয়ে আরবিআই গভর্নর বলেন, এই বিনিময় হার বিশ্ববাজারের ওপরে নির্ভর করে। আরবিআই প্রবাসী এবং অনাবাসী ভারতীয় এবং অন্যান্য যোগ্য বিদেশি বিনিয়োগকারীদের জন্য শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ আরও বৃদ্ধি করেছে। প্রাতিষ্ঠানিক বৈদেশিক বিনিয়োগকারীদের জন্য সরকারি সিকিউরিটি বিনিয়োগের ওপর মূলধনী লাভ এবং সুদের আয়কে কর থেকে ছাড় দেওয়া হয়েছে। চলতি বছরের 1 এপ্রিল থেকে তা কার্যকর হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 23 জুন 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্মসম্মান প্রদান করবেন। এর আগে গত মাসে রাষ্ট্রপতি ভবনে 66 জনকে পদ্মসম্মান প্রদান করা হয়। উল্লেখ্য, চলতি বছর রাষ্ট্রপতি 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী সহ মোট 131টি পদ্মসম্মান প্রদান করবেন। প্রতিবছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পুরস্কারগুলো ঘোষণা করা হয়। আজ বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতিবছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক পের মাকে নাম, অর্থাৎ মায়ের নামে একটি গাছের মতো উদ্যোগগুলি প্রতি বছর প্রায় 1,10,000 হেক্টর বনভূমি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ শ্রী মোদী পরিবেশ সংরক্ষণে উৎসাহী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী জানান, এক পৃথিবী এক পরিবার ও এক ভবিষ্যৎ নীতিতে উদ্বুদ্ধ হয়ে ভারত মিশন লাইফের চেতনায় একটি পরিচ্ছন্ন সবুজ এবং সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবে।
1: আমার পৃথিবী ভারত মে জিসে মা কা রূপ মানা গয়া হয় উসকি রক্ষা উসকা সংরক্ষণ উসকা সংবর্ধন হর পিঢ়ি কা দায়িত্ব হোতা।
2: ইয়ে এক শব্দ হ্যায় লাইফ, LIFE, ইয়ানি লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট। আজ জরুরত হ্যায় কি হাম সভি লোগ এক সাথ আকর কালেকটিভ পার্টিসিপেশন কে সাথ লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট ইয়ানি লাইফ কো এক অভিযান কি তরহ আগে বড়ায়।
0: কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে প্রকৃতি আমাদের সবচেয়ে বড় সহযোগী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলও দেশজুড়ে পরিবেশ রক্ষা, সবুজায়নের পরিধি বাড়ানোর লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বলেন, পরিবেশ কেবল আমাদের অস্তিত্বের ভিত্তিই নয়, বরং একে সুরক্ষিত রাখা ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও গতকাল থেকে শুরু হয়েছে নানা অনুষ্ঠান। এবারের মূল ভাবনা, প্রকৃতি প্রেরণায় জলবায়ু আমাদের ভবিষ্যতের জন্য। সকালে বিধাননগর বাইপাসে নলবনে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী তার ভাষণে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি পাঠ্যসূচিতে পরিবেশ ও বৃক্ষরোপণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে বলে জানান। দেশব্যাপী বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা শিলংয়ের গলফ লিঙ্কে মেঘালয় বিজেপির বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। শ্রী নাড্ডা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম প্রধান উদ্যোগ এক পের মাকে নামের আওতায় দেশজুড়ে এই বৃক্ষরোপণ অভিযান চালানো হচ্ছে। মোহালি ও অমৃতসর জেলার অপরাধমূলক মামলার সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদী এবং মাদক চোরাচালানের বিরুদ্ধে অভিযানে এক আফগান নাগরিক সহ 4 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। এই ঘটনায় 2 কিশোরকেও আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের কাছ থেকে 5টি পিস্তল, 1 কেজির বিষয় হিরোইন এবং মাদক বিক্রির নগদ 5 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআই নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও দমন সফর করবেন। সুরাটে তিনি সড়ক, বিদ্যুৎ এবং শিল্পক্ষেত্রের অন্তর্ভুক্ত 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শ্রী মোদী সুরাটে 200 শয্যা বিশিষ্ট একটি ইএসআইসি হাসপাতালেরও উদ্বোধন করবেন, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আধুনিক মানের স্বাস্থ্যসেবা প্রদান করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় দমন সফর করবেন এবং প্রায় 2,970 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের ডিজিটাল পরিকাঠামোগত যাত্রা এক অনন্য গতি লাভ করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, এয়ার ট্রাঙ্ক সংস্থা ভারতে প্রায় 3 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করে 5 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন ডেটা সেন্টার তৈরি করার পরিকল্পনা করছে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ CBSEতে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে নম্বর যাচাইয়ের জন্য 7,314টি এবং পুনর্মূল্যায়নের জন্য 63,000-এরও বেশি আবেদন জমা পড়েছে। উত্তরপত্রের স্ক্যান কপির ত্রুটি যাচাই এবং উত্তর পুনর্মূল্যায়নের জন্য CBSE

গত মঙ্গলবারই অনলাইন পোর্টাল চালু করে। উল্লেখ্য, গত 13ই মে দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীদের একাংশ প্রাপ্ত নম্বর নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, লেবানন এবং সমগ্র পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, লেবাননে হিংসা কমিয়ে আনার লক্ষ্যে আলোচনার অগ্রগতি হয়েছে। লেবানন বহু বছর ধরে অস্থিরতা ও সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে, তবে অবশেষে তারা শান্তি ফিরে পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান যে এই বিষয়টি নিয়ে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং এই অঞ্চলের অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। ট্রাম্প হিজবুল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার বিষয়টিও নিশ্চিত করেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা অব্যাহত রয়েছে, তবে তিনি জোর দিয়ে বলেন, যে কোনো চুক্তিতে পৌঁছতে হলে ইরানকে স্থায়ীভাবে পারমাণবিক কর্মসূচি বর্জন করতে হবে। হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, পারমাণবিক অস্ত্র প্রসার রোধই মার্কিন প্রশাসনের মূল লক্ষ্য। ওমান, সেদেশের প্রধান অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনাল মিনা আল ফাহালে ভয়াবহ বিস্ফোরণের পর জাহাজে তেল তোলার কাজ স্থগিত করেছে। এই বিস্ফোরণ একটি ড্রোন হামলার কারণে ঘটেছে বলে মনে করা হচ্ছে, তবে ওমান কর্তৃপক্ষ সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি। উল্লেখ্য, মাস্কাটের কাছে অবস্থিত মিনা আল ফাহাল ওমানের প্রধান অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনাল। নতুন দিল্লিতে ভারত জিম্বাবুয়ে যৌথ প্রতিরক্ষা কমিটির উদ্বোধনী বৈঠকে গতকাল দুই দেশই দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রকের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের যুগ্ম সচিব অমিতাভ প্রসাদ এবং জিম্বাবুয়ের স্থায়ী সচিব অ্যারন ড্যানিয়েল টোন্ডে নেপেরা। ধারাবাহিক মূল্যস্ফীতি, দুর্বল রাজস্ব সংগ্রহ, ব্যাংকিং খাতের দুর্বল পরিস্থিতি এবং জ্বালানি দাম বৃদ্ধির কারণে বাংলাদেশের অর্থনীতি সমস্যার মুখোমুখি হচ্ছে। বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ ঢাকায় সতর্কবার্তা জারি করেছে। সিপিডির কার্যনির্বাহী আধিকারিক ফারমিদা খাতুন বলেন, মুদ্রাস্ফীতি বর্তমানে এক উদ্বেগের বিষয়। সিপিডি উল্লেখযোগ্য রাজস্ব ঘাটতি এবং উন্নয়ন প্রকল্পগুলির ধীর গতির দিকেও ইঙ্গিত করেছেন। অনূর্ধ্ব 18 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। জাপানের কাকামি গাহারা হকি স্টেডিয়ামে খেলা হবে। পুল এ তে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। অন্যদিকে প্রতিযোগিতায় ভালো পারফরমেন্স দেখিয়েছে পাকিস্তানও। এই ম্যাচে জয়ী দল ফাইনালে পৌঁছবে, সেখানে তারা জাপান অথবা পুল বি শীর্ষ দলের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলতি অর্থবর্ষে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার অপরিবর্তিত রেখেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 23 জুন 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মান প্রদান করবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পরিবেশমন্ত্রী সহ অন্যান্যরা দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ গুজরাট ও দমন সফর করবেন। পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি প্রতিযোগিতা সেমিফাইনালে ভারত পাকিস্তানের মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ বর্ষব্যাপী একটি গাছ মায়ের নামে প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই উপলক্ষে নলবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, রাজ্যের বিদ্যালয়গুলির পাঠ্যসূচিতে পরিবেশ ও বৃক্ষরোপণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, শুধু বৃক্ষরোপণই নয়, তা যাতে মহিরুহে পরিণত হয় তাও নিশ্চিত করা উচিত।
1: পাঠ্যপুস্তকের সিলেবাস সংক্রান্ত জায়গায় আমরা নতুন করে মূল্যায়ন করব পরিবেশ এবং বৃক্ষরোপণ সংক্রান্ত বিষয়ে। আমাদের কোমলমতি আগামী প্রজন্মের যারা ভবিষ্যৎ, তাদেরকে প্রাথমিক স্তর থেকে স্কুল স্তর থেকেই আমরা যাতে উপযুক্তভাবে তৈরি করতে পারি, সে বিষয়েও আমরা আগামী দিনে আমাদের সিলেবাসে যেটুকু আছে তার ব্যাপ্তি আরো বৃদ্ধি করব।
0: এই অভিযানের লক্ষ্য হল বন দপ্তরের সমন্বয়ে 2027 সালের 31শে মার্চের মধ্যে সমগ্র রাজ্যে অন্তত 1,10,00,000 বৃক্ষ রোপণ করা, টেকসই জীববৈচিত্র্য এবং পরিবেশগত স্থিতিস্থাপকতার প্রতি রাজ্যের বলিষ্ঠ প্রতিফলন তৈরি করা। বৃক্ষরোপণ অভিযানের পাশাপাশি জলাশয়ের স্থানীয় বাস্তুতন্ত্রকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে জলাশয়ে মাছের পোনা ছাড়া হয়। পরিবেশ দিবসের মূল ভাবনা, প্রকৃতির প্রেরণায় জলবায়ু আমাদের ভবিষ্যতের জন্য। সারা দেশের সঙ্গে রাজ্যেও গতকাল থেকেই শুরু হয়েছে নানা অনুষ্ঠান। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে পরিবেশ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, স্বপন দাশগুপ্ত প্রমুখ। এই উপলক্ষে শিলিগুড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শিলিগুড়ির চম্পাশাড়ি শ্রীগুরু বিদ্যামন্দির মাঠে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মহকুমা শাসক বিকাশ রুহেলা, দার্জিলিং জেলার অতিরিক্ত জেলা শাসক এডিএম সুমিত কুমার রায়, বৈকুণ্ঠপুর বিভাগের ডিএফও মুদিত কুমার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা অভিযান অনুষ্ঠিত হয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এদিকে হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ষব্যাপী বৃক্ষরোপণ উৎসবের সূচনা হয়েছে চুচুড়া রবীন্দ্রভবনে। একটি গাছ মায়ের নামে কর্মসূচির উদ্বোধন করেন জেলাশাসক খুরশিদ আলী কাদ্রি। এছাড়া বৃক্ষরোপণ আলোচনা সভা সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিবেশ দিবস পালিত হচ্ছে জেলা জুড়ে। চন্দননগর পরিবেশ উন্নয়ন সমিতির উদ্যোগে সমিতির অফিস থেকে পদযাত্রার আয়োজন করা হয়। একটি গাছ মায়ের নামে এই কর্মসূচি চলছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। তমলুকে জেলাশাসক অফিস চত্বরে আজ সকালে গাছ লাগান জেলাশাসক নিরঞ্জন কুমার সহ জেলার শীর্ষ আধিকারিকেরা। রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ও প্রতিমন্ত্রী গার্গী ঘোষ দাস আজ মুর্শিদাবাদের বহরমপুরে পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত এক পেড় মাকি নাম শীর্ষক বিশেষ অনুষ্ঠানের অংশগ্রহণ করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ধমান জুলজিক্যাল পার্কে বন বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্যের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র বর্ধমানকে গ্রিন সিটি ক্লিন সিটি করার কথা জানান। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। কলকাতায় লোকভবন থেকে প্রকাশিত এক বার্তায় রাজ্যপাল বলেছেন, সবুজায়ন বৃদ্ধি, বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার, বন্যপ্রাণী সংরক্ষণের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে। বেশ কিছু জরুরি কাজ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আরও একবার দিল্লি গেছেন। বিধাননগরে পরিবেশ দিবসের অনুষ্ঠান শেষে তিনি দিল্লি যাওয়ার উদ্দেশ্যে দমদম বিমানবন্দরে পৌঁছন বলে নবান্ন সূত্রে জানা গেছে। মন্ত্রিসভার দপ্তর বন্টন নিয়ে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে। আজই তার কলকাতায় ফেরার কথা। বিধানসভায় বিধায়কদের স্বাক্ষর জাল সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির নোটিশ বিষয়ে দ্রুত শুনানির আবেদন কলকাতা হাইকোর্ট গ্রহণ করেনি। উল্লেখ্য, এই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন অভিষেক। মামলা দ্রুত শুনানির আবেদন জানিয়ে বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাসের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু দ্রুত শুনানির আবেদন গ্রহণ করেননি বিচারপতি। বিচারপতি জানান, তিনি চেষ্টা করবেন যাতে মামলার শুনানি ক্রমিক সংখ্যানুযায়ী গ্রহণ করা হয়। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে আজ আলিপুর আদালতে পেশ করা হয়। তোলাবাজি, শ্লীলতাহানি, খুনের চেষ্টা এবং বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরে স্থানীয়রা থানার সামনে তার বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। তৃণমূল কংগ্রেসের বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভের প্রতিবাদ জানালেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতুব্রত ব্যানার্জি। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে গতকাল সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভ চলে। সন্দীপন সাহ তার বাবা প্রাক্তন তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার বিরুদ্ধে চোর স্লোগান তোলা হয়। রাজভবনের সামনে এসপ্ল্যানেড ম্যানশনের কাছে আজ হাওড়া থেকে কামালগাছিগামী একটি সরকারি বাস এক মোটর বাইক আরোহীকে চাপা দেয়। রাজভবন থেকে বাঁদিকে কেসিদাস মোড়ের দিকে যাওয়ার সময় দুপুর 12:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বাইক আরোহী কলকাতা পুরসভার কর্মীকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে গতকাল রাতের পর থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার কারণে গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গত 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে সর্বাধিক বৃষ্টি রেকর্ড করা হয়েছে বীরভূমে তিলপাড়া ব্যারেজে 146 কিলোমিটার এবং সিউড়িতে প্রায় 99 কিলোমিটার। আজ দিনে তাপমাত্রাও কিছুটা কম রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়ি পদত্যাগ করেছেন। এছাড়া সুতাহাটার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পার্থ ব্যাটকব্যালো পদত্যাগ করেছেন। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর বিকেল 5:10।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার।

আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে, এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী কানাই মোহন বর্মনের কণ্ঠে। এই অনুষ্ঠানটি আবারও শুনতে পাবেন সান্ধ্য অধিবেশনে 6টা বেজে 40 মিনিটে আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ। অপবহিত পরে শুনবেন হিন্দি সমাচার।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5টা। আমাদের সান্ধ্য অধিবেশন শুরু হল। শুরু হচ্ছে অনুষ্ঠান জোয়ান ভাইদের জন্য।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান জোয়ান ভাইদের জন্য। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। শুরু করছি আজকের সরাসরি সম্প্রচারিত আনন্দধারা অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ 5ই জুন, আজ বিশ্ব পরিবেশ দিবস। রাষ্ট্রসংঘ এবার গোটা বিশ্বের সামনে একটা গভীর আত্মদর্শনের বিষয় তুলে ধরেছে, সেটি হলো ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার, অর্থাৎ প্রকৃতি থেকে অনুপ্রেরণায় জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যতের জন্য। প্রকৃতি থেকে অনুপ্রেরণা অর্থাৎ প্রকৃতির ডিকশনারিতে বর্জ্য বা আবর্জনা বা ওয়েস্ট বলে কোনো শব্দ নেই। গাছের একটা মরা পাতাও কিন্তু মাটিতে মিশে সার হয়ে নতুন গাছের জন্ম দেয়। অর্থাৎ এবার জাতিসংঘ যেটা বলতে চাইছে যে মানুষের তৈরি কৃত্রিম প্রযুক্তির চেয়ে প্রকৃতি নিজেই নিজের ক্ষত দ্রুত মেরামত করতে পারে। যেমন কার্বন কমাতে বড় বড় ফ্যাক্টরি বা যন্ত্র বসানোর চেয়ে বনায়ন বা জঙ্গল ফিরিয়ে আনা অনেক বেশি কার্যকর। প্রকৃতিকে ধ্বংস না করে তার কাছ থেকে সমাধান শেখাই এর লক্ষ্য। আনন্দধারা অনুষ্ঠানে আজকে আমাদের বিষয়ভাবনা প্রকৃতি থেকে অনুপ্রেরণা। এ বিষয় নিয়ে আপনাদের মত আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। আমরা আলোচনায় ঢুকব তার আগে শুনে নিই আজকের অনুষ্ঠানের প্রথম গানটি, অপরূপা ছায়াছবি থেকে, শিল্পী আশা ভোসলে এবং আর ডি বর্মণ।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। আজ বিশ্ব পরিবেশ দিবস। এবারের পরিবেশ দিবসের মূল বিষয় প্রকৃতি থেকে অনুপ্রেরণায় জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। আজকের আনন্দধারা অনুষ্ঠানে আমাদের বিষয় ভাবনা প্রকৃতি থেকে অনুপ্রেরণায়। ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধু ফোন করেছেন আমাদের, দেখে নি লাইনে কে আছেন। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: অভিজিৎ বলছিলাম দার্জিলিং থেকে।
0: বলুন।
1: তো আমাদের প্রাকৃতিক জিনিস আমাদের নানারকম জিনিস সত্যি বলতে গেলে শেখায়,
0: হুম
1: নানারকম পরিস্থিতি। যেমন সূর্য যেমন শেখায় নতুন করে বাঁচা আর কি,
0: হুম
1: প্রতিদিন উপায় হচ্ছে প্রতিদিন বাঁচা। নদী আমাদের সেটা কোনো কিছু বাধা না পেরিয়ে চলা, কারণ নদী তো নানারকম ভাবে বাধা পায়, তাও কিন্তু
0: একদমই
1: চলতে শেখায়।
0: ঠিকই।
1: বৃক্ষ আমাদের সেরা, কিন্তু নিঃশব্দ ভাবে নিজের পথে যাওয়া। যতই আমরা বৃক্ষকে আঘাত করি না কেন, তাও কিন্তু বৃক্ষ কিন্তু আমাদের কিন্তু যেতে হোক, প্রতিদিন অক্সিজেন দিচ্ছে, ফল দিচ্ছে, সবকিছু কিন্তু দিচ্ছে কিন্তু
0: একদমই
1: আসল। এবং মাটি যে আমাদের শেখায় যতই আঘাত পড়ুক না কেন, নিজের কাজটা ঠিকঠাক ভাবে করে যাওয়া, ফসল ফলানো, এই করা না, যাই করা না হন না কেন, করেছে কিন্তু গড়তে শেখায়
0: একদমই
1: আসল। আমাদের নানা রকম জিনিস কিন্তু যাচ্ছে প্রতিনিয়ত, এবং এদের থেকে না আমাদের দাদা কিছু কিছু না কিছু শেখা কিন্তু উচিত।
0: ঠিকই ঠিকই।
1: আমরা হয়তো হাল আমরা হয়তো দাদা পেয়ে হাল ছেড়ে দিই,
0: হুম হুম
1: আমরা একটু ক্ষত হলে হয়তো দমে যাই,
0: ঠিকই
1: আসলে এদের থেকে কিছু না কিছু শেখা। প্রকৃতি আমাদের প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের কিছু না কিছু কিন্তু শেখাচ্ছে
0: ঠিকই
1: আসলে,
0: ঠিকই
1: কি বলবো দাদা।
0: হ্যাঁ, আমাদের একদম দিন শেষে আমাদের প্রকৃতির কাছেই ফিরে যেতে হবে, অর্থাৎ প্রকৃতি থেকে শিখতে হবে প্রতি মুহূর্তে। এটাই ঠিক আছে, সঙ্গে থাকুন আমাদের, অনুষ্ঠান শুনতে থাকুন। অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। হ্যাঁ, নমস্কার। শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। আজকের আমাদের বিষয় ভাবনা প্রকৃতি থেকে অনুপ্রেরণা, যেহেতু আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আর এবারকার পরিবেশ দিবসের মূল ভাবনা হলো ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার, অর্থাৎ প্রকৃতি থেকে অনুপ্রেরণায় জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। একজন শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন আমাদের সঙ্গে, দেখে নি কি আছেন লাইনে।
2: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ, আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ বলছি দাদা ভাই।
0: বলুন, কেমন আছেন?
2: হ্যাঁ, ভালো আছি দাদা ভাই, আপনি?
0: আমরা ভালো আছি সবাই। আজকে আমাদের বিষয় ভাবনা হচ্ছে প্রকৃতি
2: প্রকৃতির
0: থেকে
2: থেকে,
0: অনুপ্রেরণায়। হুম
2: হ্যাঁ প্রকৃতির থেকে। দেখুন, প্রকৃতির প্রত্যেকটা জিনিস থেকে, গাছপালা, জীব জন্তু, প্রত্যেকটা জিনিস থেকে আমরা কিছু না কিছু শিখি। হ্যাঁ, গাছের যে ধৈর্য গুণ গুণ, হ্যাঁ তেমনি ধরুন পিপীলিকা দলের যে সারিবদ্ধ একতা, যেটা সেটাকে কিন্তু আমরা প্রকৃতি থেকেই অনুপ্রেরণার কথা পাই।
0: ঠিকই,
2: যে একতা যদি দল নিয়ে বেঁধে আমরা থাকি, তাহলে কেউ কোনোদিন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না।
0: ঠিকই।
2: আর গাছ যেমন সব সহ্য করে আমাদেরকে নিঃশব্দে, হ্যাঁ তার প্রতিদান দেয়, সেই সেটাও আমরা শিখেছি সেই উদ্ভিদের কাছ থেকে। আর দাদা ভাই, একটা যখন আজকে প্রকৃতি নিয়ে যখন কথা হচ্ছে,
0: বলুন।
2: তখন প্রকৃতির একটা গান আমাকে শোনাবেন যদি সময় হয়?
0: অবশ্যই, আমাদের
2: গানটা হচ্ছে,
0: সংগ্রহে থাকলে
2: গানটা
0: এই মুহূর্তে
2: হচ্ছে, প্রথম লাইনটা আমি বলি,
0: বলুন।
2: ও আকাশ সোনা সোনা
0: অবশ্যই
2: এ
0: আমাদের এই মুহূর্তে,
2: মুক্তি।
0: হ্যাঁ আমাদের এই মুহূর্তে সংগ্রহে থাকলে গানটি আমরা অবশ্যই আপনাকে শোনানোর চেষ্টা করব। আপনি
2: ধন্যবাদ
0: অনুষ্ঠান,
2: দাদা,
0: হ্যাঁ আপনি অনুষ্ঠান শুনতে থাকুন। অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য, ভালো থাকবেন।
2: ধন্যবাদ।
0: হুম শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান আনন্দধারা। আপনারা এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে কথা বলবার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। প্রকৃতি থেকে অনুপ্রেরণা জলবায়ুর জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য এবারকার বিশ্ব পরিবেশ দিবসের মূল ভাবনা। জলবায়ুর জন্য পদক্ষেপ, অর্থাৎ পৃথিবী ক্রমাগত আমাদের সতর্কবার্তা দিচ্ছে, যেমন রেকর্ড ভাঙা গরম, সমুদ্রের জলস্তর বৃদ্ধি, জলস্তরের তাপমাত্রার বৃদ্ধি, বিশ্ব উষ্ণায়নকে 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে ধরে রাখতে বিশ্ববাসীকে এখনই প্রতিশ্রুতি থেকে বেরিয়ে বাস্তবে কাজ শুরু করতে হবে। এবং আমরা আজ কি সিদ্ধান্ত নিচ্ছি, প্লাস্টিক কতটা বর্জন করছি বা কতটা সবুজ ফিরিয়ে আনছি এর উপরেই কিন্তু নির্ভর করবে আমাদের আগামী প্রজন্ম, অর্থাৎ সেটি হবে আমাদের ভবিষ্যতের জন্য। শুনছেন অনুষ্ঠান আনন্দধারা। এবারে চলে যাই গানে, পরবর্তী গান শুনে নেব সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছায়াছবি জয় জয়ন্তী।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আনন্দধারা। আজকে আমাদের বিষয় ভাবনা প্রকৃতি থেকে অনুপ্রেরণা। শ্রোতা বন্ধুরা, আমাদের পরিবেশের জন্য কিন্তু খুবই বিপজ্জনক প্লাস্টিক। রাষ্ট্রসংঘ কিন্তু এবার জোর দিয়েছে প্লাস্টিক মুক্ত পৃথিবী ও বৃত্তাকার অর্থনীতির ওপর। ইতিমধ্যে একজন শ্রোতা বন্ধুর ফোন আসছে, দেখে নিই লাইনে কে আছেন। হ্যালো হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি বীরভূম থেকে বলছি।
0: হ্যালো হ্যালো হ্যালো,
1: হ্যালো, শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ, একটু অসুবিধা হচ্ছে, বলুন কে বলছেন।
1: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: বলুন বলুন নিতাই বাবু, কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি।
0: আচ্ছা,
1: একটু ঠান্ডা পড়েছে, কালকে বৃষ্টি হয়েছে।
0: হুম হুম, তাহলে
1: তো
0: পরিবেশ একটু
1: আজকে তো,
0: শীতল হয়েছে তাই তো?
1: হ্যাঁ, আজকে
0: হুম
1: শীতল আছে
0: হুম,
1: আবহাওয়াটা। তো ধরুন আজকে তো 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস।
0: একদমই।
1: তো ধরুন আমাদের এই পরিবেশকে সুস্থ রাখতে গেলে গাছ লাগাতে হবে।
0: হুম
1: গাছ লাগাতে হবে আর দূষণ মুক্ত করতে হবে। আমাদের যে গাড়ির ধোঁয়া,
0: হুম
1: সেই ধোঁয়াতে কিন্তু দূষণ হচ্ছে খুবই। তার পরিবর্তে আবহাওয়া খামখেয়ালি খুব হচ্ছে।
0: হুম হুম
1: তখনই ধরুন গরম করছে, তখনই বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তো ধরুন এইসব খামখেয়ালিগুলো হচ্ছে আবহাওয়ার কারণে। তো ধরুন এই দূষণ আবহাওয়া হচ্ছে, তার জন্য কিন্তু দায়ী আমরাই। আর প্লাস্টিক, সব থেকে হচ্ছে প্লাস্টিক।
0: একদম একদম। হুম
1: আপনি যেখানে যাবেন সেখানে দেখবেন প্লাস্টিক ব্যবহার করছে, আর যেখানে সেখানে প্লাস্টিক পড়ে রয়েছে।
0: ঠিকই
1: আর মাঠে ঘাটে পুকুরে প্রচুর প্লাস্টিক।
0: ঠিকই,
1: এই প্লাস্টিক কিন্তু মাটি দূষণ করছে খুবই।
0: একেবারেই, এবং এটা
1: হ্যাঁ,
0: মাটির
1: তো
0: সঙ্গে মেশে না। হুম
1: না,
0: হুম
1: হ্যাঁ ঠিক। আর ধরুন আমরা যদি বেশি পরিমাণ গাছ লাগাতে পারি, তবে আমাদের পরিবেশ খুব সুস্থ থাকবে, ভালো থাকবে। এটাই বললাম, নমস্কার।
0: নমস্কার, খুব ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান আনন্দধারা। আজকে আমাদের বিষয় ভাবনা প্রকৃতি থেকে অনুপ্রেরণা। ইতিমধ্যে আরেকজন শ্রোতা বন্ধুর ফোন চলে এসেছে, দেখে নি কে আছেন। হ্যালো,
2: হ্যালো, আমি জলপাইগুড়ি থেকে বলছি,
0: হুম
2: রমা গাঙ্গুলি।
0: বলুন।
2: হ্যাঁ, প্রকৃতিকে আমাদের ভালোবাসতে হবে প্রত্যেকেরই। প্রকৃতিকে ভালোবাসলে আমরাও ভালো থাকবো।
0: হুম
2: দুধারে গাছপালা লাগাতে হবে, সবুজে সবুজ করতে হবে, আর রাস্তা রাখতে হবে।
0: হুম
2: আর প্রকৃতি হলো আমাদের মা। প্রকৃতিকে যদি আমরা ভালো রাখি, তাহলে আগামী প্রজন্মে আমাদেরই
0: ক্ষতি, বিপুল
2: হ্যাঁ
0: ক্ষতির মুখে
2: আসলে।
0: দাঁড়াতে হবে।
2: হ্যাঁ, আর নদী, নদীতে দেখা যায় কত প্লাস্টিক। নদী হলো আমাদের মা, সেই নদীর মধ্যে দেখা যায় নোংরা প্লাস্টিক ফেলে রাখে অনেকে।
0: ঠিকই,
2: এটা তো কখনোই উচিত না। নদীর জল সবসময় পরিষ্কার রাখা দরকার।
0: একেবারেই একেবারেই, অসংখ্য ধন্যবাদ আপনার এই মতামত আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। আপনি অনুষ্ঠান শুনতে থাকুন, ভালো থাকবেন,
2: নমস্কার দাদা।
0: নমস্কার। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজ বিশ্ব পরিবেশ দিবস। এবারকার পরিবেশ দিবসের মূল ভাবনা হলো ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার, প্রকৃতি থেকে অনুপ্রেরণায় জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যতের জন্য। তো যে কথা হচ্ছিল প্লাস্টিক নিয়ে, রাষ্ট্রসংঘ কিন্তু এবার প্লাস্টিক মুক্ত পৃথিবী ও বৃত্তাকার অর্থনীতির ওপর জোর দিয়েছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক সম্পূর্ণ বন্ধ করে বর্জ্য বা আবর্জনা পুনর্ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। শুধু প্লাস্টিক বন্ধ করাই নয়, রাষ্ট্রসংঘ জোর দিচ্ছে সার্কিউলার ইকোনমি বা বৃত্তাকার অর্থনীতির ওপর। এর মানে হলো আমরা প্রকৃতি থেকে যে উপাদান নেব তা ব্যবহার করার পর ফেলে না দিয়ে আবার এমনভাবে রিসাইকেল করব যাতে ডাস্টবিনে বা সমুদ্রে বা যে কোনো জায়গায় কোনো আবর্জনা জমা না হয়। কেন এটা জরুরি? কারণ প্রতি বছর বিশ্বে কোটি কোটি টন প্লাস্টিক তৈরি হচ্ছে, সে সমুদ্রের ভেতরে হোক আবার এভারেস্টের চূড়ায় হোক। কোটি কোটি টন প্লাস্টিক তৈরি হচ্ছে এবং যেখানে সেখানে প্লাস্টিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং যার সিংহভাগই সমুদ্রে, নদীতে বা মাটিতে গিয়ে মেশে, অর্থাৎ মাটিতে তো মেশেই না। এবং মাইক্রোপ্লাস্টিক এখন আমাদের শরীরেও কিন্তু মিশছে, মাইক্রোপ্লাস্টিক এখন আমাদের মাছ, নুন, এমনকি পানীয় জলের মাধ্যমে মানুষের শরীরেও প্রবেশ করছে। শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান আনন্দধারা। একজন শ্রোতা বন্ধুর ফোন না, লাইনটি কেটে গেল। এবারে শুনে নি পরের গানটি, কিশোর কুমার এবং নবনীতার কণ্ঠে, ছায়াছবি লালকুঠি।

শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান আনন্দধারা। আজকে আমাদের বিষয় ভাবনা প্রকৃতি থেকে অনুপ্রেরণা। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে আমরা কিন্তু আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আজ যেহেতু বিশ্ব পরিবেশ দিবস, তাই এই বিশ্ব পরিবেশ দিবসের আসল কথাটা হলো প্রকৃতিকে হারিয়ে বা ধ্বংস করে মানুষের কোনো ভবিষ্যৎ নেই। জলবায়ু পরিবর্তনের এই কঠিন সময়ে আমাদের জীবনযাত্রাকে যদি প্রকৃতির নিয়মে ফিরিয়ে না নিয়ে যাই, তবে আগামী প্রজন্ম এক চরম সংকটে পড়বে। প্রকৃতিকে জয় করার জেদ ছেড়ে প্রকৃতির থেকে অনুপ্রেরণা নিয়ে বাঁচতে হবে, তবেই সুরক্ষিত হবে আমাদের ভবিষ্যৎ। শ্রোতা বন্ধুরা, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করব, তবে যাওয়ার আগে শুনে নিই আজকের অনুষ্ঠানের শেষ গানটি, মান্না দের কণ্ঠে, ছায়াছবি হার মানা হার।

0: এই গানের সঙ্গে শেষ হলো আজকের সরাসরি সম্প্রচারিত আনন্দধারা অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, গত ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির সব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। সিকিমের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা সমতলের মধ্যে মালদায় ছিল 38.6 ডিগ্রি সেলসিয়াস এবং পাহাড়ি অঞ্চলের মধ্যে তাডোংয়ে ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ঘুঘুমারি কোচবিহার 7, জিতলি টি স্টেট জলপাইগুড়ি 6, তাডোং 6, মাঙ্গান 6, বিচ টি গার্ডেন 5, চালৌনি টি স্টেট 5। আগামী 7 দিনের পূর্বাভাসে বলা হয়েছে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার সব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিনের আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার সব অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলার কিছু অঞ্চলে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া 40-50 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। দিস ইস আকাশবাণী শিলিগুড়ি, হিয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মেটেরোলজিক্যাল সেন্টার। জেনারেল ওয়েদার বুলেটিন, লাইট টু মডারেট রেনফল অকার্ড এট মোস্ট প্লেসেস উইথ হেভি রেনফল এট ওয়ান অর টু প্লেসেস ওভার কোচবিহার ডিস্ট্রিক্ট অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। ভেরি লাইট টু মডারেট রেনফল অকার্ড এট মোস্ট প্লেসেস ওভার সিকিম। Yesterday's highest maximum temperature of 38.6 degrees Celsius was recorded at Malda in the plains and 29.2 degrees Celsius at Tadong in the hills of the region. Chief amount of rainfall received Ghugumari Kochbihar 7, Jitli Tea Estate 6, Tadong Gangtok 6, Mangan 6, Beach Tea Garden 5, Cholan Tea Estate Jalpaiguri 5, Kochbihar 5. Weather forecast for the next 7 days. Light to moderate rain or thunder shower very likely to occur at most places of our Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alipurduar, Kochbihar district of Sub Himalayan West Bengal. Light to moderate rain or thunder shower very likely to occur at many places over Sikkim. Weather warning for the next 7 days. Heavy to very heavy rainfall very likely to occur at one or two places over Jalpaiguri and Alipurduar district of Sub Himalayan West Bengal. Heavy rainfall very likely to occur at one or two places over Darjeeling, Kalimpong and Kochbihar districts of Sub Himalayan West Bengal. Thunderstorm with gusty wind 40-50 km per hour very likely to occur at one or two places over all the districts of Sub Himalayan West Bengal. And that concludes. Please stay with us for the next announcement in Bengali. এবার আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আজ সন্ধ্যা 6:05 শুনবেন বিশেষ অনুষ্ঠান। শুনবেন উচ্চ মাধ্যমিক 2026-এ চতুর্থ স্থান অধিকারী কোচবিহার রামভোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র চন্দ্রচূড় সেনের সাক্ষাৎকার। 6:40 শুনবেন কানাইমোহন বর্মনের কণ্ঠে লোকগীতি। 7:05 শুনবেন অনুষ্ঠান ট্রি প্ল্যান্টিং সেরিমনি অ্যান্ড অ্যাওয়ারনেস রেজিং টু প্রিভেন্ট এনভায়রনমেন্টাল পলিউশন অ্যাট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অন দ্য অকেশন অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। এবং তারপরেই শুনবেন হিন্দি ছায়াছবির গান। 8:00 শুনবেন নাটক খেলাঘর, রচনা ও নির্দেশনা অমিতাভ কাঞ্চিলাল। 9:15 শুনবেন সুরেশ ওয়ার্কারের কণ্ঠে গজল। 9:30 শুনবেন বিশেষ অনুষ্ঠান। শুনবেন উচ্চ মাধ্যমিক 2026-এ অষ্টম স্থান অধিকারী শ্রেয়া শীল এবং তার পিতা জীবন কুমার শীলের সাক্ষাৎকার। 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূরবী মুখোপাধ্যায়। এবং 10:30 শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। এখন শুনবেন আজকের সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন। আজ শুক্রবার 5ই জুন, শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলিতে যান চলাচল ব্যাহত হতে পারে। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকা দার্জিলিং মোড় ক্রসিং মোড়ে উন্নয়নমূলক কাজ চলছে। NH10 রাস্তায় মেরামত ও উন্নয়নমূলক কাজ চলছে। NH10 শালুগাড়া সড়কের উপর নির্মাণ কাজ চলছে। শাহুডাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু, নতুন সেতু নির্মাণের কারণে সেতুটি বন্ধ রয়েছে। শুনলেন আজকের সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান, শুনবেন উচ্চ মাধ্যমিক 2026-এ চতুর্থ স্থান অধিকারী কোচবিহার রামভোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র চন্দ্রচূড় সেনের সাক্ষাৎকার।
1: শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ির বিশেষ নিবেদন, উচ্চ মাধ্যমিকে সাফল্যের শিরোপায় যারা পৌঁছেছে তাদের সাফল্যের কথা নিয়ে আজ আমি সৌমিতা আঠ্য আবারও একবার হাজির হয়েছি কোচবিহারের চন্দ্রচূড় সেনের কাছে। আজ আমরা কথা বলবো উচ্চ মাধ্যমিকে যে চতুর্থ স্থান অধিকার করেছে চন্দ্রচূড় সেন। এখন আমি কথা বলে নেব, সাফল্যের গল্প শুনব চন্দ্রচূড় সেনের কাছে কোচবিহার থেকে, যে কোচবিহার রামভোলা হাই স্কুল থেকে পড়াশুনো করেছে। কথা বলে নেব তার বাবা মা এবং তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে। তো বলুন, আপনি ছোটবেলা থেকে ওকে কিরকম দেখেছেন? ওর সেই ও বললো যে মাই বলবে আমি ঠিক কি কি দুষ্টুমি করেছি আমি বলবো না।
2: ছোটবেলা থেকে এমন কোন দুষ্টুমি করতো না ও।
1: আচ্ছা আচ্ছা।
2: পড়াশোনাকে খুব ভালোবাসতো।
1: হ্যাঁ,
2: ছোটবেলা থেকে যে মানুষের ওকে নিয়ে একটা মারবো ও ওইটা চান্স দিত না, ওটা কপি দিত না ওকে। ও আমাকে এতই তাই শান্ত ছিল, বাধ্যবাধকতা ছিল, যা বলতাম তাই শুনতো। শুধু একটু খাওয়ার ডিস্টার্ব করতে ছোটবেলা একটু খেতে যেত না।
1: আচ্ছা।
2: আর একটু অসুস্থতা থাকতো, তো শরীরটা বিশেষ সুবিধা থাকতো না। আমি এটা খুব চিন্তা করতাম, খুব জ্বর হতো, জ্বর বা একটু পেটের প্রবলেম হলেও জ্বর হতো।
1: আচ্ছা আচ্ছা।
2: যখন অরবিন্দ থেকে স্কুল থেকে ও যখন বের হয়, একে একবার গুড কন্ট্যাক্ট একটা প্রাইজ দেয় ওকে, সেই সময় হঠাৎ ও তার আগের দিন যখন ফোনটা আসে, হেডমিস্ট্রেস ফোন করে, তখন ও সেদিন আবার সরস্বতী পূজারই ছিল, সরস্বতী পূজা ছিল, সেই সময় ওকে ডেকেছিল যে আমাদের সবচেয়ে বেস্ট স্টুডেন্টকে এই সময় আমাদের ডাকতে হবে। সেই ও সেই রাতারাতি একটা সরস্বতী মায়ের একটা গল্প লিখলো, ওটা আবার সেই স্কুলে আবার বললো। বলার পর ওকে আবার সব ম্যাডামরা বলতেছে, তুমি এই যে এতদিন যে আমাদের অরবিন্দ স্কুলে ছিলেন তার সম্বন্ধে তুমি কিছু বলো। ও তাৎক্ষণিক এত সুন্দর ভাবে, এত ভাবে সমস্ত সবাইকে নিয়ে এত একটা বক্তব্য পেশ করলো, কি বলবো, তাৎক্ষণিক তখনই ওটা বলার বাহুল্য নেই, এত সুন্দর। তখনই ওর ভেতরে যে কি আছে আমি সেটা আমি বলতে পারবো না, হয়তো ঈশ্বর প্রদত্ত থাকতে পারে।
1: একদমই তাই। হ্যাঁ
2: হ্যাঁ হ্যাঁ।
1: এই জন্যে এই সাফল্যতা, এই যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোতেই যে এই যে সফলতা, এটাও কিন্তু এর কিন্তু মূল চাবিকাঠি এই বিষয়টা। তো ওর কি খেতে ভালো লাগে আর কি ভালো লাগে না, আপনি বলুন আপনার।
2: হ্যাঁ, ও খেতে খুবই ভালোবাসে চিকেন মটন।
1: আচ্ছা আচ্ছা, এগুলোই ভালোবাসে।
2: নিরামিষও বেশ ভালোবাসে, নিরামিষ রান্নাটা যদি খুব ভালো হয় খেয়ে নি, ওর কোনো আপত্তি নেই।
1: আপনার কি মনে হয় যে ডাক্তার হতে চাইছে যে, তো সেটা কি ওর নিজেরই ইচ্ছে নাকি?
2: আচ্ছা, ডাক্তার হওয়ার ইচ্ছে আছে
1: নিজের,
2: বাইরে খুব ভালোবাসে। হ্যাঁ।
1: আচ্ছা আচ্ছা। ওর পছন্দের কোন কাজটা, কোন কাজটা করতে ভীষণ পছন্দ করে, যেটা হয়তো ও নিজেও ঠিক করে জানে না, আপনি জানেন?
2: কোন কাজটা করতে ভালোবাসে হয়তো আমি বললাম, যত একটু ছাদে যা পুজোর ফুলটা নিয়ে, ফুলটা খুব সুন্দর নিয়ে আসতে পারে ছাদের থেকে, তখন এনার্জি লেস হয় না, ঠাকুরের নামে যেতে পারে তখন ফট করে জায়গা উপরে। আর এমনি সময় বলে যত কেউ আসছে একটু দরজাটা খুলে দিতে, তখন মা আমি পড়ছি নিচে নাম না, তখন একটু এনার্জিটা লেস হয়ে যায়।
1: ও মানে ঠাকুর ভক্ত, একটু ঠাকুর ভক্ত,
2: দারুণ ভক্ত ঠাকুরের। হ্যাঁ, খুব ভালো, ঠাকুরের বন্দনা টন্দনা সবই পারে ও। হনুমান চল্লিশা সেই তিন তিন বছর থেকেই পারে ও।
1: যে এই যে
2: হ্যাঁ বলো।
1: হনুমান চল্লিশা, গণেশ বন্দনা, এগুলোও নিশ্চয় আপনি পাঠ করতেন, তার দ্বারাই ও মানে প্রভাবিত
2: হ্যাঁ হ্যাঁ
1: অনুপ্রাণিত
2: হ্যাঁ আমি
1: হয়েছে।
2: পাঠ করতাম, আমিও পাঠ করি, হ্যাঁ করি, হ্যাঁ।

0: কলমটা ধরেছে, ও হাত থেকে কোনো সময় কলমটা নেওয়া গেল না, সবাই অবাক হয়ে গেছিল,
1: আচ্ছা ও কিন্তু ঠিক কলম,
0: সবাই আশ্চর্য। হ্যাঁ, ওইটা
1: কলম
0: নিয়ে কাঁদছে, ওর হাত থেকে ওটা নেওয়াই না, শুয়েছিল, ওর হাতের থেকে আর কলম নেওয়া যাচ্ছিল না, ও কলমটাই ধরেছিল, এটা একটা আশ্চর্য।
1: এবং ওর কলমটাই বেশি পছন্দের, সবসময় কলম চায়।
0: হ্যাঁ, এই জন্য কলম খাতা পাতা এই সমস্তই খুব পছন্দ। হ্যাঁ,
1: মানে আপনি এমনিতে কি করেন?
0: আমি হাউসওয়াইফ।
1: আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনি তো একজন সফল ছাত্রের মা, ভবিষ্যতে যারা পরীক্ষা দিচ্ছে বা ছাত্রছাত্রীদের মা বাবার উদ্দেশ্যেই বলুন বা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই বলুন, কি বার্তা দেবেন?
0: আমি বার্তা দিব যে আমার ছেলে যে বেস্ট পাচ্ছে, আমি বেস্ট আর ছাত্রছাত্রীকে দেখতে চাচ্ছি, আমার এই এই এই ছেলের প্রাপ্তির জন্য মনে হয় আরো প্রাপ্তি আমি দেখতে চাচ্ছি, আমার ছেলেকে বেস্ট প্রেরণা হোক যে চন্দ্রচূড় দাদা এই এরকম, এর পরের প্রজন্ম যেন চন্দ্রজিৎ দাদার থেকে যেন আরো ভালো হতে পারে, এই সমস্ত আমি ভাবছি। হ্যাঁ, এটাই।
1: অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এখন আমরা তাহলে একটু চন্দ্রচূড়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, কোচবিহার রামভোলা হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, ওনার সাথে একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম?
2: নমস্কার ম্যাডাম, আমার নাম তপন কুমার দাস, প্রধান শিক্ষক কোচবিহার রামভোলা।
1: নমস্কার তপন বাবু, অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আপনাকে। আপনার বিদ্যালয় থেকে চন্দ্রচূড় প্রথম হয়েছে, আপনার বিদ্যালয় থেকে চন্দ্রচূড় আবার চতুর্থ স্থান অর্জন করেছে, এই যে সাফল্য, এই সাফল্যের চাবিকাঠি যে রহস্য, সেইটা আপনার নিশ্চয়ই আপনার বিদ্যালয়ের বিশেষ কিছু পদ্ধতি আপনারা অবলম্বন করেন, যার জন্য এই সাফল্যের শিরোপায় আপনারা বারবার পৌঁছে যান। তো সেই সাফল্যের চাবিকাঠির কথাটি একটু সকলের উদ্দেশ্যে বলুন, যাতে সকলেই সেরকম পদ্ধতি অবলম্বন করে সাফল্যের শিরোপায় পৌঁছে যেতে সফল হয়।
2: নমস্কার ম্যাডাম।
1: হুম হুম,
2: আমাদের বিদ্যালয়ে চন্দ্রচূড় এবার ফোর্থ হয়েছে, 2024-এ মাধ্যমিক ও ফার্স্ট হয়েছিল। প্রতি বছরই আমাদের বিদ্যালয় থেকে, গত বছরও যেমন এইচএস পরীক্ষাতে সপ্তম বলে সেভেন্থ হয়েছিল, তার আগের 2023 সালে ও নাইন্থ হয়েছিল মাধ্যমিকে, এরকম বিভিন্ন সময় বিভিন্ন র্যাঙ্ক করে। তো আমাদের বিদ্যালয়ে স্টুডেন্টও প্রচুর, 3000 মতো স্টুডেন্ট আছে, টিচারের সংখ্যাও 45 জন, যত্ন সহকারে সবাই পড়ায়, একটা পারিবারিক একটা পরিবেশ আমাদের বিদ্যালয়ে আছে। গার্জেনদের সঙ্গে আমাদের সবসময় কথোপকথন হয়, সমস্ত কিছু আলোচনা হয়, ভালো মন্দ সবকিছু। তো বিষয়টা হচ্ছে স্টুডেন্টও সেরকম আছে, কেউ হয়তো খেলাধুলাকে ভালো, কেউ ক্রিকেটে, কেউ ফুটবলে, কেউ কালচারালে। চন্দ্রচূড় হচ্ছে এমন একটা স্টুডেন্ট যে শুধুমাত্র পড়াশোনায় নয়, ও তাৎক্ষণিক বক্তৃতা বলুন, এমনি ডিবেট বলুন, তারপরে কবিতা আবৃত্তি বলুন, ও সমস্ত দিক থেকেই মানে এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটি আছে সমস্ত কিছু অংশগ্রহণ করে এবং বিদ্যালয়কে অনেক পুরস্কার এনে দিয়েছে। পাশাপাশি পড়াশোনাতেও খুব ভালো, তাছাড়া হচ্ছে সরোবরী ও মানুষ হিসেবেও খুব ভালো। ওকে চেনে না আমাদের বিদ্যালয়ে, ছোট থেকেই কেউ নেই, আমি তখন নতুন গিয়েছি, তখনও ক্লাস ফাইভে পড়ে, সেই সময় আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। আমাকে একজন মাস্টারমশাই শিবাশিষ বাবু ওকে ধরে নিয়ে এসে বললো, এই এই হচ্ছে চন্দ্রচূড়, খুব ভালো কবিতা আবৃত্তি করো। তো ও সঙ্গে সঙ্গে আমাকে কবিতা আবৃত্তি করে শোনালো আর কি। আমি খুব ছোট চন্দ্রচূড়কে দেখেছি, আজকে অনেক বড় হয়েছে, আগামী দিনে আরো অনেক বড় হবে, যে লক্ষ্য সেখানে পৌঁছাবে, ভালো ডাক্তার হবে, সমাজ উপকৃত হবে, শুধুমাত্র আমাদের রামভোলা বিদ্যালয় নয়, গোটা কোচবিহার জেলাকে ও গর্বিত করেছে ও রেজাল্টের মাধ্যমে। ভালো মানুষ,
1: একদম সত্যি খুব ভালো মানুষ ও। আর সবচেয়ে, আচ্ছা আপনাদের বিদ্যালয়টি কত বছরের পুরাতন?
2: 1941-এ আমাদের বিদ্যালয় স্থাপিত হয়,
1: মানে প্রায় 80, হ্যাঁ 85, 82 বছর। হ্যাঁ,
2: বিভিন্ন ছেলে এখান থেকে ভালো রেজাল্ট করে বেরিয়ে গেছে, একবার অল ইন্ডিয়া জয়েন্ট মেডিকেল ফার্স্ট হয়েছিল, পুষ্পম প্রিয়ম স্টুডেন্ট, এরকম হয়। কিন্তু চন্দ্রচূড় হচ্ছে মানে আমার জীবনে একজন প্রধান শিক্ষক কি চায়, তার ছেলে মেয়েরা সাফল্য দেখুক, সাফল্যের চূড়ায় পৌঁছাক, এটা প্রধান শিক্ষকের গর্ব অনুভব হয়। কিন্তু আমার জীবনে, আমার শিক্ষকতার জীবনে আমি বলবো যে চন্দ্রচূড়ের মতন ছাত্র পেয়ে আমি খুবই ধন্য হয়েছি, মানে আমার জীবনে যতদিন আমি বাঁচবো আমার চন্দ্রচূড়ের কথা আমার মনে থাকবে। আমার একটা ঘটনা মনে পড়ে, ও তখন ক্লাস নাইনে পড়ে, ঘটনা একটু বলি ম্যাডাম।
1: হ্যাঁ বলুন।
2: নাইন মানে হচ্ছে একটা অ্যাডোলেসেন্স ইয়ার্স, ওই সময় স্টুডেন্টরা কিন্তু একটু অন্যরকম হয়, বড়

0: ভাব হয়, তো ওই ও করতো 9B-তে, মানে প্রচুর দুষ্টুমি করতো স্টুডেন্টরা, মানে বিমর্ষ দুষ্টুমি করতো, মানে ওদেরকে কন্ট্রোলের বাইরে। তারপরের দিন থেকে কিন্তু আর কোন রকম কোন গন্ডগোল বা ওই ছেলের আর দুষ্টামি করেনি, এটা টিচারও কিন্তু কন্ট্রোল করতে পারছিল না, মানে সেটাতে আমরা সবাই কিন্তু মানে প্রাউড ফিল করেছি, মানে ও একদম আলাদা ধরনের, মানে ওর মতন স্টুডেন্ট তার সংস্পর্শে থাকা এটা বিশাল ব্যাপার আর কি।
1: আচ্ছা সত্যি তাই, মানে ওর সঙ্গে কথা বলতে বলতে সেটাই আমারও মনে হয়েছিল। তো যাই হোক, এবার আপনি বলুন আপনাদের বিদ্যালয়ে আর কি কি, মানে অনেক কিছুই তো অ্যাক্টিভিটি হয় যেটা মানে কি একটা ছাত্র, আপনাদের কি মানে পুরোটাই বয়েজ স্কুল তাই তো?
0: হ্যাঁ পুরোটাই বয়েজ।
1: হ্যাঁ, তো ছাত্রদের গঠনমূলক আপনাদের 5 থেকে 10 এই 12, হ্যাঁ, তো সেই জায়গা থেকে 5 থেকে একটা বাচ্চাকে 12 পর্যন্ত যে আপনারা বড় করছেন, গড়ে তুলছেন, তাতে আপনারা অন্য কি কি অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে যান?
0: না আমাদের বিদ্যালয়েতে সমস্ত কিছু, মানে জেলাতে একটা নাম আছে, জেলাতে যে কোনো প্রোগ্রাম হলে আমাদের বিদ্যালয় থেকে আমন্ত্রণ থাকে।
1: আচ্ছা, এবং সব দিকে এগিয়ে,
0: হ্যাঁ, ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেটের টিম যাবে, ফুটবল খেলা হচ্ছে, আমাদের মধ্যে যারা ফুটবল খেলে তাদের ফুটবল টিম যাবে, আমাদের ক্রিকেটের কোচিংও হয়, ফুটবলের কোচিংও হয়, ব্যাডমিন্টন, ভলিবল, বাস্কেটবল, তারপরে কোনো একটা কালচারাল প্রোগ্রাম হবে সেখানে বক্তব্য রাখতে হবে, ডিবেট রাখতে হবে, ছাত্রীর বক্তৃতা, মানে হঠাৎ যদি কাউকে না পাই আমরা চন্দ্রচূড়কে পাঠিয়ে দিই, আমরা জানি যে ও গেলে একটা কিছু করবে।
1: ও হচ্ছে যে একটা, ও হচ্ছে সাপোর্টিং হ্যান্ড আর কি, কেউ যে কোথাও কাউকে না পাওয়া গেলে একটা ভরসার জায়গা ও চন্দ্রচূড়কে দিয়ে দিলে ও কিন্তু মানে ইয়ে করবে।
0: আর একাধিক প্রতিভা আছে, হয়তো আমাদের প্রচুর ছেলে আর্ট ভালো করে, প্রচুর ছেলে গান ভালো করে, প্রচুর ছেলে ভালো বক্তব্য রাখে, প্রচুর ছেলে ভালো কবিতা আবৃত্তি করতে পারে, প্রচুর ছেলে ফুটবল খেলতে পারে, যে যে কাজে পারদর্শী তাকে সেই কাজটা আমরা দিয়ে দিই,
1: মানে সেই কাজটা, হ্যাঁ, দায়িত্ব দেন। হ্যাঁ হ্যাঁ,
0: সম্পর্ক তৈরি হয়।
1: আচ্ছা, তো সেই জায়গা আপনাদের এনসিসি এনএসএস আছে?
0: আগে ছিল, ওটা এখন বর্তমানে নেই।
1: আচ্ছা, তো আপনি কিসের মাস্টারমশাই?
0: আমি জিওগ্রাফি,
1: জিওগ্রাফির মাস্টারমশাই, মানে ভূগোলে গোল যাতে কেউ না পায়, ভূগোলটাকে ঠিক গোল করে রাখার পদ্ধতিটা আপনার জানা। তো আপনার এই যে পড়াশোনার পাশাপাশি আপনি তো প্রধান শিক্ষক মহাশয়, তো আপনার কি মানে কোন বিষয়টার প্রতি আগ্রহ বেশি, গান, কবিতা, আবৃত্তি, শ্রুতি নাটক, কোনটা?
0: শুনুন ম্যাডাম, আমরা তো যে পরিবেশ থেকে লড়াই করে বড় হয়ে এসেছি, আমাদের সময় তো এত সুযোগ সুবিধা এত কিছু ছিল না।
1: হ্যাঁ, কিন্তু ছাত্র ছাত্রদের গঠন করতে করতে তাদের করতে করতেও তো নিজের ভালো লাগা মন্দ লাগা কিছু আছে।
0: হ্যাঁ, ভালো মন্দ আছে, কিন্তু ওরা যেটা করে সেটাতে আমি সমৃদ্ধ হই, সেটাই আমার ভালো লাগে। আমাদের স্টুডেন্টরা যে যে কাজে ভালো আর কি, ফুটবলে ভালো তাকে ফুটবলে উৎসাহ দেওয়া, ক্রিকেটে ভালো ক্রিকেটে উৎসাহ দেওয়া, কবিতা আবৃত্তি করতে হয় তাকে কবিতা আবৃত্তি উৎসাহ দেওয়া, আমাদের বিভিন্ন ধরনের টিচার আছে, কেউ কবিতা আবৃত্তি ভালো ভাবে পড়াতে পারে, কেউ ফুটবল কোচিং দিতে পারে, কেউ ক্রিকেট কোচিং দিতে পারে, কেউ ভলিবল, যে যে কাজে পারদর্শী আছে তাকে সেই ছাত্রদের সঙ্গে ট্যাগ করে দেওয়া হয় যাতে তার প্রতিভা পূর্ণাঙ্গ বিকাশ হয়। তাই খেলাধুলার ক্ষেত্রে আমাদের আম্মোলা হাই স্কুল, পড়াশোনার ক্ষেত্রে আমাদের আম্মোলা হাই স্কুল কিন্তু কুচবিহার জেলাতে একটা বিশেষ স্থান জয় করে আছে।
1: একদম, তো সেই জায়গা থেকে আপনার ভালো লাগা মন্দ লাগা, আপনি কি একটু একটু করে লেখালেখি করেন? পৃথিবীর আঁকিবো কি গভীরতা শূন্যতার বিচার করতে করতে একটু একটু কি লেখালেখি হয় না?
0: আমি এমনি লেখালেখি একটু করি বাড়িতে, নিজস্ব একটু নিজের যে ভিতরে যে যেটুকু মনে হয়, সে সমাজ হোক সভ্যতা হোক সবকিছু নিয়ে আমি নিজে কিছু একটা ডায়রি মেনে করে আমি কিছু কিছু ঘটনা বলি লিখে রাখি আর কি বিভিন্ন সময়ে। আর আর একটা মন থেকে যেটা মনের কথা যেটা আমি বলি আর কি, প্রধান শিক্ষক হওয়ার পর প্রধান শিক্ষক এমন একটা জায়গা যেখানে কিন্তু ম্যাডাম মানে সাবজেক্টটা না সম্পূর্ণভাবে ভুলে যেতে হয়। মানে আমি আমি ক্লার্ক, আমি শিক্ষক, আমি প্রধান শিক্ষক, আমি অ্যাডমিনিস্ট্রেটর, মানে আমি সবকিছু জানি। স্টুডেন্টরা স্টেডিয়ামে খেলতে গিয়েছে, ক্রিকেটের ফাইনাল ম্যাচ, ওখানে গিয়ে আমি উপস্থিত হই, বা আমি থাকলে ওরা একটু উৎসাহ।
1: একদমই তাই, সে ঘরের বাবার মতন আর কি, বাড়ির মানে
0: এটাই আর কি। আমার আমার আমার নিজেরও ছাত্রদের সঙ্গে থাকতে ভালো লাগে, মানে আমার ধ্যান জ্ঞান ওই আমার ছোটবেলা থেকে একটা আদর্শ ছিল আমি ভালো শিক্ষক হবো, ভালো হতে পেরেছি কিনা এটা ছাত্ররাই প্রমাণ করবে,
1: সেটাই তো চন্দ্রচূড়ি প্রমাণ।
0: হ্যাঁ, এদের সঙ্গে থাকতে, এদের সঙ্গে মিশতে আমি খুবই ভালোবাসি, মানে এদের কখনো আমি অভিভাবক, কখনো আমি বন্ধু, মানে কখনো দিক নির্দেশক, মানে সবকিছু নিয়ে থাকি আর কি। এই সমস্ত কথা কথাগুলো আমার লেখা থাকে, যেমন চন্দ্রচূড়ের সম্পর্কে আমার অনেক কথা আছে যেগুলো আমি পরবর্তীকালে লিখবো আর কি, বা এরকম যা আরো বিভিন্ন সময় স্ট্যান করেছে, বা বিদ্যালয়ের সব থেকে যে খারাপ পড়াশোনায় খারাপ মানুষ হিসেবে ভালো, এরকম নজির আছে, সেগুলো তুলে ধরবো, ছাত্রদের মধ্যে তুলে ধরবো, যাতে আগামী প্রজন্ম আরো সমৃদ্ধ হয়। এবং আমাদের লক্ষ্য সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, চন্দ্রচূড়ও চেষ্টা করবে পরবর্তী জীবনে প্রতিষ্ঠিত হয়ে আমাদের সমাজকে আরো এগিয়ে নিয়ে যাবে। উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করি, ও ভালো থাকুক, সুস্থ থাকুক এবং আমাদের মধ্যে থাকুক এবং আমরা সবাই একসাথেই থাকবো।
1: একদমই তাই। তো আপনি এবার বলুন, এই যে সফলতা, এই যে সফলতা, তার আগামী দিনে যারা পরীক্ষা দেবে তারা কিরকম করে নিজেদেরকে তৈরি করবে, তারা কি কি রেফারেন্স বুক আপনাদের কিরকম করে আপনারা ছাত্রদেরকে তৈরি করতেন, মক টেস্ট বা মূল ব্যাপারটা ছিল?
0: এমনি তো বিদ্যালয়ে এখন যে পরীক্ষা হয় আর কি, বিভিন্ন সামনেতেই পরীক্ষা হয়, তাতে তো ওরা একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসার সুযোগ থাকেই, সেভাবে আমাদের প্রশ্নপত্রগুলো তৈরি করা হয়। তারপর দ্বিতীয়ত হচ্ছে, প্রতিটা স্টুডেন্টকে যদি সফলতা জীবনে চায় আর কি, তাহলে তার মেইন কাজ হবে খুঁটিয়ে খুঁটিয়ে পাঠ্যপুস্তকটা পড়া, ভালো করে পড়া এবং বারবার লেখালেখি করা, কারণ তাতে হাতের লেখাও ভালো হবে এবং লেখালেখি করলে কি হচ্ছে ওর পড়াটা মনেও থাকবে বেশিক্ষণ।
1: আচ্ছা, কি কি রেফারেন্স বুক তারা ফলো করবে? আপনাদের তো সায়েন্স, আর্টস, কমার্স তিনটে আছে, তো সব বিভাগের ক্ষেত্রেই তারা কি কি রেফারেন্স বুক তারা ফলো করবে, সব বিষয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই আপনি বার্তাটা দেবেন, কারণ সকলেই তো আশা করে বসে আছে যে শুধু সায়েন্স গ্রুপ না।
0: আমি যেটা বুঝি, যেটা একটা আগে মূল পাঠ্যপুস্তকটা ভালো করে পড়ে নিবে, একটা চ্যাপ্টার ভালো করে পড়লো, পড়ার পরে সে এখন ও রেফারেন্স বুকে গিয়ে দেখবে যে এখানে যেটা পড়েছি কোন জিনিসটা নাই সেটা রেফারেন্স বুকে আছে, সেটা ওই চেষ্টা পড়াটা পড়ে নেবে। সেটা ভূগোল শিক্ষক হতে পারে, জীবন বিজ্ঞান শিক্ষক বলে ধরে সাহায্যিক, সেটা রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক হতে পারে, সেটা ডাপ অ্যান্ড ডাবের ইংরেজি কোশ্চেন ব্যাংক হতে পারে, সে যে কোনো কিছুই হোক, আমি মূল পাঠ্যপুস্তকের মূল পাঠটা ভালো করে পড়ে নিয়ে তারপরে আমি অনুসন্ধান করব, অনুশীলন করব অন্য কোথায় আর এই চ্যাপ্টারের বিষয়ে আর কোথায় এক্সট্রা কি কি আছে সেই জিনিসটা পড়বো, তাহলে হচ্ছে আমি কিন্তু টোটাল ওই চ্যাপ্টারটা সম্পর্কে আমার একটা সম্যক ধারণা তৈরি হবে, যেটা আমার ভবিষ্যতে কিন্তু অনেক কাজে লাগবে, তাহলে কোন কোশ্চেনই কিন্তু আনকমন থাকবে না।
1: মানে সায়েন্স, আর্টস, কমার্স সব বিভাগের ক্ষেত্রেই এটা প্রযোজ্য।
0: হ্যাঁ,
1: আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ তপন বাবু আপনাকে। আমরা কথা বলে নিলাম চন্দ্রচূড় যে বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই পড়াশুনো করেছে এবং সফলতা পেয়েছে, কোচবিহার রামভোলা হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় তপন কুমার দাস মহাশয়ের সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। আবারও আমরা একবার চন্দ্রচূড়ের কাছে চলে যাচ্ছি, ও ভীষণ পড়াশোনায় ব্যস্ত, কিন্তু তার মধ্যেখানেও আমরা আবারও একটু কথা বলে নিচ্ছি ওর সেই লেখা গল্পটা শোনার জন্য। আচ্ছা চন্দ্রচূড়, তোমাকে একটু জিজ্ঞেস করে নি যে তুমি কি কি রেফারেন্স বুক ফলো করতে,
2: বা মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক?
1: মাধ্যমিক দুটোই বলো, দুটোই বলো, মাধ্যমিকে কি করতে বলো?
2: আর মাধ্যমিকে আমি প্রধানত ছায়া, সাঁতরা, রায় মার্টিন এই তিনটেই প্রকাশনী পড়েছি, রেফারেন্স বই। তবে আমি যদিও নিজের লেখা নোটের উপরই বেশি আস্থাশীল, আর তার কারণ আমার মনে হয় নিজের লেখার মধ্যে যে স্বাতন্ত্র আসে সেটা আর অন্য কোথাও পাওয়া যায় না। আর 12 এর ক্ষেত্রে সেভাবে আমার কোনো রেফারেন্স বই ছিল না, আমি সম্পূর্ণরূপে নিটের জন্য যা পড়েছি সেটা দিয়েই আমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হয়ে গেছে।

0: বাংলা এবং ইংরেজি সম্পূর্ণরূপে আমি টেক্সট বুক নির্ভরশীল ছিলাম। ম্যাথসের জন্য আমি 7টার বই করেছি।
1: আচ্ছা, নিটের জন্য কোথায় পড়াশোনা মানে প্রস্তুতি নিচ্ছ?
0: আমি নিটের জন্য কলকাতা অ্যালেম সেন্ট্রাল ক্যাম্পাস থেকে পড়াশোনা মানে কোচিং নিচ্ছিলাম, তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ি পিডাব্লিউ অর্থাৎ ফিজিক্সওয়ালাও আমাকে সহযোগিতা করেছে। আর তবে আমার স্কুলের কিছু শিক্ষক আছেন যারাও নিটের আমাকে বিভিন্ন রকম মানে মানে তারা যেহেতু সেই বিষয়গুলো সম্পর্কে কারণ তত্ত্বাবধায়ক, তো সুতরাং বিভিন্ন রকম সাপ্লিমেন্টারি প্রোভাইড করা সেগুলো করে থাকে, যেমন কেমিস্ট্রি বা ফিজিক্স টিচার বিশেষত।
1: বেশ, অনেক তথ্য তোমার ছোট ছোট ভাই বোনেদের উদ্দেশ্যে কিন্তু তুমি দিলে। এই ছোট ছোট ভাই বোনেরা কিন্তু এর থেকে অনেকটাই উপকৃত হয়ে যেতে পারে, তাই নয় কি? তো এখন আমরা তোমার সেই লেখা গল্পটা তুমি কবে লিখেছিলে বললে?
0: আমি এটা লিখেছি ক্লাস 9। আচ্ছা, আমি ওই লেখাটা বলছি না, ঠিক আছে, যেটা ক্লাস 7 এ লিখেছিলাম, সেটা অ্যাকচুয়ালি ওই আমাদের বায়োডাইভার্সিটি কনজারভেশন কে কেন্দ্র করে লেখা, ঠিক আছে। ওটা আমি বলছি, ওটা জিস্ট বা সারাংশ এরকমই ছিল যে অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি আমার বাড়ির একদম সন্নিকটে একটা বিস্তর কৃষি বাগান, তো বর্তমানে বিভিন্ন রকম নগরায়নের বশবর্তীতে কৃষি বাগানের প্রায় 50% বেশি বলা যেতে পারে সরকারি জমির অধীনস্থ, এবং সেখানে বিভিন্ন রকম বহুতলায়তন বলা যেতে পারে গগনচুম্বী ইমারত ইত্যাদি তৈরি হচ্ছে, যদিও তার অর্ধেকাংশকে এখনো নগরায়ণ বলবো মানে নগর সভ্যতা চাষ করতে পারেনি। তো সেটাকে নিয়ে খানিকটা লেখা ছিল, মানে আমার কৃষি বাগানে আর কি লোডশেডিং হলে গ্রীষ্মকালে ওই আলাদা করে কৃত্রিম আলোর প্রয়োজন হতো না, এত বিপুল সংখ্যক জোনাকি আয়োজন দেখতে পারতাম। ওই সেই জোনাকি পোকা আর বলা যেতে পারে তার সাথে সাথে নিজেদের একটি অতীতের সুর বাঁধা, ওইটা নিয়ে ছিল আমার প্রথম গল্প, একদমই কাঁচা হাতের লেখা যদিও, কিন্তু আমার কাছে গল্পের স্মৃতি নিদুরতা অনেকটা বেশি। আর এখন আমি যেটা পড়ে শোনাচ্ছি এটা আমার লেখা ক্লাস 9 এর পরে, 10 এ উঠবো উঠবো এরকম পরিস্থিতি সেই মুহূর্তে। বলা যেতে পারে গল্প ঠিক নয়, একটা অনুগল্প যেটা আর কি আমি লিখেছি, প্রথমত স্মৃতি রোমন্থন এবং এই বড়দের মুখে শুনে শুনে যে কি হয় 9 এর পরে 10 এর পরে, মানে ছাত্র ছাত্রীদের জীবনে কি আমূল পরিবর্তন আসে সেটা নিয়ে।
1: তো সেই গল্পটা আমরা কবে শুনবো, যে জোনাকির আলোয় আলোকিত?
0: সেটা না হয় আগামী বইমেলাতেই পাওয়া যাবে।
1: বেশ বেশ বেশ বেশ, অপেক্ষায় থাকলাম, এবার শুনি।
0: ঠিক ঠিক, তার প্রথম অনুচ্ছেদটা বলছি।
1: হ্যাঁ নিশ্চয়।
0: পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, এই রপ্তা এবারে শেষ, তবে জীবনের জন্য নয়। মা পাশ থেকে বলবেন, হীরের টুকরোটা বড় হয়ে গেল যে। নেহাত আমাদের শিশুমন মায়ের এই কথাটা উপেক্ষা করে জানাবে, মা মাত্র বাচ্চাই আছি। তবে হ্যাঁ, নতুন করে সাজিয়ে নিয়ে ক্লাস 9টা আর ফিরে পাবো না, স্মৃতির অ্যালবামে বন্দি থাকবে এই সারাটা বছর আগের সমস্ত ধূসরিত মুহূর্ত সব। পাখুশার জালে ধরবে, কত পিঁপড়ে হামাগুড়ি দেবে, কত ইঁদুরে ছিঁড়বে, তবু ভয় নেই না, এই অতীত অ্যালবামে চির স্বর্ণালী থাকবে প্রত্যেকটা মুহূর্ত। কিন্তু ভয় হচ্ছে কি ভেবে বলতো? এই যে দিন শিক্ষার পর মুহূর্তের স্ফূর্তি আজ কখনো ফিরে আসবে না, ভেবে দেখো কত বড় আত্মজিজ্ঞাসার সময় এটা। কাল পরশুতেই মুখ গুঁজে ক্লাস 10 এর পড়া শুরু, নিঃশ্বাস ফেলবার সময়টুকু নেই, একেবারে গিয়ে একটা স্বস্তি দীর্ঘশ্বাস আসবে মাধ্যমিকের শেষ পরীক্ষা দিয়ে। কিন্তু সেটাও ক্ষণস্থায়ী, দরজায় তখন ক্লাস 11 এর ভারী বইগুলো ঢুকবো ঢুকবো করছে যে, আর ওই বইয়ে চোখ বোলানো মানেই গুরু দায়িত্ব গ্রহণ। এই দায়িত্বভার শেষ হবে যখন একটা চাকুরি পাওয়ার পর মা বলবেন, হীরের টুকরোটা আমার নিজের পায়ে দাঁড়িয়েছে আজ। কিন্তু এই কথাটা শেষে দাঁড়িয়ে দিলে কৃতজ্ঞতা হবে, আমরা যে পাড়ি দেব তখন এক নতুন জগতে, যেখানে আমরা আমাদের উত্তর প্রজন্মকে অতীত অ্যালবামের গল্প শোনাব। কি আশ্চর্য না এই সময়ের গতিময়তা! কিন্তু এর ফাঁকে ভেবে দেখো যে কোথায় আছে সেই জায়গাটুকু যেখানে আমরা স্মৃতির ধুলো গায়ে মাখতে পারব না। হ্যাঁ, ফোটাও নেই, না না, জায়গাটা অদৃশ্য না, কিংবা আমরা অন্ধ নই, আসলে জীবনের ব্যস্ততা এত বেশি না যে এই ছেলেবেলার সূর্য যে কখন অস্ত গেছে সেটা আর কি টেরই পাইনি। এই হীরের টুকরোটা যে এবার সত্যি বড় হয়ে গেছে, এই হলো আমার গল্পের প্রথম অনুচ্ছেদ।
1: আচ্ছা, কটা অনুচ্ছেদ আছে? অসাধারণ, কটা অনুচ্ছেদ আছে?
0: দাঁড়ান দেখছি, একটু পিডিএফ এ করে করা, তো একটা এই গুটি
1: একটি লেখা লিখেছো যে মাধ্যমিকের প্রাককালে বাচ্চাদের কি অবস্থা হয়।

0: এবং মাধ্যমিকের পরবর্তীকালে তারা যখন গিয়ে সফল হয়, তখন তাদের বাচ্চারা হঠাৎ করেই যেন তাদের বাচ্চাদের দেখভাল করতে শুরু করে, তখন আর হঠাৎ করে তাদের বাচ্চাটা কোথায় যেন চলে যায়, এই গল্পের মধ্যে দিয়ে সেটাই বোধ হয় প্রকাশ পাচ্ছে। তো
1: সত্যি সত্যি,
0: তো এই যে একটা দূরদর্শিতা, সেই একটা মানে তোমার আগেই মানে সেটা মনে হয়েছে এবং মনে হওয়াটাকে তুমি লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলেছো। আমরা পরবর্তীকালে পুরো গল্প যখন জানবো, শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমি বলছি, এই গল্পের অপেক্ষায় থাকবেন পরবর্তী বই মেলায়, ও ওর বইয়ে পাবেন, তো সেইটা অপেক্ষায় আপনারা থাকুন এবং পড়বেন, জানবেন যে কি আছে শেষ পর্যন্ত। তোমার মা বলছিলেন যে তুমি গান শুনতে গান করতে তো ভালোবাসোই, সাথে তুমি ঠাকুর ভক্ত, ভীষণই ঠাকুর ভক্ত, হনুমান চল্লিশা, সরস্বতী বন্দনা, গণেশ বন্দনা, শিব স্তোত্র সমস্ততেই পারদর্শী, আবার ভাগবত গীতা সমস্তটাই গুলে জল খেয়েছ, তাহলে তুমি কি শোনাবে আমাদের? যেতে যেতে আমাদের হাতে আর সময় নেই, সময় মানে ঘড়িবাবু একদম টিকটিক করছে, তো সেই জায়গা থেকে যেতে যেতে আমরা চন্দ্রচূড়ের কাছ থেকে কি শুনবো?
1: আপনি যখন আধ্যাত্মিক প্রসঙ্গ তুলেছেন, সুতরাং আবার আধ্যাত্মিক জগতের সাথে আমি কেন, আমার পরিবারই ওতপ্রোত ভাবে জড়িত, তো আমার মনে হয় একটা মাঙ্গলিক অনুষ্ঠানের যদি আমাকে অন্ত টানতে হয় সেখানে আধ্যাত্মিক নিয়ে আসাটা মন্দ হয় না, কি বলছেন?
0: হ্যাঁ একদমই, আমারও সেই মত, কারণ সেইখানে গানও আছে, স্তোত্র পাঠও আছে
1: সেখানে
0: এবং ভগবানের উদ্দেশ্যে বলাও আছে।
1: তো আমি আর কি বলবো, বিধাতার লিখনে আজকের হয়তো অনুষ্ঠানটা ছিল, আর সেখানে দাঁড়িয়ে কিছু মাঙ্গলিক বলতে গেলে আমার মনে পড়ছে যার কথা হচ্ছেন স্বয়ং আমাদের, আমার নামের সাথে যিনি সমার্থক অর্থাৎ ভগবান শিব।
0: এই তোমার নামটা কে দিয়েছিল? একদম মানে আনকমন নাম, তো এই নামটি কে দিয়েছিল তোমার?
1: নামটা আমি যা শুনেছি আর কি, তখন না বুঝতে পারি নামকরণ কখন হচ্ছে কি হচ্ছে, তো আমি পরে এখন জানতে পারছি যে মা বাবা দুজনেই বেশ গভীর তথ্যানুসন্ধানের শেষে আমার নামটাকে রেখেছেন।
0: আচ্ছা,
1: মা
0: তো
1: বাবা দুজনেরই প্রয়াস বলা যেতে পারে, মানে তারা
0: আচ্ছা,
1: যেন একেবারে সব্যসাচীর মতো কাজটা ছেড়ে রেখেছিলেন।
0: তাহলে আমরা শিবতত্র শুনতে শুনতে আজকে আমাদের গল্প শেষ করব, কারণ আজ তো আজকে হাতে আর সময় নেই, তো
1: একদম
0: পরে
1: একদম
0: আবার গল্প আমরা নিশ্চয়ই করব, কিন্তু এখন আমরা
1: একদম ঠিক
0: শিবতত্ত্বটি চন্দ্রচূড়ের কাছ থেকে শুনে নেব।
1: একদম। রতিপতি নাশং প্রমথ গণেশং ভস্ম বিভূষণ চর্ম নিবাসং ধুলু ধুলু নেত্রং পনিময় গাত্রং পঞ্চ চ শোভন শোভিত বক্ত্রং করচিত শূলং কণ্ঠে কালং অর্ধ সুধাকর শোভিত বালং মৃদু মৃদু ভাষং বৃষব নিবাসং পনিবর মৌলিং নৌমি মহেশম প্রমথ বিরাজিত গৌরী কন্দম বববম বববম বাদিত বক্ত্রম ত্রিভুবন রক্ষণ করুণাগ্রস্তম ডিমি ডিমি ডম্বুরবাদিত হস্তম দেব দেব মহাদেব মহায়োগী মহেশ্বর সর্ব পাপ হরং দেহ মহেশায় নমো নমঃ নমো শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চুক্মানং ত্বং গতি পরমেশ্বর।
0: বাহ, বেশ বেশ অসাধারণ অসাধারণ। শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, আজ আমি সৌমিতা আঢ্য কথা বলে নিলাম, উচ্চ মাধ্যমিকে চতুর্থ স্থান অধিকারী চন্দ্রচূড় সেনের সঙ্গে, ও কোচবিহার রামভোলা হাই স্কুল থেকে পড়াশোনা করেছে, করে উচ্চ মাধ্যমিকে চতুর্থ স্থান অধিকার করেছে, কথা বলে নিলাম ওর বাবা মা এবং প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে। আবারও একবার চন্দ্রচূড়, তোমাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, আর তুমি তোমার সাফল্যের শিরোপায় পৌঁছেছ এবং তোমার যে লক্ষ্যে সেই পৌঁছে যাও, এই কামনাই করে আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।
1: নমস্কার।
2: শুনলেন উচ্চ মাধ্যমিক 2026-এ চতুর্থ স্থান অধিকারী কোচবিহার রামভোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র চন্দ্রচূড় সেনের সাক্ষাৎকার। উপস্থাপনায় ছিলেন সৌমিতা আট্ট। এখন শুনে নি কার্তিক দাস বাউলের কণ্ঠে একটি লোকগীতি।

এতক্ষণ শুনলেন কানাই মোহন বর্মনের কণ্ঠে লোকগীতি। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে নেপালি সংবাদ।

0: বেশি করে অসুস্থ হবে। এই জন্য এগুলোই আমরা কিছুটা আজকের দিনের জন্য করছি। সবাইকে SSB আমাদের আরও মানভূম ওয়েলফেয়ার সোসাইটি, তারাও আমাদের সঙ্গে ছিলেন, দিয়ে সবার সাথে আমরা এটা মিলিতভাবে আজকে একটা প্রয়াস শুরু করলাম। এটা আমাদের চলবে যাতে করে আমরা এই জঙ্গল অভিযানও করতে পারি, তার সাথে কিছু বৃক্ষরোপণ আজকে হয়েছে। এই বৃক্ষরোপণের উদ্দেশ্য আপনারা সবাই জানেন যে একটা গাছ একটা প্রাণ, আমরা সেই রকম মর্যাদা দিয়ে গাছগুলো লাগালাম এবং গাছগুলো আমরা সুরক্ষিত করব। এবং মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের বলা হয়েছে তারা এখানে জল সার ইত্যাদি দিবে এবং গাছগুলো যাতে বেঁচে থাকে। এটা কন্টিনিউ প্রসেস, এটা চলবে। আমরা এর আগেও বিগত দিনে আরও অনেক নার্সিও হসপিটালে আমরা করেছি এবং আজকে আমাদের মেডিকেল কলেজে আমরা করলাম। এ ব্যাপারে আমরা, এটা তো একটা বৃহৎ কাজ, বড় কাজ, এত আমাদের একটা ছোট্ট সংগঠন, এই সংগঠনের পক্ষে অত বড় কাজ করে জঞ্জাল সাফাই প্রতিদিন সেই লেবার নিয়ে লাগিয়ে করা এবং সেখানে ব্লিচিং পাউডার দেওয়া, ফিনাইল দেওয়া, তারপরে কিছু এগুলো করতে গেলে নিজের গামবুট, তারপরে ড্রেস, এগুলো সব লাগে। এই সব কাজগুলো আমরা সরকারকে বলবো, নতুন যে সরকার এসছে তাদের কাছে আমাদের দাবি থাকবে এই কাজগুলো সরকার যেন খুব ভালোভাবে দেখে। কেন কদিন আগেই এ ব্যাপারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে এই হাসপাতাল পরিচ্ছন্ন পরিবেশ এগুলো করার জন্য আমরা ইমিডিয়েটলি ব্যবস্থা গ্রহণ করব। আমরা প্রিন্সিপালের মাধ্যমে সেই কথাগুলো ওই দিনকে জানিয়েছি, আজকেও আমাদের অনুষ্ঠানের মধ্যে এই কথাগুলো বারবারে আমরা বললাম। আগামী দাতা যাতে সরকার এবং আমরা যৌথ উদ্যোগ নিয়ে এগুলো যাতে পরিষ্কার করা যায়, পরিষ্কার করতেই হবে। আমরা যদি আজকে পরিষ্কার না করি, আমাদের পরের প্রজন্ম এসে বললো তোমরা কী করেছো, কেন করে নাই। হ্যাঁ, এখানে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বলে একটা সংগঠন আছে, সারা ভারতবর্ষব্যাপী তারা এই কাজগুলো সারা বছর ধরে করে। আমিও বিজ্ঞান মঞ্চের একজন লাইফ মেম্বার, সেখান থেকেই শিখেছি কী করে পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখতে হয়। তাহলে আজকে আমরা এই কাজগুলোর সূচনা করলাম, এবার সবাই মিলে একটা চেষ্টা করবো এবং গভর্নমেন্টকেও বলবো যে নোংরা এবং ইয়ের ভেতরে যেন কুকুর বিড়াল না ঘুরে বেড়ায়, মানুষ নোংরা যাতে না করে, যাতে করে ডাস্টবিন 100 মিটারের মধ্যে, এখন গভর্নমেন্ট বলছে 100 মিটার পর পর ডাস্টবিন দেওয়া হবে। তো এগুলো যদি দেওয়া শুরু হয় তাহলে আমরা অনেকটা আশা করি এই জিনিসগুলো একটা পরিবর্তন ঘটে যাবে।
1: আমার নাম শঙ্কর কর, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্য কমিটি মেম্বার, সারা ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটেই আছে। আজকের দিনটা আমরা কয়েক লক্ষ জায়গায় কাজ হচ্ছে। এবার তো শোনেন, বিশ্ব পরিবেশ দিবসে কিন্তু একটা থিম বলা হয়েছে, যে এই থিমের উপর বেস করেই আমরা সবাই কাজ করব। সেই থিমটা কি? প্রকৃতিকে, প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে আমরা জলবায়ুর জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য আমরা কাজ করব। এবার হচ্ছে এই থিম নিয়ে সমস্ত অর্গানাইজেশন বিভিন্ন জায়গায় তারা গাছ লাগাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করছে, সমাজটাকে একটা সুন্দর সমাজ তৈরি করার জন্য, পৃথিবী মানুষের কাছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। হাজার হাজার মানুষ পশ্চিমবঙ্গে আমাদের 3,65,000 মেম্বার আছে, তারা কিন্তু কাজ করছে, এবং বিহারে আছে, উড়িষ্যায় আছে, সমস্ত সারা ভারতবর্ষে আমাদের কেরালা, কেরল সাহিত্য পরিষদ, পণ্ডিচেরি সায়েন্স ফোরাম, দিল্লি সাইন, দিল্লি জ্ঞান বিজ্ঞান সমিতি, দিল্লি সায়েন্স ফোরাম, এরকম সমস্ত আসাম সায়েন্স সোসাইটি, ইলোড়া বিজ্ঞান মঞ্চ, এরকম প্রচুর অর্গানাইজেশন বিভিন্ন স্টেটে কাজ করছি আমরা। আজকের দিনটা আমাদের কাছে একটা, লোকে যেমন দুর্গা উৎসব করে বাঙালিদের, সেরকম ধরনের উৎসবটাই আমরা পালন করি। আজকে যদি বলেন দার্জিলিং জেলায় কমসে কম কম করে হলেও 100 থেকে 200 জায়গায় আমাদের এই কাজ, প্ল্যান্টেশন চলছে, কাজ হচ্ছে। আপনি যে দার্জিলিং যাওয়ার সময় তিনধারিয়ার পরে, গয়াবাড়ি পরে যে পাগলাঝোড়া দেখছেন, ওখানে যে প্ল্যান্টেশনটা হচ্ছে, আমরা একদিনে কয়েক হাজার গাছ লাগিয়েছিলাম। তার জন্য দেখবেন ওই জায়গাটা পাগলাঝোড়ায় কিন্তু সেই ধসটা এখন হচ্ছে না, গাছগুলো মোটা মোটা হয়েছে, বড় বড় হয়েছে, অবশ্যই আপনার গিয়ে দেখবেন। তা আজকের দিনে আমি সবাইকে বলবো যে আজকের দিনটা আমরা চাচ্ছি মানুষের জনস্বাস্থ্যের কথা ভাবার জন্য, মানুষের কল্যাণের কথা ভাবার জন্য আমরা গাছ লাগাতে হবে। যেভাবে আমরা গাছকে ছেদন করছি সারা বিশ্বব্যাপী, তাকে যদি আমাকে রক্ষা করতে হয়, নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে, এটাই আমার অনুরোধ। গাছ লাগানো একটা সামাজিক এবং সমাজের উন্নয়নের একটা বড় কাজ হচ্ছে গাছ লাগানো। কার্বন ডাইঅক্সাইডকে যদি আপনাকে কমব্যাক্ট করতে হয়, তাহলে গাছ লাগানো অবশ্যই দরকার।
2: এতক্ষণ শুনছিলেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিলিগুড়ির নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের ওপর একটি বেতার রিপোর্ট। সোমা মুখোপাধ্যায়, আকাশবাণী, শিলিগুড়ি।
3: এতক্ষণ শুনলেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পরিবেশ দূষণ রোধে বৃক্ষরোপণ এবং সচেতনতা বৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠান।

উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে, ছায়াছবি মেরে জীবন সাথী।

শুনছেন হিন্দির ছায়াছবির গান। এবারে শিল্পী উদিত নারায়ণ, ছায়াছবি বীরজারা।

শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে নেপালি খবর এবং তারপর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

0: not in government. So generally, it has become much easier to have access to government offices. The government offices do not really give you such kind of a hostile look which you used to get earlier. So probably government has worked quite hard in reducing the compliance burden, on enhancing the ease of doing business, and also enhance the ease of living. You know, a few years back, we used to talk about India being far behind on ease of doing business and ease of living. Then I think it was a proactive approach of the government. This initiative was taken by our Honorable Prime Minister himself, pushing all the ministries, all the state governments to reduce their compliance burden. And he said that ease of doing business would not suffice. Let us make it ease of living for citizens. And in this direction, a lot of new initiatives have come up in all sectors.
1: अगर हम ईज ऑफ डूइंग बिजनेस की बात करें तो आवर रैंक वॉज 142 इन 2014 इफ आई हैव गॉट द रैंकिंग राइट नाउ इट इज 41 इन 2025 हाउ हैज दैट ट्रांसफॉर्मेशन टेकन
0: द एनवायरमेंट हैज बिकम मच मोर कंड्यूसिव फॉर एनी बिजनेस टू ऑपरेट टूडे द नंबर ऑफ कंप्लायंसेज टू सेट अप एन एंटरप्राइज टू रन एंड टू रन एन एंटरप्राइज एंड ऑल्सो टू एग्जिट हैव बिकम मच लेसर एंड इट इज मच इजियर टूडे इट इज ऑलमोस्ट सीमलेस because of digitization, because of, you know, reducing the number of decision levels. The business today finds that the government environment is much more conducive than what it was earlier.
1: Digital initiatives ki baat karte hain kyunki there have been government tech maturity index of the UN where India is in group A in 2020, 2022 and 2025. Core government systems, public services delivery, digital citizen engagement and government tech enablers. Now, this is all sounding very technical, but the whole idea is that everything has become online and one can actually go about their businesses and compliances online so that you have a record of it, there is accountability of what's going on and the eligibility requirements, whatever is required to be done to get something moving is all available online. Could you tell us something about that? Because that seems to be one of the pillars on which the reforms have taken place.
0: You know, I would again respond only from a limited perspective of the MSME ecosystem. The digital public infrastructure, the DPI in India, is perhaps a key enabler for the growth of MSMEs also in India. So the Jan Dhan, the financial inclusion that brought in everybody in the net of banking, for example. The extensive use of UPI payments has made it equally convenient for a small enterprise today as it was for a bigger enterprise. You know, these are things which have the penetration of mobiles all over the country that has also contributed. So, you know, these initiatives which are success stories from India are today helping the MSMEs grow up and also have parity with the bigger industries. So from the point of view of MSME ecosystem, I would say this has been a major transformational change.
1: We've also seen that there has been other developments in the form of the contribution of MSMEs towards ensuring that their responsibility as a corporate is also there. You have CSR responsibilities under the Companies Act, for instance, and the contribution of successful companies who manage to scale up their business in terms of net profitability and revenue. How do you see that also benefiting society? Because the law is there and it's up to the companies really to act on it.
0: You're right. You know, companies are also today understanding their responsibility towards
2: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য রেখে গোটা বিশ্বকে সক্রিয়ভাবে পথ দেখাচ্ছে। প্রধানমন্ত্রী আজ সুরাতে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক। আন্দামান দ্বীপপুঞ্জের কাছে শ্রীবিজয়পুরম 3-এ প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি আজ জানিয়েছেন। দিল্লির মালভিয়া নগরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে 13 জন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। পাকিস্তানের অবৈধভাবে দখলে থাকা গিলগিট বাল্টিস্তান বিধানসভার সাধারণ নির্বাচন আয়োজনের বিরুদ্ধে ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে। ভারত পাকিস্তানকে হারিয়ে পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। আগামীকাল তারা জাপানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতার ওপর জোর দিয়ে বলেছেন, সারা বিশ্ব এক পরিবেশবান্ধব ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এবং ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য বজায় রেখে এই ক্ষেত্রে গোটা বিশ্বকে সক্রিয়ভাবে পথ দেখাচ্ছে। সুরাতে আজ 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, ভারতের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার মধ্যে গুজরাতের অবদানই 50 গিগাওয়াট। তিনি আরও বলেন, সৌরশক্তি থেকে পরিবেশবান্ধব হাইড্রোজেন এবং অ্যামোনিয়ায় স্থানান্তরের ক্ষেত্রে গুজরাত এক বিশেষ ভূমিকা পালন করে, যা জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য অপরিহার্য।
3: ये जो वैश्विक संकट चल रहा है, ये दिखाता है कि एनर्जी के मामले में आत्मनिर्भरता कितनी जरूरी है। और बीते 12 वर्षों में देश ने जो कैपेसिटी तैयार की है, उसका कितना बड़ा महत्व है। 12 वर्ष पहले भारत में सौर ऊर्जा का उत्पादन नाम मात्र का था, आज हम दुनिया के टॉप 5 देशों में से एक हैं।
2: তিনি সুরাতের চক্রাকার জল অর্থনীতি মডেল এবং বর্জ্য থেকে সম্পদ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, গত 12 বছরে এটি একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। 2025-26 অর্থবর্ষে ভারতের অর্থনীতির বৃদ্ধি যথাযথ রয়েছে এবং 2024-25 অর্থবর্ষে 7.1% তুলনায় এই অর্থবর্ষে মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক আজ 2025-26 অর্থবর্ষের জন্য বার্ষিক জিডিপির একটি আনুমানিক হিসাব এবং এই বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। 2025-26 অর্থবর্ষে প্রকৃত জিডিপি 323 লক্ষ কোটি টাকারও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে 2024-25 অর্থবর্ষের জন্য জিডিপির হিসাব ছিল 299 লক্ষ কোটি টাকার বেশি। প্রধানত কৃষি ও মৎস্য খাতের বৃদ্ধির কারণেই অর্থনীতির মূল ক্ষেত্রে 3.2% বৃদ্ধি দেখা যাবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025-26 অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির এই হারকে ভারতীয় অর্থনীতির অন্তর্নিহিত শক্তি, সংস্কারের সাফল্য এবং 140 কোটি ভারতীয়র কঠোর পরিশ্রমকে প্রতিফলিত করে বলে ব্যাখ্যা করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের অর্থনীতি দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, সরকার জীবনযাত্রার মানোন্নয়ন, বাণিজ্যিক পরিবেশ সরলীকরণ এবং যুবকদের জন্য সুযোগ বৃদ্ধি করতে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি আর্থিক বছরে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার একই থাকল। আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করার সময় বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে স্বল্পমেয়াদি ঋণের ওপর সুদের হার বা রেপো রেট, অর্থাৎ যে হারে আরবিআই অন্যান্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, তা 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও আরবিআই বর্তমান অর্থবর্ষের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করেছে। আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব উপকূল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে শ্রীবিজয়পুরম 3-এ প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী পুরী বলেছেন, এই আবিষ্কার আন্দামান সাগরের জ্বালানি সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে। শ্রী পুরী জানান, সমুদ্রপৃষ্ঠের 355 মিটার গভীরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে। মন্ত্রী জানান, অয়েল ইন্ডিয়া বর্তমানে গ্যাসের গঠন এবং মান মূল্যায়নের জন্য নমুনা সংগ্রহ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে কাজ করছেন। ত্রিপুরায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লঙ্কামুরা সীমান্ত চৌকিতে প্রহরী সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। শ্রী শাহ কেন্দ্রীয় সরকার স্মার্ট বর্ডার প্রকল্পের কথা তুলে ধরে বলেন, এই নতুন পদ্ধতিটি স্থানীয় অসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর সমন্বয়ের মাধ্যমে দুর্ভেদ্য সীমান্ত তৈরি করার কাজ করবে। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগরতলার কুঞ্জবনে ঐতিহাসিক পুষ্পবন্ত প্রাসাদের জায়গায় তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেল নির্মাণের জন্য আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। দিল্লির মালভিয়া নগরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে 13 জন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নিহতদের মধ্যে একজন মোজাম্বিকের, 4 জন নাইজেরিয়ার, 1 জন লাইবেরিয়ার, 3 জন কিরগিজস্তানের, 1 জন উজবেকিস্তানের, 1 জন বাংলাদেশের, 1 জন কঙ্গোর এবং 1 জন ইরাকের নাগরিক ছিলেন। ভারত রাশিয়া সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়া ভারতের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী এবং তা বহু বছর ধরে চলে আসছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক তার প্রতিনিধি দলসহ চলতি

0: মাসের 1 থেকে 4 তারিখ পর্যন্ত ভারতে ছিলেন। আলোচনা ইতিবাচক ও গঠনমূলক হয়েছে বলে তিনি জানান।
1: ট্রেড ডিল কি বাত হ্যাঁ জেসা আপকো পাতা থা 1 জুন সে 4 জুন আমেরিকা কে তরফ সে এক টিম ইহা আই থি উনকে নেগোসিয়েশন কে লিয়ে অর জেসা কি আপনে দেখা হোগা প্রেস বিজ্ঞপ্তি জো কমার্স মন্ত্রালয় কি তরফ সে জো জারি কিয়া গিয়া কি এ বাতচিত জো দোনো পক্ষো কে বিচ মে হুই ইয়ে কাফি পজিটিভ সকারাত্মক রহি তো হাম আশা করতে হ্যাঁ কি আনে ওয়ালে দিনো মে ইস পে চর্চা অর হোগি অর জো অন্তরিম ট্রেড ডিল কি বাত চল রহি হ্যায় উসকো দোনো পক্ষো কে বিচ মে উসকো পুরা কিয়া জায়েগা।
0: নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল 3 দিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে এদেশে এসেছেন। নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শ্রী জয়শঙ্কর আগামীকাল নেপালের বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এ রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব দক্ষিণ পূর্ব উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও ওই বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে, এরপর সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটেও তার যাওয়ার কথা। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতি বছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। এবারের মূল ভাবনা প্রকৃতির প্রেরণায় জলবায়ু ও আমাদের ভবিষ্যতের জন্য। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাকিস্তানের অবৈধভাবে ও জোরপূর্বক দখলে থাকা গিলগিট বালতিস্তান বিধানসভার সাধারণ নির্বাচন আয়োজনের বিরুদ্ধে ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই নির্বাচন চলতি মাসের 7 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা। ভারত তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, গিলগিট বালতিস্তান সহ জম্মু কাশ্মীর এবং লাদাখের সমগ্র কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের এই ধরনের প্রচেষ্টা ওই অঞ্চলে গুরুতর মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক দমনপীড়ন, অর্থনৈতিক শোষণ এবং স্বাধীনতা হরণের মতো অন্তর্নিহিত সমস্যাগুলোকে আড়াল করতে পারবে না। পাকিস্তানের অবৈধ দখলে থাকা এলাকাগুলিতে পরিবর্তন আনার যে কোনো প্রচেষ্টাকে নতুন দিল্লি দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে এবং জোর দিয়ে বলেছে, এ ধরনের পদক্ষেপ এই সত্যকে আড়াল করতে পারে না যে পাকিস্তান অবৈধভাবে ভারতীয় ভূখণ্ড দখল করে রেখেছে, যা অবশ্যই খালি করতে হবে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নতুন দিল্লিকে রাশিয়ার 5ম প্রজন্মের যুদ্ধবিমান সুখোই SU-57 দেওয়ার এবং ভারতে এর যৌথ উৎপাদনের প্রস্তাব দিয়েছেন। এর ফলে দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। এদিকে ভারত দেশীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সুদর্শন চক্রের মূল উপাদান হিসেবে রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাকার কথা রয়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা সত্ত্বেও ভারত 5টি S-400 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য রাশিয়ার সঙ্গে $500 কোটি একটি চুক্তি স্বাক্ষর করে। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। ভারত আগামীকাল ফাইনালে জাপানের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য রেখে গোটা বিশ্বকে সক্রিয়ভাবে পথ দেখাচ্ছে। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল GDP 7.7% বৃদ্ধি পাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক। ভারত পাকিস্তানকে হারিয়ে পুরুষদের অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। আগামীকাল তারা জাপানের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7:50।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টস এবং নিউজ অন AIR অ্যাপে। এবারে আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টস প্রচার তরঙ্গের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি জানিয়ে দেওয়া হচ্ছে। আজ রাত 8টায় শুনবেন নাটক খেলাঘর, রচনা ও নির্দেশনায় অমিতাভ কাঞ্চিলাল। তারপরে শুনবেন মান্নাদের কণ্ঠে আধুনিক গান। 9:15 শুনবেন সুরেশ ওয়ার্কারের কণ্ঠে গজল। 9:30 বিশেষ অনুষ্ঠান, শুনবেন উচ্চ মাধ্যমিক 2026-এ অষ্টম স্থান অধিকারী শ্রেয়সী শীল এবং তার পিতা

জীবন কুমার শীলের সাক্ষাৎকার, রাত 10:10 শুনবেন পূরবী মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, এবং 10:30 শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা।

এবার আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত 8টায় শুনবেন হাওয়া মহল, 8:15 চিত্রলোক, আপকে লিয়ে রাত 9:30 আজকে ফানকার, 10টায় শুনবেন ছায়াকীত এবং 10:30 ঢালতি যায় রাত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টস এবং 101.4 মেগাহার্টস FM প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সংক্রান্ত ঘোষণা।

আকাশবাণী শিলিগুড়ি, একটি ঘোষণা। আগামী 7ই জুন 2026 রবিবার রাত 8টায় শুনতে পাবেন স্বাস্থ্য বিষয়ক লাইভ ফোন ইন অনুষ্ঠান সুস্বাস্থ্য। অনুষ্ঠানের বিষয় ব্রেইন টিউমার। বিশেষজ্ঞ হিসেবে থাকবেন ডক্টর সপ্তর্ষি ঘোষ। সরাসরি কথা বলতে পারবেন এই ফোন নম্বরে 9434076705। ফোন নম্বরটি আবারও বলছি 9434076705। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ।

0: কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এই সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা দিয়েছেন। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হয়েছেন বিজেপি সাংসদ কার্তিক চন্দ্রপাল। চন্দ্রিমা ভট্টাচার্যকে তৃণমূল কংগ্রেসের নতুন রাজ্য সভাপতি পদে নিয়োগ করা হয়েছে। রাজ্য জুড়ে আজ নানা অনুষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হচ্ছে। রাজ্যের ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করতে ও প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে সরকার বদ্ধপরিকর বলে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী বিদ্যাসাগর সেতু আগামী রবিবার আরও এক দফায় বন্ধ থাকছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এই সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এ রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। নবান্নে বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর তাঁর সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটেও যাওয়ার কথা। এদিকে রেল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরাও আগামীকাল কলকাতায় আসবেন। সন্ধ্যায় তারা রেল কর্তৃপক্ষ এবং রেলের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। ত্রিপুরায় আজ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে এক অনুষ্ঠানে দেশের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গ, বিহার ও ত্রিপুরায় সীমান্ত সংলগ্ন এলাকায় বেআইনিভাবে যাতে জনবিন্যাসের ভারসাম্যের পরিবর্তন না হয়, যে কোনো মূল্যে তা প্রতিহত করা হবে।
1: জনসংখ্যিকী কা পরিবর্তন চাহে ত্রিপুরা হো, চাহে পশ্চিম বঙ্গাল হো, চাহে বিহার হো, জনসংখ্যিকী কা পরিবর্তন হম সীমা কে ছিদ্রো কে মাধ্যম সে নহীঁ হোনে দেঙ্গে। এ হামারা অটল বিশ্বাস হ্যায় অর অটল সংকল্প ভি হ্যায়। এ জনসংখ্যিকী কে পরিবর্তন কো রোকনে কে লিয়ে বাড লগাই গই হ্যায়।
0: বেশ কিছু জরুরি কাজ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আরও একবার দিল্লি গেছেন। মন্ত্রিসভার দপ্তর বণ্টন নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। আজই তাঁর কলকাতায় ফেরার কথা। ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা দিয়েছেন। পুরভবনে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি মেয়র পদে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। পরে তার পদত্যাগপত্র কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়ের ঘরে পেশ করেন। এর আগে এক সাংবাদিক বৈঠকে ফিরহাদ পুরসভার মেয়রের মর্যাদা তিনি রাখতে পারছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, মেয়র থাকাকালীন তিনি পুরো দস্তুর পুরো পরিষেবার কাজ করেছেন। আগামী দিনে যিনি পুরসভার মেয়র পদে দায়িত্ব নেবেন তিনি তার থেকেও ভালো কাজ করবেন সেই প্রত্যাশা রাখেন বলেও মন্তব্য করেন ফিরহাদ।
2: আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি এবং শুভেচ্ছা জানাই আগামী দিনে যারা দায়িত্ব নেবে, যারা পুরসভা চালাবে, আমার থেকেও ভালো হবে। অনেকে ক্রিটিসাইজ করবে, অনেকে অনেক কিছু করবে, কিন্তু স্বচ্ছভাবে পৌরসভা চালান এবং মানুষের প্রত্যাশা পূরণ করা, এটাই কাজ। নতুন সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, তাই শুভেচ্ছা দিয়ে আমি এই চেয়ার আজকে খালি করি।
0: উল্লেখ্য, 2018 সাল থেকে ফিরহাদ কলকাতা পুরসভার মেয়র পদে আসীন ছিলেন। মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি সহ পুরসভার ন সদস্যের মধ্যে ছজন আজ তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন। কলকাতার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বিধান ভবনে তারা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন। এদিকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পুর প্রধানের পদ থেকে অব্যাহতির ইচ্ছে প্রকাশ করে মহকুমা শাসকের দপ্তরে ইস্তফাপত্র জমা দিয়েছেন পূর্ব বর্ধমানের কাটোয়া পুরসভার প্রধান কমলাকান্ত চক্রবর্তী। তার সঙ্গে 14 নম্বর ওয়ার্ডের সদস্য গুণেন চট্টোপাধ্যায় ও 12 নম্বর ওয়ার্ডের সদস্য ফাল্গুনী মুখোপাধ্যায়ও মহকুমা শাসকের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন। পরে অবশ্য দুই কাউন্সিলর ইস্তফাপত্র তুলে নেন। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভায় বিজেপি সাংসদ কার্তিক চন্দ্রপাল চেয়ারম্যান হিসেবে পুরসভার দায়িত্ব নিলেন। রাজ্যে পালা বদলের পর এই প্রথম কোনো একটি পুরসভায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন সাংসদ। নতুন পৌরপতিকে শপথ বাক্য পাঠ করান রায়গঞ্জ মহকুমার শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায়। চন্দ্রিমা ভট্টাচার্যকে তৃণমূল কংগ্রেসের নতুন রাজ্য সভাপতি পদে নিয়োগ করা হয়েছে। তিনি সুব্রত বক্সির স্থলাভিষিক্ত হলেন। তবে শ্রী বক্সি জাতীয় সহসভাপতি পদেই থাকছেন। ডেরেক ব্রায়ান ও দোলা সেনকে তৃণমূল কংগ্রেসের নতুন যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়েছে। তারা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করবেন। কালীঘাটে দলের সদর দপ্তরে জাতীয় কর্মসমিতির বৈঠকে আজ এই পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। শায়নি ঘোষ তৃণমূল যুব কংগ্রেস সভাপতি থাকছেন। মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি হচ্ছেন মালা রায়। তৃণমূল ছাত্র পরিষদের নতুন সভাপতি হচ্ছেন প্রিয়াঙ্কা অধিকারী। বিভিন্ন দুর্নীতির অভিযোগে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে 18 জুন পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তাকে আজ আলিপুর আদালতে তোলা হলে বিচারক জামিনের আর্জি খারিজ করে এই নির্দেশ দেন। তোলাবাজি, খুনের চেষ্টা, বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গতকাল তাকে গ্রেপ্তার করে পুলিশ। এক মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিকে স্বরূপ বিশ্বাসকে আজ আদালতে তোলার সময় বিজেপি বিক্ষোভ দেখায়। আইনজীবীরাও সরব হন তার বিরুদ্ধে। অন্যদিকে স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারের পর তাদের ক্লাব সুরুচির সঙ্গে তালা ভেঙে ঢুকে ভাঙচুর চালায় জনতা। সেখানে হদিশ মিলেছে এসি বেডরুমের। এছাড়াও সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে সরকারি জলের বোতল সহ বিভিন্ন সামগ্রী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ বিশ্ব পরিবেশ দিবস। 1973 সাল থেকে প্রতি বছর দিনটি পালিত হয়ে আসছে। এবারের মূল ভাবনা প্রকৃতির প্রেরণায় জলবায়ু ও আমাদের ভবিষ্যতের জন্য। রাজ্যপাল আর এন রবি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পরিবেশ দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বর্ষব্যাপী একটি গাছ মায়ের নামে প্রকল্পের সূচনা করেন। নলবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, রাজ্যের বিদ্যালয়গুলির পাঠ্যসূচিতে পরিবেশ ও বৃক্ষরোপণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। শুধু বৃক্ষরোপণই নয়, তা যাতে মহিরুহে পরিণত হয় তাও সুনিশ্চিত করা দরকার।
3: সমস্ত সরকার বা কর্পোরেশন দ্বারা পরিচালিত বিভিন্ন পার্কে একযোগে 6 লক্ষ ফলের গাছ মূলত রোপণ করার মধ্য দিয়ে একটি গাছ মায়ের নামে আজকে গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি পালিত হচ্ছে।
0: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে মন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত বলেন, আদি গঙ্গার সংস্কারে উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। পরে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে পরিবেশ যে ভয়ঙ্করভাবে নষ্ট হয়েছে তার বেশিরভাগই ম্যানমেড। রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু আজ প্রথমে দিল্লির বঙ্গভবনে মায়ের নামে একটি গাছ কর্মসূচিতে চারা গাছ রোপণ করেন। পরে রাজ্যসভার সদস্য প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলার বাসভবনেও অংশ নেন বৃক্ষরোপণ কর্মসূচিতে। বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তার দিল্লির বাসভবনে মায়ের নামে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। তার অভিযোগ, রাজ্যের পরিবেশ ধ্বংসের মুখে, এর বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতেই এই ধরনের কর্মসূচি। এই উপলক্ষে মাই ভারতের দক্ষিণ কলকাতা শাখা আজ কলকাতায় এক পরিবেশ সচেতনতা কর্মসূচির আয়োজন করে। ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের অধীন মাই ভারত, সশস্ত্র সীমাবল এবং চেতলা হিন্দ সংঘ যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ রক্ষার শপথ গ্রহণের পাশাপাশি সচেতনতামূলক র্যালি, চারা গাছ বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়। ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দুটি বিশেষ কাভার প্রকাশ করেছে। কলকাতার জিপিওতে এক অনুষ্ঠানে এই বিশেষ কাভার দুটির আনুষ্ঠানিক প্রকাশ করেন পশ্চিমবঙ্গ সার্কেলের প্রধান পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনেও আজ এই উপলক্ষে পরিবেশ বান্ধব কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন জেলা থেকেও দিনটি পালনের খবর এসেছে। রাজ্যের ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করতে ও প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে সরকার বদ্ধপরিকর বলে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন। আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিট করা হবে।
4: যারা এই খেলাধুলোর জগতে রাজনীতিকে নিয়ে এসে এই খেলাধুলোর গরিমাময় জগৎকে কলুষিত করেছে, তারা নিশ্চিতভাবে তারা যে কাজ করেছে তার যোগ্য জবাব তারা পাবে। যে আমরা যে অভিযানে নেমেছি যে ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করব, আমরা নিশ্চিতভাবে আমাদের সর্বশেষ শক্তি দিয়ে আমরা পশ্চিমবঙ্গের ক্রীড়াঙ্গন এবং পশ্চিমবঙ্গের প্রতিভাধর যুব খেলোয়াড়দের ভবিষ্যৎকে সুনিশ্চিত করবার জন্য আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব।
0: জরুরি রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী বিদ্যাসাগর সেতু আগামী রবিবার আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ওইদিন ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত মোট 16 ঘন্টা এই সেতুর ওপর দিয়ে কোনো গাড়ি চলাচল করবে না বলে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গে গত রাতের বিক্ষিপ্ত বৃষ্টির পর আজও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
5: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন নাটক, নাটক খেলাঘর। রচনা ও নির্দেশনা অমিতাভ কাঞ্চিলাল।
6: আজকের নাটক খেলাঘর, রচনা ও নির্দেশনা অমিতাভ কাঞ্চিলাল, প্রযোজনা সুবীর দাশগুপ্ত। নাটক খেলাঘর।

হ্যালো, হ্যাঁ, কিন্তু কে এটা? কার নম্বর? আমি তো, ওরে বিচ্ছু, এই তোর কটা নম্বর রে? এক যে যে বলি কত নম্বর যে আমার ফোন বুকে সেভ করলাম। হ্যাঁ তো আয়, তোর আবার আমার বাড়ি আসতে পারমিশন নেবার ফর্মালিটি করতে হচ্ছে? না না না, বাড়িতেই আছি, আয়। ও বাবা, আমার তো দেখছি আজ কপাল খুলে গেছে, ভাইটা আমার রান্না দিয়ে লাঞ্চ করতে চাইছে। কি খাবি বল, কি বানাবো? ফ্রিজে কিছুই নেই, তুই ওসব ফর্মালিটি অন্য কোথাও করিস তো, কি খাবি বল। আচ্ছা ডান, কখন আসবি? হ্যালো, হ্যালো, দেখো। হ্যালো, ফ্রেশ কাট, প্লিজ নোট সাম আইটেমস ফর হোম ডেলিভারি। টু ইউনিটস অফ বোনলেস স্কিনলেস চিকেন ব্রেস্ট, ওয়ান ইউনিট অফ কিন্ডার্স অল পারপাস মিট অ্যান্ড ভেজি সিজনিং ফর গ্রিলিং, ইজ দ্যাট ওকে? অর শ্যাল আই রিপিট দ্য অর্ডার? ইয়েস ইয়েস ইয়েস, প্লিজ ক্যাশ অন ডেলিভারি। রাইট রাইট, এক্স্যাক্টলি, ওকে, 40 minutes from now. Okay, okay, great. Yeah, thank you. They call me woman, walking up the block, witchy but I'm going like a clock. They call me woman, walking up the block, witchy but I'm going like a clock. No, call me woman, say, oh Lord, you better

0: আমি হার্ট ফেল করতাম।
1: কেন এত বাজে ভাবছো? কিচ্ছু হবে না তোমার। তোমার বলে কত সাহস! এই নিউ ইয়র্ক শহরে একা একা আছো, কত লড়াই করে নিজেকে দাঁড় করিয়েছো, কেন হার্ট ফেল করবে তুমি?
0: জানি না আমি এই ট্রমা কবে কাটিয়ে উঠতে পারবো, নাকি সারা জীবন এই ভয় মনে পুষে রেখে চলতে চলতে একদিন সত্যি হার্ট ফেল করে মারা যাব। চারপাশে একটাও জোরে শব্দ হলে আমার ভেতরে যে কি ঘটে যায় নিজেও জানি না।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি চুপ করো, এই নাও এই জলটা খাও, শান্ত হও। তোমাকে তো আস্তে আস্তে এই ভয় থেকে বেরিয়ে আসতে হবে দিদি, এত বছর হয়ে গেল একই ভয় মনে কতদিন পুষে রাখবে? দুশ্চিন্তা করো না, একই ঘটনা একই দেশে বারবার ঘটে না।
0: আমি জানি না গো ফারজানা, আসলে আমি ভুলতে পারি না, ভুলতে চাইলেও ভুলতে পারি না। এই একা থাকাটা আমার সেই ভয়টাকে আরো জোরালো করে দিচ্ছে। যে কোনো একটা বিকট শব্দ, একটা বিকট বিস্ফোরণ শুনলেই মনে হয় সেই 10 বছর আগের স্মৃতি আবার ফিরে আসছে আমার কাছে। আমি যেন স্পষ্ট দেখতে পাই ওই টুইন টাওয়ারের দিকে প্লেনটা উড়ে এসে সোজা তার পেটের মধ্যে স্ট্রাইক করলো, আর তারপর।
1: তুমি চুপ করো তো, ওই কথা বারবার বলো না, ওটা অতীত, ওখান থেকে বেরিয়ে এসো। এখন আর আমেরিকাকে কেউ অত সহজে অ্যাটাক করতে পারবে না, আমরা নিরাপদ আছি, দুশ্চিন্তা করো না তুমি, ওটা অতীত, ওটা ভুলে যাও।
0: অতীত কি করে ভুলে যাবো ফারজানা, ওই অতীতের সাথেই তো আমার জীবনটা যে বদলে গেছে চিরতরে। রূপকে আমি হারিয়ে ফেলেছি চিরজীবনের জন্য। এই বিদেশে একা এইভাবে বেঁচে আছি, সেই দিনটার সেই ঘটনাটার জন্যেই তো কি করে ভুলে যাব সেই অতীত, আমি এই জীবনে ভুলতে পারবো না, এই ট্রমা থেকে কিছুতেই বেরোতে পারবো না, এই ট্রমাই একদিন হয়তো মরে যাব, ভয়ের চোটে মরে যাব।
1: আবার বাজে কথা বলে, তুমি চুপ করো তো, রিল্যাক্স করো, আমি ডাইনিংটা পরিষ্কার করে
0: দিচ্ছি। না না, তুমি ছেড়ে দাও,
1: হাত ছড়িয়ে আছে মেঝেতে,
0: তুমি ছেড়ে দাও, আমি ঠিক আছি।
1: তুমি অস্থির অবস্থায় সেখানে গেলে নির্ঘাত একটা দুর্ঘটনা ঘটাবে, তুমি এখানে বসো।
0: না না না,
1: আমি দেখছি,
0: আমি এখন অনেকটাই ঠিক আছি ফারজানা, আমি আমি করে নেবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ, তুমি যে ছুটে এসেছো, এতক্ষণ আমাকে সাপোর্ট দিয়েছ, এটুকুই বা কজন করে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ঘরদোর পরিষ্কার করে নেবো, তুমি কিচ্ছু ভেবো না।
1: আচ্ছা আচ্ছা, আমার সাথে ফর্মালিটি করতে হবে না, বলেছি না তুমি রিল্যাক্স করো, আমি দেখছি।
0: তুমি ছেড়ে দাও ফারজানা প্লিজ,
1: তুমি একটু চুপ করে বসো প্লিজ, রিল্যাক্স করো, আর যদি আমাকে বাইরের কেউ মনে হয় বলে দাও, বিদায় হয়ে যাচ্ছি।
0: এই মেয়েটাকে নিয়ে না সত্যিই পারা যায় না।
1: দিদি চলো আজ কিছু একটা প্ল্যান করি, লেটস ডাইন আউট টুডে, মুভি দেখবো, অনেক শপিং করবো, মজা হবে দুজনে, চলো।
0: না না ফারজানা, আজ হবে না, আজ আমার ভাই আসছে, দুপুরে এখানে খাওয়া দাওয়া করবে বলেছে, আজ বেরোতে পারবো না গো। বরং তুমি আমাদের সাথে দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়া করো, আড্ডা দি।
1: তোমার ভাই মানে তাকে যে যে বলো,
0: জয়জিৎ জোয়ারদার, ওটাই ছোট করে যে যে হয়ে গেছে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো তোমাদের ওলো সইয়ের অফিসে আলাপ হয়েছিল তো, মাল্টিমিডিয়া নিয়ে পড়াশোনা করছে, তারপর এখানে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার মেয়েদের নিয়ে বোধহয় একটা ডকুমেন্টারি তৈরি করছিল, ফাইনাল ইয়ারের প্রজেক্ট, সেই জন্যই তো তোমার সঙ্গে আলাপ হয়েছিল, তাই না?
0: এখন একটা কর্পোরেট নিউজ এজেন্সিতে ইন্টার্নশিপ করছে, ফক্স থেকে ডাক পেয়েছে, হয়ে যাবে মনে হচ্ছে। বাবা তুমি মনে রেখেছো? মনে হচ্ছে একটু একটু ইন্টারেস্ট আছে আমার ভাইটাকে।
1: দূর দূর, কি যে বলো,
0: কথা বলবো নাকি ওর সাথে?
2: ছেলেটা কিন্তু খুব ভালো, তোমাদের মানাবে।
1: কি যে বলো দিদি, কত বাচ্চা একটা ছেলে, এখনো কলেজের গন্ধ যায়নি পার্সোনালিটি থেকে।
2: আর তুমি যেন পাকা বুড়িটি হয়ে গেছো। আমার ওকে ভাই পাতাতে কেন ইচ্ছে হয়েছিল জানো?
0: ছেলেটাও আমার মতো করেই একা একাই বড় হয়েছে, সব সময় মোহনাদি মোহনাদি করে খোঁজ খবর নেয়, যে কোনো দরকারে একবার জানালে ছুটে এসে সবটুকু করে দিয়ে যায়। আর এমন করে এটা খাবো সেটা খাবো বলে আবদার করে যে মনে হয় যেন নিজের একটা ভাই থাকলে ঠিক এরকমই হতো।
1: সে ছেলে যে ভালো ছেলে সে তো আমিও বুঝেছি আলাপ করেই, আর তোমার প্রতি ভীষণ কেয়ারিং।
2: তুমি চাইলে তোমার প্রতিও হবে কেয়ারিং,
1: গরম কিছু গলায় গেলে এখন ভালো লাগবে। দেখো নাও,
2: আমি এত চিনি খাই না।
1: এখন খাও, সুগার লেভেলটা একটু বুস্ট হলে ক্ষতি নেই। আচ্ছা, তোমাদের ওলোসই বলে যে অর্গানাইজেশনটা আছে, সেটা শুধু ইন্ডিয়া থেকে বিয়ে হয়ে এসে আমেরিকা এসে ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম মেয়েদের হেল্প করার জন্যই কাজ করছে কেন? তোমরা তো এটাকে পুরো সাউথ এশিয়া দেশগুলো থেকে আসা মহিলাদের জন্য করতে পারো।
0: অনেক রকম লিগ্যাল ইস্যুস আছে এর মধ্যে। আমেরিকান কোর্ট অফ ল বিদেশি নাগরিকদের বা অভিবাসীদের জন্য এসব সমস্যার ক্ষেত্রে আলাদা কোনো আইনের বন্দোবস্ত রাখেনি। আবার ধরো ইন্ডিয়াতে এ সম্পর্কে যে আইনকানুনগুলো আছে, তোমাদের বাংলাদেশের আইনকানুনগুলোতে তেমন হয়তো মিল নেই। ইসলামিক রিলিজিয়াস আসপেক্ট থেকে ম্যারেজ অ্যান্ড ফ্যামিলিকে হয়তো তোমাদের ওখানে দেখা হয়, তো এরকম

0: কিন্ডারসের মশলাগুলো দিয়েছে?
1: দিয়েছে দিয়েছে, তুমি বসো। তোমার ভাই তো দেখছি বেশ খাওয়িন না।
0: মানে কি হলো?
1: আমও বলতো দেশের বাড়িটা খাওয়িন না, মানে খাদ্য রসিক।
0: আরে এই বয়সী ছেলেমেয়েরা এসব মশলাদার খাবার খেতেই ভালোবাসে, তো এইসবই তো রাঁধতে বলে। যে যে বলে আমি আর কারোর কাছে বায়না করি না, শুদ্ধ তুমি।
1: কেন, বাপে খেদানো মায়ে তাড়ানো বলা নাকি?
0: না গো, ওর বয়স যখন 7 তখন ওর বাবা হঠাৎ ওর মাকে ছেড়ে নিজের সেক্রেটারির সঙ্গে ঘর বাঁধতে চলে যান। ওর মা একেবারেই গৃহবধূ ছিলেন, বাইরে বেরিয়ে কাজ বা চাকরি কখনো করেননি। এদেশে উনি যে কী কষ্টে যে যে আর ওর বোন শ্রুতিকে মানুষ করেছেন সেটা শুনলে তুমি জাস্ট কেঁদে ফেলবে।
1: ও, আই এম সো সরি, আমি না জেনে খুব বাজে একটা জোক করে ফেলেছি।
0: ওই যে ওই ওর ডকুমেন্টারিটা, সেটা তো ওর মাকেই ডেডিকেট করেছে। যে যে মা ওটা দেখে নাকি খুব কেঁদেছিলেন। অবশ্য যে যে পাশ করে বেরোবার কিছুদিন পরে উনি মারাই গেছিলেন।
1: তোমার কফি শেষ হলো? দাও কাপটা দাও, সিঙ্কে যাই। তুমি এসো কিচেনে।
0: আরে তুমি কেন সিঙ্কে যাবে, আমি এখন ঠিক আছি, আমি পারবো।
1: জানি তো পারবে, সেই জন্যই তো বললাম এসো কিচেনে।
0: হ্যাঁ তো তুমি কিচেনে কি করবে? না না, তুমি কাপগুলো দাও তো আমাকে।
1: ও, আমি ভাবলাম তুমি বুঝি আমাকেও ইনভাইট করলে আজকের লাঞ্চে।
0: হ্যাঁ অফকোর্স, যে যে আসছে আমরা তিনজনে তো একসাথে লাঞ্চ করব, বললাম তো।
1: তাহলে আমি কিচেনে গিয়ে তোমার সাথে রান্নায় হেল্প করলে সমস্যা আছে কিছু?
0: তুমি এখানে চুপ করে বসো তো, টিভি দেখো, গান শোনো, কিচেনে আসতে হবে না, আমি পারবো। অনেক করেছো ফারজানা।
1: ও আচ্ছা, গেস্ট গেস্ট ফিল করাচ্ছো, ওকে আমি বসলাম।
0: আরে যে যে হয়তো এক্ষুনি এসে পড়বে, তুমি ওকে একটু রিসিভ করো, এন্টারটেইন করো, আমি চট করে রান্নাগুলো চাপিয়ে দিয়ে আসছি।
1: স্পিক অফ দ্য ডেভিল। হাই।
2: হাই।
0: হ্যালো ডেভিল, আমরা তোর কথাই বলছিলাম আর তুই এসে হাজির হলি। ট্যাক্সি করে এলি? মেট্রোতে তো এত তাড়াতাড়ি আসতে পারতিস না।
2: তুমি এখনো সাবওয়েকে মেট্রো বলো? না, আমি সাবওয়ে করে আসিনি, একটা ইয়ামাহা মোটর বাইক কিনেছি।
0: ও তাই নাকি?
2: খুব এদিক ওদিক যেতে হয় এখন, সুবিধা হয়।
0: সাবধানে চালাস বাপু, তোরা বস কথা বল, আমি তোর জন্য একটু কফি করে আনি। ফারজানা তোমার চলবে তো আরেক রাউন্ড?
1: তুমি বরং বসো, কথা বলো, কফিটা আমি করে আনছি।
0: আরে তুমি বসো তো, সেই তখন থেকে করে চলেছ, বসো আমি পারবো।
2: বাহ, এ তো কেবা আগে প্রাণ করিবেক দান পড়ি গেল কাড়াকাড়ি। আমি কফি খাবো কি না সেটা আগে কনফার্ম করলে।
0: বারে তুই অফিস থেকে এলি তো, খিদে পাচ্ছে না? চা খাবি? তোর জন্য পেঁয়াজি ভেজে দেবো বলে সব রেডি করে রেখেছি।
2: স্ট্রং কিছু আছে?
0: ডেপমি হচ্ছে না, মার খাবি, মোটর বাইক চালিয়ে বাড়ি ফিরতে হবে না।
2: ঠিক আছে তাহলে কড়া করে কফি করো।
0: যতটা কড়া মানুষ খেতে পারে সেই রকম করব। এখানকার মতন ওরকম বিষাক্ত কফি আমি করতে পারি না বাপু।
1: দিদি তুমি বসো, কথা বলো, কফিটা আমি তৈরি করে আনছি। ওকে দেখে মনে হচ্ছে খুব ডিপ্রেসড, প্রচণ্ড স্ট্রেস দেখাচ্ছে, বোধ হয় তোমার সাথে কিছু শেয়ার করতে চায়। তুমি কথা বলো, কিচেন আমি দেখে নিচ্ছি।
0: তাই না, আমারও তাই মনে হলো। ঠিক আছে, থ্যাংক ইউ গো। রাতেও খেয়ে যাস, বিশেষ কিছু নেই, ভাত ডাল আর চিকেন।
2: তুমি আবার এই সব করতে গেলে কেন?
0: কি হলো রে, মাথা ধরেছে?
2: একটু
0: কফি খেলে ভালো লাগবে, আর পেঁয়াজি তো তোর ফেভারিট। কি রে ভাই, সব ঠিক আছে? কি যেন দেখাবি বলেছিলি ফোনে, দেখা
2: ঘরে এইখানে এই জায়গাটা টিপো, এখানে সামনে সেপ্টেম্বর মাসে 9/11-এর 10 বছর হবে জানো?
0: জানি, আমি কি কোনোদিন আর ওই তারিখটাকে ভুলতে পেরেছি? আজকেও তো তুই আসার আগে।
2: আমি আসার একটু আগে কি কিছু হয়েছে?
0: না না, কিছু না, কিছু না, ওই নিয়ে আমি আর ফারজানা কথা বলছিলাম। আর তুই বলতো কি বলছিলি?
2: তো ওই দিনটা নিয়ে আমাকে অফিস থেকে একটা ছোট ফিল্ম বানাতে দিয়েছে, ভিকটিমদের সাথে কথা বলতে বলেছে।
0: বুঝে গেছি, সেই জন্য আমার ইন্টারভিউ করবি তাই তো? আমি পারবো না রে, পারবো না, আমি আমি সত্যি।
2: কথাটা শেষ করতে দাও, আগে কেন?
0: বল না বল, জানি তো সেই ঘুরে ফিরে এখানেই আসবে, বল বল।
2: না না না না, আসবে না, শোনো আগে, ফিল্মটা তৈরি করার জন্য আমি রিসার্চ করে অসংখ্য ভিডিও ক্লিপিং দেখে দেখে এডিট করে জোড়ো করছিলাম, সেটারই একটা ক্লিপ।
0: না না না, আমি পারবো না, আমি দেখতে পারবো না, তুই আমাকে মুক্তি দে, তুই আমাকে মুক্তি দে।

0: আমি আর ওসব ফেস করতে চাই না রে বাবা।
1: দাদি, আমি একটা বিশেষ কারণে তোমাকে এটা দেখতে বলছি।
0: আমি দেখবো না, আমি দেখবো না, দেখবো না। তুই কি আমার উপরে এক্সপেরিমেন্ট চালাতে এসেছিস? দেখো তো ফারজানা, ও আমাকে বলছে ওই 9/11 এর দিনটার ভিডিও ক্লিপস দেখাবে। আমি আমি দেখবো না, তোকে তো বলছি আমি ওসব দেখতে চাই না।
2: দিদির কিন্তু কিছুক্ষণ আগে একটা প্যানিক অ্যাটাক হয়ে গেছে।
1: প্যানিক অ্যাটাক কেন, কি হয়েছিল?
2: পাড়ার ছেলেগুলো বেসবল খেলছিল, উল্টো দিকে লনে একটা জোর হিটে বলটা দিদির ডাইনিং এর জানলার কাচ ভেঙে ভিতরে ঢুকে গিয়েছিল। আর
1: আচ্ছা, সামলে নিয়েছো তো তুমি? মাইটি স্পিরিটেড লেডি, আই নো।
0: আর সেই জন্যই তুই আমাকে এখন ওসব দেখিয়ে হার্ট অ্যাটাক করাবি, তাই তো?
1: তেমন কিছু হলে আমি আছি, উনি আছেন, আমরা তোমায় হাসপাতালে নিয়ে যাব। কিন্তু যা তোমাকে দেখাতে এনেছি সেটা দেখলে তোমার এই প্যানিকটাই আর থাকবে না। আই সোয়ার, হ্যাভ ফেথ।
0: দেখো তো ফারজানা কি সব এক্সপেরিমেন্ট করতে এসেছে, আমি কি করি বলো তো এই ছেলেকে নিয়ে?
2: আমার মনে হয় দিদি তোমার দেখা উচিত, উনি যেটা দেখাতে চাইছেন। তোমার তো ভাই, নিশ্চয়ই তোমার খারাপ কিছু চাইবেন না, একটু সাহস করে বসে দেখোই না। আর তাছাড়া আমরাও তো আছি তোমার পাশে, মানে যদি তোমরা আমাকে অ্যালাউ করো।
1: ইটস পারফেক্টলি ওকে, আপনিও দেখতে পারেন। তুমি বসো এসে মোহনাদি, ছোট ক্লিপ, জাস্ট মিনিট তিনে।
0: আমার যদি কিছু হয়ে যায় তো আমি মৃত্যুকালীন জবানবন্দিতে তোদের দুজনের নামই বলে যাব, দেখিস? এই চুপ করো,
1: পুরো বঙ্গলক্ষ্যে যাত্রা বাড়ি, চুপ করে বসবে?
0: আর তোর কফি আর পকোড়াগুলো যে ঠান্ডা হয়ে যাচ্ছে, ফারজানা একটু ক্যাচআপ দিলে না সাথে?
1: দরকার নেই, ছেড়ে দাও, যা দেখাচ্ছি মন দিয়ে দেখো।
0: আমি দেখবো না, আমি দেখবো না, আমি দেখবো না। তুই চোখ বন্ধ কর,
2: চোখ বন্ধ করো না দিদি, যে যে যা দেখাতে চাইছিস সেটা তো তোমাকে দেখতে হবে।
0: কি হলো, পজ করলি কেন? দেখছিলাম তো আমি।
1: কি দেখলে?
0: ও ওই তো টুইন টাওয়ারে অ্যাটাক হলো, প্লেনটা এসে সোজা ঢুকে গেল সেকেন্ড টাওয়ারটার পেটে, তারপর সব ধোঁয়া ধোঁয়া, বিল্ডিংটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে, লোকজন আতঙ্কে চিৎকার করছে, পালিয়ে যাচ্ছে।
1: এখন এখন কি দেখছো? এখন আমি যে পজ করেছি, স্ক্রিনে কি দেখতে পাচ্ছ?
0: ওই তো বললাম তো, লোকজন আতঙ্কে চিৎকার করতে করতে যেদিকে পারছে পালিয়ে যাচ্ছে।
1: ভালো করে দেখো, লোকজনকে দেখো, সবাইকে দেখো, আলাদা আলাদা করে। ভালো করে দেখো, আমি একটু রিওয়াইন্ড করছি, এই লোকটার পেছনের লোকটাকে খেয়াল করবো। আবার আবার দেখো ভালো করে, আমি আমি আরেকবার রিওয়াইন্ড করছি।
2: কি হয়েছে?
1: স্বরূপ দা, মোহনাদির বর।
2: হোয়াট, মানে দাদার অফিস তো ওই সেকেন্ড টাওয়ারের 19 তলায় ছিল, পুরো বিল্ডিং ধসে গেল, দাদা তো, মানে কি বলছেন আপনি?
1: আমরা সবাই সেটাই জানি, স্বরূপদা ওই টুইন টাওয়ারের উপর টেরোরিস্ট অ্যাটাকে মারা গেছেন, ওখানে মৃত লোকজনের লিস্টে নাম আছে তার।
2: আর এখানে দেখাচ্ছে দাদা পালিয়ে যাচ্ছে কোনো নিরাপদ জায়গায়। আর শিওর এটা দাদাই? দিদি,
3: 10 বছর আগে স্বরূপ আমাকে বিয়ে করে এদেশে নিয়ে এসেছিল, কত স্বপ্ন কত আশা নিয়ে সংসারটা পেতেছিলাম। মাঝে মাঝে বাইরে চলে যেত কোম্পানির ট্যুরে, আমি একা থাকতাম আর ওর ফিরে আসার অপেক্ষা করতাম। একদিন সেই অপেক্ষা শেষ হয়ে গেল চিরদিনের জন্য, টুইন টাওয়ারগুলো ভেঙে পড়লো এয়ার অ্যাটাকে, স্বরূপ তখন ওখানেই কাজ করছিল, আর বাড়ি ফেরেনি। বিয়ের 5 মাসের মধ্যেই বিধবা হয়ে গেলাম, মাথায় পাঁচ পড়ল, কোথায় যাব, কি
2: একটু জল খাও নাও তো, একটু জল খাও।
3: না না, দরকার নেই, আমি দেশে ফিরে যেতে চাইনি, মামার সংসারে এমনিতেই প্রচুর অভাব, এই অলসই সংস্থাটা না থাকলে, সাহায্য না করলে জানি না কি হতো আমার। ঘটনাটার পর থেকে সবসময় একটা ভয়, বিভ্রান্তি, আতঙ্কে মেশানো বিভীষিকা আমাকে তাড়া করে বেড়ায়। দিন রাত ওই টুইন টাওয়ার ভেঙে যাওয়ার দৃশ্যগুলো চোখের সামনে চলে আসে।
0: কেন কেন কেন এনেছি সেটা? কেন দেখালি আমাকে এই ভিডিও? বল যে যে বল।
2: দিদি কি করছো? এরকম করে না দিদি, শান্ত হও, শান্ত হও প্লিজ।
3: আমি কি এত খারাপ রে ভাই? বল না,
0: ওই কি রে যে যে, আমি কি এত খারাপ? আমার সাথে কেন এরকম করলো?
2: আমরা আছি তো তোমার পাশে দিদি, তোমার কিছু হতেই দেবো না।
3: বাবা আবার চালাতো ভিডিওটা, আবার দেখা। ওই তো সরু, এই তো এই চেক শার্টটা পরেই অফিসে গেছিল সেদিন, আমি সেটা এগিয়ে গেছিলাম। বেঁচে আছে ফারজানা? ফারজানা আমি উইডো নই। আমি এখন কি করবি? এই এই পকোড়ার প্লেটটা দে তো খাই। আমার খিদে পেয়েছে, আবার খিদে পেয়েছে।
0: কোথায় পালাচ্ছিস শালা ফ্রড?

0: মাথাটা একটু জল দিয়ে শুয়ে দিয়ে এলাম, একটু ঘুমোলে আরাম পাবে। কফিটা তো ঠান্ডা হয়ে নিমে শরবত হয়ে গেছিল বোধ হয়, আরেকবার করে আনবো?
1: না ঠিক আছে, সমস্যা নেই।
0: কোথায় পেলেন ভিডিওটা?
1: ওই আমাদের অফিসের স্টক ফুটেজের মধ্যেই ছিল।
0: দাদা এখন কোথায় আছেন, কিছু খোঁজ পেয়েছেন?
1: না না, আগে তো কনফার্ম করতে হতো যে ভিডিওতে যে লোকটাকে আমি স্বরূপদা বলে মনে করেছি সেটা ঠিক মনে করেছি কিনা, তারপর তো খোঁজ খবর।
0: হ্যাঁ সেটাও তো ঠিক। কি মনে হয় পাওয়া যাবে দাদার খোঁজ?
1: কি করে বলি।
0: আচ্ছা ধরুন দাদা আবার ফিরে গিয়েছিলেন হয়তো কাউকে বাঁচানোর জন্য, তখন নিজেও
1: খোঁজটা নিয়ে কিছুই বলা যাবে না।
0: কেউ কেন এরকম করবে, দিতে তো ওনার কোনো ক্ষতি করেনি।
1: আমি জানি না,
0: কিন্তু দাদার বাবা সব আত্মীয় স্বজন সবাই তো জানে দাদা মৃত, কি লাভ হলো দাদার এসব করে?
1: আমি কি করে বলবো বলুন তো।
0: আপনি পারবেন দাদাকে খুঁজে বার করতে?
1: সেটার আগে মোহনাদির পারমিশনের ব্যাপার আছে তো।
0: 10 বছর ভাবা যায় কি স্ট্রাগলটাই না করেছে দিদি, কত কেঁদেছে বরের জন্য, হঠাৎ হারিয়ে যাওয়া সুখের জন্য।
1: স্বরূপদার বাবা মানে মোহনাদির শ্বশুরমশাই ঘটনাটার 1 বছর বাদে মারাই গেলেন ছেলের দুঃখে।
0: ছেলের সাথে নিশ্চয়ই খুব ভালো বন্ডিং ছিল ওনার, তাই শক পেয়েছেন এতখানি।
1: না তা বোধ হয় ছিল না, মোহনাদির কাছে যেটুকু শুনেছি বাবার সাথে স্বরূপদার একদমই মতের মিল ছিল না, কিন্তু মাকে নাকি খুব ভালোবাসত, কিন্তু ওর মা তো ওদের বিয়ের অনেক আগেই গত হয়েছিলেন।
0: তার মানে দেশে ফিরে যাওয়ার মতন টান দাদার ছিল না তেমন।
1: ঠিক আছে আমি আবার আসবো।
0: আরে এ কি, খাওয়া দাওয়া করে যাবেন তো?
1: না না মোহনাদিকে ডিস্টার্ব করবেন না প্লিজ, ঘুমোচ্ছে ঘুমোতে দিন, আমি পরে কল করে নেব।
0: আপনার দিদি আপনার জন্য ফ্রেশ কার্ট থেকে খাবার আনিয়েছেন আপনি আসবেন বলে, আপনি না খেয়ে চলে গেলে তো দিদির ভাগ্য পরিবর্তন হয়ে যাবে না এক্ষুনি।
1: খাবার আনিয়েছে মানে কুকড ফুড?
0: সেটা তো আপনার সমস্যা নয়, খেয়ে যাবেন, বসুন, আর একটু কফি চলবে? আমি রান্নাটা কিন্তু খুব একটা খারাপ করি না।
1: আমিন
2: ভাই আমাকে ভালো দেখাচ্ছে, সুন্দর লাগছে।
1: এটা কি করেছো, মার্কার পেন দিয়ে কেউ সিঁথিতে লাল রং করে?
2: বল না, আমাকে ভালো দেখাচ্ছে না?
1: খুব সুন্দর লাগছে তোমাকে মোহনাদি।
2: ভাই লোকটাকে খুঁজে পাওয়া যাবে না?
1: খুঁজে তো বার করবই, করতেই হবে।
2: 10 বছর অনেকটা সময় না রে, কিন্তু জানিস আমার মন বলছে ও ভালোই আছে, কিচ্ছু হয়নি ওর।
1: যাই হয়ে যাক, খুঁজে আমি বার করবই।
2: দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে, পাড়ার লোকে সবাই বলতো শুনে, বাঘে খোকার ছিল মায়ের কাছে।

0: Stop! Stop! Stop! Stop! I said stop! Don't shout!
1: তুমি মানে কিভাবে ঠিক ঠিকানা কোথায় পেলে? ও হ্যাঁ সরি, ভেতরে ভেতরে এসো, ভেতরে এসো। না না না, ও কিছু করবে না, মাথা আছে, এসো।
2: নায়াগ্রার সামনে ফ্যামিলি পিকচার, ভিক্টোরিয়া, রাইট? ভিক্টোরিয়া জ্যাকারোস্কি,
1: মাই ওয়াইফ, and that's my son Max, and she's Megan.
2: তোমার ছেলে ও wheelchair-এ কেন? I mean,
1: জন্ম থেকেই জড়বুদ্ধি, নিজে কিছুই করতে পারে না, মেঝে থাকবে যতদিন এভাবেই।
2: মে গড ব্লেস হিম। মেয়েটা খুব মিষ্টি, আমি তো জানতাম না। আই শুড হ্যাভ ব্রিং সামথিং ফর দেম।
1: নো দ্যাটস অল রাইট, বসো তুমি, বসো।
2: নাইস হাউস।
1: হাউ ডিড ইউ ফাইন্ড মি? আমাকে খুঁজে পেলে কি করে?
2: খুঁজে পেলাম, এক বন্ধু সাহায্য করেছে।
1: বন্ধু? বিয়ে করেছো আবার? সরি, আমি বোধহয় খুব পার্সোনাল প্রশ্ন জিজ্ঞাসা করে ফেললাম।
2: ওই কথাটা তোমার জিজ্ঞাসা করার অধিকার আছে বলে তুমি মনে করো? হাই।
3: হাই
2: মেগান, মি মোহনা।
3: মোয়ানা? ড্যাডি, শি ইজ মোয়ানা, মাই ফেভারিট।
1: মোহনা, শি ইজ বেঙ্গালি, নট মোয়ানা। তুমি ভেতরে যাও, ম্যাক্স একা আছে, গো।
3: ওকে, বাই।
2: বাই সুইটহার্ট। নভেম্বর মাস, তাও তোমাদের এই বাফেলোতে 2 ইঞ্চি বরফ। সাবধানে গাড়ি চালাতে হচ্ছিল, তবে এখানে রাস্তা পরিষ্কার করার ব্যবস্থা দেখলাম অনেক বেটার, তাই তেমন অসুবিধে হলো না।
1: তোমার বন্ধু কোথায় দেখে নাও, বাইরে গাড়িতে কেন বসে থাকবে?
2: না না, দরকার নেই, আমি একাই ঠিক আছি। আর যে যে হোটেলে ফিরে গেছে, এই কাছেই ওই যে ইকোনোলজি রিজার্ভেশন করালাম, আজ রাতটা ওখানে থেকেই কালকে ফিরে যাব।
1: যে যে ইজ ই ব্ল্যাক? নো প্লিজ ডোন্ট মাইন্ড ইফ আই এম গেটিং টু পার্সোনাল।
2: জয়জিৎ জোয়ারদার, আমার ভাই বললেও
1: বাঙালি
2: কম বলা হয়।
1: ও বললে না তো আমাকে খুঁজে পেলে কি করে?
2: তুমি তো এখন রূপ মিত্র, তাই না? দরজাতেও তাই দেখলাম, নিজের নামটাকে ছোট করেছ। পদবিটা খুব লম্বা বলে কোনো কালেই তোমার তেমন পছন্দ ছিল না, ঝেড়ে ফেলতে পেরে বেঁচেছো মনে হচ্ছে। একবার বলেও ছিলে কি বিশাল পদবী মুখোপাধ্যায়, আমার ছোটোখাটো পদবীগুলো ভালো লাগে, মিত্র, সেন, এরকম। তারই একটাকে বেছে নিয়েছ। জেজের এক বন্ধু ম্যারেজ রেজিস্ট্রেশন ব্যুরোতে কাজ করে, তাকেও বলেছিল সার্চ করে দেখতে। 2000 সালে তো তুমি এখানে একটা বিয়ে করেছিলে, আই মিন ভিক্টোরিয়া জ্যাকারোস্কিকে। আমাদের বিয়ের তারিখটা তোমার মনে আছে?
1: 2002,
2: 26 এপ্রিল 2001। কি দরকার ছিল?
1: তোমার শুনতে ভালো লাগবে না।
2: 10টা বছর তো হয়ে গেল, সময়ের সাথে সাথে দুঃখের অনুভূতিটাও ভোঁতা হয়ে গেছে। এখন শুধু বিশ্বাসভঙ্গ হয়ে যাওয়ার শূন্যতা আর রাগ জিঙ্কে বসেছে, আ ফিলিং অফ বিট্রেয়াল, ব্যাস। কাউকে বলিনি, কি বলবো?
1: আমি টরিকে বিয়ে করে নিয়েছিলাম, কিন্তু বাবা কিছু শুনল না, বলতে লাগলো আমার পছন্দের মেয়েকে তুমি যদি বিয়ে না করো তাহলে আমার মরা মুখ দেখবে। বাবা সবটাতে ওই রকম জোরজুলুম, বাধ্য হলাম তোমাকে বিয়ে করতে। এখানে ফিরে আসার পর কি করব কি করব ভেবেই পাচ্ছিলাম না, তোমাকে কিছু বলতে সাহস হচ্ছিল না, যদি বাবাকে বলে দাও সেই ভয়ে। এদিকে টরি তখন প্রেগনেন্ট, আমি দিশেহারা হয়ে কি করব ভেবেই চলেছি।
2: এমন সময় টুইন টাওয়ারের হামলাটা হলো, তখন তোমার মাথায় প্ল্যানটা এলো আর তুমি সহজ পথটা বেছে নিলে। কাউকে কোনো কৈফিয়ত জবাব দিতে হবে না, আত্মীয় পরিজনদের হয়তো কৌতূহল থাকবে না। গুড গুড, ওয়েল প্ল্যান্ড।
1: মিলিয়ে গেলাম আমি সবার জীবন থেকে, নিউ ইয়র্ক শহরের পাট তুলে দিয়ে বাফেলোতে এসে নাম বদল করে নতুন জীবন শুরু করলাম।
2: মাথার সব চুল হয় পড়ে গেছে নাকি কামিয়ে ফেলেছ? গোপটাও তো নেই, মুখটা অনেকটা ফোলা, অনেক বদলে গেছে তোমার চেহারাও, রাস্তায় দেখা হলে চিনতেই পারতাম না বোধ হয়।
1: তুমি অনেকটা একই রকম আছো, বয়সটা যা একটু চেঞ্জ এনেছে।
2: বাবার কথা একবারও ভাবলে না?
1: বাবা ভেবেছিলেন আমার কথা, আমার খুশির কথা? আমাকে মরা মুখ দেখার হুমকি দিচ্ছিলেন, তাই আমি ওনাকে মরা ছেলে দেখিয়ে দিচ্ছি।
2: আর আমি,
1: তুমি কি, তুমি কি, তোমার তো কোনো ক্ষতি আমি হতে দিইনি। এদেশে চলে এলে আমার টাকায়, আমার পরিচয়ে, আমার মারা যাওয়ার খবর দিয়ে ইন্স্যুরেন্সের টাকাগুলো তো সব পেয়েছো, বাড়িটা তো তোমার নামেই কিনেছিলাম। সো তোমাকে তো আমি জলে ফেলে দিইনি।
2: আমি তো মামার বাড়িতে ছিলাম, মা বাবা সেই কোন ছোটবেলায় মারা গিয়েছেন, মামাদের খুব অভাবের সংসার। তোমার বাবা আমাকে কোনো একটা বিয়ে বাড়িতে দেখে পছন্দ করে মামার সাথে কথা বলেন। তোমার তখন এদেশে প্রায় 5 বছর থাকা হয়ে গেছে।
1: তাহলে আগে সেই জীবনটা থেকে তো তুমি এখন অনেক ভালো আছো, সে তো আমার নাম পরিচয় নিয়েই। আমি থাকি আর না থাকি কি যা, তুমি লেখাপড়া জানো মেয়ে, চাকরি জোগাড় করে নেওয়া এদেশে খুব বড় ব্যাপার কিছু নয়, কি খারাপ আছো তুমি?
2: আমি তো বলিনি আমি খারাপ আছি, ভালো থাকা খারাপ থাকার অনেক ঊর্ধ্বে চলে গেছি আমি। তাছাড়া আমি যে এনজিওটায় কাজ করি ওলসই, সেখানে যা যা কেস দেখি, তারপরে আর আমার ভালো থাকা খারাপ থাকার ডেফিনেশনটাই আর চলতি মাপে থাকে না।
1: তাহলে হঠাৎ এখানে হাজির হলে কেন?
2: বাফেলো, আপস্টেট নিউ ইয়র্ক, নায়াগ্রা ফলসের কাছে, তো ভীষণ ঠান্ডা এদিকটায়, আমার ক্লোজার দরকার। তুমি বেঁচে আছো জানার পর তো ব্যাপারটাকে এভাবে ফেলে রাখতে পারতাম না আমি। তুমি কেন আমার সাথে এরকম করলে আমার জানতে হতো।
1: আর কি জানতে চাও বলো?
2: শুধু জানতে তো আসিনি, জানাতেও তো এসেছি। আমি যে তোমার পুরো ব্যাপারটা জেনে গেছি সেটাও তোমার জানা উচিত, তাই জানাতে এসেছি, দেখতে এসেছি তোমার কোনো অপরাধ বোধ আছে কিনা।
1: কি দেখলে? কিছু নেই, তাই তো?
2: তোমার মতো স্বার্থপর কাপুরুষ আমি জীবনে দেখিনি। ফুলশয্যার রাতে তো আমাকে সব কিছু বলতে পারতে, কিন্তু না না না, অতটা সৎসাহসী তুমি হতে পারো?
1: জাজমেন্টাল হচ্ছ? অবশ্য ইউ হ্যাভ গট দ্য রাইট, হতেই পারো।
2: তোমার ওয়াইফ কোথায়, আলাপ করিয়ে দেবে না? ভয় নেই, ভয় নেই, আমাকে স্বচ্ছন্দে যা খুশি তাই পরিচয় দিতে পারো, জানি আমি তেমনি রোল প্লে করতে পারবো।
1: টরি বাড়িতে নেই, অফিস গেছে।
2: ও আচ্ছা, তাহলে ওয়াইফ কাজ করে আর তুমি ঘর সামলাও, বাচ্চা মানুষ করো, আত্মগোপনের এই ফর্মুলাটা কিন্তু বেশ ভালো।
1: টরি ক্যান্সার সার্ভাইভার, ম্যাক্স জন্মাবার পরেই ওর সার্ভিক্যাল ক্যান্সার ধরা পড়ে, সার্ভিক্স কেটে ফেলে দিতে হয়। ক্যান্সার সার্ভাইভারদের জন্য একটা ওয়েলফেয়ার প্রজেক্টেও এখন প্রমোশনাল নানা রকম কাজ করে, আর আমি বাড়ি থেকেই টুকটাক কম্পিউটারে কাজ করি।
2: তোমার ছেলে ম্যাক্স জন্মাবার পর তোমার ওয়াইফের সার্ভিক্স কেটে ফেলে দিতে হয়?
1: মেগানের কথা বলছো? মেগানকে আমরা দত্তক নিয়েছি।

0: এক্সকিউজ মি, আমাকে একটু ভেতরে যেতে হবে, তুমি একটু বসবে প্লিজ, আমি আমি আসছি।
1: গুড বাই মিস্টার রূপমিত্র, আমার আর কোনো গ্রাজ নেই, আপনার যা প্রাপ্য আপনি পেয়েছেন। ভালো লাগলো তবু সে সব আঁকড়ে ধরে রেখেছেন, অন্তত সেখান থেকে পালাননি, তার মানে মানুষটা আপনি খারাপ নন।
0: একটু কফি চল, কি চলে গেল, অদ্ভুত তো, এটা কি মিউজিক প্লেয়ার, নোট একটার সাথে কি, তুমি দিয়েছিলে তোমাকেই ফিরিয়ে দিয়ে গেলাম, এতদিন আমার খুব ভালো সঙ্গী ছিল এটা।

0: এতক্ষণ শুনলেন নাটক খেলাঘর, স্বরাভিনয়ে মোহনা মৌকনা মুখার্জি, ফরজানা অনন্যা চক্রবর্তী, জে জে অরুময় চক্রবর্তী, স্বরূপ অমিতাভ কাঞ্জিলাল, রচনা ও নির্দেশনায় অমিতাভ কাঞ্জিলাল, সম্পাদনা দেবমিত্রা রাহা, প্রযোজনা সুবীর দাশগুপ্ত। নাটকটি এখানে শেষ হল।
1: শুনলেন নাটক খেলাঘর, স্বরাভিনয় মোহনা মৌকনা মুখোপাধ্যায়, ফরজানা অনন্যা চক্রবর্তী, জে জে অরুময় চক্রবর্তী, স্বরূপ অমিতাভ কাঞ্জিলাল, রচনা ও নির্দেশনায় অমিতাভ কাঞ্জিলাল। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী মান্না দে।

শুনলেন মান্নাদের কণ্ঠে আধুনিক গান। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি সংবাদ, তারপরে ইংরেজি সংবাদ।

0: এতক্ষণ শুনলেন সুরেশ ওয়ারকারের কণ্ঠে গজল। আকাশবাণী শিলিগুড়ি, এখন বিশেষ অনুষ্ঠান শুনবেন উচ্চ মাধ্যমিক 2026-এ অষ্টম স্থান অধিকারিণী শ্রেয়সী শীল এবং তার পিতা জীবন কুমার শীলের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন শাহানা বন্দ্যোপাধ্যায়।
1: শ্রোতা বন্ধুরা, আজকে আমরা একটা বিশেষ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। শুধু অনুষ্ঠান নয়, সঙ্গে রয়েছেন বিশেষ অতিথিরাও। কেন তারা বিশেষ? তার কারণ, সম্প্রতি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল, আর তাতে সারা রাজ্যের মধ্যে শিলিগুড়িকে গর্বিত করেছেন যিনি, তিনি হলেন শিলিগুড়ির ছাত্রী শ্রেয়সী শীল। শ্রেয়সী, আমাদের অনুষ্ঠানে তোমাকে স্বাগত। আর হ্যাঁ, সঙ্গে রয়েছে শ্রেয়সীর বাবা শ্রী জীবন কুমার শীল। শ্রেয়সীর এই যে সাফল্যের কাহিনী, এই কাহিনী আমরা আজকে বিস্তারিতভাবে শুনব। প্রথমে শ্রেয়সীকে বলবো, শ্রেয়সী, তুমি এই যে জীবনের একটা বিশেষ পরীক্ষায় এই যে সাফল্য লাভ করেছো, এটা তুমি একটু নিজের মুখে আমার শ্রোতা বন্ধুদের বলো।
2: নমস্কার, আমার নাম শ্রেয়সী শীল, আমি শিলিগুড়ি দক্ষিণ একটিয়াশিলে থাকি। এবছর উচ্চ মাধ্যমিকে আমি শিলিগুড়ি গার্লস হাই স্কুল থেকে রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছি এবং আমি কলা বিভাগের ছাত্রী।
1: শ্রোতা বন্ধুরা, এই যে শ্রেয়সীর উত্তরণ বা শ্রেয়সীর এই যে সাফল্যের পথে পা রাখার এই যে জীবনচর্যা, এর পেছনে রয়েছে পরিশ্রম, ধৈর্য, অধ্যবসায় এবং প্রচেষ্টা। আজকে শুনব সেই কাহিনী। শ্রেয়সী, তোমার এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এত ভালো রেজাল্ট, এটা কি তুমি আশা করেছিলে?
2: প্রথমত, আমাদের এবছরে উচ্চ মাধ্যমিকে নতুন সিস্টেমে আমরা পরীক্ষা দিয়েছি, সেমিস্টার সিস্টেমে। তো প্রথমে কিছুটা ভয় ছিল, তবে পরীক্ষা দিয়ে আমি কিছুটা আন্দাজ করেছিলাম যে মানে ফলাফল ভালো হবে, র্যাঙ্কের আশাও হয়তো কোথাও গিয়েছিল, তবে সেটা যে বাস্তবায়িত হবে সেটা মানে সত্যি আর কি ভাবিনি।
1: আর এই যে তোমার সাফল্য, এখানে তুমি বিদ্যালয় এবং পরিবার দুজনেরই সাহায্য পেয়েছো, তো স্কুল তোমাকে কিভাবে সাহায্য করেছে এটা যদি একটু বলো।
2: মূলত বিদ্যালয়ে তো সেটা আমি মনে করি যে আমি রোজ বিদ্যালয়ে যেতাম না, এটা আমার নিজস্ব খামতি। এছাড়াও আমি যতদিন বিদ্যালয়ে গিয়েছি প্রতিটা শিক্ষিকার যে সমস্ত আমি ক্লাসগুলো অ্যাটেন্ড করেছি সেখানে তাদের যে মূল্যবান বক্তব্য সেটা অনুপ্রাণিতও করে, সেখান থেকে নতুন নতুন বিষয় শিখেছি। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষিকারা আমাকে বই দিয়েও সাহায্য করেছে। বিদ্যালয় তো রয়েছে, তার সাথে সাথে আমার গৃহ শিক্ষক শিক্ষিকারাও রয়েছেন, তারাও আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন। মা বাবা রয়েছে, সবাই, এছাড়াও পারিপার্শ্বিক পরিবেশ, সব কিছু আর কি আমাকে যথেষ্ট অনুপ্রাণিত করে, সব কিছুই আমাকে সাহায্য করেছে।
1: তুমি এই যে কলা বিভাগে তুমি এত ভালো রেজাল্ট করেছো, তোমার কি কি সাবজেক্ট ছিল?
2: আমার ছিল বাংলা, ইংরেজি, এছাড়াও ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং পরিবেশবিদ্যা।
1: এর মধ্যে তোমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট কোনটা, আর কোন সাবজেক্টটাকে তোমার মনে হয়েছে যে এটা না হলে আমি আরও ভালো রেজাল্ট করতে পারতাম বা তোমার এটাতে আরও প্রচেষ্টা দেওয়া দরকার ছিল?
2: আমার পছন্দের বিষয় ভূগোল এবং আমি ভবিষ্যতে ভূগোল নিয়ে আগাতে চাই। এছাড়াও মানে যদি বলতে চাই যে যেই সাবজেক্টটা আমার পছন্দ নয়, সেরকম কোনো সাবজেক্ট আমার নেই। তবে কারণ কি, কোনো সাবজেক্টকে যদি আমি আর কি অগ্রাহ্য করে পড়ি তাহলে সে বিষয়ে আমার তো মনোযোগ বসেই না, শুধুমাত্র পরীক্ষার জন্য পড়বো সেটা না, ভবিষ্যতেও যে কাজে লাগবে সেটাও আমার মানে মন থেকে উঠে যায়। তো আমি চেষ্টা করি প্রত্যেকটা বিষয়কে আমি যাতে মন দিয়ে এবং ভালোবেসে পড়ি, তবে ভূগোলটা আমার সবথেকে পছন্দের বিষয়।
1: একদম। তাহলে শ্রোতা বন্ধুরা, যারা এই অনুষ্ঠানটা শুনছেন, যারা এই অনুষ্ঠানটা দেখছেন, তারা শ্রেয়সীর কাছ থেকে একটা মূল্যবান দরকারি টিপসই বলা যেতে পারে, এটা নিতে পারেন যে যে কোনো বিষয়কে কিন্তু সমান গুরুত্ব দিয়ে এবং সমান অগ্রাধিকার দিয়ে পড়তে হবে, যাতে ভবিষ্যতে এই বিষয়টাও তার কাজে লাগতে পারে। যদি কখনো এই বিষয় নিয়ে সে নাও পড়ে, তবুও কখনো তার চলার পথে বিষয়টা কাজে লেগে যেতে পারে। এবারে আসছি যে যে সমস্ত ছাত্রছাত্রীরা, দেখো অনেকেই হয়তো, তুমি যেরকম বললে যে গৃহশিক্ষকের সহায়তা পেয়েছো, অনেকেই হয়তো গৃহশিক্ষকের সহায়তা পাবে না বা পাচ্ছে না, সেক্ষেত্রে তারা স্কুলকে কিভাবে ব্যবহার করবে?
2: স্কুল তো শিক্ষার একটা আদর্শ প্রতিষ্ঠান। এবার গৃহশিক্ষক যে প্রত্যেকেরই জরুরি সেটা একদমই কাম্য নয়, বা প্রত্যেকেই সেই গৃহশিক্ষকের বা শিক্ষিকার কাছে যাবেন সেটা তার ব্যক্তিগত ইচ্ছা। তবে যারা পুরোপুরিভাবে বিদ্যালয়ের উপর নির্ভরশীল, তাদেরকে আমি বলবো যে বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে, মানে এটা আমারও আর কি একটা অভিজ্ঞতা বলতে পারি, তাদের কাছ থেকে আমি যখনই কোনো সাহায্যের জন্য গিয়েছি তারা কখনোই ফেরান না, এবং তারাও কিন্তু যথেষ্ট গুরুত্ব সহকারে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে নজরে রাখেন, গুরুত্ব দেন, তাদেরকে পড়াটা কিভাবে তাদের কাজে লাগাতে পারবে পরীক্ষার জন্য, পরবর্তী জীবনের জন্য তারা কিন্তু যথেষ্ট ভালোভাবে পথ নির্দেশন করেন।
1: একদম, তাহলে শিক্ষকরাই হচ্ছেন ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড, তাই তো? সুতরাং কেউ যদি ভাবেন যে আমি স্কুল এবং শিক্ষক শিক্ষিকাদেরই সহায়তা নেব, তাহলে সেটা কিন্তু শিক্ষকরা সব সময় করার জন্য এগিয়ে আসেন। তোমার পড়ার যে পদ্ধতি সেটা কীরকম ছিল, কত ঘন্টা তুমি পড়তে?
2: ঘন্টার হিসেবে বলতে পারবো না, তবে যদি তাও ঘন্টা হিসেবে বলতেই হয় তাহলে বলতে পারি যে দিনে গড়ে 6-7 ঘন্টা বলতে পারি, তবে পরীক্ষার আগে সময়টা বেড়েছিল। এছাড়াও আমি মূলত দিনের বেলা পড়ি, রাতের বেলা আমার পড়া হয় না বা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না।
1: আর তুমি এই যে এত ভালো রেজাল্ট করেছো, তোমার মার্কশিট তো আমরা দেখাতে পারছি না, তো কোন বিষয়ে কত নম্বর পেয়েছো একটু যদি বলো।
2: আমার বাংলায় 99, ইংরেজিতে 100, ভূগোলে 97, রাষ্ট্রবিজ্ঞানে 97, ইতিহাসে 90 এবং পরিবেশবিদ্যায় 96।
1: ইংরেজিতে 100-তে 100, এটা কীভাবে সম্ভব হলো একটু বলবে?
2: মূলত পড়াশোনাটাই তো প্রথম, ইংরেজি বিষয়ে আমার শিক্ষিকাদের পরামর্শ, তাদের যে তারা আমাকে যেভাবে আর কি শিক্ষা দিয়েছেন যে এই বিষয়টা এভাবে করতে হবে, যেভাবে গ্রামারগুলো প্র্যাকটিস করানো, এছাড়াও যে রাইটিং বিষয়টাতে সেখানে যথেষ্ট আর কি শব্দের দখল দরকার, তো অত আমার যদিও নেই, তবে সেই বিষয়টাতে আমি একটু শেষের দিকে একটু ফোকাস করেছিলাম। তো সব মিলিয়েই শিক্ষক শিক্ষিকাদের অনুপ্রেরণা, তাদের পথ চলার
1: গাইডেন্স দিয়ে তুমি এই সফলতাটা অর্জন করেছো। আর তোমার ভূগোলে যে 97 পেয়েছো, তার জন্য তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করেছিলে? কারণ ভূগোল তোমার পছন্দের সাবজেক্ট।
2: পছন্দের সাবজেক্টকে আর কি যে খুব জোর দিয়ে পড়তে হয় এটা না, মানে হয়নি, যেহেতু ভূগোল আমার পছন্দের বিষয় তো সেটাতে আমার খুব আর কি কষ্ট পরিশ্রম করতে হয়নি। আমি প্রথমে তো টেক্সট বুক ওপর ধ্যান দিয়েছি, টেক্সট বুক পড়া হয়ে গেলে আমার যিনি আর কি টিচার, তিনি যে সমস্ত নোটসগুলো দিতেন সেটা আমি পড়তাম, সেখানে কিছুটা যদি নিজের মতো করে লেখা যায় সেটা চেষ্টা করা, এছাড়া তারপরে যদি রেফারেন্স বুক যদি পাই, এবার অত বই তো কেনা সম্ভব নয়, আমি শিক্ষক শিক্ষিকাদের থেকে নিয়েছি, এবং রেফারেন্স যদি আমার টেক্সট বুক এবং নোটসটাকে পড়া হয়ে গেলে রেফারেন্স বইটার থেকেও একবার চোখ বুলিয়ে নিয়ে কিছু যদি নতুনত্ব থাকে সেই বিষয়টাকে নেওয়া, সব মিলিয়েই আর কি পড়েছি।
1: আর যে বিষয়ে তুমি একটু কম নম্বর পেয়েছো সেটা হচ্ছে ইতিহাস।
2: হ্যাঁ,
1: একটু মানে হচ্ছে 90 পেয়েছে।
2: হ্যাঁ,
1: তো এই 90 যে তুমি পেলে, যদি তোমার এখানে 90 বদলে আরেকটু হতো তোমার র্যাঙ্ক আরও বেড়ে যেত না, তো এখানে এটা কমলো কেন, মানে তোমার কী অ্যাসেসমেন্ট?
2: আমার মানে যে 10 নম্বর আর কি কাটা গিয়েছে সেটা হচ্ছে মূলত থার্ড সেমিস্টারে 40-এ হয়েছিল, 40-এ আমার 30 ছিল, তো সেই সময় আমার মনে হয় আরও কিছু যদি আমি বই ঘাটতাম, আর একটু বই যদি আমি পড়তাম তাহলে হয়তো নাম্বারটা চলে আসতো, সেটা আমারই গাফিলতি, ওই বিষয়টাতে একটু মানে কম মনোযোগী ছিলাম।
1: আচ্ছা, তাহলে তুমি যে সমস্ত ছেলেমেয়েরা এই যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, তোমার এই যে এতগুলো সাবজেক্টে এত ভালো ফল করেছো, এত ভালো নম্বর পেয়েছো, তুমি তাদের কী বলবে, মানে কীভাবে তুমি যে ভুলটা করেছো সেই ভুল যাতে তারা না করে তার জন্য সে কীভাবে রেডি হবে
2: আর কি, যেটা আর কি আমার ভুল হয়েছে যে বই হচ্ছে একটা বই আর কি যথেষ্ট হয় না, এবং আমাদের জন্য এবার সব বই কেনাও সম্ভব না, তো আমরা টিচারদের থেকেই কিন্তু বই নিতে পারি, তাদের থেকে পরামর্শ নিতে পারি, নিজেকে আর কি এগোতে হবে। এবার আমি যদি না চাই যে আমি আর বই পড়বো না, তাহলে তো আর আমি এমনি এমনি পেয়ে যাবো না। তো আমাদেরকে নিজেদের পড়াশোনার প্রতি যে ভালোবাসা এবং জোর সেটাকে রাখতে হবে, এবং জানার প্রতি আগ্রহ মানুষকে শেখায়, তো আগ্রহটা রাখতে লাগবে।
1: এবার একটু ব্যক্তিগত আলোচনায় আমরা আসি, তোমার পড়াশুনোর বাইরে তোমার আর কী করতে ভালো লাগে বা তোমার হবি কী?
2: আমার গান শুনতে ভালো লাগে, এছাড়াও গল্পের বই পড়তে ভালো লাগে, ঘোরাঘুরি করতে ভালো লাগে, গল্প শুনতেও ভালো লাগে, গল্প করতেও ভালো লাগে।
1: আর তুমি যে গল্পের বই পড়তে ভালো লাগে বলছো, তোমার প্রিয় লেখক কে?
2: আমি অনেক দিন ধরে যে গল্পের বই পড়ি সেটা না, তো অনেক কিছু পড়ে ফেলেছি সেটাও বলতে পারবো না, এর জন্য লেখক প্রিয় লেখক বলাটা এখন আমার পক্ষে একটু কঠিন।
1: আচ্ছা, তুমি যে গান ভালোবাসো, গান শেখো কি?
2: না, শেখা হয় না, তবে ছোটবেলায় শিখেছিলাম।
1: আচ্ছা, তাহলে দুকলি একটু শুনি তোমার গলায় গান।

0: বাহ, সাধু সাধু, খুব সুন্দর গলা তোমার। তোমার এই যে গান আমাদের এই যে পরিবেশটা একদম অন্যরকম করে দিল। এবারে আমরা চলে যাচ্ছি শ্রেয়সীর বাবা শ্রী জীবন কুমার শীলের কাছে। আপনি এই যে একজন গর্বিত পিতাই বলা যেতে পারে, আপনার পাশে বসে আছে আপনার কন্যা, যিনি সারা রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছেন। তো কেমন লাগছে আপনার কন্যার এই সাফল্য?
1: নমস্কার। শ্রেয়সীশীল ছোটবেলার থেকে পড়া খুব ভালো, মনোযোগী ছিল। আমি প্রথম ওকে লেখা শেখাই, প্রথম যখন লেখা শেখাই তারপর থেকে ও নিজে নিজে শিখত, মানে দ্বিতীয়বার শেখাইতে হয় নাই। হঠাৎ একটু যখন আটকে গেল তখন বলতো, বাবা এটা হয়তো পারতেছি না। ঠিক যখন আবার আমি ওকে হাত ঘুরাই শেখালাম তখন ঠিক শিখে গেল। এইভাবে করতে করতে পড়াশোনা আগায় যেত, প্রাইমারি স্কুল ঠিক এক দুই রোলের মধ্যে থাকতো। তারপরে গার্ল স্কুলে পড়াশোনা যখন আবার ভর্তি হয়ে গেল বা শুরু করলো, প্রথমে যখন একটু ভর্তি হওয়ার সময় একটু বেশি রোল নম্বর হয়ে গেল খুব মনটা খারাপ ছিল, কারণ প্রাইমারিতে এক দুই রোল ছিল। বলতো, বাবা আমার না এই 60-70 হয়ে গেল রোল, এত পিছনে হয়ে গেল। বাবা চিন্তা করিস না, তুই পড়াশোনা ভালো করে কর, ঠিক 5-6 ঠিক এক দুই রোলের মধ্যে আসবে। তারপরে ঠিক 10-11 রোল হয়ে গেল। এই 10-11 হইতে হইতেই ঠিক মানে ক্লাস 9-এ তখন মানে লকডাউন বা কি শুরু হয়ে গেল, তারপর থেকে ঠিক আবার এক রোল চলে আসলো। এই এক রোলের থেকেই 9-10-11-12 ঠিক এক এক হয়েই চললো। তারপরে যখন উচ্চ মাধ্যমিক দিল, ও রাজ্যের অষ্টম হয়ে খুব বাবা মার আনন্দ, পাড়া প্রতিবেশী টিউশনি স্যার ম্যাডাম স্কুলের ম্যাডাম খুব উৎসাহিত বা আনন্দিত, পাড়ার লোকরাও খুব আনন্দিত।
0: পাড়ার লোকরা পর্যন্ত বললেন, কেন আমরা সারা শিলিগুড়িবাসী আমরা ওর সাফল্যে আনন্দিত। আর শ্রোতা বন্ধুরা, এই একটা জিনিস আমরা শ্রেয়সীর বাবার কাছ থেকে শুনলাম যে কখনো সাফল্য একবারে হয়তো আসে না, ধীরে ধীরে সেই সাফল্যের শিখরে পৌঁছাতে হয় এবং কখনো তাতে ভেঙে পড়তে হয় না। শ্রেয়সী যখন প্রাইমারি স্কুল থেকে শিলিগুড়ি গার্লস স্কুলে ভর্তি হলো তখন ওর রোল নম্বর যা ছিল এখন একদম সেরা, 1 নম্বর। এবং সেখানে বাবা মার অনুপ্রেরণা, বাবা মার উৎসাহ এবং বাবা মার ভালোবাসা অবশ্যই পাশে তাকে পেতে হবে। তো শ্রেয়সী, আবার আমরা তোমার কাছে ফিরে আসি। তুমি ভূগোল পড়তে ভালোবাসো, ভবিষ্যতে ভূগোল নিয়ে পড়তে চাও বললে, তো তুমি মানে উচ্চশিক্ষা কোথা থেকে নিতে চাও, কোথায় ভর্তি হলে?
2: আমি শিলিগুড়িতেই থাকবো এবং ফর্ম ফিল আপও করেছি, শিলিগুড়ি কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা রয়েছে ভূগোল নিয়ে, ভূগোলে আর কি মেজর করবো। এর সাথে সাথে আর কি আমি সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিতে যাচ্ছি, তার সাথে আমি রিসার্চের দিকটাতেও আর কি ইচ্ছা আছে, তবে সিভিল সার্ভিসটাও আর কি মূল লক্ষ্য আমার।
0: আচ্ছা, তো তোমার এই যে ভূগোল নিয়ে পড়ার সাথে সিভিল সার্ভিস এই এই যে তোমার স্বপ্ন, এটার কি কোনো রকম মানে যোগসূত্র আছে? মানে আমি বলছি যে যে কোনো বিষয়ে যদি তুমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করো সেখান থেকে তুমি সিভিল সার্ভিসের জন্য যোগ্য বলে বিবেচিত হবে, মানে পরীক্ষায় বসার জন্য যোগ্য, সেখানে ভূগোলটাই কেন? মানে তোমার ভালো লাগে বলে তাই, না ভূগোল নিয়ে তুমি ভবিষ্যতে আরেকটা রাস্তা খালি রাখলে যে যদি UPSC না করো তাহলে ভবিষ্যতে এটা নিয়ে পড়বে, সেরকম কি লক্ষ্য?
2: হ্যাঁ, সেটা তো একটা দিক রয়েছে, তবে যেহেতু ভূগোল বিষয়টা আমার বেশি পছন্দ, এবার বর্তমানে আমি যখন কলেজ পড়বই তো আমার পছন্দের বিষয়টাকে নিয়েই আগাই, তাহলে আমার সেই পছন্দের বিষয়টাকে আরও জানা হবে গভীরে গিয়ে।
0: আচ্ছা, খুব ভালো একটা অন্য রকম লক্ষ্য শ্রেয়সীর। আর তুমি যে UPSC পরীক্ষায় বসবে এবং আমরা তো আশাই করব তুমি চান্স পাবে এবং সিভিল সার্ভিসের মাধ্যমে দেশ মাতৃকার সেবা করবে, এই লক্ষ্যটা তুমি বেছে নিলে কেন?
2: মূলত দেশ সেবার জন্যই, সমাজে যে সমস্ত আর কি খারাপ দিকগুলো রয়েছে সেটাকে যাতে আমি নির্মূল করতে পারি, সমাজে একটা সৎ এবং আরও ভালো কোনো প্রচেষ্টা যাতে আমি আনতে পারি এবং নিজের মাধ্যমে যদি আমি দেশমাতৃকার সেবা করতে পারি সেটা আমার জন্য আর কি অনেক বড় পাওনা হবে।
0: সেই জন্যই তুমি সিভিল সার্ভিসকে বেছে নিতে চাইছো।
2: একদম।
0: আর আমাদের এই যে সমস্ত ছাত্রছাত্রী তোমার ভাই বোনেরা পরবর্তী কালে পরবর্তী বছরে পরীক্ষার জন্য তৈরি হচ্ছে, তাদের তুমি কি বলবে, তাদের তুমি পরীক্ষা সংক্রান্ত কি টিপস দেবে?
2: প্রথমত পরীক্ষায় যেতে হলে তো পড়াশোনা করতেই হবে, পড়াশোনার পথে যাওয়ার জন্য পড়াশোনা ছাড়া অন্য কোনো বিকল্প নেই, তো পড়াটাকে নিজের মতো গুছিয়ে নিলে সবথেকে ভালো হয়। এছাড়াও এবার আমরা যে প্রথম থেকেই নিজের পুরো ভালো একদম 100% নম্বর পাবো সেটা কখনোই হয় না, এছাড়াও যে মূল্যায়নগুলো আমরা করতে পারি বা বিভিন্ন লেখা প্র্যাকটিস তো একটা রয়েছে, লেখা প্র্যাকটিস করে আমরা শিক্ষক শিক্ষিকাদের দিয়ে দেখিয়ে নিতে পারি যে আমার কোথায় ভুল ত্রুটি রয়েছে, তারা তো একজন শিক্ষার্থীকে ভালো বোঝেন এবং লেখাটা কোথায় কোন জিনিসটার কমতি রয়েছে, কোন জিনিসটাকে কিভাবে সংশোধন করে কিভাবে পরীক্ষায় উপস্থাপনা করতে হবে সেই বিষয়টা তারা খুব ভালো বুঝবেন, এবং তাদের থেকে যে নির্দেশনা আমরা পাই সেটাকে যাতে আমরা অক্ষরে অক্ষরে পালন করি তাহলে কিন্তু আমাদের অনেকটা আর কি ইম্প্রুভমেন্ট হয়। এবং তার সাথে সাথে তো যে বললাম মূল্যায়ন তো রয়েছে, প্র্যাকটিস রয়েছে, কোনো বিষয়কে নিজের মতো করে আগে জেনে নিয়ে তারপরে সেই বিষয়টাকে আরেকটু চর্চা করা, এগুলো কিন্তু পরীক্ষার জন্য তো বটেই পরবর্তী জীবনের জন্য কিন্তু

0: খুবই গুরুত্বপূর্ণ।
1: এবারে আমি শ্রেয়সীর বাবার কাছে যাব। জীবনবাবু, শ্রেয়সী এই যে এত ভালো রেজাল্ট করেছে বা চারিদিক থেকে এত যে প্রশংসা সম্বর্ধনা এসব পাচ্ছে, এইগুলো এগুলো তো বলা যেতে পারে যে ওর সাফল্যের একটা অংশ, কিন্তু ওর সাফল্যের মূল স্তম্ভ বা মূল বিষয়টা ঠিক কী?
2: এখন ও যেহেতু ভূগোল নিয়ে পড়াশোনা করতে চাচ্ছে, সেটা করুক, আমি বা আমার ওয়াইফ, আমরা চাচ্ছি যে ও যেদিকে আগায় যাইতে চাচ্ছে সেদিকে আগায় যাক, আমরা আছি, ও যেভাবে আগায় যেতে চায় যাক, এটাই আমরা চাচ্ছি আর কি।
1: একদম, আমরা পাশে পেয়েছি শ্রেয়সীর বাবাকে, কিন্তু শ্রেয়সীর মা, যিনি বলা যেতে পারে শ্রেয়সীর সাফল্যের অন্যতম একজন কারিগর, তাকে আজকে আমরা পাইনি, কারণ তিনি কর্মসূত্রে তার নিজের কর্মস্থলে আছেন। শ্রেয়সীর কাছে জানতে চাইব, তোমার এই সাফল্যে তোমার মার অবদান কতখানি?
3: প্রধানত মা এবং বাবা দুজনকে ছাড়া আমি একদম অসম্পূর্ণ। তাদের সহযোগিতা, তাদের আমার প্রতি একটা বিশ্বাস আমাকে ছোট থেকে গড়ে তুলেছে। শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে বলবো না, এবং বাহ্যিক আচার আচরণ এবং আমি কিভাবে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াবো, সমস্ত বিষয়টা আমার মা বাবা আমাকে শেখান এবং আমি শিখি তাদের থেকে রোজ। তারা যেভাবে কষ্ট করে আমাকে পড়াশোনা করাচ্ছেন, বড় করে চলেছেন, তো সেক্ষেত্রে আমি তো তাদের কাছে ভীষণই কৃতজ্ঞ। তো তাদেরকে ধন্যবাদ জানানোর ভাষা বা সামর্থ্য হয়তো আমার নেই, তবে আমি বলতে পারি যে আমি তাদের পাশে দাঁড়াবো এবং নিজে প্রতিষ্ঠিত হয়ে তাদের পাশে সবসময় থাকবো।
1: একদম, খুব ভালো লাগলো শুনে। আবার আমরা একটু জীবনবাবুর কাছে যাই। জীবনবাবু, এই যে পরীক্ষার সাফল্য, এটা তো খুব তাৎক্ষণিক, হ্যাঁ, এটা অনেকেরই হয় অনেকেরই হয় না, কিন্তু একজন মানুষ হিসাবে তৈরি হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, এ বিষয়ে আপনি কি বলেন?
2: সেটা তো ঠিকই, কিন্তু ওকে পরিশ্রম করতে হবে লেখাপড়ার দিক থেকেই। আমরা তো আছি তার পিছনে, কিন্তু তাকে সহযোগিতা আমরা তো করবই, তার মধ্যে ও স্কুলের স্যার বা ম্যাডাম, টিউশনি স্যার বা ম্যাডাম, তাদের সহযোগিতা নিয়ে ওকে আগায় যেতে হবে। হ্যাঁ, আমরা তো আছি, মা বাবা তো আছি, ওর সুবিধা অসুবিধা আমাদেরকে বলতে হবে। এখন আমরা যদি ওকে না বুঝাই দিতে পারি, আমরা এর থেকে বড় যারা আছে তাদের কাছে আমরা পরামর্শ নেব, তাকে আমরা বলবো যে তুমি এদিকে পারতেছ না ঠিক, তুমি তোমার যেদিকে ভালো লাগে আর কি, তোমার স্যার ম্যাডামদের কাছে শুনে নাও, শুনে নিয়ে তুমি এগিয়ে যাও।
1: খুব ভালো লাগলো জীবনবাবু আপনার কথা শুনে। শ্রেয়সী, আমার পরবর্তী প্রশ্ন তোমার কাছে, যে অনেকেই দেখো এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলো বা যে কোনো জীবনের অনেক পরীক্ষা আছে যেগুলোতে অনেকেই অকৃতকার্য হয়েছে, তুমি যে সেখানে কৃতকার্য হয়ে একটা এক্সাম্পল হয়েছ, উদাহরণ রেখেছ তোমার শিলিগুড়িবাসীর সামনে, তো যারা অকৃতকার্য হয়েছে তাদের জন্য তুমি কী বার্তা দিতে চাও?
3: প্রথমত, আমরা প্রত্যেকে মানুষ এবং প্রত্যেকের পারিপার্শ্বিক পরিবেশ, প্রত্যেকের কোনো বিষয়ের প্রতি ইন্টারেস্ট যেটা, সেটা আলাদা আলাদা হয়। কারো যদি পড়াশোনায় মন না থাকে, সে অন্য কোনো ফিল্ডে অবশ্যই ভালো হতে পারে, এবং তার যদি পড়াশোনায় ইচ্ছে না থাকে কোনো ব্যাপার না, বর্তমানে তো অনেক বিভিন্ন বিষয়গুলো খোলা রয়েছে, তার যেদিকে ইচ্ছা, শুধু মাত্র পড়াশোনা করেই যে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় তা নয়, সে তার যেই বিষয়টাতে আর কি লক্ষ্য রয়েছে সেই বিষয়টাতে নিয়ে, যাতে বিষয়টাকে নিয়ে যাতে সে চর্চা করে, সেই বিষয়টাতে যাতে সে এগিয়ে যায়, এটাই মূলত আমাদের কামনা।
1: শ্রেয়সী, তোমার পড়াশুনোর আরম্ভ কোথা থেকে, মানে কোন বিদ্যালয় থেকে তুমি পড়াশুনো শুরু করেছো, মানে কীভাবে হলো একটু বলো।
3: আমাদের শিলিগুড়ি দক্ষিণ ইকটিয়াশালী আর কি বিদ্যালয় রয়েছে, নেতাজি সুভাষ শিশু বিদ্যাপীঠ, সেখান থেকে আমি নার্সারি থেকে ফোর অবধি পড়েছি, এবং সেটা আমার বাড়ির খুবই কাছে, মানে 5 মিনিটের হাঁটা পথ বলতে পারি।
1: তারপরে তুমি
3: পঞ্চম শ্রেণীতে আমি শিলিগুড়ি স্কুলে এসেছি।
1: হ্যাঁ, আচ্ছা, তুমি তো এই প্রজন্মের ছাত্রী, এবং তুমি সমাজকে কিভাবে দেখছো, কি চোখে দেখো, এবং যেহেতু তুমি ইউপিএসসি করবে বলছো, তাহলে সমাজের সাথে নিজের সমাজকে তোমার জানতে হবে, বুঝতে হবে তোমার নজরে আমাদের সমাজ কীরকম।
3: সমাজ তো একটা দেশ বা জাতির মেরুদণ্ড, কোনো সমাজ কিভাবে চলছে তার উপরে অর্থনৈতিক বলি বা মানুষের গুণগত মান সব কিছু কিন্তু সমাজের উপর নির্ভরশীল। এবার প্রতিটা মানুষের মধ্যেও যেমন ভালো খারাপ মিশিয়ে রয়েছে, সমাজের মধ্যেও কিন্তু এরকম ভালো খারাপ মিশিয়ে রয়েছে। এবার সমাজে থেকে আমরা ভালো দিকটা যাতে নিজেদেরকে মোটিভেট করার জন্য কাজে লাগে, এবং আমরা যে প্রতিটা মানুষ প্রতিটা নাগরিক দেশের, আমাদেরই দায়বদ্ধতা দেশের জন্য কিছু করা। আমরা প্রত্যেককে শুধুমাত্র নিজের বাড়িকে, শুধুমাত্র নিজের ঘরকে নিজের বলে না ভেবে যদি একটা সমাজকে নিজের বলে ভাবি, তাহলে সমাজ আরও এগিয়ে যাবে, আরও সৌভ্রাতৃত্ব জন্মাবে আমাদের মধ্যে, এবং দেশের প্রত্যেকটি মানুষের মধ্যে বিভিন্ন জাতি বলি, বিভিন্ন ধর্ম বর্ণ এই সমস্ত ভেদাভেদগুলো আর থাকবে না। এই সমস্ত ভেদাভেদগুলোর মধ্যে আমরা শুধুমাত্র একটাই পরিচয় জানবো যে আমরা সবাই এক।
1: খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আর আমাদের এই পশ্চিমবঙ্গে নানান মনীষী রয়েছেন যারা বিভিন্ন সময়ে সমাজ উন্নয়নের জন্য, সমাজ সংস্কারের জন্য কাজ করে গেছেন, দেশের স্বাধীনতার জন্য কাজ করে গেছেন। তোমার অনুপ্রেরণা কে?
3: একদম প্রথম স্কুল সেটা নেতাজি সুভাষ শিশু বিদ্যাপীঠ, তো সেখানে নেতাজি কথাটা রয়েছে। তো আমি মূলত নেতাজি থেকে বেশি অনুপ্রাণিত। এছাড়াও আমাদের স্বাধীনতা সংগ্রামে বলি, বিভিন্ন সমাজ কল্যাণে বলি, সেখানে যে সমস্ত মনীষীরা রয়েছেন প্রত্যেকেই কিন্তু আমাদের মনে কোথাও গিয়ে ছাপ রেখে যান এবং রেখেও চলেছেনও। তাদের দেখে প্রতিদিনই যেন আমরা আরও নতুন কিছু শিখি। স্বামী বিবেকানন্দ বলি, রবীন্দ্রনাথ ঠাকুর বলি, কাজী নজরুল ইসলাম বলি, প্রত্যেকে এপিজে আব্দুল কালাম, প্রত্যেকেই তাদের সম্বন্ধে জানা, তাদের সম্বন্ধে জ্ঞান, সেটা যেন পরম প্রাপ্তি আমাদের।
1: একদম, অত্যন্ত সপ্রতিভ একটি মেয়ে শ্রেয়সী, তার সাথে কথা বলে আমাদের ভীষণ ভালো লাগলো। আজকে অনুষ্ঠান শেষ করার আগে আমি জীবনবাবুকে বলছি যে জীবনবাবু, এই যে আপনি যে সমস্ত ছাত্রছাত্রীরা ভবিষ্যতে পরীক্ষায় বসতে যাচ্ছে বা আগামী বছর যারা পরীক্ষায় বসবে, সেই সমস্ত ছাত্রছাত্রীর বাবা মাদের আপনি কি বলবেন? আপনি একজন সফল ছাত্রীর বাবা হিসেবে আপনার কি অভিজ্ঞতা, আপনি কি বার্তা দেবেন?
2: সকল ছাত্রছাত্রীর মাদেরকে বলবো যে ছেলে মেয়েকে তো শাসন করতে হবে, কারণ আজকাল ছেলে মেয়ে খুব দুষ্টু বা বদমাশের দিকেই এরা এগিয়ে যায়, টিভির দিকে বেশি ঝোঁক দেয়, মোবাইলের দিকে বেশি ঝোঁক দেয়। তাদেরকে বলবো যে তারা যেন এত মোবাইল না দেখে, ছোট ছোট বাচ্চাদের বলছি, ছাত্রছাত্রীদেরকে বলছি, তোমরা বেশি টিভি দেখবা না, বেশি মোবাইল ঘাঁটবা না, পড়াশোনার দিকে বেশি নজর দিবা, পড়াশোনার দিকে বেশি ঝোঁক দিবা। টিভি দেখবে না কেন, দেখবা, হয়তো আধা ঘন্টা এক ঘন্টা, হয়তো মোবাইল দেখবা আধা ঘন্টা এক ঘন্টা, খেলাধুলা করবা হয়তো এক ঘন্টা, কিন্তু পড়াশোনা দিকে মনটা বেশি দেওয়া। বাচ্চা কাচ্চাদের মারাও যেন এরকম একটা টাইম দেয় বাচ্চা কাচ্চাদের দিক দিয়ে, তাহলে ঠিক ওরা পড়াশোনার দিক দিয়ে ভালো হবে। আজকে আমার মেয়ে যেরকম রেজাল্ট করছে, তারাও ঠিক এরকম রেজাল্ট করবে, এর থেকে আরও ভালো করবে।
1: একদম, তাহলে জীবনে চলার পথে চড়াই উতরাই থাকে, কেউ একটু এগিয়ে যায়, কেউ একটু পিছিয়ে পড়ে, কিন্তু পিছিয়ে পড়াটাই সব নয় বা পরীক্ষায় পিছিয়ে পড়াটা সব নয়, একটা সফল সুন্দর সুস্থ মানুষ হিসেবে গড়ে ওঠাটা একটা দেশ এবং জাতির জন্য ভীষণ ভীষণভাবে দরকারি। সেটাই আমরা শুনলাম এই প্রজন্মের যে প্রতিভা, যে শিলিগুড়ির মুখ উজ্জ্বল করেছে শুধু তার পড়াশুনো দিয়ে নয়, তার কথাবার্তা, তার সুন্দর গানের গলা, তার বুদ্ধি, তার বোঝার শক্তি দিয়ে, সেই শ্রেয়সী শীলকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার জন্য রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা, আর শ্রেয়সীর জন্য এবং শ্রেয়সীর আগামী জীবনের জন্য রইল আমাদের আন্তরিক শুভকামনা। ওর প্রত্যেকটা স্বপ্ন সফল হোক এবং ওর মাধ্যমে আমাদের দেশ, জাতি এবং সমাজের উন্নয়ন সম্ভবপর হোক, আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আর জীবনবাবু, আপনি এই যে সকন্যা আমাদের অনুষ্ঠানে এসেছেন, তার জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং নমস্কার। ভালো থাকবেন সবাই, নমস্কার। নমস্কার।
0: শুনলেন উচ্চ মাধ্যমিক 2026-এ অষ্টম স্থান অধিকারিণী শ্রেয়সী শীল এবং তার পিতা জীবন কুমার শীলের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন শাহানা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি।
4: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
5: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
4: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
5: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
4: डायल कीजिए 8700014242।
5: नंबर एक बार फिर नोट करें 8700014242।
0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন 711 kHz এবং নিউজ অন AIR অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের বৃদ্ধির কথা উল্লেখ করে বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতিগুলোর অন্যতম। তিনি আজ দমন ও গুজরাটের সুরাতে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়াল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। তিনি আজ ত্রিপুরায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। আজ বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী নতুন দিল্লিতে ফ্লেক্স ফুয়েল যানবাহনের জন্য E85 জ্বালানি চালু করেছেন। ভারত পাকিস্তানকে হারিয়ে পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। আগামীকাল তারা জাপানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দমনে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের বৃদ্ধির কথা উল্লেখ করে বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম। ব্যাপক পরিকাঠামো উন্নয়ন এবং দরিদ্রদের জন্য কল্যাণমূলক প্রকল্পগুলিকে অগ্রাধিকার দিয়ে দেশ উন্নতির পথে এগিয়ে যাবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন শ্রী মোদী। তিনি আজ সন্ধ্যায় দমনে প্রায় 2,970 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা এবং বিমান চলাচল পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন প্রকল্প।
1: বর্ষ 2025-26 মে ভারত নে 7.7% কি গ্রোথ রেট হাসিল কিয়ে আর পিছলা কোয়ার্টার জো 31 মার্চ কো খতম হুয়া উসমে ভি ভারত কি গ্রোথ 7.8% রহি হ্যায় আর ইয়ে দুনিয়া মে তেজ গতি সে আগে বড়নে ওয়ালি বড়ি ইকোনমি হ্যায়।
0: এর আগে গুজরাটের সুরাতে তিনি আজ 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। সেখানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার মধ্যে কেবল গুজরাটের অবদানই 50 গিগাওয়াট।

0: মেগাওয়াট। তিনি আরও বলেন, সৌরশক্তি থেকে পরিবেশ বান্ধব হাইড্রোজেন এবং অ্যামোনিয়া স্থানান্তরের ক্ষেত্রে গুজরাট এক বিশাল ভূমিকা পালন করতে প্রস্তুত, যা জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য অপরিহার্য। 2025-26 অর্থবর্ষে ভারতের অর্থনীতির বিকাশ হার যথাযথ রয়েছে এবং 2024-25 অর্থবর্ষে 7.1% তুলনায় এই অর্থবর্ষে মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক আজ 2025-26 অর্থবর্ষের জন্য বার্ষিক জিডিপির একটি আনুমানিক হিসাব এবং এই বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। 2025-26 অর্থবর্ষ প্রকৃত জিডিপি 323 লক্ষ কোটি টাকার বেশি হবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে 2024-25 অর্থবর্ষের জন্য জিডিপির প্রথম সংশোধিত হিসাব ছিল 299 লক্ষ কোটি টাকার বেশি। প্রধানত কৃষি ও মৎস্য খাতের বৃদ্ধির কারণে অর্থনীতির মূল ক্ষেত্রে 3.2% বৃদ্ধি দেখা যায়। 2025-26 অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে প্রকৃত জিডিপি 7.8% হারে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 2025-26 অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির এই হার ভারতীয় অর্থনীতির অন্তর্নিহিত শক্তি সংস্কারের সাফল্য এবং 140 কোটি ভারতীয়ের কঠোর পরিশ্রমকে প্রতিফলিত করে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের অর্থনীতি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি আর্থিক বছরে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার একই থাকল। আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করার সময় বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে স্বল্পমেয়াদী ঋণের ওপর সুদের হার বা রেপো রেট, অর্থাৎ যে হারে আরবিআই অন্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, তা 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে কাজ করছেন। ত্রিপুরায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লঙ্কামুড়া সীমান্ত চৌকিতে প্রহরী সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। শ্রী শাহ মানব পাচার এবং মাদক ও গবাদি চোরাচালনের মতো বিষয়গুলি সম্পূর্ণরূপে নির্মূল করার উপর জোর দেন। দেশের সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলা, বিহার ও ত্রিপুরায় সীমান্ত সংলগ্ন এলাকায় বেআইনিভাবে জনবিন্যাসের ভারসাম্যের পরিবর্তন প্রতিরোধ করা হবে। শ্রী শাহ কেন্দ্রীয় সরকার স্মার্ট বর্ডার প্রকল্পের কথা তুলে ধরে বলেন, এই নতুন পদ্ধতিটি স্থানীয় অসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর সমন্বয়ের মাধ্যমে দুর্ভেদ্য সীমান্ত তৈরি করার কাজ করবে।
1: हमने तय किया है कि बीएसएफ जहां जहां है, एसएसबी जहां जहां है, वहां पर स्मार्ट बॉर्डर का निर्माण करना और एक चतुष्कोणीय सुरक्षा रणनीति के तहत स्थानीय प्रशासन को साथ में लेते हुए, टेक्नोलॉजी को साथ में लेते हुए सीमाओं को एकदम अभेद बनाना। और इस स्मार्ट बॉर्डर का कंसेप्ट फाइनलाइजेशन के स्टेज पर है। इसका पायलट प्रोजेक्ट आने वाले साल में हम निश्चित रूप से इंट्रोड्यूस कर देंगे। एक साथ देश की अलग अलग सीमाओं पर 7 या 8 जगह पे पायलट प्रोजेक्ट्स दिए जाएंगे।
0: ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়োনো 3 দিনের ভারত সফরে আগামীকাল নতুন দিল্লিতে আসছেন। সফরকালে তিনি রবিবার বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গে যুগ্মভাবে ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠকে পৌরোহিত্য করবেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এ রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত, রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। নবান্নে বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর তাঁর সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটেও যাওয়ার কথা। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতি বছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। এবারের মূল ভাবনা প্রকৃতির প্রেরণায় জলবায়ু আমাদের ভবিষ্যতের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক পেড় মা কে নাম অর্থাৎ মায়ের নামে একটি গাছের মতো উদ্যোগগুলি প্রতি বছর প্রায় 1,10,000 হেক্টর

0: বনভূমি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সাংসদ শমিক ভট্টাচার্য তাঁদের দিল্লির বাসভবনে মায়ের নামে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। শ্রী ভট্টাচার্যের অভিযোগ, রাজ্যের পরিবেশ ধ্বংসের মুখে, এর বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতেই এই ধরনের কর্মসূচি।
1: দেখুন, সারা পৃথিবীর কাছে প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষার জন্য বার্তা দিচ্ছেন, এক পেড় মাকি নাম। এই অনুষ্ঠানে সমস্ত বিজেপির বিধায়ক, সাংসদ, দলীয় কর্মী, বিভিন্ন পদাধিকারী, তারা যেমন অংশগ্রহণ করেছেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, শুধু ভারতবর্ষে নয়, এন্টায়ার ইন্ডিয়ান ডায়াসপোরা, পৃথিবীর যে যেখানে আছেন, তারা প্রধানমন্ত্রীর নামে সারা দিয়ে একটা করে গাছ লাগাচ্ছে। এই সমস্ত মিলেমিশে আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের।
0: ভারতের আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কর্ণাটক, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। এছাড়া গোয়া, তামিলনাড়ু এবং উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশেও একই ধরনের পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারতের আবহাওয়া দপ্তর IMD কেরালায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় 10 জুন পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে। আজ রাজ্যের উত্তরাঞ্চলের 8টি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল তারা ফাইনালে জাপানের মুখোমুখি হবে। অন্যদিকে পাকিস্তান তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। প্রথম সেমিফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে 8-1 গোলে জিতে জাপান ফাইনালে তাদের জায়গা নিশ্চিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের বৃদ্ধির কথা উল্লেখ করে বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতিগুলোর অন্যতম। তিনি আজ দমন ও গুজরাটের সুরাটে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল GDP 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। খবর শেষ হলো, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী পূরবী মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন পূরবী মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে কথা বলবার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। আজ বিশ্ব পরিবেশ দিবস। এবছরের বিশ্ব পরিবেশ দিবসের মূল ভাবনা হল ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। প্রকৃতি থেকে প্রেরণা আমাদের জলবায়ু এবং ভবিষ্যতের জন্য। শ্রোতা বন্ধুরা, আমরা ভবিষ্যতের জন্য কত কি জমিয়ে রাখি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, আরও কত কি, কিন্তু একবারও কি ভেবে দেখেছি যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কত এত কিছু করছি, তাদের শ্বাস নেওয়ার জন্য, বিশুদ্ধ বাতাস আর তৃষ্ণা মেটানোর জন্য এক ফোঁটা পরিষ্কার জল আমরা রেখে যেতে পারব তো? আজকে আমাদের চারপাশের পরিবেশ যেভাবে বিপন্ন, জলবায়ু যেভাবে পাল্টাচ্ছে, তাতে পরিবেশ রক্ষা করাটা এখন আর কোনো বাড়তি দায়িত্ব নয়, এটা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার একমাত্র উপায়। কারণ আজকের পরিবেশ যদি সুরক্ষিত না থাকে, তবে আগামীকালও সুরক্ষিত নয়। প্রকৃতি বাঁচলে তবেই তো ভবিষ্যৎ বাঁচবে। আজকে আমাদের মনের জানলা অনুষ্ঠানে আমাদের বিষয় ভাবনা পরিবেশ রক্ষা, ভবিষ্যৎ সুরক্ষা। শ্রোতা বন্ধুরা, আপনারা এই বিষয়ে আপনাদের মন্তব্য আমাদের কাছে তুলে ধরবার জন্য ফোন করুন 9434076705 নম্বরে। শুনে নিই আজকের অনুষ্ঠানের প্রথম গানটি, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছায়াছবি নীল আকাশের নিচে।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। মনের জানালা অনুষ্ঠানে আজকে আমাদের বিষয়ভাবনা পরিবেশ রক্ষা, ভবিষ্যৎ সুরক্ষা। আজ বিশ্ব পরিবেশ দিবস। এবছর পরিবেশ দিবসের মূল বিষয় প্রকৃতি থেকে প্রেরণা আমাদের জলবায়ু ও ভবিষ্যতের জন্য। একজন শ্রোতা বন্ধু ফোন করছেন, দেখে নিই লাইনে কে আছেন। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি শিলিগুড়ি পড়াশোনা থেকে শুভ্রা সেনগুপ্ত বলছি।
0: বলুন, কেমন আছেন?
1: ভালো আছি।
0: অনুষ্ঠান শুনছেন?
1: হ্যাঁ শুনছি।
0: আজকে আমাদের বিষয় ভাবনা, যেহেতু বিশ্ব পরিবেশ দিবস, তাই আজকের অনুষ্ঠানের বিষয় ভাবনা পরিবেশ রক্ষা, ভবিষ্যৎ সুরক্ষা।
1: হ্যাঁ, এটা ঠিকই, জলের অপচয় করা যাবে না। কারণ আমরা নিজেরাই ভুক্তভোগী, আমাদের কুয়োর জল অনেক দূর নিচে নেমে গেছে, এমনকি পাম্পের সাহায্যে তুলে আনতে পারছে না।
0: আচ্ছা,
1: সেটা আমরা নিজেরাই ভুক্তভোগী, জলের একটু কষ্টই হচ্ছে। তারপরে আগে দোকানে ঠোঙা পাওয়া যেত, এখন সেটা উঠে গেছে। এখন সেই জায়গায় প্লাস্টিকের ক্যারি ব্যাগ হচ্ছে,
0: এটা একটা বড় সমস্যা।
1: তারপরে আগে ক্যারি ব্যাগের জায়গায় চটের থলি ছিল, সেটা তো উঠেই গেছে, কারখানায় উঠে গেছে।
0: ঠিকই ঠিকই,
1: এগুলো সরকারি আইন করে যদি এদের ই করা যায় যে আবার ঠোঙা চালানো চাই বানাতে হবে, আবার চটের থলি বানাতে হবে, তবে হয়তো কিছুটা ইয়ে করা যাবে।
0: এবং এর সঙ্গে তো গাছপালা, বন জঙ্গল, এগুলো তো কাটা চলছে।
1: গাছ যেভাবে কাটা হচ্ছে সব নগর উন্নয়নের জন্য, সেই তুলনায় তো গাছ লাগানো হচ্ছে না।
0: এবং জল একদমই অপচয় করা চলবে না, বৃষ্টির জল। সেটাই, খুব ভালো লাগলো আপনি ফোন করলেন। আপনি শুনতে থাকুন অনুষ্ঠান, ভালো থাকবেন।
1: আপনি ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার। শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। আজকে আমাদের বিষয় ভাবনা পরিবেশ রক্ষা, ভবিষ্যৎ সুরক্ষা। আরেকজন শ্রোতা বন্ধুর ফোন চলে এসেছে, দেখে নি কে আছেন লাইনে। হ্যালো,
2: হ্যাঁ দাদা ভাই, নমস্কার।
0: নমস্কার।
2: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মণ্ডল দাদা ভাই।
0: বলুন প্রবীর বাবু, কেমন আছেন?
2: হ্যাঁ দাদা ভাই, খুব ভালো আছি, আপনি কিরকম আছেন দাদা ভাই?
0: ভালো আছি, আমরা সবাই ভালো আছি।
2: আচ্ছা,
0: আজকের পরিবেশ দিবস কেমন কাটলো?
2: পরিবেশ দিবসে কিছু বলি।
0: বলুন
2: দাদা ভাই, দেখুন পরিবেশ দিবসে, দেখুন পরিবেশটা আমরাই কিন্তু নষ্ট করছি। সব থেকে বড় নষ্ট হচ্ছে, দেখুন আজ আমাদের ঘরে ঘরে এসি লাগানো আছে, এই যে এসির যে মানে একটা মানে গ্যাস, সেই গ্যাসটা কিন্তু খুব পরিমাণে আমাদের মানে এত খারাপ হচ্ছে।
0: ঠিকই,
2: সেই গ্যাসের জন্য কিন্তু আজ, তারপরে হচ্ছে টাওয়ার, এই যে মোবাইল টাওয়ার গুলো, এই টাওয়ার গুলো দাদা ভাই লাগিয়ে দিয়েছে। দেখবেন চড়ুই পাখির
0: হ্যাঁ অনেক সংখ্যা কমে গেছে, চড়ুই পাখির
2: কমে গেছে। তারপরে কাক, ঝাড়ুদার পাখি বলা হতো, সেই কাকও কিন্তু শুকুন চিল, এগুলো কিন্তু আর কিন্তু দেখতে পাওয়া যায় না দাদা ভাই।
0: ঠিকই,
2: এবং তার জন্য দেখুন আজকে আমাদের ঘরে নারকল গাছ আছে 22টা, ওই টাওয়ারের জন্য নারকল গাছের নারকল কিন্তু ধরছে না দাদা,
0: এটা একটা বড় সমস্যা।
2: হ্যাঁ, তো এই জায়গাগুলো আমরা কিন্তু আমাদের নিজেদের পরিবেশের জন্য আজকে কিন্তু আমরা খারাপ করছি। যেমনি বিজ্ঞানকে আমরা দান হিসেবে নিয়ে এসেছি, কিন্তু অভিশাপ হিসেবে দাঁড়িয়েছে কিন্তু দাদা ভাই।
0: একদমই।
2: হ্যাঁ, এই জায়গাটা আজকে বিশ্ব মানে উষ্ণায়ন ফলে বরফ কিন্তু গলতে আরম্ভ করেছে। তো বরফ যখন গলছে দাদা ভাই, আমরা কিন্তু সেই গলার বরফটা আস্তে আস্তে কিন্তু এই যে
0: জলস্তর বৃদ্ধি,
2: সেই জায়গাগুলো সব ধরে যদি রাখতে হয় তাহলে কিন্তু আমাদেরকে
0: মানুষকে সচেতন হতেই হবে। একদম,
2: কিন্তু আমরা বড় বড় মুখে বড় বড় ভাষণ দিয়ে কিন্তু সচেতন কতজন হতে পারবো জানি না আমি ঠিক, হ্যাঁ, এটা সরকার বাহাদুরের কাছে আমি মানে নজর দিতে বলবো, যে এই জিনিসটা যদি দেখে তাহলে কিন্তু আমরা কিন্তু বাঁচবো, নাহলে অদূর ভবিষ্যতে আমরা কিন্তু সবাই মানে এই ধ্বংসের পথে চলে যাব।
0: একেবারে একেবারে,
2: ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
0: অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রবীরবাবু ফোন করবার জন্য, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। আজকে আমাদের বিষয় ভাবনা পরিবেশ রক্ষা, ভবিষ্যৎ সুরক্ষা। শ্রোতা বন্ধুরা, এবার শুনে নি পরের গানটি কিশোর কুমারের কণ্ঠে।

0: শুনছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনের জানালা। আজকে আমাদের বিষয় ভাবনা, পরিবেশ রক্ষা, ভবিষ্যৎ সুরক্ষা। শ্রোতা বন্ধুরা, আমরা প্রায় ভাবি যে একটা কীট পতঙ্গ বা একটা ছোট্ট জঙ্গল কাটলে মানুষের কী এমন ক্ষতি, কিন্তু বিজ্ঞানের ভাষায় একে বলে ইকোলজিক্যাল চেইন বা বাস্তুতন্ত্রের শৃঙ্খল। প্রকৃতির প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র উপাদান একে অপরের ওপর নির্ভরশীল। আজ যখন সুন্দরবনের ম্যানগ্রোভ ধ্বংস হয়, তখন কলকাতা বা সংলগ্ন এলাকাগুলি ঘূর্ণিঝড়ের সামনে অরক্ষিত হয়ে পড়ে। যখন মৌমাছি বা পরাগায়নকারী পতঙ্গরা কীটনাশকের কারণে হারিয়ে যায়, তখন বিঘ্নিত হয় আমাদের খাদ্য উৎপাদন। এমনকি সাম্প্রতিক বছরগুলোতেও আমরা যেসব নতুন নতুন ভাইরাসের মুখোমুখি হচ্ছি, তার মূল কারণও কিন্তু বন্যপ্রাণের বাসস্থান ধ্বংস করা। প্রকৃতিকে আঘাত করলে সেই আঘাত মহামারী রূপে আমাদের কাছেই ফিরে আসে। তাই পরিবেশকে রক্ষা করা জরুরি ভবিষ্যৎ সুরক্ষার জন্য। একজন শ্রোতা বন্ধু ফোন করছেন, দেখে নি কে আছেন লাইনে। হ্যালো,
1: নমস্কার, আমি অরিজিৎ মল্লিক বলছি হাজারীবাগ ঝাড়খণ্ড থেকে।
0: বলুন।
1: প্রথমেই তো বলি পরিবেশ দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে গানটা শুনে, প্রথম গান যে আপনি শোনালেন নদীর, এটা আমার প্রথম গান ছিল, যেটা বাংলা গান যেটা আমি শিখেছিলাম।
0: আচ্ছা,
1: শুনে আমার সত্যি খুব ভালো লেগেছে।
0: আচ্ছা,
1: এবার পরিবেশের দিকে আসা যাক। যে আপনি বলছেন একদম ঠিকই বলছে, আমাদের যে ইকোলজিক্যাল ব্যালেন্সটা সেটা একদম বিগড়ে গেছে। আমি হাজারীবাগের বাসিন্দা হয়ে বলছি যে একসময় হাজারীবাগকে বলা হতো গরিবের দার্জিলিং বা গরিবের সিমলা। এখন দেখা যায় যে গরমকালে এত প্রচন্ড গরম পড়ে এবং শীতকালও খুব একটা যে ভালোভাবে পড়ে তা নয়, এবং ধীরে ধীরে যে এখানকার যে ক্লাইমেট সেটা পাল্টে যাচ্ছে। এখানে আজকাল পশ্চিমবঙ্গের মতোই যে চাপা গরম সেটা আজকাল পড়তে শুরু করেছে, এখানকার জলবায়ুতে পরিবর্তন এসেছে, এবং দেখা যাচ্ছে যে নানা রকমের যত পাখি, একসময় অনেক রকমের পাখির ডাক শোনা যেত, এখন পাখির ডাকও শোনা যায় না। একসময় হাজারীবাগকে বলা হতো আরোগ্য নিকেতন, আর এখন সে এখানে লোকে রুগী হয়ে যাচ্ছে এখানকার পরিবেশে।
0: মোটামুটি সর্বত্রই ছবিটা।

0: একই বলতে পারেন। মানে জলবায়ু পরিবর্তনটা আজ পুরো বিশ্বের কাছে একটা মানে গভীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একদমই, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। আপনি শুনতে থাকুন অনুষ্ঠান, নমস্কার। শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান মনের জানালা, আজকে বিষয় ভাবনা পরিবেশ সুরক্ষা, ভবিষ্যৎ সুরক্ষা। এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। আরেকজন শ্রোতা বন্ধুর ফোন চলে এসেছে।
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি সুবল সর্দার বলছি, মগরাহাট দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
0: বলুন।
1: আজকের অনুষ্ঠানটা খুব সুন্দর অনুষ্ঠান, বিশ্ব পরিবেশ দিবস এবং ভবিষ্যৎ সুরক্ষা, খুব ভালো অনুষ্ঠান। এই প্রসঙ্গে আমি দু চার কথা বলবো।
0: অবশ্যই,
1: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বাহিয়া ফিরি অরণ্য নহে শহর, অর্থাৎ আমাদের সেই অরণ্য ফিরে দেওয়া, এই শহর দরকার নেই। ঠিক অনুরূপ ভাবে বিদেশি সাহিত্যিক উইলিয়াম কুপার বলেছেন যে গ্রামকে যদি শহর দিয়ে ঘেরা যায় আর শহর যদি গ্রামকে দিয়ে ঘেরা যায় তাহলে একটা প্রাকৃতিক ভারসাম্য বজায় হয়ে থাকে। এখন মানুষ আর প্রকৃতি যদি মেলবন্ধন ঘটতো তাহলে কেমন হতো? মানুষ আর প্রকৃতি যদি মেলবন্ধন ঘটতো তাহলে এই যে দূষণ, পরিবেশ দূষণ, জল দূষণ, আকাশ দূষণ, বাতাস দূষণ, বিশ্ব দূষণ, এমনকি মানুষের মনে যে দূষণ, এই দূষণটাকে এড়ানো যেত। কিন্তু এখন এত দূষণ হয়ে গেছে যার ফলে বিলুপ্ত যে বিপর্যয়, সুনামি, আইলা, আমফানের মতো দানবী ঝড়, কোভিড এর মতো মানব রোগ আমাদেরকে আক্রমণ করছে, এখন সর্বত্রই দেখবেন একটা পরিবেশের উপরে যেন একটা দানবিক অত্যাচার চলছে। আমাদের সম্প্রতি খুব ভালো লেগেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আজকের দিনে তো একটা গাছ লাগিয়েছেন নিজের মান নামে এবং কয়েক কোটি গাছের রোপণ করবে এরকম একটা প্রকল্প ঘোষণা করেছেন। আর সম্প্রতি কিছুদিন আগে যত্রতত্র থুতু ফেলা বা পোস্টার তারা স্টিলি নিষেধ করেছে। আমি সাধুবাদ জানাই যে এইগুলো সত্য সত্যি এবং বাস্তবে যাতে রূপায়ণ হয় এবং প্রত্যেক মানুষ যাতে সচেতন হয়। আমি যেখানে দাঁড়ালাম সেখানে থুতু ফেললাম, এটা তো একটা বিরক্ত বাজে জিনিস, এটাকে সচেতনতাও দরকার এবং প্রতিবাদও দরকার। আমি মনে করি সচেতন হবে এবং প্রতিবাদ হওয়া দরকার এবং আইনের ব্যবস্থা দরকার।
0: অর্থাৎ একেবারে বড় লক্ষ্যে না গিয়ে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে প্রকৃতিকে রক্ষা করা যেতে পারে।
1: আরেকটা কথা আমি বলে নিই আপনাকে, যে আমরা যে পয়লা বৈশাখ হয় না, আমাদের গ্রাম বাংলার পয়লা বৈশাখে কিন্তু একটা সুন্দর জিনিস আছে। সেই পয়লা গ্রাম বাংলা যে পয়লা বৈশাখ হয় দেখবেন সকালে মাঠে খড়ের আটি নিয়ে যায়, খড়ের আটি নিয়ে মাঠে জ্বালান হয়, এই ভেবে যে মা বসুমতী বসুন্ধরা প্রসব হবে হয়েছে, তাকে উত্তাপের দরকার, যার ফলে এই যে জলবায়ু রক্ষা যে সম্মেলন, যে বিশ্ব যে জলবায়ু সম্মেলন, এটা যে কনসেপ্টটা আমাদের কিন্তু পয়লা বৈশাখের এই কনসেপ্ট থেকে এসেছে। আর একটা জিনিস জানলেন যে আমরা ওই দিন থেকে তুলসী মঞ্চে জল দেওয়া, অর্থাৎ বৃক্ষরোপণের সেই কনসেপ্ট। আর একটা আছে, ওই দিনে আমরা গোশালায় মানে যেখানে গরু থাকে আর কি, আমরা পায়েস করে আমরা গরুকে প্রথম খাওয়াবি, তার মানে পশু সংরক্ষণ, তার মানে বসুন্ধরা রক্ষা, পশু সংরক্ষণ এবং বৃক্ষরোপণ। আমাদের এই পয়লা বৈশাখের কনসেপ্টটা অর্থাৎ আন্তরিক রীতি আজকের বিশ্ব রীতিতে রূপায়ণ হয়েছে, এটা খুব আনন্দ এবং গর্বের ব্যাপার।
0: একদম,
1: তো আমার এই প্রোগ্রামটা আমি সবখুব চেষ্টা করছিলাম বলার জন্য, খুব ভালো লেগেছে। আমাদের এই ব্যাপারটা আগে একদিন বলছিলাম যে আমরা সব জায়গায় ডাব দূষণ হয়ে গেছে, ডাব গাছ, নারকেল গাছ, সবদিকে আমরা দূষণে ভরে গেছি, এখান থেকে মুক্তি পাওয়ার যে কি রাস্তা আছে আমরা জানি না। তবে আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তি যারা সজাগ প্রথম এই কনসেপ্ট থেকে, চ্যারিটি অ্যাট বিগিন, এই কনসেপ্ট থেকে আমাদের এগোনো উচিত, তাহলে কিন্তু এই জায়গাটা ধরতে পারবো। অর্থাৎ শুধু আইনি দিয়ে বা কোনো প্রচার মানে

0: পর থেকে প্রচার, প্রচার ও সত্য দিয়ে প্রচারের কথা
1: হুম
0: বলছি, এখানে
1: হুম
0: উপকূল বলে যারা আন্তরিক কথা নয়,
1: হুম
0: এই
1: হুম
0: অন্তর দিয়ে যেটা আমি যদি করতে পারি তাহলে কিন্তু এই জায়গাটা ধরতে পারবো। আদারওয়াইজ কিন্তু মানুষ মানুষ মনুষ্য জাতি কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাবে।
1: ঠিকই ঠিকই ঠিকই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যগুলি আমাদের সামনে তুলে ধরবার জন্য। আপনি শুনতে থাকুন অনুষ্ঠান,
0: হ্যাঁ
1: ধন্যবাদ
0: ভালো
1: আপনাকে।
0: থাকবেন,
1: হুম,
0: নমস্কার
1: নমস্কার, হ্যাঁ
0: নমস্কার,
1: হুম, ভালো থাকবেন।
0: হ্যাঁ আমিও ভালো থাকি।
1: শ্রোতা বন্ধুরা, শুনছেন অনুষ্ঠান মনের জানালা। এবারে শুনে নিই পরের গানটি, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানের আমরা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। যে সমস্ত শ্রোতা বন্ধুরা ফোন করলেন আমাদের, তাদের অসংখ্য ধন্যবাদ। তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরলেন আমাদের সামনে। সব শেষে আজ বিশ্ব পরিবেশ দিবস নিয়ে এটাই বলতে হয় যে পৃথিবী মানুষের কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি আগামী প্রজন্মের জন্য রেখে যাওয়া এক অমূল্য অধিকার। বর্তমানের পরিবেশ সুরক্ষার উপরেই নির্ভর করছে ভবিষ্যতের অস্তিত্ব। মানুষের প্রতিটি ছোট পদক্ষেপ ও সচেতন সিদ্ধান্তই পারে এই পৃথিবীকে আবার সুস্থ ও সবুজ করে তুলতে। প্রকৃতির ভারসাম্য বজায় রাখাই হোক আমাদের আগামী দিনের একমাত্র লক্ষ্য। আজকের মতো মনের জানালা অনুষ্ঠান শেষ করছি এখানেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি সংবাদ, তারপরে ইংরেজি সংবাদ।

0: This is Akashvani, the news read by Nipunika Shahid. Prime Minister Narendra Modi has emphasized self-reliance in the energy sector, stating that the world is moving towards a green future and India is actively leading the way by balancing economic growth with ecological preservation. Addressing a large gathering after launching various infrastructure projects worth over 18,000 crore rupees in Surat today, the Prime Minister pointed out that out of India's total renewable energy capacity of 250 gigawatts, Gujarat alone contributes 50 gigawatts, accounting for a crucial one-fifth of the nation's green energy share. Speaking on the transformation of Surat, the Prime Minister praised the city's spirit and its transition into a green city.
1: Surat sirf swachhta aur circular economy tak hi simit nahi hai, balki green growth ke dusre madhyamon ka bhi abhutpurva gati se vistar ho raha hai. सूरत ऐसी व्यवस्था बनाने में जुटा है जहां सड़कों पर चलने वाली सारी बसें इलेक्ट्रिक होगी. साथ ही यहां सूरत मेट्रो का भी विस्तार हो रहा है. ये सारे कदम हरित शहर के रूप में सूरत की पहचान को और सशक्त करेंगे.
0: After reaching Surat this afternoon, the Prime Minister first visited Hazira and reviewed the ongoing industrial and infrastructure operations. Prime Minister Narendra Modi has asserted that the foundation of the Indian economy remains exceptionally strong, with the nation recording a 7.7% growth in the fiscal year 2025-26 despite a global economic crisis. Addressing a large gathering after launching a series of developmental projects worth over 2,970 crore rupees in Daman this evening today, the Prime Minister noted that India continues to be among the fastest growing economies in the world. He assured the citizens that the country will forge ahead with its reform express while prioritizing massive infrastructure development and welfare schemes for the poor. India's economy has maintained a strong momentum in 2025-26, with real gross domestic product estimated to grow by 7.7% in comparison to 7.1% in 2024-25. The Ministry of Statistics and Programme Implementation today released the provisional estimates of annual GDP for the financial year 2025-26 and quarterly estimates of January to March this year. The Reserve Bank of India has kept the key interest rates unchanged for the second consecutive monetary policy review in the current financial year. Announcing the bi-monthly monetary policy today, RBI Governor Sanjay Malhotra said the Monetary Policy Committee has unanimously decided to retain the repo rate at 5.25% while maintaining a neutral policy stance. The RBI has revised its GDP growth projection for the current financial year downward to 6.6% from the earlier estimate of 6.9%. The central bank has also raised its inflation forecast to 5.1% from 4.6%. Union Home Minister Amit Shah has said that the Smart Border project is in its final execution stage, with the pilot rollout planned next year at 7 to 8 sensitive locations along borders guarded by the BSF and SSP. Addressing the Prahari Sammelan at Lankamura border outpost in Tripura today, Mr. Shah said the project will integrate advanced technology, Jawans and local civil administration to create an impenetrable water management system. Mr. Shah asserted that government will not allow any demographic shifts along the porous border stretches of Tripura, West Bengal and Bihar through infiltration or border gaps. In Himachal Pradesh, a moderate earthquake measuring 5.0 on the Richter scale struck late this evening. According to initial reports, the tremor occurred at 10:04 p.m. Indian Standard Time. The epicenter was located at latitude 32.289 degrees north and longitude 76.434 degrees east at a shallow depth of 5 kilometers. Due to the shallow depth, the tremors were distinctively felt in and around the region. There are no immediate reports of any loss of life or damage to property. Authorities are closely monitoring the situation and further details are awaited. And that is the end of this news bulletin.
2: আকাশবাণী শিলিগুড়ি। এখন আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার আগামী সাত দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এবার আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের প্রভাতী অধিবেশন শুরু হবে সকাল 5:53। সকাল 6:05 শুনবেন অমৃতবাণী, তারপরই বন্দনা। 6:25 কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস, সেই সঙ্গে শুনবেন চাষবাসের টুকিটাকি। 6:30 আরোগ্য। 6:35 শুনবেন অনিতা বর্মনের কণ্ঠে ভাওয়াইয়া। রবীন্দ্রসঙ্গীত শুনবেন 6:45 শিল্পী অনিরুদ্ধ ঘোষাল। সকাল 7:45 নজরুল গীতি, শিল্পী ফিরোজা বেগম। 8:30 শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, মাননীয় সু সকাল 9:30। সকাল 10:00 শুনবেন বাংলা কথিকা। বাংলা কথিকার বিষয়ে রতন থিয়াম, থিয়েটার ভাবনার দিক বদল, বলবেন সব্যসাচী দত্ত। সকাল 10:10 শুনবেন সমুদয় সঙ্গীত শিক্ষার আসর। 10:30 সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান কিছু কথায় কিছু কানে, দুখুমিয়ার গান শুনবেন সকাল 11:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে, কথায় সুরে দুপুর 12:00। 12:30 শিশুমহল। ভাওয়াইয়া শুনবেন 1:45 শিল্পী অনিতা বর্মন। দুপুর 3:00 শুনবেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান মনপুরা জংশন। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের আগামীকালের অনুষ্ঠান সূচি। আমাদের স্টুডিওতে এখন সময় রাত 11:13। আমাদের সান্ধ্য অধিবেশনের এখানেই সমাপ্তি। শুভরাত্রি, জয় হিন্দ।